লামসগো যতক্ষণে তোনায় চিনি মারকি চিনতে তাকো গুব শুনো খাগলায়ও তিনি অজড়াও অনুরোধ যতন কাহাম করি না তোমায় না নাই আও তিনি অক্টোবর তালনি সালচার তিনি স্রাংশাল

নাকার দিয়ে তিনি সাংরংশাল বেলেন হহম দদম তং থক চা থক নি বয়ার শিব মা বাই অসাতের ফাইনানে নাই তো মা বাই তাবু নিয়ে জড়া তাবু নি ফুঙ্ক চাং জড়া বেলাইন তং থক থক খানাঙ্গ শিয়ারি ইসা লব লব আশুক জড়াও অমহাই জড়াও ফিয়া খানা থতক রেসা মুরক খানা কাহা গাই বখা বিশিঙ্গ ফিয়া বখাতেই কুবুন ফাতার ন উড়ি উইথাম হেমাত আও সারা সব দগ মেগা হার্য এফ এম উজ্জয়ন্ত নর তিনি পান্ডা খাই তঙ্গ পান্ডাও তিনি নর বৈতঙ্গ আং শিল্পী কইলে ফাইসিং সালপ্রমনি হাইন চ তিনি বাহাইন রেসাম খানামান বিসিং তুই চিনি পান্ডানো চেংলাইনাই আপনি আগুলো চিং সালকামা পান্ডানি বেচেপ হাবলাইনাই আও আং খাখলাইও তিনি নারক যতন কাহাম কেন সাইমানা তিনি তামো শাল চং পালাই দোলাই আবনোর কিন চং তিনি কগলাম সালাইনাই ইংকে ফিয়া পইল ভাসিং চং রসা মুং তাংসা খানামান বিসিং তিসিন পান্তানো চং চেঙে নালে কিনা ফাইদিং কায়

Shall come up under me, what's in Tini, Cocklam Shalayanum? Indian Air Force Day Abakankaba Force Rockner Rakhi J. Ariam Chiroko Shabaklai Tonai, Bonnie Langmani Cockrum Rogino, Tinkini Cocklam Shalayan. Oh, Cocklayan or Jotano, Tian not of my Hanatini Pandani Bucket, I mean. তিনি চিনি বাকি বেলাই ন নাঙ্কুপানি শাল চিনি বড় হাকতর তো নাই বড় রকম বেলাই ন

0: sheng ragro borok ni kokno chung shanani hingkai shabaya tamni hingkankai borok ni shakni kolom ti khiklai ma bai bongni khakotor khakwar khe borok ni kahamno hamkraina wan sugi nei asuk shapung hopung borok duty khlai nei borok no chuba tongmani hani bagi se borok ni shakba dokmani borok ni je jora borok ni nok nu khung ya kari je maya ya kari nei borok desh ni bagi hani bagi shamuk khlai tongmani muchung mani bakha abono chung chung borom maya faro obuni borom ya phana ni bagi no tini ni shalo Indian Air Force Day hani ne bo palai jagi tongo au chung sai mano tini o baro thako toro kobang ma shengra bodol no tongo shengra rogi bi singo air force bo kaisa belai nang kok mani tini baro thako to no nai tho tok nu tok khai to ni thani kachang kachang khai to ni thani kaham khai to ni thani air force ne belai no shamung kotor tongo eba shamung khlaijak sang nugui tongo kobang ma jobaro go tini baro thako to no kubun hagotoni yakni yakagrumani oborong obochung ogime yak kobang ma obono rogi bochung koklam sarai na kaisa kok tuk nai nengena hello
1: hello
0: funka ham taku
1: funka ham
0: au lam shogono no tinin pandawo
1: yang de garen da
0: ha ah do sagra ji taku
1: tinin kok kai barat ni lama angko ari no murungani abun le
0: tini gangkai tini Indian Air Force Day ni palai jagi tongo do gangkai Indian Air Force Day mane je nokhao je birkhum rok bai je joba khlai nai tini shengkrak bodol borok ni shal ani jeng pale lai tongo tini gai jeng do sai mano tini baro thako toro kobang ma shengkrak bodol tongo apuni bisingo Indian Air Force rok Air Force gangke mane birkhung bai je joba ochungno chuba nai chini hakotorno khatinar thani eba hakotorni hamkraini bagini je shamuklai tongnai o shankrak botol borokni shal hini tini pala jagi tongu du abuni bagini ochin tini obono rogi koklam sai tongnai ta
1: borok borok ni shamu ko ane kaham kaham
0: ane
1: tongbe ka bo kaham kaham rongo sumwasu bongi tai padri pot ko mishin bai tham khai mani ong ong ani mishin gan geran gan kong khai mani amon to singas khai ni ya
0: ao
1: ye khai ni borok bon khai mani cha ka to bo ko abono nugu borok tong khai se sing bo ba si bani ba abo abo as borok pur khe sin pun ko tong ani ko mai ya le abono no
0: abuni bagi no I borok ni om om shamung no borom rena ni bagi no tini no shal no pala jagi tong ta belai no hambai hingi ta khu o jora kure hol man bagi belai no hambai au ching borok ni kok no ching shaka shaka ti nai khangai to kalai sa sa hai no ma to eba asuk wana thaya na hema to fia je klai ne bono no shai manu busuk jora te shamung ko thuk au omo hai shamung klai thani rogo joba rogo যে বাক্সা বাক্সা হানি বাকি থেড়ে নাই রক বরকনো মুইতো খাইসাকো বরকনো বরম ইয়াফার ও বেলাই খেন বনি নুখুং রংন বেলাই ন বরম ইয়াফার মানে বিসিং তৈ মুইতো খাইসাকো অমাহাই বড় রকনি কক রং ন চিন্তিনি খাই দাম হ্যালো হ্যালো
2: বেলাই
0: খে সালকা মানে পান্ডাও খুব মঙ্গে পারো আও নন বো লামসঙ্গ পান্ডাও তা খুব দু
2: আং ইয়াং শিবচন্দ্র পারানি রবীন্দ্র দেব
0: রমাই
2: নি কক বর্তমা হিসাব বুসি মালে আবাই তা বুন ফলক ধরাবলা
0: ওকে নাকি সুসা কক বর্তমা খানা ওই কল খাইগান কে বাসরাই সে বুঝি ক্ষমতা হ্যাঁ দে না তিনি হিঙ্গা ইন্ডিয়ান এয়ার ফোর্স ডে তো তিনি ইন্ডিয়ান এয়ার ফোর্স ডে হানি পালাই তো সিনি বারথা কতর রেগিন গাঙ্গাই আবনো রগিন চিং কক সাই তং লাই তিনি পান্দাও তাই ফোর্স রক নি শেঙ্করাক বদল জি চিনি আমচাই রগো চিনি বারা থাকো তো নি

0: আরিয়াম সাইডক যে সামুং সেবকলাই টংনাই বিরিন্দিয়া রক এবার সেঙ্গ্রাক বদল বরকনো বরম রাফারনানি নাহারি নদী নি সাল ন পালে চাকাই তঙ্গ গাঙ্গায় অবনরকে নিচে ককলাম সাই তঙ্গ এটা
1: এয়ারপোর্ট নিজে এরিয়া বেবাং দুলুই সামু খাই হেদবা বরফ গাহাম গাহাম খাই যখন গাহাম যে সেঙ্করাক র এয়ারপোর্ট যারা সামু খাই রকম গাহাম খাই যাবো না সানো যারা ফাইকা তোর গাহাম হানিয়া নাই মা খাই হেদবা বাই গাহাম খাই সেখানে হামিয়াও বোথাং যে গাহাম নতুবই মা খাই হেদবা যে সবা মানে দি বেবাক জাগা নি গাহামকে খাই থাকে গাহামগো হানজাকা এরিয়া যত জাগা নজাকা বারানি ফাতার পানা হাতাল পানা মাহাই হেদবা গেসং বং বেলাইকে বরম রুনা নো সামাই গাহামকে খাইমানি বাকে হেদবা বাই এবার বাই আসুন সাকিনা
0: হামবাই হামবাই অঞ্চলও গ্রেন হরমানি বাকিনাই আও চিনি আরি মুরুকনাই হপুং সাপুং থুয়া চাই আকারিনাই ওয়াতুই নবার ন সাগ নায়াবুই এবা আসুক যতন সাইমান ফোর্স রকনি এবার সেঙ্কলাক বদল রকনি কক্সানা থাকে চিনি বারো থাকতেন যতনে নাইথক জায়গা কাশ্মীর নচং বেলাই ন বোখামুইতো মনে হয় দা তামনি হিঙ্গাকায় আজাগা ওরাম ওরাম নেলে ন পাতি মূরক নগুই দো হুঙ্গা হাঙ্কা বা অমাহাই জাগারও যে সেঙ্করাক বদল রক সেবকলাই দায় বুকনি বাকে হিঙ্গাই তাইব ওয়ানামা সিংসা নক নকুনি বড় রক ফিয়া হাইফান বড়ক সাকন যত জঞ্জাল নো কারই ন বড়ক আজাগা সেবক রকলাই দায় হ্যালো ফুঙ্কা হাম দাখো বেলাই জরা কিসা কেসে বেলাইছি নাই যাচ্ছেন তিনি দাও লাম সগন তিনি পান্দাও
2: জরা জরাও বরফ গাহাম খেলাই আরাম ফাইতনা মতন যজ্ঞা বু জরাবো তো পাখি উইথানো বু জরাবো কোনো এক্সিডেন্ট উইথানা কোনো
0: রং বুসারক চালক আপনার কষ্ট পাইছিল
2: যত্ন নাই কুসুম নাই খাই মানুষ আপনার যারা খাই টাই রকম যে হারিয়েও তো মানে ও বরং নাই
0: জরাও
2: আপনি টেকনোলজি মলক মানে

আকাশবাণী আগরতলা যতন ফুঙ্কজাং জরানি খাকা হামিয়া ফরাই চেঙ্গ তিনি ফুংনি হায়ংনি খরং পান্দা অপান্দা আওয়াইং টঙ্গ সাসাই নৈরা দক্ষি চুকু কিলো হারস নৈরা থামচি দক ফুটা ব্রী মিটার সারা সা ফুটা দক মেগা হারস তিনি শালমারি তিনি সাংগ্রং শাল তালমাই তালনি শালচি দক চিবরৈরা থামচি বাত্রুপ্র বিশ্বী অক্টোবর তালনি শালচার নৈশাই নৈশি দক ইংরেজি বিশ্বী পান্ডবীসঙ্গ হামলা সকাং ভাইদি পুলিয়ান খালায়ন হেলনি খরং পান্ডব খালায় কক হাম শ্রীমদ ভগবত গীতা সঙ্গ কাহাম গ্রং যাই যাই খে টংনানি লামা ফুনুকু সঙ্গনছিনি লংমা ধর্ম সামু তে কথার হামজাক মুনি লামা ফুনুকু মতাই শ্রীকৃষ্ণ সাও মোনাক কাইসা চাতি পোহর অঙ্গৈনাই জমাহাই ন সত্যব বি নাইথকমা বাইন জংসাই ফায়ু হাইনি বাকে বরক রকব সয়নি লামা এবার সত্যনি লামাও হিমনা নাগ মতাই শ্রীকৃষ্ণ খা বাজক অর্জুন পাপ পুণ্য বিনি খাইতে খাইতে আনি কগব থমার অগ্ন শাখা শাখা নং যে সামানি যত নয়ন জবা খাইখেই কাইনি বখাক নথৈনাই অর মূসাব চায়াকরই ফিয়াবা অ থৈমা তামনো হন বরক পৈলা কলৈ অঙ্গে আচায়ো আবনি উল তরুই চেরাই চাসলক শিকলা উলবুরঙ্গ অবহাইন থৈমা বরক রকনি তে কাইসা বেরম সগৈমানে সিনিসা কাইসা বরমনি তে কাইসা বরম সেলাই যাকমানে অ সেলাই যাকমাও শাক সেলাই যাকফানো সিনি ফলা সেলাই যাইগা সিনি ফলা চামিয়া থৈয়া হাইনি বাকে সিনাই বরক রক খা হামিয়া অংয়া বরক বিনি কচামরি খিবি ওই কতাল দে জমা হাইন সিনি ফলব কচাম হামিয়া শাকন সেলাই কতার শাকন নাহার ফিরব সিনি ফলানো মকল বাইন গিয়া ইয়োগ জ্ঞান এবার ব্রহ্ম জ্ঞান বাই ফলানো নগৈ মানু সামুং ন ধর্ম হাইনি বাকে যতন সামু খাইনা নাংনাই মতাই শ্রীকৃষ্ণ হাইনি বাকে জবা খাইমানে বিশুংতই অর্জুন বিনি সামু খাইনানি কক্ন শাখা অ কক হামর গীতা শ্রীকৃষ্ণ অর্জুন সামানি কক রগ্ন কিসা খনার জাকা ফাইদি তাবুক নাই নাইলে

0: थंगजा जरा रगो तीन ती हाई सालो तम तम पाथीखा तेती नि सालो संग तम ने बागई मुइतो रखाले जागे दं अबन रगे थैसे थानी कोक्लम रग
1: आउ तिनी अक्टूबर तालनी सालचार ओ सालो मेलाइनो नां कोकमानी कैसे साल नीचे पालाई दंग लेनी बारा था कोतरो মই তো খাই যাগে তো দিন ও শালো তিনি ইন্ডিয়ান এয়ারফোর্স ডে চি চুকুরা থামচি নেই বিশিনি তিনি না হাই শালনো ভারত নি বীরকম শেঙ্করা বদল সংসা জাগমানি শাল ও শালন হানি বীরকম শেঙ্করা রকনি ফান বরকনি খাকুয়ারতে হানি বাগেই থির মানি ও বরফি শাক পাইতাম মানে অবনো বড় মনে রানি বাগিন ও শাল ন পালাই চাকি তো আপনি করিব তিনি শালো হায়ং অক্টোপাস শাল হানিব পালাই চাকে তং মানুক অক্টোপাস নগি নাই লুকুরগ্ন হজাক মংরানি তাইব কাহাম কাই সেরে নানি বাগেই ও শাল ন পালাই দংলাই আপনি করিব তিনি হায়ং নকমুং শাল হানিনাই পালাই যাকি দো লকুরগ্ন মকল তৈনাই বি নাইকানি খাইমানি নগিনাই তাইব সাইমানি বাকই হজা খাইনানি বাকই অশাল ন পালাই যাকি দো তিনি হাই শালো গেছেন আসুক জড়া সাইমান লেখা তিনি শালো লাইথাং চাকচরা রগ তামনি বাকি মই তো খাই চাকি দাম আপনার রগে কেসা ফাইডিং গাই চিং দাবো খালায় সাকামগ্রাইনি কক সাকামগ্রাইনি কক চিং তিনি খালায় টিবি বেমার নরগই নাই কক থাইসা থাইনি মাইকো ব্যাকটেরিয়াম টিউবারক্লোসিস ব্যাকটেরিয়ানি বাকি টিবি বেমার অঙ্গ ও ব্যাকটেরিয়া বেলাই ন ফুসফুস নমানি নকব ফিয়া শাকনি জেসা জাগা ফানো উমানি বুক রমদি কিডনি স্পাইনাল কর্ড বখরক অমাহাই জাগারক উঙ্গ যত বড়ক ফিয়া টিবি মানচাক ফানো হাইমিয়াক লাইয়া জরা মতে নাজাক খাহে হামুই থাঙ্গো তে জরা মতে নাইয়া হাঙ্গাঙ্গে বরক থুই ফানো থাঙে মানো আবুনি বাকি নো বিনি সিনি মারি রক সিনি মুং রক নো চং সাইমানানি নাঙ্গো ও টিবি বেমার এবা টিউবারক্লোসিস তামো আবনো চং পুলা কিসা সাইমানাই সাই কক বাই টিবি ন টিবি ন উংখা টিউবারক্লোসিস খরকসা নি শাক নিতে খরকসা নি শাকো সলই মানো টিবি সলমানি এবা সরিমানি এখা নবারনি বাকিনাই কুচুকমানি হাইচুকমানি এবার খুবই রেচারমানি বিশং তিন ও বেমার বেলেকে সলকি মানো চিনি শাকনি যেসা জায়গা ফানো অঙ্গি মানমাবা যে জায়গাও অক্সিজেন গবং কুক নাহার জগো চিনি শাকও রমজি থুইও এবার ফুসফুস গবং কুক অবহাই জায়গা রগনো ও বেমার বেশি ইঙ্কক মানি নক ফিয়া ফুসফুস নিজে টিবি মানে আপনো পালমোনারি টিবি বহন যাক বি দাল বতঙ্গ দাল নি বিশেও কাইব্রে নুকচাক আবংখা হইচাকে তংনাই টিবি তাইকে সংখ্যায় নুকচাক তংনাই পালমোনারি তাইকে সংখ্যায় এক্সট্রা পালমোনারি টিবি আবো বি বেরাম তঙ্গ যত বেরাম নি বিনি সিনেমারি জুদা জুদা আপনি বাকি ন অমহাই বেমার ফানো ব বেরামনি ওখা আপনো রুগিন চং সাইমানী বিধি বেড়াই জানানি নাই সিনেমারি হাগাই শাকনি ব জাগাও ওং আপনো রুগিসে চিনি সিনেমারি রগ্ন ব নাই এবার সাইমাননাই ফিয়া ততরাতাই ব্যাকরেননি টিবি ওখা আঙ্কাই কিসা জোদা সিনেমারি এঙ্গো ফুসফুস যে টিবি ওংমানি আবো হুঙ্কা হাঙ্কাই বিন সিনেমারি ওখা হাতিও বারথাম হাতি বারথামনি সে গবং কুচুগি দমানি খাকলাব সাজাকমানি খুক তুই ফেলে ফেলেন জাকমানি লেন।

0: civil engineering o kaisa computer science and technology o kaisa aboni bagi rengmari engineering porichak ni bagi technology o degree khlaijak kani jagano degree khlaijakna nangai physics o kaisa chemistry o kaisa saklaijak subject o master degree khlaijak angani nangana first class o ओ आचुक थायो ताल चिशानी बागिनो जड़ा खाजक तोंगान पार क्लास निबागिनै रंग पासखे रजाकना हनि साजागो इंटरव्यू दुनानि थांगपुरो लगी जतो नांगमानि सिनमारि ब्लाइ रखनो लगी तलांग थांगनानि नांनाय ओरिजिनल ताई जेरक्स कपिबो लगी मा तलांगनाय
1: सदर मोहनपुर इंदु बांग्ला ভারত বাংলাদেশ আরিও আর বারাম মিটার নিবিশৃঙ্গ কিসা মানা রক বক্সিন জাখা আর আয়দন রোগ সবই নেয় শালব্রম নি সানজানি দামচার নিশুমি ফুংনি দাম্বা জরা ও মানা বক্সিন জাক তং নাই মানা বক্সিন জাক তং নাই নভেম্বর তাল নি শাল নৈচি জরা তে সারা দকচি থাম কেরং নরক সবই নেয় আজরাও লুক রক লাইসুথানি আমানা রকমখা খরক বা নিশাই গবাং লুকুরক কুথুমি মাংলা তেই লগিও মানে সিতরা এবার বিজরা মানে পেখাক নাই মানে এবার কুবুক মানে সর হায়ক বা লাথারক লগে তুই মাংলা খানি বসাজাকা ফিয়াবা কিসা কিসা লুকুরক অ কেরংনি ফাতারত নাই আবংখা সাখামিয়া নাইজাংনা থাংনা নাংনাই র তেই হাস্তে হাপংনি সামং বক্সিনজাক লুকুরো ও রায়দানি ফাতর তংনাই পিয়াবা ও রায়দা সবাইনাই রং কেরং নরক সৈন্য শাস্তির অগুরে জাগনে হিনি সাজাক খা তাই দং মাস্টার অফ ফার্মাসি নিবাগে এডমিশন নিবাগে রিপসেট নি বখাক্তে অভয়নগর আগরতলা ত্রিপুরা কাইবেরি আচকথাই নিবাগে কয়লাই নাহার জাগে দং অব কাইনাই আচুকথাই খাজাক বসংরকনি বাকি তে কাইনি তং খাজাকি বসংরকনি বাকি
0: সই সই চুকজাক মানাই রোগ ন মানই বাকথানি শেপ রানানি বাকিনে হাপাং চাথাই ফানলগনি বখাকি সই সই খে লোকরক ন মানরানান নহারিনাই কেন্দ্র হাপাঙি বখাকি সাকলাই জাকা ও অক্টোবর নি সানসানি সিমি স্মার্ট পিডিএস সিস্টেম স্যাটেলাইট রেশন কার্ড তৈনাই ডুপ্লিকেট মানি নাহারনাই রগ্ন রতুক তিখলাইনানি বাকি সামুক চেন জাকা যে বড় রক তাল দক রমইনি রেশন এবা হাফং ফালনকনি মানি রগ্ন হাইয়া এবা তিসায়া অবরগ্ন স্যাটেলাইট রেশন কার্ড হানিনাই সিনি জাকনাই তাই জরা কিসানি বাকিনাই খাগেতনি জাকনাই মানি রক দেখলে মাইনা খেতনি জাকনাই অবহাই কার্ড হোল্ডার রক্ন তালথামনি বিশিঙ্গ ই কেও আই সি রেনানি নাংনাই তিসাময়াগুলো ন বিনি মুংতাইসা মানে মান্নাই রকনি লিস্ট বমুং শীতক জাকনাই হানিনে সাকলাই জাখা
1: তাই দঙ্গ গবং মা আমচয় ন এবা ওয়াকিং ইন্টারভিউ নি বিখক বিশিং তৈনে গেস্ট লেকচারার তালাং জাগৈ দঙ্গ আবং কলেজ অফ টিচার এডুকেশন কুমারঘাট নি বিখক তৈনে তিনি অক্টোবর তালনি শালচার তিনি ফুংনি দাম চিসা নিশিমি দিবনি দাম থামনি বিশৃঙ্গ বরং আরো কই লাই রা মুসংনাই রক এবার ও ইন্টারভিউ মানজাকনা মুসংনাই রক বরক থাঙে মানুষ সাজাকা তালাংজাংনাই বেদেক রকমখা ইংলিশ পলিটিক্যাল সায়েন্স তাই তঙ্গ এডুকেশন বেঙ্গলি তাই হিস্ট্রি কমার্স তাই জিওগ্রাফি তাই তঙ্গ ফাইন আর্ট অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন ও বেদেক রক তালাংজাংনাই হিনি সাজাকা বরক বরংনি নাংমানি যত বরংনি ডকুমেন্টস

0: রক লগে তেলাঙাই নাই সাকলাই যাক জড়াও থাঙাই নাই বরক মানজাকে মানো কলেজ অফ টিচার এডুকেশন কুমারঘাট অনুকুটি ত্রিপুরাও থাঙাই নাই
1: লোকরকনি হামগ্রাইনি বাগাইনাই খুয়াই হাঙ্করনি ভারত বাংলাদেশ আরিনি বারা মিটার আমচাইনি বিশিং খবজাকনাই লোকরকনি বিশিং থাংলাই সুধানি কিসা সুক মানা বক্সিং জাকমানি বি এন এস এস নৈশাইনি চি থাম বিশিনি সারাদক চি থাম কেরমন নাহারাইনাই খয়া হাঙ্করনি নাইকল ফং হর দামচারনি সিমি তাইনি ফুংনি দাম বা জরা অ থাংলাই সুব মানা বক্সিং জাকা অব টঙ্গানো নভেম্বর তাল জরা হাইফানো ও কেরং রগিনাই সামুং ক্লাইনাই রক খাই মহকুমা বাই গসিজাক দাগিমুং মানজাক রক হাপাংনি সামুং সামুং ক্লাই দনাই রক এবা হামিয়া বরক রকন হামিয়া নাইনানি তালাংনানি অবাহাই রকনো হাঙ্কা হাঙ্কাই অমানা বক্সিং জাকলা মানানি ফাতার অতনি জাগান হানি সাকলাই জাকা
0: ওয়াকিং ইন্টারভিউ নে বিশংতেই নাই তেলাং জাকনাই গেস্ট লেকচারার আব ফাইন আর্টস তাই ইংলিশ সাবজেক্ট আব তেলাং জাগান ইনস্টিটিউট অফ অ্যাডভান্স স্টাডিজ ইন এডুকেশন কুঞ্জবন আগরতলা ওয়েস্ট ত্রিপুরানি বখাকতেই নাই ও আমজমং নাহার জাকনাই ও অক্টোবর তালনি সাতচিনৈয় ফুংনি দিবনি দামচিনি নিশিমি চ্যাংজাকনাই বরং আমজমং নাহার মানে বরক আর সাকলাই যাক সালো বরংনি নাং মানে সার্টিফিকেট অক্তলাঙে নাই আরও থাং মান জাগে মানো বরকনি অংনা নাংনাই বরংনি মাস্টার ডিগ্রি খালাই যাক অংনানি নাংনাই রাও বাজিবা নাম্বার মানে পাস খাইজাক অংনানি নাংনাই এস টি তাই এস সি রংনি বাকে হিংকে রাও বা রিল্যাক্সেশন টংনাই বরক নেট হেক স্লেট হেক বা সেট এস ই টি হেক পিএইচ ডি ডিগ্রি খালাইজাক অংনানি নাংনাই হিনি সাজাক সাকা প্রিন্সিপাল এন্ড এইচ ইউ আই এ এস ই কুঞ্জবন আগরতলা ওয়েস্ট ত্রিপুরানি বাকাক দিনে ও সাকলাইমু কনসালটেন্ট এসোসিয়েট ত্রিপুরা আই এফ টি নে বাকাক্তে কিসা বুক চা চুক্তাই রক সুপুংনানি বাঙে কয়লেন হার জাগেই দঙ বুক চা চুক্তাই দঙ কাইচিনই কয়লাই রানানি পাইথাক সাল অনলাইন বিশংতে রানানি নাংনাই ও অক্টোবর তালনি সাজিবানি বিশৃঙ্গ বরংনি উমর খাই রাজাকে বিশি চিচারনি সুমি বাচি উমরনি বিশৃঙ্গ অংনানি নাংনাই ফিয়াবা খাজাক বসং রংনি বাগে হিঙ্গে রায়দনরক সহিন উমরব ফলক রোজাগান হানি সাজাকা বরংনি আমজমং নাহার মানে সালতাই থাইর কলেটনি বিশৃঙ্গতিন বরং সাকলাই রোজাগান
1: আউ সেবক বরক তালামানি কগ তাবুক চেঙ্খালাইন ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি আগরতলা ও জুদা জুদা গ্রুপ বি তাই গ্রুপ সি ও নন টিচিং টেকনিক্যাল আচুকথাইনি বাগিনে বরক সিদ জাগিত অনলাইনে বিশেষ টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট গ্রুপ বি আপনি আচুকথাই তঙ্গ কায়দক রংমারিং না 60% মানিনে ডিপ্লোমা খাইজাক নাই উমর থামচিনি বিশিং না নাই তাকে হাঙ্কাই সিনিয়র টেকনিশিয়ান গ্রুপ বি আচুকথাই কাইব্রী অর বাহাইন রংমারি 60% মানিনাই ডিপ্লোমা খাইজাক তাই বিশিক নৈনি এক্সপিরিয়েন্স তংনানি নাংনাই উমর থাম চিনি নি বিশিং উনানি নাংনাই টেকনিশিয়ান গ্রুপ সি আচুকথাই কাই চিনি আপনি বাকি রংমারি ইংখা আইটিআই খাইজাকনা নাংনাই 60% মানি পাস খাইজাকনা নাংনাই উমর অবনি বাকি ইংগানো নেইচিসনি উমর জরা খাজাকনাই তাকেশা তং আচুকথাই ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট আপনি বাকি আচুকথাই দঙ্গ কায়দক গ্রুপ সি আর বহাইন 60% মানিনে ডিপ্লোমা খাইজাকনা নাংনাই উমর নেই চিসনি জুনিয়র ইঞ্জিনিয়ার গ্রুপ সি আচুকথাই কাইব্রী সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল এবা অববাইবাকসা পরিজাক ডিপ্লোমা খাইজাক

0: 60% নাম্বার মানি পাস খাই যাক উমর নেচিস নিবিশিং নানাই তাকাশে তঙ্গ কম্পিউটার টেকনিশিয়ান গ্রুপ সি আচক থেকাই থাম কম্পিউটার সায়েন্স ইনফরমেশন টেকনোলজি ডিপ্লোমা আইটিআই খাইজাক নানাই যাবা কাইশাম আর বহাইন 60% মানিনাই পাস খাইজাক নানাই উমর নেচিস নি অনলাইনতে কয়লাই ধরনের পাইথাক সালঙ্কা ও অক্টোবর তানি সালচি এবার 10 অক্টোবর 2026 জড়া ফি ইংকা ইউ আর ও বি সি তে ইডব্লিউএস চৌনিবাগে হাজার কাইশা কাইতে এস টি তে এস সি চৌনিবাগে হিংকাই 500 খাই অনলাইন তে নেট ব্যাংকিং ডেবিট কার্ড ক্রেডিট কার্ড ইউপিআই তুইফানো রং রই মান হই সাজাকা তাইব গাহাম কাই সেমানা নিবাগে www.nita.ac.in অর নাইমান হই সাকলাই যাকা
1: সেবক বরকলাম মানে ক খানা মানে ইয়াগুলো ফাইদে তাব কিচ্ছা নাই নাই লাইন তিনি নি নগদে মানে ককলাম রক সাকলা যাকা নখা কিসা চুমুই কবল যাক তং নাই তে কিসে কিসা আমচাইও কিসে মিসা ওয়াতে রক ফাইফানো মানুষ নই সাকলাই যাকা তিনি ফুং জরা তুং মানে নুক যাকা 34 ডিগ্রি সেলসিয়াস নিশিমি 25 ডিগ্রি সেলসিয়াস নি বিশুঙ্গ তাই তিনি সাপুং তুং মানে তঙই মানো 33 ফুটা 4 ডিগ্রি সেলসিয়াস নিশিমি 23 ডিগ্রি সেলসিয়াস নি বিশুঙ্গ নগর তুশিবুক মারি রাও চুকু চিচার নিশিমি রাও দকচিনি বিশুঙ্গ তং মানো হনে সাজাক্ষা তে ওয়াতি রক তিনি ফাইমানো চিদক ফুটা 4 মিলিমিটার নিশিম নিবিশুঙ্গ ওয়াতিরক নুকজাগি মানো হনাই নাই আবার তিনি নি ফুংনি দাম বাতামই সতি থামচি ও নবাতিবারক নি নাই মানে বিশুঙ্গতে নুকজাখা আশোক জরা সং নবাতি মানে ক খনালাকে ফাদি বাচানা নি সকাং রজা মুংতাং স খনালাই নাইলেন তিনি খনালায়ন হেমন্ত কুমার জমাতিয়ানি খরাঙ্গ তাই তিনি নি পান্দ তো মানে আং মনিকা
0: তাই আং শিল্পী

আশ্চর্যর হেমন্ত কুমার জমাতে নি খরঙ্গ রচা মুখনার জাখা আকাশবাণী আগরতলা অবনী লগিন তিনি নি ফুংনি হায়ংনি খরং পান্দা অরণ পাইকা যতন হামবায়।

0: Aw, hano hai, people five year cousin, chini tini ni shalkama pandani bechepo. Shalkama pandani bechepo, ching tini koklam shalai tonglai mani. Indian Air Force shal no dogi nai, eba joto chini amjai ari rogo, shabok lai tonglai, shankarak botol rogni. আও যে বড় রোগ চিনি হানি বাগি নাই সাগনি থেরে লঙ্কা যে বড় রোগ হা কতর্ণ সামনানি বাগই এবার নারক থানি চুবাখা বরক নো বরম ইয়া ফালানি বাগই নতিনি নিশালন পালে জাগে তব বেলাইন খা খামো অমহাই চিনি খাকুয়ার শঙ্করার প্রকৃতি কখনো মুই তোমা খাই যে বড় রোগ ন খুক ইয়া কারই নেই ফাতার হাও থাঙি নেই এবার ফাতার নকনি ফাতারও থাঙি নেই সেবক রক্ষাই তঙি নাই ন খুকনি যত লোকরকি মায়া ন কাগই বসাবতুই বোমা বুফা হিক টকনি মায়া ন কাগি নেই হাসালো হানি বাগি নেই সামুখলাই তঙি নাই হানি বাগিনাই শাক শাকনি লাংমানোর নাই অমহাই বড় রকনি খাকুয়ার বড় রকনি খা কথার বড় রকনি বরমন রানি বাগিন বড় রকন তিনি সালন মুই তো খেলাই দংলাইও ইন্ডিয়ান এয়ারফোর্স সাল হিনি ফিয়া ফোর্স রং বিশিং যে সেঙ্করাক বদলনি বিশিং ফিয়া কবং মা তৈব সেঙ্করাক বদল তব যে বড় রক আর আমি তঙ্গই নেই তাবনি অজরা চিনি হানো মরগি তঙ্গ আও অবনি বাকিন তিনি সালন বেলাই খেন ও মহাই লুকু রকন বেলাইন হামবাই বেলাইন খা কাহাম ইয়াফর খুলুমুং ইয়াফর তিনি ও সালন বরমনি বিশিং তুই মুই তো খেলাইমানি বিশিং তুই নো তিনি পালাই তংলাই তিনি সালন হ্যালো
1: ম্যাডাম
0: ফুঙ্কাহাম তা খুব লাম সক পান্দাও
1: আও খুলুমকা
0: আও

0: Los Ángeles.
1: De la Hambay, ya paró.
0: Ah, no, no, no, Hambay.
1: Ni ni, con vos, man, que soy Indian Air Force de. No sé, Jalay.
0: Ah.
1: Ah, no. A mí, salvo, me hizo hacer. Over of Corino, eso no. No, no, no, no, no, no, no, no, no, no, no,
0: no,
1: no, no, no, no, no, no, no, no, no, no, no, no, ini hai salo abo ab british amalo ta british ni jaro
0: a jaro no cheng jak ka bo
1: india hak tor ap yok mung se mayak a jaro o indian air force ni nei song ka jak mani ta ta salo mo chok pele ye
0: ben
1: au sini thank krak rok abo jat ban di army tan di abo ni air force fund ni navy fund de borok to sana ta ke bong ni lang mani ko borok ni ne sadaron sung hai borok hai ata bong ni lang mang ke borong ke salai discipline hak mo ya sare sing kola abuge tong nai borok ta no khu ya kari songra jaw boro ji kusa tapu buku ya kari boro dile balai satungo watiyo pura hatai ba ga on boro ma tong wi boro na ji jaga boro boro na balai boro e selu ya pana no oke abono sini kaham ni bagi ta boro jo to no kaham nar me ni bagi boro no ya pari pili hui ma tong da bro wang su ne ke sen bor mi ngi ha sen to sen ni chang ai i like a money lay yo tong tong le bor la zo se ki le bali ba sa zak ba ayang no fa sa ka pe mo de gi tong go ba sa bolong go hui ma tong ba ba sa ma tong yo
0: ao
1: ye di ba ke a zo bro go ko to sen ke bu bor mi সেইমানি পরে অবশ্যই হলো খবর মানুষ তাবো খাই ফটাফট ডাকি ডাকি ঠিকই আবার তোমার কানে খবর মানি যাবলে তাবো তো খবর তিনি কক দূর মোবাইল ফোন রক খাই নাই তারপর সে কক তো রক ছিল তিনি আনি নগণ কুমুই খরং নেই তখন মানে বরফ তো বুঝি অন বরফ তখন মানে যা বরফ আবার ইয়াকারে থাকে যাবে মুতো মান তাকো বরফ আহিকে বংমি ফাইটাংকে বংমি যে আরনি এক্সপেরিয়েন্স নো শুনো বসে থা সে বংনি গানান কুতুলনা সমসিং আছে কে থাও আছে কে মানজাক মানি তাকো ওরে কো থাইও খংলি মানজাবে ই বড় কারণ কত মাহিতাব সুকনা তো গরে বখাবো খতম সেরে সেরে হুম জায়গা জায়গা বড় ও মাহি মাতং ও মাসে ইয়া মাতং ও হুম সেই কুয়া মাতং ও কমতি তো পক্তো মা বরং এই আবং নো সাজেশন বরং নো ফরম ইয়াপনে নাম আমকে বরং কেনি স্ট্রং পাইবো তো
0: কবাং মাসি
1: বরক কিমি হা নো মরক নাই আতা কো
0: হুম
1: আ নিবাগে লায়েবল বা ইনি জিরো তুমি দায়িত্ব করতে গো তো হা নো হামজাক মানে হা নো আ নিবাগে জাস্ট ট্রেম
0: আবু তো আবু তো বেলাই নাম মানে
1: হামবাই
0: বেলাই বেলাই না হামাই চিনি তা পোক নো ও ছড়া করে ঘর মানে বাগাইতে নাঙ্কক মানে ও চিনি শঙ্করাক বদল রক বড় মিয়া ফর মানে কক রক নো সাইকেল মানে বাগাই আও

cọc tụ cụ bên nó, chừng quan chúng này khang cái bé lấy nó quan nam sinh sản này đi, chừng ở nó có shalbrum nó chừng shalbrum nhỉ, chứ chứ nhỉ, khay thế đó nó chừng chạm lại ở, tini phong ai cái tam khay này, tam sông ít này, tam một bọt thang này, sáu bảy bọt tam một khay này, à bọt chừng chỗ đó này chứ nhỉ, sửa được tổng hợp lại nhỉ, chừng chừng ngày nào hết rồi, khana tam khay này, sông ít tam khay này, à bọt chừng này chặt, ngay đúng, shalbrum chừng à bọt hai cái khay lại. Fia, Jeboro Rogaliam, Cheroko Tong, Boron, Cockno, one sooner can get Bellino, one of my sings, car comes to the Sereno. Taming Jeborok shall room, canaf my cake, and Kutanga Tong no. Natamung no, I was the moon in one shook moon. Taming Gangai, Jeboro Bordero, posting Clayo, Hopung Shapung, Tuyatea, Kamatongo, Tajin Sini, Takushama, Matukuya, Matsaya, Manningya, Omahiki Tongo. Borok বজরাও আমাই খাইনাই নক নুকনি বরনি কক ন পগি থাম বমাবো ফানা পগি থাঙ্গো হাইকে কেবদা হামলা খাইন ন কেবদা মুংসসা খাইমিয়া খাইন ন অবন ওয়ান সুক মাংসে মক্তি থাইয়া বড় কাজা কও কে হপুং শাপুং থুইয়া অবা হাইকে আরি মুরগি টংইনাই লুকুরক ন হামক্রাইরি টংমানি অবনি বাগিন বরনি কিসা হামক্রাইনে বাগাই সঙ্গব সুরিনা না হাই দেবানা তাকে শক পুনাইনি না শাবত চই থাকা মানজি মালিয়া আও আগাই চিং সানা থাকা আগাই চিনি চিনি হাস্তে রক আসুক নুগে হাই ফিয়া চিনি হাস্তে নকারে ফাতার হা রক রং দি পাঞ্জাব পাঞ্জাবনি কক সানা থাকা আগাই তো চিং সাসু সাবাইয়া পাঞ্জাবনি কে নুখুঙ্গ বড় খরকসা ফোজো থাঙিয়া হাঙ্কাই এবার আমি সেঙ্করাক বদলো সেবক খাইয়া হাঙ্কাই আর নকনি বরম সে মায়া পুরো আর নগো বরম সের জিগা পৌঁছে নিনি নগো ফজি খাইনাই বসা খরকসা করি হিনি আপনি বাকি যত নগো ন খরকসা খরকসা সেবনি ক্লাইমা জাগাও সেগ্রাক বদল খরকসা খরকসা বসা ন রহনাই ন আবার হাই কেসে বোমা বুফানি বরম অংফো নগ নুকুনি হাবক্রাই অংফো বং আপনি বাকি নিন খাই ফাই লুকু রং আর বড় রং সামা খাও যত নগো ন খরকসা খরকসা অবাহাইকে সেঙ্করাক বদল সামুখলাইনি টংনাই নাই নিনি বসা তামখ্লাই আনি বসা ফজ চাকরি খাই নি সাকা হাঙ্গিসে বোমা বোফানি খাকলা বেলাইন কুং সুক স্র স্র নই থাকবো খাকলাপ সব অমাহাইতা আপনি বাকি নড় যে যাবা খরকসা বসানো চলা রকনি বিসিংন গবাং গ্রহণ বরি রঙনি বিসিং রহর বরি রঙনি ফোর্স রক চাকরি খাইনাই সেবক খাইনাই গবং মানো দো আপনি বাকি নমহাই ওয়ান শক মুং বোমা বোফানি নক নুকুনি হানি বাকি আবো বেলাই ন সাজাক থতক বলাই থতক কক রং নচং মা সালাই আপনি কারিব কবন হাস্তে রক ভাইন নগো গবং মা অমহাই আরিয়াম চে সেবক রক সেঙ্করাক বদল সামুং খাই দাই বড় যত ন মহাই জড়াও নাংকুক মানে জেফ্রু নগো চিন্তাবু সানা থাঙ্গা হাঙ্কে নাই নাই দি জেফ্রু নগো বুসাপতি রক হামিয়াঙ্গ বোমা বুফাসং হাইমিয়া রক আর জড়া হাঙ্গা হাঙ্কে বুসলা বা হামজক বুসাজক বুসামারি অমহাই যত তাকক বুক মিলি লাই ন হাইমিয়া রক নাই লাইও এবার চোবা লাইও মহাই জড়া ফিয়া বোমা বুফাসং সুরে হামিয়া শাক হাইমিয়াঙ্গি দংফ্রু আর জোড়া রগো বসা নগ মাসা নগ করে নাইনাই বড় করে নাইকানি খাইনাই বড় করে ফাতার হাওয়া থাঙ্গি লুকু রকমি জঞ্জাল রকন নাই দঙ্গিও আমা হাই জরা রক জেফ্রো খাও বোমা বফা সরি হেমিয়া বুসুকসে ফাইনা রক মুসংনা বরং নগ বুসুকসে নগ থাঙ্গি কিসা মালাই ফাইনা মুসংনা আমা হাই জরা রক ফিয়া বরং মা ফাইয়া ছুটি সানপানা ছুটি রক মায়া আমা হাই রক নি বোঝ গবং মানো নুগো খাও আপনার কারিব ত্বকে রকব নগো হ্যাঁ দেবা গবং মা মুগনাং ত্বকে রক নোখা রং সারা থাকে বর্ডার ত্বকে নুখা যত বড় ন সাইমা নম ত্বকে নব যত অব যে সেঙ্করাক বদলক নি নই নাংমানো তৈ ন ও ত্বকে সাম জাগনে আও অব হাইলক নুখাই সাইমা ন বড়নি লাংমা বসুক জরাতে কুথুক বসুক জরাতে ওনামা সিং সানি সানা থাকা হাঙ্কাই নগদ থাকা হাঙ্কাই জরা কিসান বগে নগদ থাকি মা মা থাকো মা থাকা খানা ফাইকে যেন তামং ন আমা

0: มักใครในตะกชกกตุกไผตรงขนาดนั้นก็สารองไกกตุยสนาลิสินะฮัลโหลพุงกะฮัมตะคุ
1: พุงกะฮัมเมดาม
0: เอาลามชกปันดาวนอโนเ
1: อ
0: าเบลัยนอฮัมบายอจราวกรังฮอร์มานิบากัยIndian Air Force Sal Air Force Rokni Sal Chhe Tini Do Dako Bayo Shena Jata Sanghano Je Birkhung Bai Choba Nang Lai Nai Borokni Sal চিনি দেশ নমরক থানি নাইকানি খ্লাই থানি চবা খ্লাই থানি বেলাইন সামু গাহাম খ্লাই দ গবং মা চং বি নাকুক মানি কক্রং বসাই মানো হ্যালো ফিয়া জরাব পারে ফাইকাবা আও চং সাই মানো উনিশশো বত্রিশ নিয়াখাবা চিচুকুরা থামচি নই বিশিও তিনি নাহাই সালনো ইন্ডিয়ান এয়ারফোর্স সালনো সংসার জাগো তাই পুইলা ফ্রু পিনি বুমুং রয়্যাল ইন্ডিয়ান এয়ারফোর্স তংমনি ফিয়াবনো উলো বাথরুমই নেই ইন্ডিয়ান এয়ারফোর্স সিমি খ্লাই জাখা হ্যালো হ্যালো ফুঙ্গাহাম তা খুব নো লামসঙ্গ পান্দাও
2: কাই আং ই মানে কি তা শেয়ার খাই না এনে কি কল খাই না
0: আ তো সাগরা দি দেখো তিনি কক বর্তমান আরগে
2: ইনি তো ডিপার্টমেন্ট পোস্ট মানে মুইটু খলাই জানাই ছাল তে কথা ছাল নো মাই না হে না বা
0: ও নং তাম সারা না কেন বুঝিমি দেখো দেখো তিনি কক বর্তমান
2: সারা ডিপার্টমেন্ট তনে পুলিশ সমি জানাবলা
0: তিনি কক বর্তমান সাইজংলাই মাঙ্গা জং ইন্ডিয়ান এয়ার ফোর্স ডে পালাই জাগাই দ তিনি বীরখুং সেনক্রাক বদল ডকনি সাল হে তিনি পালাই দংলাই তিনি হা কতর গনাঙ্গিন ও সাল রগেছে সঙ্গ সাই দ নেন খনাসলাবলিয়া না পুলিশ রক যে আরি রগ সামংখলাই দংনাই সেবকলাই দংনাই বর্ডার রগ বরফনি যতনি যে হানি বাকে সামংখলাই দংনাই বরফনি কগ্রম চাই দ চন্ডিগড় এয়ারফোর্স স্টেশন এয়ারফোর্স প্যারেডো

0: বেশি ব্রম ব্রম ন চণ্ডীগড়ের শুকনা অ জাগাও ন শুকনা লেক আ জাগাও ন ও পান্ডাঙ্গ তাকলাই বহাইন আজাগানং নাই গবাং মা বীরখুং রক আরো তনজাকনাই ফনুক জাকনাই বড় রকন আগিনি কসাম কসাম বীরখুং রক নতনী জাকনাই অ পান্ডাও হ্যালো হ্যালো
1: হ্যালো
0: ফোন কাহাম দেখো
1: ফোন কাহাম আং সুবজি থাই তো
0: নাম শোনো না পান্ডাও তাই 5 মিনিট দখ সাইমান দেখো
1: আচ্ছা তা আপনার ঠিক আছে আও তো ফুরস নাঙ্গন সিনি আবু পসিন সি বেরা আবু পর ফোন সি সিন সিনি তা মানে হা কটর সিনি দেশ মানছি না সিন তো আবু ফুরস সাই নাঙ্গো
0: হ্যাঁ
1: গাই কি আমন ও যে পুরুষা কাতেই পুরুষা কাতে যে গুনাই রো এয়ারফোর্স সিনজাং মানে আবু তাবু সিনি এয়ার ফোর্স ও কুসু মানে কুসুকো কাখা আমন বাগাই না সিন তাও আসিন গই নই গস কাঙ্গো পাকিস্তান মেইন গলাই ছা পরবো এই ইনি ভূমিকা সিং থেকে সাতাম সিং তো মন বিমু এই যে ব্রক মু কই না বুড়ি বোতা গুং গুং তো মানে এয়ার ফোর্স তো গাতা তারা বাং মানো সিনি তাবু তাম সিনি পরমনে অস্ত্র অফিসে বিসিন ডিফেন্স ডিপার্টমেন্ট তো বেলাই নই কে আবানো বাজেট খাইম বার কবাং মা খনে বাজেট খাইও এই কি বিদেশ নি গো তাবু গাস হক যে ইরান বাই ইংগো ইসরাইল আই এলাই তো ইংগরে আমেরিকা আর কই কই তো মনি ও জরা ফানতে ইউক্রেন বাই রাশিয়া কই তো ফানতে তিনি ইংগো খানে থক গই তো না তামলে কেবা তিনি গো তিনি বড় মরাং ইংগো তাবুনি হা কতর নি ইংগো মন্ত্রী বকর তিনি তাই তো মুং মই না আবং গাই যাবো বো তত ন ও যে তিনি ডিফেন্স কমান্ডার তো বাই ন বয় বয় কক খালাই কাহাম গলাই ইংগো উইন কই মানতাই হি আই গো আবং বড় মুং খাই এং মুং মুং গাতি সময় বুতা বুতি ইংগো গানি রপে কো সম তিনি তিনি ইন্ডিয়া সব সময় ন কেবনি এং হা বো হিয়া না বো হিয়া মন্ত্রী বক্র অতুল বিহারী বা ফুকরা রাজস্থান পরমাণু অস্ত্র থাকে আপ তিনি ভারতনি গুলগুড়ি গুগ্র মানে বুমাই আপমান তিনি সব সময় এয়ার ফোর্স কপিক দিয়া নতুন অস্ত্র শস্ত্র মোটামুটি পশুকন গাইতংা আমি
0: বেলাইন হামবাই দেখুক বেলাইন কাহাম কক ইনফরমেশন ইন থানি আও কাকলাইও চিনি লোকের বুঝানো খালামে নাই নাই জরা বাইরে রোগ পাইখাবা সঙ্গ বাইন ফাসিং থাকলাইছে না দাবো আও তিনি সঙ্গ কক সাই দলাই মানে হিংকাই তিনি ইন্ডিয়ান এয়ারফোর্স সাল নি পালাই দলাইও এবার চিনতিনি কক সালাইকা যত আর আম চাই রব সেবকলাই দায় সেনগ্রাক বদল কক্রো মচং সালাইকা তার মেহেঙ্গাবো যত নাংলাই নাংলাই যত চিনি দেশনি বাকে হানি বাকে সামুখলাইন বদল বরকনি খাকুয়ার বকনি শাক বেদক মু নচুং বগৈমায়া বরকনি বাকেই চিনি হা আসুক না থতক নথতক নি দঙ্গ আপনি বাকে বুনি কক নচং সাবো সাবাইয়া আমাহাই তাকলাইনি ফিয়া তিনি নেও শাল ন এয়ারফোর্স শাল ন এয়ারফোর্স স্টেশন এয়ারফোর্স নিজে পান্ডা তিনি অ পান্ডাও চণ্ডীগড়ের সুকনা লেক ও নাই সুকনা লেক ও জায়গানি কমুং আ জায়গাও রাফেল SU-30 মিরেজ 2000 অমাহাই চবানি বিমান রগ্ন বর্তনী জাগনাই ফুনুক জাগনাই লুকু রগ্ন ও ফুনুক হা কতরনি তাংসেপ বাই সামজা কবংমা হেলিকপ্টার রকম টংনাই খুনু জাগনাই আবনো কারেই ইয়া হানমানি ন কাই চার্চি আশিটা আমহাই জবা খালাইমানি যে বীরখুং অবর মতন জাগনাই আপনি বিশিং রাফাল MI-35 SU-30 জাগুয়ার MI-17 চিনুক অ্যাপাচি হাওয়ার্ড তাই ডকোটার অমহাই বিমান রক নিয়ে বা বীরখুং রকনো অ জায়গা ফুনুক জাগনাই নিব যুখাব আও গাই তিনি সালো যত নহাই নহাই হামবাই আফারে যে হানি বাকে শাক বেদনাই বরকনো হামবাই আফারে তিনি পান্ডানো

আকাশবাণী খবর পড়ছি অনিন্দ্য চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির জশভূমিতে দশম ইন্ডিয়া মোবাইল কংগ্রেসের উদ্বোধন করবেন। নতুন দিল্লির ভারত মণ্ডপমে জিএসটি পরিষদের 57তম বৈঠক হবে আজ। 94তম ভারতীয় বায়ুসেনা দিবস আজ উদযাপিত হচ্ছে। বিশ্ববাজারকে স্থিতিশীল রাখার আহ্বান জানিয়ে একটি যৌথ মন্ত্রী পর্যায়ের বিবৃতিতে স্বাক্ষর করেছে ভারত, সঙ্গে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র সহ আরও 13টি দেশ। ইউক্রেনে গতকাল রুশ ক্ষেপণাস্ত্র হামলায় 25 জন নিহত, আহত 100 জন। সৌদি আরবের 2টি বিমানবন্দরে ইরান সমর্থিত সশস্ত্র বিদ্রোহী হুথি গোষ্ঠীর হামলায় 3 জনের প্রাণহানি, আহত 30-এর বেশি। বেইজিংয়ে চায়না স্ম্যাশ টেবিল টেনিসের সেমিফাইনালে পৌঁছে ইতিহাস সৃষ্টি করেছেন ভারতীয় মিক্সড ডাবলস জুটি মানস শাহ ও দিয়া চিতালে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির জশভূমিতে দশম ইন্ডিয়া মোবাইল কংগ্রেস আইএমসির উদ্বোধন করবেন। এই অনুষ্ঠান টেলিযোগাযোগ, ডিজিটাল সংযোগ এবং প্রযুক্তিগত উদ্ভাবনের ক্ষেত্রে ভারতের অসাধারণ অগ্রগতি তুলে ধরার পাশাপাশি সহযোগিতা, বিনিয়োগ এবং জ্ঞান আদান প্রদানের জন্য একটি আন্তর্জাতিক মঞ্চ। এর মূল ভাবনা হল স্কেল উইদাউট বাউন্ডারিজ বা সীমাহীন পরিসরে প্রসার। গতকাল শুরু হওয়া 4 দিনব্যাপী এই অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করেছে টেলিযোগাযোগ বিভাগ এবং সেলুলার অপারেটার্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া। এই আয়োজন উদ্ভাবন ও পরবর্তী প্রজন্মের ডিজিটাল পরিকাঠামো, প্রযুক্তি চালিত অর্থনৈতিক বৃদ্ধি, সর্বজনীন ডিজিটাল সুবিধা এবং নিরাপদ ও শক্তিশালী ডিজিটাল ইকোসিস্টেম বা পরিমণ্ডলের উন্নয়নের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। সর্বজনীন ও স্থিতিশীল উন্নয়নের হাতিয়ার হিসেবে তিনি প্রধানমন্ত্রী প্রযুক্তি ও ডিজিটাল পরিষেবাগুলিকে সাশ্রয়ী ও সহজলভ্য করার প্রয়োজনীয়তার উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দূরদর্শী নীতি এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে 2047 সালের মধ্যে ভারত উন্নত রাষ্ট্রে পরিণত হওয়ার স্বপ্ন পূরণ করবে। নতুন যে দেশকে নীতি পঙ্গুত্বের জন্য সমালোচনা করা হতো, আজ সেই ভারত তার ক্রমবর্ধমান শক্তি ও ঘুরে দাঁড়ানোর ক্ষমতার জন্য বিশ্বজুড়ে আলোচিত হচ্ছে। তিনি জানান, দেশ একসময় নিজের প্রয়োজনের মোবাইল ফোন বিদেশ থেকে আমদানি করত, আর আজ মেড ইন ইন্ডিয়া বা ভারতে তৈরি মোবাইল ফোন বিশ্ববাজারে জোরালো স্থান করে নিয়েছে। 94তম ভারতীয় বায়ুসেনা দিবস আজ উদযাপিত হচ্ছে। এবারের মূল বিষয়বস্তু, ভারতীয় বায়ুসেনা অভ্রান্ত, দুর্ভেদ্য ও নিখুঁত। বিমানবাহিনী দিবস উপলক্ষে আকাশবাণীতে দেওয়া এক বার্তায় বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল অমরপ্রীত সিং বলেছেন, ভারতীয় বিমানবাহিনী সর্বদা সতর্কতা ও দৃঢ় সংকল্পের জন্য দেশ রক্ষায় প্রস্তুত। গত বছর অপারেশন সিন্ধুর সমন্বিত বিমান অভিযানের গুরুত্বপূর্ণ শক্তিকে পুনরায় প্রতিষ্ঠিত করেছে এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাহিনীর ক্ষমতা ও সামর্থ্য প্রমাণ করেছে বলে তিনি উল্লেখ করেন। ড্রোনাথন এবং বর্তমানে চলা ঐতিহাসিক বহুপাক্ষিক বিমান মহড়া, তরঙ্গ শক্তির মতো গুরুত্বপূর্ণ মাইল ফলকগুলির মাধ্যমে ভারতীয় বিমানবাহিনী সক্রিয়ভাবে তাদের যুদ্ধ প্রস্তুতি যাচাই করছে। দিল্লি কাস্টমস গতকাল প্রায় 515 কোটি টাকা মূল্যের এক সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, নষ্ট করা মাদকে প্রায় 140 কোটি টাকা, 375 কোটি টাকা মূল্যের 25 কেজি কোকেন ছিল। বিবৃতিতে আরও বলা হয়, দিল্লি কাস্টমসের উচ্চ পর্যায়ের মাদক নিয়ন্ত্রণ কমিটি নির্ধারিত আইনি পদ্ধতি ও সুরক্ষা ব্যবস্থা মেনেই কাজ সম্পন্ন করেছে। নতুন দিল্লির ভারত কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সভাপতিত্বে এই বৈঠকে জিএসটি সংক্রান্ত বিরোধের নিষ্পত্তি এবং ইনপুট ট্যাক্স ক্রেডিটের আহ উন্নত করার লক্ষ্যে নীতিগত সংস্কার নিয়ে আলোচনা করা হবে। অর্থমন্ত্রক জানিয়েছে, সরকারের জিএসটি ব্যবস্থার এই সংস্কারগুলির লক্ষ্য হল জিএসটি ব্যবস্থার বর্তমান প্রশাসনিক জটিলতাগুলি প্রশমন করা। 5 দফা প্রস্তাবের মধ্যে রয়েছে প্রক্রিয়াগত সংস্কার, পরিকাঠামোগত সংস্কার, বাণিজ্যের অনুকূল পরিবেশ সৃষ্টি, পরিষেবা রফতানি এবং ই কমার্স। বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর গত রাতে আবিজানে আইভরি কোস্টের উপপ্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী তেনে তাই বিদেশমন্ত্রী জানান, পারস্পরিক বিশ্বাস, সক্ষমতা বৃদ্ধি এবং প্রতিরক্ষা অংশীদারিত্ব নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা হয়েছে। এর আগে বিদেশ

শ্রী আইভরি কোস্টের বিদেশ ও আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক মন্ত্রী নিয়ালে কাবার সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নত করার লক্ষ্যে আলোচনা করেন। শ্রী জয়শঙ্কর অংশীদারিত্ব জোরদার করা নিয়ে উভয় দেশেরা বিস্তারিত আলোচনা করেছেন। এর আগে ঘানায় সেদেশের বিদেশমন্ত্রী স্যামুয়েল ওকুজেতো আবলাকোয়ার কাছ থেকে জয়শঙ্কর ইন্টারন্যাশনাল বিগক্যাট অ্যালায়েন্সে ঘানার অংশগ্রহণের স্বীকৃতিপত্র ঘোষণা গ্রহণ করেন। সেবা সংকল্প অভিযান কর্মসূচির অধীনে আজকের আলোচনার বিষয় পিএম গতিশক্তি। সমাজ ও রাজনৈতিক বিশ্লেষক দেবযানী ভট্টাচার্য সঙ্গে কথা বলেছেন কাশ্মীর নাহার। আকাশবাণীর সংবাদ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা ও কাশ্মীর সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পরিকাঠামোগত ক্ষেত্রে অতিরিক্ত উৎপাদন ক্ষমতা ও উৎপাদন সংক্রান্ত সমস্যা মোকাবিলা এবং বিশ্ববাজারকে বিকৃতকারী নীতিগুলি রোধে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে একটি যৌথ মন্ত্রী পর্যায়ের বিবৃতিতে স্বাক্ষর করেছে ভারত। এর সঙ্গে যুক্ত রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রসহ আরও 13টি দেশ। গত 30শে সেপ্টেম্বর ও 1লা অক্টোবরে উইসকনসিনের মিলওয়াকিতে G20 বাণিজ্য মন্ত্রীদের মধ্যে আলোচনার পর অংশগ্রহণকারী 15টি দেশ স্বাক্ষরিত এই যৌথ বিবৃতিটি গতরাতে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির কার্যালয় প্রকাশ করে। বিবৃতিতে দেশগুলি পরিকাঠামোগত অতিরিক্ত উৎপাদন ক্ষমতা ও উৎপাদন সমস্যা দূর করার লক্ষ্যে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে। ইউক্রেনে গতকাল এক রুশ হামলায় 25 জন নিহত ও 100 জন আহত হয়েছেন। রাশিয়া কিভ এবং ইউক্রেনের আরও একাধিক জায়গায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটে উত্তরাঞ্চলের চেরনিহিভ অঞ্চলের প্রিলুকিতে। সেখানে একটি ক্ষেপণাস্ত্রের আঘাতে 5তলা একটি আবাসন ধ্বংস হয়ে যায়। এছাড়া কিভ, ওলেকসান্ড্রিয়া ও ক্রেমেনচুনকেও সাধারণ মানুষের মৃত্যু ও ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন ইউক্রেনের বাহিনী 44টি ক্ষেপণাস্ত্র প্রতিহত এবং 117টি ড্রোন নিষ্ক্রিয় করতে সক্ষম হলেও পুরো হামলাটি ঠেকানো সম্ভব হয়নি। স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ গতকাল মারিয়া দেল কার্মেন আবাসকালের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। 87 বছর বয়সী এই মহিলার বাসস্থান থেকে উচ্ছেদের ঘটনাটি দেশজুড়ে ব্যাপক বিক্ষোভের জন্ম দিয়েছিল। সৌদি আরবের 2টি বিমানবন্দরে ইরান সমর্থিত সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুথির হামলায় 3 জনের প্রাণহানি, আহত 30-এর বেশি। সৌদি আধিকারিকরা জানিয়েছেন আভা বিমানবন্দরে হামলায় মরক্কো ও আলজেরিয়ার নাগরিকরা নিহত এবং 28 জন আহত হয়েছেন। অন্যদিকে কিং খালিদ বিমানবন্দরের হামলায় সুদানের 1 নাগরিক নিহত ও 8 জন আহত হয়েছেন। সৌদি নেতৃত্বাধীন সেনা জোট জানিয়েছে তারা রিয়াদের উত্তরে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। এদিকে হুথি আধিকারিকরা দাবি করেছেন বিদ্রোহীরা ইয়েমেনের দক্ষিণ পশ্চিম উপকূলের ধুবাব, আলজাদিদ এবং বাবেল মান্দে প্রণালীর কিছু অংশে নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করেছে। নারী ও শিশু কল্যাণ বিষয়ক সম্মেলনে নতুন দিল্লিতে অনুষ্ঠিত হবে আজ। যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা সুদৃঢ় করা এবং কেন্দ্র রাজ্য পারস্পরিক সহযোগিতার মাধ্যমে দ্রুত কাজ করার লক্ষ্যে এই সম্মেলন আয়োজন করা হবে। 2 দিনব্যাপী এই সম্মেলনে 4টি মূল বিষয়ের উপর আলোচনা করা হবে। উন্নত পুষ্টি ও প্রাথমিক শিক্ষার জন্য অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির পুনর্গঠন, ঝুঁকিপূর্ণ শিশুদের সুরক্ষা ব্যবস্থা জোরদার করা, প্রাতিষ্ঠানিক ও আইনি পরিকাঠামোর কার্যকর বাস্তবায়নের মাধ্যমে নারী সুরক্ষা নিশ্চিত করা এবং গুরুত্বপূর্ণ প্রকল্পগুলির কার্যকারিতা ও সুফল বাড়িয়ে নারী ক্ষমতায়ন। বিদেশ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন দপ্তরের প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং আর্কটিক সার্কেল অ্যাসেম্বলির বার্ষিক বৈঠকে ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। আইসল্যান্ডের রেইকিয়াভিকে আজ থেকে শুরু হয়ে এই বৈঠক চলবে চলতি মাসের 10 তারিখ পর্যন্ত। বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে এশিয়া 2026-এ শ্রী সিং সিঙ্গাপুর সেশনে অংশ নেবেন। বেইজিংয়ে চায়না স্ম্যাশ টেবিল টেনিসের সেমিফাইনালে পৌঁছেছেন ভারতীয় মিক্সড ডাবলস জুটি মানুষ শাহ ও দিয়া চিতালে। প্রথম ভারতীয় জুটি হিসেবে WTT গ্র্যান্ড স্ম্যাশের সেমিফাইনালে পৌঁছে ইতিহাস সৃষ্টি করেছেন তাঁরা। কোয়ার্টার ফাইনালে গতকাল রোমানিয়ার এডওয়ার্ড ইউনেস্কো ও বেনার্দেত সোক্স জুটিকে 3-0 ব্যবধানে হারিয়ে দেন এই জুটি। অলিম্পিক পদক জয়ী স্বপ্নিল কুশালে এবং সরবজিৎ সিং আগামীকাল থেকে মিশরের কায়রোতে শুরু হওয়া 2026 সালের ISSF শুটিং বিশ্বকাপ 35 সদস্যের ভারতীয় দলের নেতৃত্ব দেবেন। রাইফেল এবং পিস্তল শুটারদের জন্য কায়রোর এই প্রতিযোগিতাটি চলবে চলতি বছরের চূড়ান্ত ISSF বিশ্বকাপ। চলতি মাসের 10 থেকে 15 তারিখ পর্যন্ত মিশরের ইন্টারন্যাশনাল অলিম্পিক সিটি শুটিং রেঞ্জে এই প্রতিযোগিতা হবে। কায়রোতে অংশ নেওয়া 35 জন ভারতীয় শুটারের মধ্যে 11 জন র্যাঙ্কিং পয়েন্টের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন। চায়না ওপেন টেনিসে আজ বেইজিংয়ে মহিলা সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালের 7ম বাছাই ক্যারোলিনা মুচোভা 26তম বাছাই নিকোলা বর্তুঙ্কোভার মুখোমুখি হবেন। অন্য কোয়ার্টার ফাইনালে 4র্থ বাছাই মীরা আন্দ্রিভা 19তম বাছাই একাতেরিনা আলেকসান্দ্রিভার মুখোমুখি হবেন।

0: শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির যশোভূমিতে দশম ইন্ডিয়া মোবাইল কংগ্রেসের উদ্বোধন করবেন। ইউক্রেনে গতকাল রুশ ক্ষেপণাস্ত্র হামলায় 25 জন নিহত, আহত 100 জন। বেইজিংয়ে চায়না স্ম্যাশ টেবিল টেনিসের সেমিফাইনালে পৌঁছে ইতিহাস সৃষ্টি করেছেন ভারতীয় মিক্সড ডাবলস জুটি মনুষা ও দিয়া চিতালে। খবর শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ।
1: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার 8 বছর পূর্তি উপলক্ষে সমস্ত সুবিধাভোগীদের অভিনন্দন। আপনার ও আপনার পরিবারের স্বাস্থ্য সুরক্ষায় প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা এবং চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা 2023 প্রকল্প বিনামূল্যে চিকিৎসা পরিষেবা প্রদান করে চলেছে। ত্রিপুরা জুড়ে চলেছে আয়ুষ্মান কার্ড তৈরির অভিযান। ক্যাম্পে, হাসপাতালে, এমনকি বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছে আমাদের দল। আপনার পরিবার যোগ্য হলে আজই করিয়ে নিন আয়ুষ্মান কার্ড। আপনি beneficiary.nha.gov.in ওয়েবসাইটের মাধ্যমে অথবা আয়ুষ্মান অ্যাপের সাহায্যে নিজেই তৈরি করতে পারেন আপনার আয়ুষ্মান কার্ড। স্বাস্থ্য সুরক্ষা সবার অধিকার। আয়ুষ্মান হোক প্রতিটি পরিবার। আরো জানতে টোল ফ্রি হেল্পলাইন 1-4555 অথবা 1-800-345-3797 নম্বরে যোগাযোগ করুন। ত্রিপুরা স্বাস্থ্য সুরক্ষা সমিতি দ্বারা জনস্বার্থে প্রচারিত।

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি সুমন ভট্টাচার্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বের শান্তি অগ্রগতির স্বার্থে একটি অবাধ, উন্মুক্ত ও নিয়মভিত্তিক আন্তর্জাতিক সামুদ্রিক শৃঙ্খলার আহ্বান জানিয়েছেন। গতকাল নয়াদিল্লিতে আয়োজিত সাগর মন্থন দ্য গ্রেট ওশনস ডায়ালগের তৃতীয় সংস্করণের লিখিত বার্তায় তিনি বলেন, 2047 সালের মধ্যে বিকশিত ভারত গড়ার লক্ষ্য দেশের সামুদ্রিক ক্ষেত্রকে আরও শক্তিশালী করার সাথে যুক্ত। ভারতের বন্দরগুলোর ধারণ ক্ষমতা প্রায় দ্বিগুণ হয়েছে এবং আধুনিক সামুদ্রিক আইন প্রণয়ন করা হয়েছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সভাপতিত্বে আজ নয়াদিল্লিতে পণ্য ও পরিষেবা কর বা জিএসটি কাউন্সিলের 57তম বৈঠক বসছে। বিরোধ নিষ্পত্তি, ইনপুট ট্যাক্স ক্রেডিট প্রাপ্তি সহজ করা এবং কর সংক্রান্ত খরচ কমানোর লক্ষ্যে কেন্দ্র একটি পঞ্চমুখী সংস্কার প্রস্তাব উপস্থাপন করবে। এর মধ্যে রয়েছে ক্রেতা বিক্রেতার ইনভয়েসের স্বয়ংক্রিয় যাচাইকরণ, নথিপত্রের বোঝা হ্রাস, ক্ষুদ্র করদাতাদের রিটার্ন ফাইলিংয়ের সংখ্যা কমানো এবং ছোট ব্যবসার বহু রাজ্যে পৃথক রেজিস্ট্রেশনের বাধ্যবাধকতা প্রত্যাহার। রাষ্ট্রীয় একতা দিবস উপলক্ষে ত্রিপুরা পুলিশের 12 সদস্যের একটি দলের আজ এডিনগর পুলিশ লাইনের মনোরঞ্জন দেব বর্মা স্মৃতি স্টেডিয়াম থেকে বাইক র্যালির সূচনা হবে। প্রায় 3,000 কিলোমিটার পথ পাড়ি দিয়ে দলটি গুজরাটের একতানগরে পৌঁছবে। মাদক বিরোধী সচেতনতা গড়ে তোলা এই র্যালির মূল উদ্দেশ্য। উল্লেখ্য, আগামী 31 অক্টোবর একতানগরে রাষ্ট্রীয় একতা দিবসের মূল প্যারেড অনুষ্ঠিত হবে। টিবি মুক্ত ভারত অভিযানের আওতায় জোশ টিমের জাতীয় সূচনা কর্মসূচি আজ আগরতলার মাতঙ্গিনী প্রীতিলতা সভাগৃহে অনুষ্ঠিত হবে। পশ্চিম ত্রিপুরা জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে টিবি নির্মূল এবং সচেতনতা বাড়ানোর উপর গুরুত্ব দেওয়া হবে। আগরতলায় দিনে 68.1 লক্ষ লিটার পরিশোধন ক্ষমতার সার্ফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও বিভিন্ন নাগরিক পরিষেবা প্রকল্পের উদ্বোধন হবে আজ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। বিশেষ অতিথি হিসেবে থাকবেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। এছাড়া অনুষ্ঠানে র্যাপিড রেসপন্স টিমের গাড়ি, ট্রাক মাউন্টেড ওয়াটার ট্যাঙ্কার এবং এআই ভিত্তিক পরিষেবা চালুর কর্মসূচি রয়েছে। সারা দেশে সেবা সংকল্প অভিযানের অংশ হিসেবে রাজ্যের 8 জেলায় শুরু হয়েছে সেবা জ্যোতি কলস যাত্রা, বিকশিত ভারত সংকল্প যাত্রা। গতকাল আগরতলা শিশু উদ্যানে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা যাত্রার সূচনা করেন। অনুষ্ঠানে পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী, আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার উপস্থিত ছিলেন। এদিন আম্বাসা, ধর্মনগর, কৈলাসহর, বিলোনী, উদয়পুরেও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সেবা জ্যোতি যাত্রার সূচনা হয়। রাজ্য মন্ত্রিসভার সদস্যদের উপস্থিতিতে বিভিন্ন মহকুমায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। দুর্গাপূজায় শান্তি শৃঙ্খলা বজায় রাখা এবং সরকারি নির্দেশিকা মেনে পূজার আয়োজনের লক্ষ্যে গতকাল শান্তিরবাজার থানায় ক্লাব, সামাজিক সংস্থা, পুজো উদ্যোক্তাদের নিয়ে সভা অনুষ্ঠিত হয়। সভায় মহকুমা পুলিশ আধিকারিক বাপি দেববর্মা সহ পুলিশ আধিকারিকরা উপস্থিত ছিলেন। সরকারি নির্দেশিকা মেনে চলার জন্য পুজো উদ্যোক্তাদের অনুরোধ জানানো হয়। এবছর রসায়নবিদ্যায় নোবেল পুরস্কার পেতে চলেছেন ফরাসি রসায়নবিদ অঁরি কাগান এবং জাপানি রসায়নবিদ কেনসো সোয়াই। অসামঞ্জস্যপূর্ণ জৈব সংশ্লেষণে অরৈখিক প্রভাব এবং শত অনুঘটক প্রক্রিয়া ও সংক্রান্ত তাদের যুগান্তকারী আবিষ্কারের জন্য তারা এই পুরস্কার পাচ্ছেন। দক্ষিণ ত্রিপুরার নেশামুক্ত ফুটবল টুর্নামেন্টের সঙ্গে যুক্ত কোচদের 5 দিনব্যাপী প্রশিক্ষণ শিবির গতকাল শেষ হয়েছে। বিলোনিয়ার বিকেআই মাঠে সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত।

0: জেলা শাসক মোহাম্মদ সাজ্জাদ পি প্রমুখ শিবিরে 15 জন কোচ অংশ নেন। আজকের আকাশ সাধারণত মেঘলা থাকবে। রাজ্যের সবকটি জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। ভোরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 23 ডিগ্রি সেলসিয়াস। সকাল 5:30 পর্যন্ত আগরতলায় বৃষ্টি হয়েছে 16.4 মিলিমিটার। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে 7:55।
1: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী আরোগ্য যোজনা নি বিশ্ব যার উমানো রোগী অশেবনাহার নাই যত অন্য খাগা হামিয়া ভারত নুংতাইনি নিন্নগুনি বড় রোগ নিশা কাহামনার খানি প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা দায় চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা নিশাই নিজি থাম তাং বদাং রাং নাংয়া উই চুবা মুগু উই দং ত্রিপুরা গনাঙ্গুই নো আয়ুষ্মান কার্ডস নামনা নি সামু খলাই জাগি দং কেম্প শাক হামনগো দায় নব নক চিনি বদল নি বড় রোগ খাঙ্গি দং নি নিন্নকুম চুগুই তংখে দিনি নো আয়ুষ্মান কার্ড খলাই দি বেনিফিশিয়ারি .nha.gov.in ও ওয়েবসাইট বিশিংতি এবা আয়ুষ্মান আয়ুষ্মান কার্ডস নামই মান্নাই শাক হামনা রুগনা যত নি মান থাই আয়ুষ্মান উঙ্কুম যত নি নুকুম তেইব কাহামকে সিনানি বাগি টোল ফ্রি হেল্পলাইন 1455 এবা 1800334573 নাইন সেভেন ও নাম্বারও করুন দিই।

আকাশবাণী আগরতলা কক্তমা পড়িব বিপুর্ণাদ বর্মা মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদি তিনি দিল্লি কেতালনি যশোভূমি ও ইন্ডিয়া মোবাইল কংগ্রেসনি ফিল্ড সিস নাম ফিরমুগ্ন চেঙ্গিরিবানে তাকলাইনি কুথুমলাইমুংনি ওয়ানসক মুঙ্গুবাক অংখা স্কিল উইদাউট বাউন্ডারিস টেলি মানজুমুং ডিজিটেল মানজুমুং তৈ তাং সেপনি হামক্রায় ভারত বুসকাঙ্গি টংমানি কক রক্ন খুরসা জাগানো অকুথুমলাইমাও সালব্রী রমুই সংসার জাগনা থাঙ্গি টংমা অকুথুমলাইমাও কাইসা রানী গবং হাকতর মানজাগানে 5G, 6G, AI, সেমিকন্ডাক্টর সাইবার নাইমথাংতাই কোয়ান্টাম মানজুমুংন খবই জুদা জুদা দিখিল নতুই ককলাম সালাই জাগানে মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী হায়ুংনি টংকচাংতাই হামসামুংনি বাকি কাইসা ফিয়কজাকতাই রায়দারুকজাক হায়ুং বেরেমনি তৈয়ুং রায়দাস নামনানি কবকমুং নারেখা মিয়া দিল্লি কেতাল সংসাজাক সাগর মন্থন দ্য গ্রেট ওশেন্স ডাইলগনি ওলথামস নাম ফিরমুংন তৈয়ী সৈজাক কক মুঙ্গ বসাকা নৈ সাই ব্রীচি সিনি বিশিনি বিশিং হামসাজাক ভারত স্নাম তিসানা নাহারৈ তৈয়ুংনি বাবাইনতৈব ফানক্রা খাইনানি নাঙ্গানো কেন্দ্রনি রংমন্ত্রী নির্মলা সীতারমণনি তৈদুল মুম্বাই তিনি দিল্লি কেতাল মানৈতেই সেপ অল এবা জিএসটি কাউন্সিলনি ফিল বাচিসনি ককলাম সালাইমা সংসার জাগানো কেবেং মুং পাইরিমুং ইনপুট ট্যাক্স ক্রেডিট মানমুং লাইতেসা ক্লাইনা তৈ অল নতুয়ী বাইমুং হলিরানো নাহারৈ কাইসা কাইবাস নাম ফিরমুংনি কক সাপ্তি সাজাগানো অকুথুমলাইমাও শালসাও দক চিদক পয়েন্ট সারা সাই লিটার সাকিমা ফানগনাং সার্ফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্স নামনানি হলং থং কাইমানো খবই জুদা জুদা লোক হামক্রাই তাংবুতাং তিনি আগরতলা ও চেংজাগানো পান্ডা নারুবাই অকরা অঙ্গি মানজাগানো ত্রিপুরানি মন্ত্রী অকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা পান্ডাতে বোমানজাগানো আগরতলা পুর নাইক্রাইনি মেয়র দীপক মজুমদার আকসং পান্ডা রেপিড রেসপন্স টিম নি মালখুং ট্রাক মাউন্টেড ওয়াটার ক্যানার তৈ এ আইরেকজাক সেপ চেংনানি ককবো তঙ্গো হাকতর গনাঙ্গী সংসাজাক সেবা সংকল্প অভিযানী বেখাগো হাস্তিনী কাইচার হাঙ্করব চেংজাকা সেবাজ্যোতি কল যাত্রাতে বিকশিত ভারত সংকল্প যাত্রা মিয়া আগরতলা চিলড্রেন্স পার্ক মন্ত্রী অকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা আবনও চেঙ্গি রেখা পান্ডা মানজাখা বেড়াইখ্রি মন্ত্রী সুশান্ত চৌধুরী আগরতলা পুর নাইক্রাইনি মেয়র দীপক মজুমদার আয়ঙ্গ আমবাসা কৈলাসহর বিলোনিয়াতে উদয়পুরব জুদা জুদা সামুবুতাং নিবিশিংতেই সেবাজ্যোতি কল যাত্রা চেংজাখা হাস্তে মন্ত্রী সভানী আদং রকনি মানজাক মুম্বাই জুদা জুদা বখাকসে ও সামগুতাং সংসার জাখা রাষ্ট্রীয় একতা দিবস নরগৈ ত্রিপুরা পুলিশনি খড়ক চিনে আদংনি বদল দলসা তিনি এডিনগর পুলিশ লাইন মনোরঞ্জন দেববর্মা মুকুমু স্টেডিয়াম নিশিমি

0: হোমিওপ্যাথিক শাক নাই মানে কেতাল সেপ আচাই আনে পান্দামাঞ্জা খা আগরতলা পুরনাই খাইনি ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত শাখাম সচিব কিরণ গীতে আকর্ষণ হাস্তে হাপাং গ্রুপ বি গ্রুপ সি তে গ্রুপ ডি সেবক লংনাব আমজক মুং নাহারনানি বাগৈ স্টাফ সিলেকশন কমিশন ত্রিপুরা সংসানানি ককচং মুং নাহারকা বেড়াইক্রিতে চামুং মন্ত্রী সুশান্ত চৌধুরী মিয়া তাংন কতর অকক তুমানো রেখা বসাকা হাস্তে মন্ত্রীসভাব ককলাম সালাইমাব রেমচুকুতে রেমচিনি বাগৈ এস টি জি টি ক্যাটাগরিব খরক স্নিরা ফ্রংনাই লংনানি গসিমুং রেজাখা বুনিয়াদী রংনাই খুংনি বিশৃঙ্গ খরক থামরা দক চিসা পুইলা বেরামনি ফ্রংনাই লংজাগানে আবনকারী জুদা জুদা ক্যাটাগরিব মালমাতা হামক্রাই নাইখুঙ্গ কাইসারা ব্রৈচিবা কেরং নাইখুঙ্গ কাই বাচিবা রং নাইখুঙ্গ কাই চি ব্রৈ আগরতলা পুরনাইক্রায় কাইনৈরা চি থাম চিতক জাগানো শৈশিলাম তাং সেপ্তে তংখর নাইখুঙ্গ খরক চার এল ডি সি তৈ হদা হামক্রাই হদা রংনাইখুঙ্গ খরক বা ব্লাইন্ড এডুকেটর লংজাগানো তাবুক নবরতিবারনি ককতুমা তিনি নখাকিজা মনাকজাক তঙ্গানো হাস্তেনি বেবা খাঙ্কর ফেরাঙ্ক গৈওয়াতৈ ওয়াউই মানুহনি হজাক মুংরেখা নবরতিবার নাইখুং তিনি সালনি সাকানি তুংমারি 34 ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি তঙ্গানো তিনি আইচুক বোখাগো খামানি তুংমারি তংমানি 23 ডিগ্রি সেলসিয়াস ফুংদাম বাতামৈ সতী 33 জরা ওয়াতি ওয়াখা 16.4 মিলিমিটার ককব্রক বাই ককতুমা পরিমং তাবুক জরাতৈ অরণ পাইখা উলনি ককতুমা আবাই ইঙ্গানো সানজা দাম স্নি তামৈ সতী ব্রৈচি বাব
1: শ্রোতা বন্ধুরা আপনারা টিউন করে আছেন 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে এফএম উৎসান্ত

সংসার জাগানে মন্ত্রীয়করা প্রফেসর ডাক্তার মানিক সাহা মিয়া আগরতলা প্রতাপগর্ণী সাধু তিলাও হাপাংনি হোমিওপ্যাথিক মেডিকেল রিংন কতর্তাই নেতাজি সুভাষ চন্দ্র হোমিওপ্যাথিক শাখ হামদকন চেঙ্গি রেখা মন্ত্রীয়করা শাখা কায়দক জি আচুক থাইগিনাং অ রিংন কতর

সুপ্রভাত শ্রোতা বন্ধুরা, নতুন সরোবরে নতুনভাবে আপনাদের কাছে পৌঁছে যাওয়া সুপ্রভাত আগরতলার হাত ধরে। সকালের নরম রোদ, জানালার ধারে এক কাপ চা, রাস্তায় ধীরে ধীরে বাড়তে থাকা ব্যস্ততা, আর তার মাঝেই আপনাদের সঙ্গে আমাদের প্রতিদিনের এই ছোট্ট আড্ডা সুপ্রভাত আগরতলা। আপনি যে প্রান্তেই থাকুন না কেন, আগরতলার কোনো ব্যস্ত রাস্তার পাশে, বাড়ির বারান্দায়, সকালের রান্নার কাজে, অফিস যাওয়ার প্রস্তুতিতে, কিংবা হয়তো সকালের হাঁটা সেরে এই সবে মাত্র ঘরে ঢুকলেন, আপনার সকালের এই সময়টা আমাদের সঙ্গে কাটুক কিছু খবর, কিছু ইতিহাস, একটু হাসি, একটু ভালো লাগা, এই সব নিয়ে। তাহলে চলুন আর দেরি না করে সবাইকে নিয়ে শুরু করা যাক আমাদের আজকের সুপ্রভাত আগরতলার পর্বখানি।

শ্রোতা বন্ধুরা, শুরু করছি আমাদের শহরের কিছু খবর দিয়ে। আজকে যে সংবাদপত্রটি, প্রভাতী সংবাদপত্র আমার হাতে এসে পৌঁছে গেছে, তা হলো ত্রিপুরা দর্পণ। ত্রিপুরা দর্পণের আজকে প্রথম পাতায় কিংবা বিভিন্ন জায়গায় যেই সংবাদগুলো আমার দৃষ্টি আকর্ষণ করছে সেইটা আপনাদের একটু জানিয়ে রাখছি। নয়া বায়ুসেনা প্রধান হচ্ছেন আশুতোষ দীক্ষিত। দেশের নতুন বায়ুসেনা প্রধান হচ্ছেন এয়ার মার্শাল আশুতোষ দীক্ষিত। এখন তিনি ভাইস চিফ অফ দ্য এয়ার স্টাফ পদে কর্মরত। আগামী 31 অক্টোবর বর্তমান বায়ুসেনা প্রধান অমরপ্রীত সিং অবসরে যাবেন। ওই দিন বিকেলে তাঁর জায়গায় দায়িত্ব নেবেন আশুতোষ দীক্ষিত। আরও একটি সংবাদ শিরোনাম আপনাদের জানিয়ে রাখছি যে ডেঙ্গু ম্যালেরিয়া নিয়ন্ত্রণে একটি কর্মশালা। ডেঙ্গু ম্যালেরিয়ার মতো মশাবাহিত রোগের নজরদারি, প্রতিরোধ এবং নিয়ন্ত্রণে মেডিকেল দক্ষতার বৃদ্ধির লক্ষ্যে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে শুরু হয়েছে 4 দিনব্যাপী হাতে কলমে প্রশিক্ষণ কর্মশালা। সোমবার 5 অক্টোবর হ্যান্ডস অ্যান্ড ট্রেনিং শুরু হয়েছে, যা চলবে আজ অর্থাৎ 8ই অক্টোবর পর্যন্ত। আরও একটা বিষয় কিংবা সংবাদ শিরোনাম আপনাদের জানিয়ে রাখছি যে স্টাফ সিলেকশন

কমিশন গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে মন্ত্রিসভায়। রাজ্য সরকারি দপ্তরগুলিতে নিয়োগ প্রক্রিয়াকে আরও দ্রুত, স্বচ্ছ এবং সুসংগঠিত করার লক্ষ্যে ত্রিপুরা স্টাফ সিলেকশন কমিশন গঠনের সিদ্ধান্ত নিল রাজ্য মন্ত্রিসভা। এই কমিশনের মাধ্যমে রাজ্য সরকারের অধীনস্থ গ্রুপ বি, গ্রুপ সি, গ্রুপ ডি পদে নিয়োগের পরীক্ষা পরিচালনা এবং কর্মী নির্বাচনের ব্যবস্থা করা হবে। তাহলে এই ছিল আমাদের আজকের প্রভাতী সংবাদপত্র ত্রিপুরা দর্পণের কিছু গুরুত্বপূর্ণ টুকিটাকি খবরাখবর।

শ্রোতা বন্ধুরা, এইবারের সময় একটু ইতিহাসের পাতায় উঁকি ঝুঁকি মারার, অর্থাৎ জেনে নেওয়ার আজকের দিনটি ঐতিহাসিকভাবে কি গুরুত্ব বহন করছে। আজ 8ই অক্টোবর। প্রতিবছর এই 8ই অক্টোবর ভারতে পালিত হয় ভারতীয় বায়ুসেনা দিবস বা ইন্ডিয়ান এয়ারফোর্স ডে হিসেবে। এইবার প্রশ্ন, কেন পালিত হয়? 1932 সালের 8ই অক্টোবর ইন্ডিয়ান এয়ারফোর্স আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়েছিল। সেই ঐতিহাসিক দিনটিকে স্মরণ করতেই প্রতিবছর এয়ারফোর্স ডে পালিত হয় আজকের এই দিনে। প্রথম দিকে এটি ছিল ব্রিটিশ রয়্যাল এয়ারফোর্সের অধীনে একটি এয়ারফোর্স কোম্পানি, যেখানে 1933 সালের 1 এপ্রিল ভারতীয় বায়ুসেনার প্রথম অপারেশনাল ফ্লাইট পরিচালিত হয়। ছিলেন 6 জন প্রশিক্ষিত কর্মকর্তা এবং 19 জন এয়ারম্যান, আর ব্যবহৃত হয়েছিল 4টি ওয়েস্টল্যান্ড IIA বিমান। 1945 সালে এর নাম হয় রয়্যাল ইন্ডিয়ান এয়ারফোর্স, আর 1950 সালে ভারত প্রজাতন্ত্র হওয়ার পর রয়্যাল শব্দটি বাদ দিয়ে নাম হয় ইন্ডিয়ান এয়ারফোর্স। এই দিনটির মূল উদ্দেশ্য শুধু বায়ুসেনার প্রতিষ্ঠা দিবস স্মরণ করা নয়, বরং দেশের আকাশ সীমা রক্ষা, জাতীয় নিরাপত্তা এবং দুর্যোগ বা যুদ্ধের সময় বায়ুসেনার গুরুত্বপূর্ণ ভূমিকার প্রতি শ্রদ্ধা জানানো এর অন্যতম উদ্দেশ্য। আজকের দিনটি কিন্তু আরও একটা কারণে বিশেষ। আজ ওয়ার্ল্ড সাইট ডে, অর্থাৎ বিশ্ব দৃষ্টি দিবস। প্রতিবছরই অক্টোবর মাসের দ্বিতীয় বৃহস্পতিবার, মানে আজকের দিনটিতে পালিত হয়। 2026 সালে এই দিনটি পড়েছে আজকে, অর্থাৎ 8ই অক্টোবর। এই আন্তর্জাতিক সচেতনতা দিবসের মূল লক্ষ্যই হল চোখের স্বাস্থ্য, দৃষ্টিশক্তির সমস্যা, অন্ধত্ব এবং প্রতিরোধযোগ্য দৃষ্টিহীনতা সম্পর্কে বিশ্বজুড়ে সচেতনতা তৈরি করা। এই দিনটি আমাদের মনে করিয়ে দেয় যে অনেক ক্ষেত্রেই দৃষ্টিশক্তির ক্ষতি প্রতিরোধ বা চিকিৎসার মাধ্যমে এড়ানোটা সম্ভব। তাই নিয়মিত চোখ পরীক্ষা, প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ এবং চোখের স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধির উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। শ্রোতা বন্ধুরা, চোখ শুধু পৃথিবীকে দেখার জানালা নয়, চোখের সুস্থতা আমাদের শিক্ষা, কাজ, স্বাধীনতা এবং জীবনযাত্রার ক্ষেত্রেও গভীরভাবে জড়িয়ে রয়েছে। তাই নিজের চোখকে ভালোবাসুন, যত্ন নিন। এবারে আরও কিছু ঘটনা বলি যা আজকের দিনে ঘটেছিল, যা আজকের দিনটিকে বিশেষ করে তোলে, তা আপনাদের জানিয়ে রাখছি। 1919 সালের আজকের এই দিনে মহাত্মা গান্ধীর সম্পাদনায় প্রকাশিত ইয়াং ইন্ডিয়া পত্রিকার প্রকাশনা শুরু হয়। তাছাড়া 1921 সালে প্রিন্স অফ ওয়েলসের বোম্বাই সফরের সময় ভারতীয় জাতীয়তাবাদীরা সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছিল। 1936 সালে বিশিষ্ট হিন্দি উর্দু সাহিত্যিক মুন্সী প্রেমচন্দের প্রয়াণ ঘটে। তার জন্ম হয়েছিল 31শে জুলাই 1880 সালে। 1892 সালে জন্মগ্রহণ করেন স্বাধীনতা সংগ্রামী এবং বিপ্লবী ভূপেন্দ্র কুমার দত্ত, আজকের দিনে যিনি ভারতীয় স্বাধীনতা আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। তাছাড়া আজকের দিনে 1911 সালে জন্মগ্রহণ করেন ভারতীয় নৌবাহিনীর প্রথম ভারতীয় চিফ অফ নভাল স্টাফ তথা প্রথম ভারতীয় ভাইস অ্যাডমিরাল রামদাস কাটারি। 1922 সালের আজকের এই দিনে জন্মগ্রহণ করেন প্রখ্যাত ভারতীয় বিজ্ঞানী এবং স্ট্রাকচারাল বায়োলজিস্ট জি এন রামচন্দ্র, যার গবেষণা প্রোটিনের গঠন বোঝার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাছাড়া আজকের এই দিনে জন্মগ্রহণ করেন 1926 সালে জনপ্রিয় হিন্দি চলচ্চিত্র অভিনেতা রাজকুমার, যার আসল নাম ছিল কুলভূষণ পণ্ডিত। তাহলে শ্রোতা বন্ধুরা, এই ছিল ইতি

শ্রোতা বন্ধুরা, এইবারে আমরা চলুন একটু সাফল্যের আয়নায় উকি ঝুঁকি মারি। আসলে সাফল্য সবসময় সরল পথে আসে না, কখনো কখনো সাফল্যের পথে থাকে থেমে যাওয়া, অপেক্ষা, কঠিন সময়, আর তারপর আবার নতুন করে ফিরে আসার গল্প। আর আজকের সাফল্যের আয়নায় এমনই এক ভারতীয় ক্রীড়াবিদকে আমরা জানার চেষ্টা করব, যিনি এই যে কথাগুলো বললাম তার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। কথা বলছি বক্সার পারভিন হুডাকে নিয়ে। হরিয়ানার এই জাতীয় পর্যায়ের ভারতীয় বক্সার 2026 সালের এশিয়ান গেমসে মহিলাদের 65 কেজি বিভাগে সোনা জয় করেছেন। ফাইনালে তিনি চীনা তাইপের অলিম্পিক ব্রোঞ্জয়ী কে 3-2 ব্যবধানে হারান। কিন্তু এই যে বাইরের যে সাফল্যটা আমরা দেখলাম, তার পেছনে কিন্তু রয়েছে একটা কঠিন প্রত্যাবর্তনের গল্প। সেই গল্পটাই আজকের সাফল্যের আয়নায় আপনাদের জানাচ্ছি। আগের এশিয়ান গেমসে ব্রোঞ্জ পদক জেতার পর ওয়েয়ার্স অ্যাবাউট রুল ভঙ্গের কারণে তিনি 22 মাসের নিষেধাজ্ঞার মুখোমুখি হয়েছিলেন এবং সেই সময় তার আগের অর্জনও বড় ধাক্কার মুখে পড়ে। অনেকের কাছে এমন পরিস্থিতি হয়তো থেমে যাওয়ার কারণ হতেই পারে, কিন্তু পারভিন হুডা থামেননি। প্রতিযোগিতায় ফিরে এসে তিনি আবার নিজের জায়গা তৈরি করেছেন এবং এবার এশিয়ান গেমসের ফাইনালে ওঠে। এশিয়ান গেমসে ভারতীয় মহিলা বক্সার হিসেবে ফাইনালে পৌঁছানোর মাত্র তৃতীয় ভারতীয় হয়েছেন, আর এর আগে এই কৃতিত্ব ছিল এমসি মেরিকম এবং লভনিনা কাছে। আর ফাইনালের সেই লড়াইয়ে জয় এনে দিয়েছে সোনার পদক। তার এই সাফল্য তাই শুধুমাত্র একটি গোল্ড মেডেলের গল্প নয়, এটি ফিরে আসার গল্প, নিজের উপর বিশ্বাস রাখার গল্প এবং একটি কঠিন অধ্যায়ের পরেও নতুন একটি অধ্যায় শুরু করার গল্প। 2026 সালের এশিয়ান গেমসে ভারতের সামগ্রিক সাফল্য কিন্তু বেশ উল্লেখযোগ্য, আর ইন্ডিয়ান অলিম্পিক্স অ্যাসোসিয়েশন তার সেই উজ্জ্বল অধ্যায়গুলির অন্যতম একটি নাম পারভিন হুডা। জীবনে কখনো কখনো একটা ভুল, একটা বাধা কিংবা একটা কঠিন সময় আমাদের মনে করিয়ে দেয় যে হয়তো সব শেষ, কিন্তু সত্যিকারের সাফল্য সেখানেই যেখানে শেষ হওয়ার পরেও মানুষ আবার শুরু করার সাহস পায়। পারভিন হুডার সাফল্য তাই শুধু একটি সোনা জয়ের গল্প নয়, এটি একটি ফিরে আসা সাহসের গল্প। আর সেই কারণেই আজ সাফল্যের আয়নায় আমরা পারভিন হুডাকে স্মরণ করলাম এবং আপনাদেরও মনে করিয়ে দিতে চাই যে পথ থেমে গেলেও স্বপ্ন কিন্তু কোনোদিনই থেমে যায় না।

আচ্ছা শ্রোতা বন্ধুরা, ওই যে সকালের শুরুটা, মানে অনেক বিশেষজ্ঞরাই বলেন যে একটু যদি হাসি দিয়ে হয়, একটু যদি হাসি খুশিভাবে আমরা সকালটাকে শুরু করতে পারি, তাহলে যে আমাদের গোটা দিনটা ভালো যাবে তার বলে বোঝানো অসম্ভব, মানে আর বলার অপেক্ষাই রাখে না, আপনারা সেটা সবাই জানেন। তাহলে চলুন সুপ্রভাত আগরতলার পরবর্তী যেই পর্বখানি রয়েছে, মানে রম্যকথা, রম্যকথায় যে আমরা একটু হাসানোর এবং হাসির চেষ্টা করি, সেই প্রচেষ্টাই এইবার পাড়ি দিই। আজকে রম্যকথায় গোপাল ভাঁড়ের একটা গল্প আপনাদের ছোট্ট করে শোনাই, দেখি আমারও আপনার মুখে একটা হাসি আসে কিনা। গোপাল ভাঁড় একবার দূর দেশে বেড়াতে যাবে। বহুদিন ভাড়াটে বাড়িতে রয়েছে, একে একে অনেক আসবাবপত্র জমা হয়েছে। সেই সব আসবাব সঙ্গে করে নিয়ে যাওয়া তো অসম্ভব, অথচ বেঁচে যেতেই ইচ্ছে নেই। হেঁকে পয়সা পাবে, বেঁচে গেলে টাকা পাওয়া যা পাওয়া যাবে এখন, তাতে ফিরে এলে সেই টাকায় তো আর খরিদ করা যাবে না। ভালো ভালো আসবাবপত্র প্রায় সব গোপাল ভাঁড়ের সকলের কাছ থেকে দান হিসেবে পেয়েছে, তা তো বেচাটা উচিত নয়, তাহলে লোকে কি বলবে? তাই কি করা যায় এই কথাই বারবার ভাবছে সে। আবার আসবাবপত্র রেখে যাওয়া

করার জন্য ওই ভাড়া বাড়িটা বজায় রাখারও কোনো মানে হয় না, কারণ অনেক টাকা ভাড়া গুনতে হবে। ভেবে ভেবে অবশেষে একটা ফুন্দি বের করলই করল। গোপাল ভাঁড় একটা বড় বন্দুকি দোকানে আসবাবপত্রগুলো নিয়ে গিয়ে বন্দুক দিলে। অনেক টাকা দামের আসবাবপত্রগুলো নিয়ে গিয়ে বন্দুক দিলে মাত্র 400 টাকায়। দোকানদার ওইসব আসবাবপত্র রেখে 5,000 টাকাও দিতে রাজি ছিল, কিন্তু গোপাল ভাবল টাকার চেয়ে জিনিস রাখাই গরজ তার। যত কম টাকা নেওয়া যায় সুদ টানতে হবে ততই কম। সেজন্য হিসেব করে দেখলে 400 টাকার দরুন মাসে তার যে সুদ দিতে হবে, একটা ঘর ভাড়া করে জিনিসগুলো রেখে যেতে তাকে মাসে মাসে অনেক বেশি ভাড়া গুনতে হবে। গোপাল বেশ কিছুদিন পর ফিরে এসে টাকা দিয়ে আবার সেই আসবাবপত্রগুলো ছাড়িয়ে নতুন ঘরে উঠল। আর যেখানে মানুষ তাকে ভাবত যে সে তো কিপটে বটেই, কিন্তু ওই হিসেব নিকেশ খুব একটা বোঝে না, কিন্তু এই ঘটনার পর প্রমাণ হয়ে গেল যে গোপাল ভাঁড় যে কত বড় একটা হিসেবি লোক।

শ্রোতা বন্ধুরা, এইবারে সময় হয়ে গেছে আপনাদের মনের জানালায় একটু উঁকি মারার, অর্থাৎ চিঠির। আপনাদের অনুভূতি আমরা এই চিঠির মাধ্যমে জানতে পারি, শুনতে পারি এবং আমরা অপেক্ষণ মান থাকি আপনাদের এই চিঠিগুলির জন্য। আজকেও তিনখানি চিঠি এসে আমার হাতে পৌঁছে গেছে, একের পর এক সবটাই পড়ে শোনাচ্ছি আপনাদের। প্রথম চিঠিখানি লিখে পাঠাচ্ছেন সর্বেশ্বর পাল উমাঙ্গন মাহিষ হুগলি থেকে। বন্ধু লিখছেন, কবিগুরুর ছুটির আয়োজন কবিতায় আছে, পুজোর ছুটির আগেই সব স্কুলের আর কলেজের ছাত্রদের মধ্যে পুজোর কেনাকাটার একটা খণ্ডচিত্র। কলেজে ইকোনমিক্স ক্লাসে খাতায় ফর্দ নিচ্ছে টুকে, চশমা চোখে মেডেল পাওয়া ছাত্র, হালের লেখা কোনো উপন্যাস কিনতে হবে, ধারে মিলবে কোন দোকানে? মনে রেখো, পারের শাড়ি, সোনায় জড়ানো শাখা, দিল্লির কাজ করা লাল মখমলে চটি। আজ থেকে প্রায় 100 বছর আগের এই বর্ণনা বলে দেয় অভিজাত পরিবারের কেনাকাটার এইটাই ছবি। আবার পূজোর সাজ কবিতায় মধু এবং বিধুর অভাবের কারণে তাদের জন্য সাধারণ ছিট কাপড়ের জামা কেনায়, মধু যখন জমিদার বাড়ি থেকে দামি জামা নিয়ে নিজেকে সাজায়, বিধু তার বাবার দেওয়া জামা পরে বলে, আমার এই জামাটাই সব থেকে ভালো, কারণ এর সাথে বাবা মায়ের আশীর্বাদ মিশে আছে। আমাদেরও পূজোর কেনাকাটার সেই ট্রেডিশনই চলছে। কারোর কারোর এত জামা কাপড় পুজো উপলক্ষে পাওয়া হয়, তারপরেও উঠতে পারে না। কেউ আবার পরের দেওয়া পুরনো বা কম দামি জামা পরেও পুজোটা কাটিয়ে দেয়। সবশেষে বলি, কেনাকাটার প্রতিযোগিতায় যারা থাকে না, তাদেরও পুজোর আনন্দে সামিল করতেই হবে, না হলে পুজোর আনন্দই যে হবে কৃত্রিম। সবশেষে সবাইকে শারদীয়ার শুভেচ্ছায় বিনীত সর্বেশ্বর পাল উমাঙ্গন মাহিষ হুগলি।

পরবর্তী চিঠিখানি লিখে পাঠাচ্ছেন ডাক্তার সুবল দাস, দাঁতখর, ক্রান্তিহাট, জলপাইগুড়ি থেকে। বন্ধু লিখছেন, সুপ্রভাত। শরতের নীলাকাশ, কুয়াশা স্নাত ঘাস, প্রশান্তির বাতাস, শিউলি সুবাস, পেঁজা তুলোর মতো মেঘের ভালা এবং শ্বেত শুভ্র কাশফুলের দোলা জানিয়ে দেয় দুর্গতই নাশিনী আসছেন। এবার ব্যর্থ প্রাণের যন্ত্রণা, আসরিক প্রবঞ্চনা দূর করবেন। দুর্গাপূজা মানেই মুক্তির মনোভাব, অনাবিল আনন্দ উৎসব। পুজোর কেনাকাটাতেই বোঝা যায় সনাতনী ঐতিহ্যের প্রতি আজও মানুষ কতটা অনুপ্রাণিত। পুজো এলেই দেখি ছোট বড় সমস্ত মানুষ নতুন জামা কাপড়

আর সাজসজ্জার প্রসাধনী কিনতে অত্যন্ত ব্যস্ত। ঢাকের বাদ্যি শোনার আগে থেকেই শুরু হয় শপিং মল, ফুটপাথ আর কাপড়ের দোকানে কেনাকাটার উপচে পড়া ভিড়। কারোর নজরে পড়ে জমকালো শাড়ি, কারোর সনাতনী পাঞ্জাবি, কারোর জুতো বা ফ্যাশন ব্যাগ। ছোট বড় সবারই কিছু পাওয়ার আশা জাগে। সন্তানের মুখে চাওড়া হাসি ফোঁটায় পছন্দের পোশাকটি, মা বাবা তথা অভিভাবকদের পরম প্রাপ্তি ওই তৃপ্তি হাসিটি। তবে এই কেনাকাটার ভিড়ে মধ্যবিত্ত পরিবারের কপালে চিন্তার ভাঁজ পড়ে। তবু কর্তাগিন্নীরা নিজেদের জন্য না কিনে পরিবারের অন্যদের মুখে হাসি ফোটানোর চেষ্টা করেন। একালে নিত্য প্রয়োজনীয় জিনিসের আকাশ ছোঁয়া মূল্যও থাকে। সীমিত আয়ের মানুষদের পুজোর কেনাকাটা সামলানোর রীতিমতো কঠিন হয়ে ওঠে। তবু মধ্যবিত্ত পরিবার হার না মেনে হাসি মুখে হিসেব কষে। একটু কম এখানে, একটু কাটছাঁট ওখানে করে সব কিছু মানিয়ে নেয়। সমস্ত টানাপোড়েন সমাপ্ত করে প্রিয়জনের আনন্দটুকুই প্রকৃত ভালোবাসার পরিচয়। কিন্তু পুজোর এই আনন্দ তখনই পূর্ণতা পায় যখন তা সমাজের প্রতিটি স্তরে পৌঁছায়। আমাদের চারপাশে যারা আর্ত, পীড়িত, অনাথ, তাদের নতুন পোশাক ও পর্যাপ্ত খাবার দিয়ে উৎসবে সামিল করাই প্রকৃত পুজো, যেখানে বয়ে যায় মানবতার এই ফল্গুণধারা। সেখানেই মা দুর্গতিনাশিনী জাগ্রত হন এবং ভক্ত বাঞ্ছা পূর্ণ করেন। তাই ধনী দরিদ্র বিভেদ ভুলে আসুন বসি এক আসনে, ঐক্য সংহতি শান্তি স্থিতি কামনা করি মায়ের চরণে। নমস্কার আন্তে, ডাক্তার সুবল দাস, দাঁতখর, ক্রান্তিহাট, জলপাইগুড়ি।

আমাদের আজকের চিঠির পর্বে একেবারে শেষ চিঠিখানি লিখে পাঠাচ্ছেন শিশির দাস, ক্রান্তিহাট, জলপাইগুড়ি থেকে। বন্ধু লিখছেন, সুপ্রভাত। আমি আমার ঠাকুরদার মুখে শুনেছি আমাদের পারিবারিক দুর্গাপুজো দীর্ঘ 559 বছর ধরে বংশ পরম্পরায় ভক্তি ভরে চলছে। প্রতি বছরের মতো সেবারও যখন পুজোর তোড়জোড় করে কেনাকাটার ধুম লেগেছিল, তখন আমাদের বাড়ির গেটের সামনে এসে দাঁড়িয়েছিল এক অর্ধনগ্ন কিশোরী। তার গায়ের রং ছিল কৃষ্ণ কালো, কিন্তু চোখে মুখে খেলা করছিল এক রুদ্র করালো স্বর্গীয় জ্যোতি। তাকে দেখে আমার রূপালী পিসি আর স্থির থাকতে পারিনি। পরম স্নেহে নিজের এক সেট ভালো পোশাক এনে সমবয়সী কিশোরীকে পরিয়ে দিয়েছিল এবং পেট ভরে খাইয়েওছিল। অন্য বস্ত্র পেয়ে খুশি হয়ে কিশোরী রূপালী পিসিকে জিজ্ঞেস করল, এত দামি পোশাক দিলি, তোর মা বকবে না? রূপালী পিসি বলেছিল, না না, মা তো আমাকে আর্তপীড়িদের সেবা করতেই শিখিয়েছে। কিশোরী বলেছিল, আমার তো কেউ নেই, আমাকে তোদের বাড়িতে রাখবি, আমি সব কিছু করতে পারি। এই কথা শুনে আমার ঠাকুরমা আবেগাপ্লুত হয়ে বলেছিলেন, তুই আমার ঘরের মেয়ে উমা, চিরকাল এই বাড়িতেই থাকবি মা। পুজোর কটা দিন সেই কিশোরীকে নিয়ে আমাদের পরিবারে অদ্ভুত আনন্দ ছিল। আর সবচেয়ে আশ্চর্যের বিষয়, প্রতিবার মন্দিরে গিয়ে বসলে শরীর শিহরিত হয়ে উঠত, মনে হতো মা দুর্গা সত্যিই জাগ্রত। কিন্তু বিজয়া দশমীর দিন হঠাৎ করেই সেই কিশোরী অলৌকিকভাবে উধাও হয়ে গিয়েছিল। আমাদের পরিবার বুঝতে পেরেছিল অনাত্মের দুঃখ অনুভব করেই স্বয়ং মা দুর্গতি নাশিনী অর্থনগ্ন কিশোরী বেশে আমাদের ঘরে এসেছিলেন। সেই অলৌকিক ঘটনার পর থেকে আমাদের পুজোর সংজ্ঞাটাই বদলে গেছে। এখন নিজেদের কেনাকাটার আগে আমরা মেতে উঠি সমাজের আর্ত পীড়িত অনার্তের জন্য পুজোর কেনাকাটায়, কারণ আমরা বিশ্বাস করি এই আর্ত মানুষদের মুখে হাসি ফোটালেই মা দুর্গা সন্তুষ্ট হন এবং আমাদের পুজো সার্থক হন। বিনীত, শিশির দাস, অষ্টম শ্রেণী, দেবীছড়া হাইস্কুল, ক্রান্তিহাট, জলপাইগুড়ি।

সত্যি চারিদিকে আমাদের মনে প্রাণে এখন শুধুই আগমনের সুর। আপনাদের পুজো খুব ভালো আসুক, খুব ভালো কাটুক, এই প্রত্যাশাই আমরা রাখছি। আর আমরা কিন্তু অপেক্ষায় থাকব আপনাদের অনুভূতি জানার জন্য, তাই অবশ্যই লিখতে ভুলবেন না। আপনাদের অনুভূতি আমাদের দেওয়া বিষয়ে লিখে অবশ্যই পাঠিয়ে রাখবেন, আমরা সেইগুলির অপেক্ষায় থাকি।

শ্রোতা বন্ধুরা, এইবারে আমাদের কর্মপ্রত্যাশী বন্ধুদের জন্য রইল একটা ছোট্ট করে কাজের খবর। ভারতীয় রেল পক্ষের থেকে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে মোট 590টি শূন্য পদে প্যারামেডিক্যাল স্টাফ নিয়োগের আবেদনপত্র আহ্বান করা হয়েছে। আবেদনটি শুরু হয়ে গেছে গত মাসের অর্থাৎ 15 সেপ্টেম্বর 2026 থেকে। আবেদন শেষের তারিখ আগামী 14 অক্টোবর 2026। শিক্ষাগত যোগ্যতা: রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের প্যারামেডিক্যালে নিয়োগ প্রক্রিয়ায় আবেদন করার জন্য প্রতিটি পদের জন্য আলাদা আলাদা কিছু নির্দিষ্ট শিক্ষাগত এবং পেশাগত প্রয়োজন ভিত্তিক বিষয় দেওয়া আছে, যা আপনারা RRB প্যারামেডিক্যাল রিক্রুটমেন্ট 2026-এর যেই অফিসিয়াল ওয়েবসাইটটা রয়েছে সেখানে দেখে নিতে পারেন। আর বয়স দেওয়া হয়েছে বিভিন্ন ক্ষেত্রে আলাদা আলাদা, মোটামুটি শুরু হচ্ছে 20 কিংবা 18 বছর থেকে, যা চলবে 33 বছর পর্যন্ত। যোগ্যতার ভিত্তিতে পরবর্তী বাছাই প্রক্রিয়া চলবে। তাহলে জানিয়ে দিলাম একটা গুরুত্বপূর্ণ কাজের খবর। চলুন এইবারে ঘুরে আসি আমাদের চীনা জগতের বাইরে, যেখানে প্রতিদিনই নতুন কিছু আবিষ্কার হচ্ছে, নতুন কোনো লেখা আমাদের ভাবাচ্ছে, কোনো রূপালী পর্দায় তৈরি হচ্ছে নতুন গল্প। বিজ্ঞান, সাহিত্য কিংবা সিনেমা, এই তিন জগতের সাম্প্রতিক কিছু খবর নিয়ে এইবার আমাদের এই ছোট্ট পর্ব টুকিটাকি। খুব বেশি নয়, তবে জানার মতো তিনটি খবর আপনাদের শোনাচ্ছি। বিজ্ঞানের জগৎ থেকে একটা খবর আসছে, বিজ্ঞানের দুনিয়া থেকে মহাকাশ বিজ্ঞান নিয়ে নতুন এক গুরুত্বপূর্ণ গবেষণার খবর সামনে এসেছে। বিজ্ঞানীরা চাঁদের মাটির নমুনায় এমন এক নতুন ধরনের চৌম্বক খনিজ খুঁজে পেয়েছেন যা প্রাকৃতিকভাবে আগে কখনোই শনাক্ত করা হয়নি। নমুনাটি চীনের চেঞ্জ 6 মিশনের মাধ্যমে চাঁদ থেকে পৃথিবীতে আনা হয়েছিল। এই আবিষ্কার চাঁদের প্রাচীন চৌম্বক ক্ষেত্র এবং তার অভ্যন্তরীণ বিবর্তন সম্পর্কে বিজ্ঞানীদের নতুন তথ্য দিতে পারে। এইবারে চলুন সাহিত্যের দুনিয়ায় একটু পাড়ি দেই। 6 অক্টোবর প্রকাশিত হয়েছে গোদরেজ লিটারেচার লাইফ লিটারেসি অ্যাওয়ার্ডস 2026-এর লং লিস্ট। ফিকশন, নন ফিকশন এবং বিজনেস বুক সহ একাধিক বিভাগে লেখকদের বই জায়গা পেয়েছে। ফিকশন বিভাগে রয়েছে রাহুল ভট্টাচার্যার রায়েল সং, অমৃতা মাহেলের রিয়েল লাইফ, করণ মহাজনের দ্য কমপ্লেক্স এবং জিৎ থায়ালের দ্য এলস ওয়েরস অ্যান্ডস এর মতো বইগুলি। বিজয়ীদের নাম ঘোষণা হবে আগামী 25 অক্টোবর। এবার সিনেমার জগৎ থেকে চলুন রূপলি পর্দার একখানি খবর আপনাদের জানাই। দক্ষিণী সিনেমা প্রেমীদের জন্য নতুন খবর, রজনীকান্তের অভিনীত জেলার 2 ছবির ট্রেলার গত 6 অক্টোবর প্রকাশ পেয়েছে। ট্রেলারে আবারও দেখা যাচ্ছে নতুন মুখকে, আর বড় অ্যাকশন এবং নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে। তাহলে এই ছিল আজকের কিছু টুকিটাকি খবর, আর এরই সাথে সময় বলছে আজকের মতো কিন্তু বিদায় নিতে হবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এতক্ষণ আপনাদের সঙ্গে অনুষ্ঠান উপস্থাপনায় ছিলাম আমি অপরাজিতা বন্দ্যোপাধ্যায়।

0: এখন শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত প্রভাতী সংবাদ এবং তার পরপরই শুনবেন উত্তর পূর্বাঞ্চলে ইংরেজি সংবাদ।
1: আকাশবাণী প্রেজেন্টস মর্নিং নিউজ। Good morning, I am Shagun Chopra. The headlines. Prime Minister Narendra Modi to inaugurate 10th India Mobile Congress at Yashobhumi in New Delhi this morning. 57th GST Council meeting to be held at Bharat Mandapam in New Delhi today. Veteran actor Nana Patekar passes away in Goa. India joins US and 13 other economies in signing joint ministerial statement to address global excess capacity and production in key manufacturing sectors. IMD forecasts heavy rain in Kerala, Tamil Nadu, Puducherry, Uttarakhand, West Bengal and Sikkim today.

নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আপনারা টিউন করে আছেন 101.6 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে FM উচ্চায়ন্ত। আপনাদের সঙ্গে আমি রয়েছি আপনাদের বন্ধু আর যে অপরাজিতা। আর স্টুডিওর ঘড়ি এখন বলছে সময় সকাল 8:40 হয়ে 25 সেকেন্ড। আর এখন সময় আপনাদের কিছু ভালো ভালো গান শোনাবো, অর্থাৎ গান শোনাবো পর্বের। আর আপনাদের সঙ্গে থাকছি সকাল 11:00 পর্যন্ত। বিভিন্ন অনুষ্ঠানের ডালি আপনাদের জন্য সাজিয়ে রেখেছি, পরপর সেইগুলি নিয়ে আপনাদের সঙ্গে আলাপচারিতায় আড্ডায় আজকে সকালটা ভরিয়ে দেব, মেতে থাকব সেই আশাই রাখছি। অনুষ্ঠান শুরু করার আগে আপনাদের একটা ছোট্ট অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণা জানিয়ে রাখছি। প্রতি বছরের মতো এবছরও মহালয়ার পুণ্যপ্রভাতে, অর্থাৎ 10 অক্টোবর 2026 শনিবার ভোর 4:00 আকাশবাণী আগরতলা এবং FM উচ্চায়ন্ত থেকে প্রচারিত হবে সঙ্গীত বিধি মহিষাসুর মর্দিনী, রচনায় বাণী কুমার, সুরকার পঙ্কজ কুমার মল্লিক এবং স্তোত্রপাঠ বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র। সেই উপলক্ষে 10 অক্টোবর 2026 শনিবার আমাদের বিশেষ অধিবেশন শুরু হবে 3:52। এবছরও শুনতে ভুলবেন না মহিষাসুর মর্দিনী 10 অক্টোবর 2026 শনিবার ভোর 4:00। শুনলেন আমাদের অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। শ্রোতাবন্ধুরা, সকাল মানেই তো একটা নতুন শুরুর গল্প। রাতের সমস্ত ক্লান্তি, সমস্ত অন্ধকার পেরিয়ে যখন জানলার পর্দা সরিয়ে একটু একটু আলো ঘরে ঢোকে, তখন মনে হয় জীবনটা বুঝি আবার নতুন করে শুরু করা যায়। আর সেই নতুন শুরুর সঙ্গে যদি মিশে যায় একটা পুরনো দিনের গান, তাহলে সকালের সেই মুহূর্তটা যেন আরও একটু সুন্দর হয়ে ওঠে। কিছু গান আছে যেগুলো শুধু ওই গানের আখ্যা দিলেই ভুল হবে, তারা আমাদের জীবনের কোনো একটা সময়ের সঙ্গে জড়িয়ে থাকে। কোনো গান শুনলেই মনে পড়ে সেই ফেলে আসা কোনো বিকেল, কোনো ভোর, কোনো মানুষের মুখ, কোনো পুরনো বাড়ির বারান্দা, রেডিওর সামনে বসে থাকা একটা পরিবার, পুজোর ছুটির দিন কিংবা শীতের সকালে কম্বলের ভেতর থেকে ভেসে আসা কোনো পরিচিত কণ্ঠ। আর বাংলা গানের সেই স্বর্ণযুগের কথা আমরা বারবার বলি, যে স্বর্ণযুগ আসলে শুধু কয়েকজন শিল্পীর নামের মধ্যে সীমাবদ্ধ নয়। সেই সময়ে গীতিকার, সুরকার, গায়ক, যন্ত্রশিল্পী, চলচ্চিত্র এবং আকাশবাণী সব কিছু মিলে তৈরি হয়েছিল এক অসাধারণ সঙ্গীত পরিবেশ। সেই সময়ের গান আমাদের শিখিয়েছে কীভাবে খুব সাধারণ কিছু শব্দ সুরের স্পর্শে অসাধারণ হয়ে উঠতে পারে। তাই আমাদের আজকের এই গান শোনাবো পর্বে আমরা মাঝে মধ্যেই ফিরে যাই সেই সময়ে, ফিরে যাই এমন কিছু কণ্ঠের কাছে যাদের গান হয়তো আজকের ব্যস্ততার মধ্যে প্রতিদিন শোনা হয়ে ওঠে না, কিন্তু একবার বাজলে মনে হয় আরে এই কণ্ঠটা তো আমার চেনা, এই সুর তো কোথাও একটা আমাদের জীবনের সঙ্গে মিশে আছে। আজও তেমনই একজন শিল্পীকে নিয়ে আমাদের এই সকালের আয়োজন। আমাদের আজকের নির্বাচিত শিল্পী তরুণ বন্দ্যোপাধ্যায়। তরুণ বন্দ্যোপাধ্যায় নামটির মধ্যেই যেন একটা অদ্ভুত মাধুর্য আছে, আর তার কণ্ঠেও ছিল তেমনই এক স্বতন্ত্র মাধুর্য। গলায় ছিল সহজতা, আবেগ, মেলোডির প্রতি গভীর আস্থা। তার গান শুনলে মনে হয় না তিনি খুব বেশি কিছু দেখিয়ে দিতে চাইতেন, বরং মনে হয় তিনি গানটাকে খুব স্বাভাবিকভাবেই আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। আর সম্ভবত এখানেই তার কণ্ঠের সবচেয়ে বড় শক্তি। আজকের গান শোনাবো পর্বখানি সাজিয়েছে শিল্পী তরুণ বন্দ্যোপাধ্যায়ের কিছু নির্বাচিত গান নিয়ে। আশা করছি আপনাদের এই পর্বখানি ভালো লাগবে। চলুন শুরু করি গানে গানে আজকের পর্বখানি। পরপর দুখানি গান রইল শিল্পী তরুণ বন্দ্যোপাধ্যায়ের।

1950 সালে মুক্তি পায় মর্যাদা ছবিটি। এই ছবিতে উত্তম কুমার তখন অরূপ কুমার নামে অভিনয় করেছিলেন, আর সেই ছবিতেই তার ঠোঁটে প্রথম প্লেব্যাক করেন তরুণ বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ উত্তম কুমারের দীর্ঘ এবং ঐতিহাসিক প্লেব্যাক যাত্রার একেবারে প্রথম দিকের কণ্ঠগুলির মধ্যে অন্যতম ছিল তরুণ বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠ। ভাবুন তো, পরবর্তীকালে বাংলা চলচ্চিত্রের সঙ্গে যে নামটি এমনভাবে একাত্ম হয়ে যাবে, উত্তম কুমার তারপর তার কণ্ঠ হয়ে একেবারে শুরুর দিনগুলিতে উপস্থিত ছিলেন তরুণ বন্দ্যোপাধ্যায়। তার গানের জগতে প্রবেশের পেছনে ছিল এক সুন্দর গল্প। স্মৃতিকথায় উঠে এসেছে, তিনি একসময় চাকরি ছেড়ে পুরোপুরি গানকেই নিজের পেশা হিসেবে বেছে নিতে চেয়েছিলেন। গান নিয়ে তার আগ্রহ ছিল গভীর, এমনকি সঙ্গীত জগতের মানুষের সঙ্গে যোগাযোগ তৈরি করার জন্য তিনি নিয়মিত চেষ্টা করতেন। সেই সময়ের শিল্পী জগতের সঙ্গে তার যে সম্পর্কটা তৈরি হয়েছিল, সেটাই ধীরে ধীরে তাকে আরও বড় সুযোগের দিকে নিয়ে যায়। সেই সময় কিন্তু আজকের মতো গানের জগতে প্রবেশ করা তা এতটা সহজ ছিল না। আজ একটা গান রেকর্ড করে মুহূর্তের মধ্যে লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে দেওয়া সম্ভব, কিন্তু তখন একটা গান মানুষের কাছে পৌঁছতে হলে দরকার ছিল আকাশবাণীর, গ্রামোফোন রেকর্ড, জলসা, চলচ্চিত্র, আর অবশ্যই শ্রোতার ভালোবাসা। একজন শিল্পীকে ধীরে ধীরে নিজের জায়গাটাকে তৈরি করতে হতো। তরুণ বন্দ্যোপাধ্যায় সেই সময়েরই সন্তান। তার কণ্ঠ রেডিওর মাধ্যমে মানুষের ঘরে পৌঁছেছে, রেকর্ডের মাধ্যমে শ্রোতাদের কাছে পৌঁছেছে, আবার চলচ্চিত্রের পর্দাতেও তার কণ্ঠ শোনা গেছে। তার গানের মধ্যে একটা বিষয় বিশেষভাবে লক্ষ্য করার মতো, তার কণ্ঠ খুব বেশি ভারী নয়, আবার অতিরিক্ত কোমলও নয়। তার গলায় একটা স্বচ্ছ, সুরেলা, ম্যালোডিয়াস আবহ রয়েছে। প্রেমের গান হোক, বিরহের গান হোক, প্রকৃতির গান হোক, কিংবা একটু চঞ্চল মেজাজের গান, তিনি গানের কথাকে সামনে রেখে এমনভাবে গাইতেন যে সবগুলো গানই মনে হতো তার গলার জন্য সৃষ্ট। তাহলে চলুন, বেশি কথা না বাড়িয়ে আমরা শুনি পরপর আরও দুখানি গান তরুণ বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে।

শ্রোতা বন্ধুরা, আপনারা রয়েছেন গান শোনাবো পর্বে 101.6 মেগাহার্স FM প্রচার তরঙ্গে FM উচ্চায়ন্তে। আজকে আমরা গান শোনাবো পর্বে কথা বলছি শিল্পী তরুণ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে, শুনছি তাঁর অপূর্ব কিছু সৃষ্টি। আচ্ছা, ভাবুন তো, বাংলা গানের সেই সময়ে কত অসাধারণ সুরকার এবং গীতিকারের সঙ্গে একজন শিল্পী কাজ করার সুযোগ পেতেন। এই ধরুন গৌরীপ্রসন্ন মজুমদার, পুলক বন্দ্যোপাধ্যায়, শৈলেন রায়, সুধীন দাশগুপ্ত, নচিকেতা ঘোষ, এই নামগুলো শুধু বাংলা গানের ইতিহাসের নাম নয়, বরং এগুলো একটি সময়ের সুরভাষা। আর সেই ভাষার অন্যতম বাহক ছিলেন তরুণ বন্দ্যোপাধ্যায়। তার গানের সঙ্গে যুক্ত আরেকটি মজার গল্প আছে, যা তার ব্যক্তিত্বের একটা অন্য দিক আমাদের সামনে তুলে ধরে, যেটা আপনাদের একটু শোনাই। 1969 সালে তার একটি গান পুজোর জনপ্রিয় হওয়ার পর তিনি পরের বছরও একটি রোম্যান্টিক গানই গাইতে চাইছিলেন। তিনি গৌরীপ্রসন্ন মজুমদারের লেখা দুটি প্রেমের গান নিয়ে সুরকার নচিকেতা ঘোষের কাছে যান। কিন্তু নচিকেতা ঘোষ মজা করে তাকে বলেছিলেন, রোম্যান্টিক গান তার গলায় মানাবে না, কারণ তার তো মাথায় টাক। তরুণ বন্দ্যোপাধ্যায় কথাটা মজার ছলে না নিয়ে সত্যিই নিউ মার্কেট থেকে একটি পরচুলা কিনে এনে আবার হাজির হয়েছিলেন। সেই ঘটনায় উপস্থিত সকলে এমন দারুণভাবে হেসে ফেলেছিলেন, মানে সেইটা একটা স্মরণীয় ঘটনা হয়ে রয়েছিল পরবর্তী সময়ে। এই হাসির গল্পটাই শুধু নয়, এর মধ্যে আমরা অনেক শিল্পীর আন্তরিকতাও দেখতে পাই। তিনি নিজের কাজকে নিয়ে কতটা উৎসাহী ছিলেন, কতটা শিশুসুলভ আনন্দ নিয়ে গানকে গ্রহণ করতেন, সেই ছবিও কিন্তু বারবারই আমরা তাঁর ব্যক্তিত্বের মধ্যে খুঁজে পাই।

শ্রোতা বন্ধুরা, দেখতে দেখতে আমাদের আজকের এই গান শোনাবো পর্বটি একেবারে শেষের পথে। এতক্ষণ আমরা যে গানগুলির মধ্যে দিয়ে পথ চললাম সেইগুলি হয়তো কয়েক দশক আগের গান, কিন্তু আশ্চর্যের বিষয়, এত বছর পেরিয়েও সেই গানগুলির আবেদন একটুকু পুরনো হয়নি। সময় বদলায়, মানুষের জীবন বদলায়, আমাদের চারপাশের পৃথিবী বদলে যায়, প্রযুক্তি বদলে যায়, গান শোনার মাধ্যমও বদলে যায়, কিন্তু কিছু গান সময়ের সীমানা মানে না। তরুণ বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠ আমাদের সেই কথাই মনে করিয়ে দেয়। একজন শিল্পী হয়তো তার সময়ে গান গিয়ে চলে যান, কিন্তু তার কণ্ঠ যদি কোনো মানুষের মনে থেকে যায়, কোনো একটি সকালকে সুন্দর করে তোলে আমার আপনার মতো, কোনো সুন্দর স্মৃতিকে আবার জাগিয়ে তোলে, তাহলে সেই শিল্পী আসলেই কখনো হারিয়ে যায় না। আর এই শুভবার্তা শুভচিন্তা নিয়েই আজকের মতো গান শোনাবো পর্ব থেকে বিদায় নিচ্ছি। আপনাদের সঙ্গে আবারও খানিকক্ষণ পরেই কথা হচ্ছে, কি ভাবছেন এই পর্ব নিয়ে। আপনারা সঙ্গে থাকুন, শুনতে থাকুন এফএম উচ্চায়ন্ত। গানে গানে বিদায় নিচ্ছি আজকের গান শোনাবো পর্ব থেকে।

শ্রোতা বন্ধুরা, আপনারা টিউন করে আছেন 101.6 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে FM উচ্চায়ন্ত। এখন শুনবেন সংবাদ শিরোনাম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বের শান্তি ও অগ্রগতির স্বার্থে একটি অবাধ, উন্মুক্ত এবং নিয়মভিত্তিক আন্তর্জাতিক সামুদ্রিক শৃঙ্খলার আহ্বান জানিয়েছেন। গতকাল নয়াদিল্লিতে আয়োজিত সাগর মন্থন দ্য গ্রেট ওশেন্স ডায়লগ এর তৃতীয় সংস্করণে লিখিত বার্তায় তিনি বলেন, 2047 সালের মধ্যে বিকশিত ভারত গড়ার লক্ষ্য দেশের সামুদ্রিক ক্ষেত্রকে আরও শক্তিশালিত করার

টিট প্রাপ্তি সহজ করা এবং কর সংক্রান্ত খরচ কমানোর লক্ষ্যে কেন্দ্র একটি পঞ্চমুখী সংস্কার প্রস্তাব উপস্থাপন করবে। রাষ্ট্রীয় একতা দিবস উপলক্ষে ত্রিপুরা পুলিশের 12 সদস্যের একটি দলের আজ এডিনগর পুলিশ লাইনের মনোরঞ্জন দেববর্মা স্মৃতি স্টেডিয়াম থেকে একটি বাইক র্যালির সূচনা হবে। প্রায় 3,000 কিলোমিটার পথ পাড়ি দিয়ে দলটি গুজরাটের একতা নগরে পৌঁছবে। টিবি মুক্ত ভারত অভিযানের আওতায় জোশ টিমের জাতীয় সূচনা কর্মসূচি আজ আগরতলার মাতঙ্গিনী প্রীতিলতা সভাগৃহে অনুষ্ঠিত হবে। পশ্চিম ত্রিপুরা জেলা স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দফতরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে টিবি নির্মূল এবং সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হবে। টিবি মুক্ত ভারত অভিযানের আওতায় জোশ টিমের জাতীয় সূচনা কর্মসূচি আজ আগরতলার মাতঙ্গিনী প্রীতিলতা সভাগৃহে অনুষ্ঠিত হবে। পশ্চিম ত্রিপুরা জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে টিবি নির্মূল এবং সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হবে। সারা দেশে সেবা সংকল্প অভিযানের অংশ হিসেবে রাজ্যের 8টি জেলায় শুরু হয়েছে সেবা জ্যোতি কলস যাত্রা এবং বিকশিত ভারত সংকল্প যাত্রা। গতকাল আগরতলার শিশু উদ্যানে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা যাত্রার সূচনা করেন। অনুষ্ঠানে পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী এবং আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার উপস্থিত ছিলেন। দুর্গাপূজায় শান্তি শৃঙ্খলা বজায় রাখা এবং একটি সরকারি নির্দেশিকা মেনে পুজোর আয়োজনের লক্ষ্যে গতকাল শান্তির বাজার থানায় ক্লাব, সামাজিক সংস্থা এবং পুজো উদ্যোক্তাদের নিয়ে সভা অনুষ্ঠিত হয়। সভায় মহকুমা পুলিশ আধিকারিক বাপি দেববর্মা সহ পুলিশ আধিকারিকেরা উপস্থিত ছিলেন। এবছর রসায়নবিদ্যায় নোবেল পুরস্কার পেতে চলেছেন ফরাসি রসায়নবিদ ওরি কাগান এবং জাপানি রসায়নবিদ কিনসো সোয়াই। অসামঞ্জস্যপূর্ণ জৈব সংশ্লেষণে অরৈখিক প্রভাব এবং শত অনুঘটক প্রক্রিয়া সংক্রান্ত তাদের যুগান্তকারী আবিষ্কারের জন্য তারা এই পুরস্কার পাচ্ছেন। দক্ষিণ ত্রিপুরা নেশামুক্ত ফুটবল টুর্নামেন্টের সঙ্গে যুক্ত কোচদের 5 দিনব্যাপী প্রশিক্ষণ শিবির গতকাল শেষ হয়েছে। বিলোনিয়ায় বিকেআই মাঠে সমাপ্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত, জেলা শাসক মোহাম্মদ সাজ্জাদ পিসহ প্রমুখ। আজকের আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে। রাজ্যের সবকটি জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। ভোরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 23 ডিগ্রি সেলসিয়াস। সকাল 5:30 পর্যন্ত আগরতলায় বৃষ্টি হয়েছে 16.4 মিলিমিটার। শুনলেন সংবাদ শিরোনাম।

শ্রোতা বন্ধুরা, আপনারা টিউন করে আছেন 101.6 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে FM উচ্চয়ন্ত। আপনাদের সঙ্গে আমি রয়েছি আপনাদের বন্ধু আরজে অপরাজিতা। আর স্টুডিওর ঘড়ি এখন বলছে সময় সকাল 9:15 আর এখন সময় আপনারা কি ভাবছেন সেইটা জানার, অর্থাৎ আপনাদের অনুভূতি নিয়ে একটু আমাদের আলাপচারিতা। আর স্বাগত জানাই আপনাদের পছন্দের অনুষ্ঠান কি ভাবছেন এই পর্বে, কি ভাবছেন পর্বে। আপনারা জানেন যে আপনারা আমাদের দেওয়া একটা বিষয়ের উপর আপনাদের অনুভূতি বা বাস্তব অভিজ্ঞতা আমাদের সঙ্গে ভাগ করে নেন, আর সেই অপেক্ষায় আমরাও থাকি। আর কিভাবে ভাগ করবেন, দুটি মাধ্যম রয়েছে, 0381-232-6253 এই নাম্বারটিতে ফোন করতে পারেন, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটিও আপনাদের জন্য খোলা রয়েছে 9402-16965। যদি মনে করছেন যে ব্যস্ত আছেন, ফোন করতে পারছেন না, তাহলে ছোট্ট করে আপনার বার্তাখানি আমাদের কিন্তু নামসহ লিখেও পাঠিয়ে দিতে পারেন। আর হ্যাঁ, ভাবছেন অপরাজিতা এতগুলো কথা বলছে অথচ বিষয়টাই বলছে না, বিষয়টা বললেই তো তাড়াতাড়ি ফোনটা করব। হ্যাঁ, বিষয় আসতে হবে, তবে বিষয় আসার আগে আমাদের অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা এই মুহূর্তে আপনাদের জানিয়ে রাখছি। 10 অক্টোবর 2026 শনিবার সকাল 6:00 মহালয়ার পুণ্যলগ্নে দেবীপক্ষের সূচনায় আকাশবাণী আগরতলা উজ্জন্ত প্যালেসের সামনে ট্যুরিস্ট হাবে আয়োজন করেছে একটি মনোজ্ঞ অনুষ্ঠান আগমনীর সুর। এই অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন রাকেশ কিশোর দেববর্মন এবং অম্বালিকা ভট্টাচার্য। স্তোত্র পাঠে অলোকেশ গঙ্গোপাধ্যায়। মহালয়া উপলক্ষে বিশেষ অনুষ্ঠান আগমনীর সুর 10 অক্টোবর শনিবার সকাল 6:00 আগরতলার ট্যুরিস্ট হাবে। আকাশবাণীর সমস্ত শ্রোতা এবং শুভানুধায়ীদের এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য বিনম্রভাবে

0: অনুরোধ করা হচ্ছে। শুনলেন আমাদের অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। এইবার আসি আজকের বিষয়ে, যেন তাড়াতাড়ি আপনাদের সঙ্গে কথা বলা যায়। সকালের এই মায়াময় সময়টুকু আপনাদের সঙ্গে ভাগ করে নিতে আবারও হাজির আমি। জানার ওপাশে হয়তো ধীরে ধীরে আলো আরও উজ্জ্বল হচ্ছে, রাতের অন্ধকার সরিয়ে সূর্য তার আলোর চাঁদর মেলে ধরেছে বেশ অনেকক্ষণ আগেই। কোথাও হয়তো পাখির ডাক, কোথাও ব্যস্ত হয়ে ওঠা রাস্তা, কোথাও চায়ের কাপে ধোয়া উঠছে, আবার কোথাও একজন মানুষ দিনের প্রথম কাজটির জন্য নিজেকে প্রস্তুত করছেন। এরই মাঝে আমি উপস্থিত আপনাদের সঙ্গে কি ভাবছেন এই পর্ব নিয়ে। শ্রোতা বন্ধুরা, আজকে এমন একটা বিষয় নিয়ে আমরা কথা বলবো যে এই বিষয়টা মানে যদি না থাকতো হয়তো জীবনের যে একটা সৌন্দর্য, অভ্যন্তরীণ যে একটা সৌন্দর্য রয়েছে সেইটা কোথাও না কোথাও হারিয়ে যেত। আজকে কথা বলবো অনিশ্চয়তা এই বিষয়টা নিয়ে। মানে অনিশ্চয়তা এই যে শব্দটা, এটা কি আপনার জন্য একটা আতঙ্কের নাম নাকি পরিবর্তনের একটা প্রথম ধাপ? মানে কি মনে হচ্ছে? আসলে অনিশ্চয়তা শব্দটা শুনলেই আমাদের মনে প্রথমে আসে ভয়, দুশ্চিন্তা, অস্থিরতা, নাকি ভবিষ্যৎ নিয়ে একটা অদ্ভুত অজানা অনুভূতি। আমরা সাধারণত এমন একটি জীবন চাই যেখানে সব কিছুর উত্তর আগে থেকেই জানা থাকবে। আগামীকাল কি হবে সেটাও জানি, চাকরি হবে কি না জানি, ক্যারিয়ারে কি হবে জানি, সম্পর্কটা কোথায় গিয়ে দাঁড়াবে জানি, কোন সিদ্ধান্তের ফল কি হবে জানি। কিন্তু জীবন কি সত্যিই কখনো আমাদের এতটাই নিশ্চিত করে দেয়? সম্ভবত না। যতগুলো প্রশ্ন করলাম একটারও উত্তর আমরা যে নিশ্চিতভাবে দিতে পারি তার কোনো কিন্তু গ্যারেন্টি নেই। আজকে কথা বলছি কি ভাবছেন এই পর্বে অনিশ্চয়তা নিয়ে। অনিশ্চয়তা আপনার জন্য আতঙ্কের নাম নাকি পরিবর্তনের প্রথম ধাপ? অবশ্যই শুনবো আপনাদের মুখে আপনাদের অভিজ্ঞতা। বন্ধু রয়েছেন সঙ্গে, নমস্কার। শুভ সকাল।
1: আমি বিশ্বজিৎ দেবনাথ বলছি, বাদাইঘাট মাতৃপল্লী থেকে।
0: স্বাগত আপনাকে বিশ্বজিৎ বাবু।
1: ভূমিকা তো অনেক আলোচনার মধ্যে আপনি বিষয়টাকে তুলে ধরলেন। ঘটনা হচ্ছে গিয়ে দেখুন, অনিশ্চয়তা এটা জীবনের অঙ্গ। দেখুন, যে কোনো কাজে আপনি নিশ্চয়তা পাবেন এটার কোনো গ্যারেন্টি নেই। কতই হবে হবে আমরা ভাবি, এই ভাবনাই কিন্তু আমাদের মনের পজিটিভনেস বাড়ায়। দেখুন, আশা একটা আশাও আছে, ধান করব, ফলবে, মাঝখানে পোকায় কামড়িয়ে খেয়ে ফেলবে, এটা কিন্তু তার মাথায় আসে না। কিন্তু পোকাও খায়, তার দৃষ্টিভঙ্গির মধ্যে বাধা সৃষ্টি করে বিভিন্ন প্রতিবন্ধকতা, তারপরেও কিন্তু নিশ্চয়তার আশায় তার সে কিন্তু এগিয়ে চলে। এটাই জীবন। কারণ দেখুন, নিশ্চয় অনিশ্চয়তা কথাটা কিন্তু জীবনে হতাশার তৈরি হয়। যে কোনো জিনিস কি ঘটবে কি ঘটবে না, এক সেকেন্ড আগে থেকে অনেক কিছু বলা যায় না। একটা কথা আছে না, কাল কৃষ্ণে দেখা। আপনি কালের যে বিরত্ব নেই, অনিশ্চয়তার যে পরিবেশ, সেটা যে কোনো সময় তৈরি হতে পারে। তাই আমরা কিন্তু পজিটিভনেস নিয়ে আগাই, আশাবাদী মানুষ। তার আশা, দেখুন ছেলে পরীক্ষা দিল, ভালো রেজাল্ট করবে, এটা তার মনের আশা। এর মাঝখানে যদি কিছু হয়ে যায় সেটা কিন্তু তার ভাগ্যের আমরা অনেক দোষারোপ করি, কিন্তু এটা অনিশ্চয়তার গর্বে চলে যায়। তো জীবনটা ম্যাডাম এরকমই, নিশ্চয়তা দেখে আমরা চলার চেষ্টা করি, যেটা হবে নিশ্চয়ই হবে, এটা আমাদের নিশ্চয়তা। তার মাঝখানে প্রতিবন্ধকতা সৃষ্টি হলে সেটা হচ্ছে দুর্ভাগ্যের নামান্তর বলে আমরা অনিশ্চয়তাটাকে ঢাকার চেষ্টা করি। আসলে জীবনটা ঠিক একটা সূত্রের মধ্যে। হ্যাঁ, আপনি কিছু বলছিলেন?
0: না, বলছি, শুনছি আপনার কথা।
1: আমি বলছিলাম কোনটা, যে নিশ্চয়তার আশা নিয়ে আমরা সারা জীবন কর্মকাণ্ডে আমরা এগিয়ে চলি। আপনি দেখুন, একটা কথা আমি আপনাকে বলি, এক শিশু, একটা শিশুকে নিয়ে আপনি আপনাকে বলছেন ভবিষ্যৎ ভালো হবে, এই নিশ্চয়তা রেখে কিন্তু কত যত্ন কত লালন পালন আমরা করি, শিক্ষা দীক্ষা ব্যবস্থা যত তার পরিবারের সম্ভব সে কিন্তু করেছে, কিন্তু ভবিষ্যতে দেখা যায়
0: সব যদি জেনে যাই তাহলে তো জীবনটার আর কোনো মানেই থাকে না।
1: ম্যাডাম আপনি দেখুন, একটা লাস্ট কথা আমি বলবো, মৃত্যু যদি কবে হবে এটা যদি জানতেন তাহলে আপনি মনে হয় জীবনটাকে অন্যভাবে উপভোগ করতেন। জানেন।

0: না বলে আপনার কাছে অমরের কীর্তি, অমরত্ব ভাবটা নিয়ে আপনি এসেছেন। নমস্কার,
1: ভালো থাকবেন বিশ্বজিৎ বাবু, অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য, ভালো লাগলো আপনার আজকের এই আলোচনা। হ্যাঁ সত্যি, মানে বিশ্বজিৎ বাবু যে শেষে কথাটা বলছিলেন যে এই ধরুন না, মানে আমরা তো আসলে প্রত্যেক দিনই আমাদের মৃত্যুর একটু একটু কাছে গিয়ে পৌঁছচ্ছি, মানে ওই দিনটা যে কবে আসবে জীবনে সেইটা যদি জানা থাকতো তাহলে কি আমরা আমাদের জীবনের জন্য এত পরিশ্রম করতাম? মানে আমরা কি এই যে নিশ্চিত যদি থাকি কোনো বিষয়ের জন্য, মানে এই চাকরিটা, একটা চাকরির জন্য আমি প্রস্তুতি নিচ্ছি, সেই চাকরিটা আমি পাবোই পাবো, সেটা যদি আমি নিশ্চিত তাহলে কি আর আজকের পরিশ্রমটা করতাম, চাকরির পেছনের পরিশ্রমটা করতাম? না, করতাম না যদি জেনে যেতাম যে চাকরি পাবোই। কিন্তু যদি জানি যে চাকরি পাবো কি পাবো না সেটা সম্পূর্ণটাই আমার পরিশ্রমের উপর, আমার দক্ষতার উপর নির্ভরশীল, তাহলে তো পরিশ্রম আরও দ্বিগুণ হয়ে যেত আর সেই ক্ষেত্রে সফলতা আসতোই আসতো। আজকে কথা বলছি কি ভাবছেন এই পর্বে অনিশ্চয়তা এই বিষয় নিয়ে। নমস্কার।
2: হ্যালো, নমস্কার।
1: নমস্কার,
2: তুমি তো অপরাজিতা না?
1: হ্যাঁ, রবীন্দ্রবাবু বলছেন।
2: রবীন্দ্র, হ্যাঁ আমি রবীন্দ্র ভট্টাচার্য, কলেজ থেকে, আগরতলা থেকে বলছি।
1: স্বাগত আপনাকে।
2: অনিশ্চয়তায় ভরা, অনিশ্চয়তার মধ্যে দিয়ে তো আমরা চলছি, বুঝছো না? অনিশ্চয়তা মানে হবে কি হবে না, এটা এক ধরনের অনিশ্চয়তা। অনেক সময় হয়, অনেক সময় হয় না, এটা অনিশ্চয়তার মধ্যে পড়ে। এটা জীবনের একটা অঙ্গই বলতে পারো।
1: একদম একদম,
2: সবকিছু তো নিশ্চয় করে হয় না, কিন্তু সবার সবকিছু পেছনে আমরা ছুটি, পরীক্ষা দেই, একটা কাজের উদ্দেশ্যে বেরোই, নিশ্চয়তা ভরা, কিন্তু তথাপিও আমরা চেষ্টা করি।
1: মানে অনিশ্চয়তার ওই ভালো খারাপ দিকটাই জানতে চাইছিলাম আপনাদের কাছ থেকে, যে এটা কি আপনার জন্য একটা আতঙ্কের নাম নাকি এটা পরিবর্তনের সূচনা?
2: আতঙ্ক হয়, মাঝে মাঝে আতঙ্ক হয়, অনিশ্চয়তা, কাজটা হবে কি হবে না, হলে ভালো না হলে তো একটু খারাপ, একটু আতঙ্ক থাকে, তবে বেশি না, বেশি আতঙ্কের কিছু না, জানি এটা মানে হতেও পারে নাও হতে পারে, না হওয়াটাই তো নিশ্চিত, ঠিক আছে না?
1: একদম একদম,
2: এটুকু বললাম, ভালো থেকো।
1: আপনিও খুব ভালো থাকবেন রবীন্দ্রবাবু, অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য আর আপনার দৃষ্টিভঙ্গিটা আমাদের কাছে তুলে ধরার জন্য, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা, আসলে জীবন বরং আমাদের বারবার সামনে এনে এমন কিছু প্রশ্ন রেখে দেয় যার উত্তর আমাদের নিজেদেরই খুঁজে নিতে হয়, যে আজ যে চাকরিটাকে আমরা নিশ্চিত ভেবেছিলাম কাল সেটাই হয়তো থাকবে না, যে সম্পর্কটাকে সারা জীবনের বলে মনে হচ্ছে সময়ের সঙ্গে তার সমীকরণ বদলে যেতে পারে, আজ যে মানুষটা আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কয়েক বছর পর তার সঙ্গে আমাদের দূরত্ব হয়তো তৈরি হয়েই যেতে পারে, আবার উল্টোটাও হতে পারে। মানে এই যে কোনো বিষয়কে নিশ্চিতভাবে আমি আপনি কেউই বলতে পারবো না, এই যে অনিশ্চয়তা, এটা ভালো না খারাপ, এটা আপনার জন্য আতঙ্ক না পরিবর্তনের প্রথম ধাপ, সেই নিয়ে শুনছি আপনাদের অনুভবের কথা, আপনারা কি ভাবছেন সেই বিষয়ে। নমস্কার। শুভ সকাল।
3: আমি উদয়পুর থেকে শ্যামল রায় বলছি।
1: স্বাগত আপনাকে শ্যামল বাবু, বলুন।
3: অনিশ্চয়তা এটা নিয়ে আমার ভাবনা হলো, আসলে আমাদের জীবনটা তো অনিশ্চয়তায় ভরা। আমরা ভাবি একরকম প্ল্যান তৈরি করি, এইভাবে চলবো এইভাবে চলবো, কিন্তু চলতে চলতে দেখা গেল এমন একটা কিছু হয়ে গেল যেটা আমাদের সবকিছুই পরিবর্তন করতে হবে। যখন পড়াশোনা করতাম পরীক্ষার সময় দেখ, হ্যাঁ হয়ে যাবে, আমি যেমন হয় প্রিপারেশন নিয়েছি টাইম পাস করবই, কিন্তু এমন হয়ে গেল কিছু আনকমন প্রবলেম, কিছু এমন এমন হয়ে গেল যেটা আমি ভাবলাম সেটা হল না, তো এমনই আবার চলছি চলছি চলতে একটা বেড়াতে যাচ্ছি, এখানে চলতে চলতে মাঝপথে গেলো একটা ঘটনা ঘটে গেল বা কেমন কিছুটা হয়ে গেল যেটা আমার বাধ্য হতে হচ্ছে না এটাকে পরিবর্তন করতে।
1: একদম,
3: আসলে ব্যাপারটা হলো এই আমাদের এই যে অনিশ্চয়তা, এটা আমাদেরকে আমাদের জীবনে চলতে কিন্তু খুব সাহায্য করে, কারণ সবসময় যে আমাদের সিদ্ধান্ত আমাদের প্ল্যান যে সঠিক হবে এমন কোনো এ নেই, এটা পরিবর্তনশীল, তো যখন যখন

0: সমানভাবে পরিবর্তন করতে হবে, সেটা তৈরি করার জন্যই এই অনিশ্চয়তা আমাদের জীবনে দেখা দেয়। এটার মাধ্যমে আমাদের সব কিছু, আমাদের মন শরীর সব কিছু কিন্তু আমরা কীভাবে তৈরি করি এবং ভবিষ্যতের জন্য তুলি, এবং এইভাবেই আপনাকে আমাকে আমাদের সবাইকে চলতে হবে। নির্দিষ্ট কিছু এমন কিছু হবে এটার নিশ্চয়তা কিন্তু কিছুই নেই।
1: সেই সেই
0: নমস্কার,
1: একদম একদম ভালো থাকবেন শ্যামলবাবু, অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য আর এত সুন্দর আলোচনা রাখার জন্য আমাদের এই অনুষ্ঠানে। হ্যাঁ সত্যি, মানে অনিশ্চয়তাটা আছে বলেই আমরা যে এগিয়ে যাওয়ার জীবনের সাহসটা পাই সেইটা আর কোনো কিছু দিয়েই প্রতিস্থাপিত করা সম্ভব নয়। মানে ধরুন আজ যে দরজাটা বন্ধ হয়ে গেল বলেই আমরা কাঁদছি, কয়েক বছর পরে ফিরে তাকিয়ে হয়তো বুঝবো যে সেই দরজাটা বন্ধ না হলে অন্য দরজাটা কোনো দিনই খুলতো না। আর এখানেই আসে অনিশ্চয়তার সবচেয়ে বড় প্রশ্ন, যে প্রশ্নটা হলো অনিশ্চয়তা কি সত্যিই সবসময় খারাপ? বলছি আপনাদের, এর আগে শুনি শ্রোতা কী ভাবছেন। নমস্কার।
2: নমস্কার, শুভ সকাল অবরজদি।
1: শুভ সকাল,
2: আমি অরবিন্দ বিশ্বাস কৃষ্ণনগর থেকে বলছি।
1: স্বাগত আপনাকে অরবিন্দ বাবু, বলুন।
2: আপনি কণ্ঠস্বরটা শুনে বসে থেকে চারটে বললাম না তো,
1: অসংখ্য আনসার্টেনিটি
2: বা অনিশ্চয়তা। অনিশ্চয়তা তো আমাদের জীবনে থাকবেই, অনিশ্চয়তা ছাড়া জীবনেই এগিয়ে যাওয়া যাবে। তো আমি একটা উদাহরণ দিচ্ছি, আমরা নৈরাশ্যবাদী দার্শনিক ডক্টর সুবেন বলেছিলেন যে আমরা পৃথিবীতে আছি অনিশ্চয়তার মধ্যে, কারণ কখন কি বলা যায়। একটা নড়বড়ে সেতু দিয়ে যখন আমরা চলি, সেতুটা নড়ছে, এই বুঝি পড়ে গেলাম, এই বুঝি পড়ে গেলাম, তবু আমরা সাহস করে সেই সেতুটা পার হওয়ার চেষ্টা করি। পৃথিবীটা ঠিক সেই রকম, কখন কি হয়, পৃথিবীটা শূন্যের উপরে ঘুরছে, ঘন্টা প্রায় 60,000-64,000 মাইল কিলোমিটার বেগে আমরা তার মধ্যে চলছি, সাহস করে চলে যাচ্ছি, কি হবে সেটা বিচার বিবেচনা না করে। সেই রকম যেমন একটা প্রতিযোগিতা চলছে, একটা অনুষ্ঠান আমি গেলাম, সবাই বলছে না না তুই পারবি না, এটা হবে না, হঠাৎ করে একটা তারা দিয়ে দেবে, সেটা তুই অংশগ্রহণ করবি, এটা লজ্জার ব্যাপার হবে। আমি বললাম না, দেখি না, চেষ্টা করি, সাহস করে এগিয়ে গেলাম। এটা ছোট্ট একটা ব্যাপার বিষয় বাচ্চাদের জন্য, যেটা বিশ্বজিৎবাবু তারা বলাগা প্রোডাকশন করেন। যাই হোক, 99 থেকে উল্টো দিকে একবার বাদ দিয়ে দিয়ে 65 অব্দি কাউন্টিং করতে
1: হবে।
2: একবারে ভুলভাল না বলে সুজা বলে যেতে বুঝলে তো ডিসকোয়ালিফাই। আমি এগিয়ে গেলাম, আরো আমার মতো বয়সী অনেকে এর আগে দিয়েছে, অনেকে ভুল হয়েছে, তা আমি যে আগে বলে ফেললাম, আমি আজকে প্রাইজ পেয়ে গেলাম। সবাই মানে গাড়ি বেশ ভালো সাহস করে এগিয়ে গিয়ে পেয়ে গেল পুরস্কারটা। পুরস্কারের ভ্যালু বেশি না, কিন্তু সবাই ফল করুক,
1: তাও আপনি যে এই অর্জনটা করতে পেরেছেন এটাও তো অনেক বিশাল ব্যাপার।
2: এই যে আনসার্টেনিটি, আমি এগুলো অনেক কিছু পরীক্ষা করে দেখেছি, হয়তো সবগুলোতে সাকসেসফুল হয়নি, হইনি, তবু অনেক ক্ষেত্রে যে সাহসিকতা, সাহস করে এগিয়ে যাওয়া, এতে আমি এখন আর ভয় পাই না সব জায়গাতে। আরেকটা উদাহরণ দিচ্ছি, আমরা কুটক লাইফ ইন্স্যুরেন্স একটা ইয়ে ছিল, ওটার নাম লিখেছিলাম, তাদের মধ্যে তাদের অনুষ্ঠান করতো, তারা অনেকটা ব্যাংকের টাইপ, তো গিয়েছি বলে সবাইকে বলতে হবে, সবাইকে অংশগ্রহণ করতে হবে। তো আমাকে বারবার বলছেন, তখন সাহস করে যে স্যার বলুন, আপনি বলুন, আমি এগিয়ে গেলাম, রিটায়ারমেন্ট স্টেজ তো এগিয়ে গেলাম, গিয়ে আমি যে কোনো ব্যাপারে আপনি বলুন, সবাইকে হাসানোর জন্য আমি দুই তিনটা আইটেম বললাম, একটা সিলেটি আছে, একটা নোয়াখালী আছে,
1: মানে সামগ্রিক ভাবে বলতে গেলে অরবিন্দ বাবু, যে মানে যে কোনো বিষয়ে অনিশ্চয়তা তো থাকবেই, মানে আজকে বাড়ি থেকে বেরোচ্ছি তারপর যে কি কি হবে সেটাও একটা অনিশ্চিত ব্যাপার। তো সেইখানে যদি আপনি যে সাহসের কথা বলছেন সেই সাহসটা নিয়ে চলতে পারে, আত্মবিশ্বাসটা নিয়ে, তাহলে আমরা অবশ্যই এগিয়ে যেতে পারবো।
2: এবং

আপনিও খুব ভালো থাকবেন অরবিন্দ বাবু, আর আমাদের অনুষ্ঠানে এইভাবেই যোগদান করবেন, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা, বলছিলাম একটা প্রশ্নের কথা অরবিন্দ বাবুর ফোনের আগে, যে অনিশ্চয়তা কি সত্যিই সবসময় খারাপ, নাকি আমরা অজানাকে ভয় পাই বলেই তাকে বিপদ বলে মনে করি। ভাবুন তো, একটা বীজ যখন মাটির নিচে থাকে তখন তার কাছে ভবিষ্যৎটা কেমন? সে জানে না কখন মাটি ভেদ করে আলো আসবে, সে জানে না বৃষ্টি হবে কি না, সে জানে না ঝড় আসবে কি না, সে জানে না সে কতটা বড় হবে। কিন্তু সেই অনিশ্চয়তার মধ্যেই তো তার বেড়ে ওঠা। একইভাবে একটা প্রজাপতির কথা ভাবুন, শুয়োপোকা যখন নিজের চারপাশের গুটি তৈরি করে, বাড়ি থেকে মনে হয় সব কিছু যেন থেমে গেছে, কিন্তু সেই থেমে থাকার ভেতরেই ঘটে সবচেয়ে বড় পরিবর্তন। অর্থাৎ বাইরে থেকে যে সময়টা আমাদের কাছে অনিশ্চিত বলে মনে হয়, কখনো কখনো সেই সময়টাই আমাদের ভেতরে সবচেয়ে বড় পরিবর্তন তৈরি করে। তবু অনিশ্চয়তাকে আমরা ভয় পাই, কারণ মানুষ স্বভাবতই পরিচিত জিনিসের মধ্যে নিরাপত্তা খুঁজতে যায়। যে পথটা আমরা চিনি, যেখানে ভুল হলেও অন্তত জানি কোথায় পা ফেলতে হবে, সেইটা আমাদের জন্য একটা নিরাপদ আশ্রয়। কিন্তু নতুন পথ, সেখানে তো কিছুই জানা নেই, অজানা মানেই ভয়। একজন তরুণ যখন চাকরি খুঁজছেন তখন তার ভয় চাকরি হবে কি না, একজন মানুষ যখন নতুন ব্যবসা শুরু করছে তার ভয় ব্যর্থ হব না তো, এমন প্রত্যেকটা ক্ষেত্রে, মানে আপনি ধরুন প্রত্যেকটা, মানে আজকে ধরুন ঘরে যা রান্না করছেন সেটাও তো অনিশ্চিত, মানে রান্নায় নুন মশলা সব ঠিক হচ্ছে কি না সেটাও তো একটা অনিশ্চিত ব্যাপার, কিন্তু করছেন তো ঠিকই। তো এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো যখন করতে পারি, অনিশ্চিত বিষয়গুলি যখন করতে পারি, বড় পদক্ষেপ কেন করতে পারবো না, বড় কিছুতে কেন সাহস করে অনিশ্চিত ভবিষ্যৎ নিয়েই এগিয়ে যেতে পারবো না, সেটাই কিন্তু একটু ভাবতে হবে। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন কি ভাবছেন এই পর্বখানি, আজকে কথা বলছি অনিশ্চয়তা, আতঙ্কের নাম নাকি পরিবর্তনের প্রথম সূচনা, এই বিষয় নিয়ে শুনছি আপনাদের অনুভূতি, আপনাদের অনুভবের কথা, বাস্তব অভিজ্ঞতার কথা। 0381-232-6253 এই নাম্বারটা খোলা রয়েছে, আপনারা ফোন করতে পারবেন এখানে। আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটিও খোলা রয়েছে 9402169965, সেখানেও কিন্তু আপনারা আপনাদের মনের কথাটি আমাদের লিখে পাঠিয়ে দিতে পারেন। এই মুহূর্তে কোনো শ্রোতা বন্ধু আমাদের সঙ্গে নেই দেখতে পাচ্ছি, চলুন একটা ছোট্ট গান বিরতিতে যাই, একটা গান শোনাই আপনাদের, তারপর আবারও ফিরে আসছি আপনাদের অনুভবের কথা শুনতে।

0: শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন কি ভাবছেন এই পর্বখানি, আর এই মুহূর্তে জানিয়ে রাখছি আপনাদের আমাদের অনুষ্ঠান সম্পর্কিত একটি বিশেষ ঘোষণা। প্রতি বছরের মতোই বছরও মহালয়ার পূর্ণ প্রভাতে 10 অক্টোবর 2026 শনিবার ভোর 4টে আকাশবাণী আগরতলা এবং FM উজ্জয়ন্ত থেকে প্রচারিত হবে সঙ্গীত বিধি মহিষাসুরমর্দিনী, রচনা বাণী কুমার, সুরকার পঙ্কজ কুমার মল্লিক এবং স্তোত্রপাঠ বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র। সেই উপলক্ষে 10 অক্টোবর 2026 শনিবার আমাদের বিশেষ অধিবেশন শুরু হবে 3:52। এবছরও শুনতে ভুলবেন না মহিষাসুরমর্দিনী 10 অক্টোবর 2026 শনিবার ভোর ঠিক 4টে। শুনলেন আমাদের অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। শ্রোতা বন্ধুরা, আজকে কথা বলছিলাম আমরা অনিশ্চয়তা এই বিষয়টা নিয়ে। এটা সম্পর্কে অবশ্যই শুনছি আপনাদের অনুভবের কথা। আপনারা ফোন করবেন 03-8123-26253 এই নাম্বারে ফোন করবেন। আর সেই সম্পর্কে বলছিলাম যে আমাদের অনুভবের কথাটাও আপনাদের একটু জানাই, যে প্রত্যেক দিনই তো একটা না একটা অনিশ্চয়তা আমাদের ঘিরে থাকেই। বলছিলাম অনিশ্চয়তা নিয়ে, তবে অনিশ্চয়তা যাকে আমরা অনেক সময়ই ভয় পাই, যাকে এড়িয়ে চলতে চাই, যার উত্তর খুঁজতে গিয়ে রাতের ঘুম নষ্ট হয়ে যায়, কিন্তু আজকের আলোচনাটাকে যদি একটু অন্য দিক থেকে দেখি, যদি আমি আপনাকে একটা প্রশ্ন করি যে ভবিষ্যৎ অনিশ্চিত বলেই কি আমাদের জীবনটা এত সুন্দর, একবার ভাবুন তো। আমরা যদি আজ থেকেই আগামী 10 বছর 20 বছর এমনকি জীবনের শেষ দিন পর্যন্ত কি কি ঘটবে সব কিছু জেনে নিতাম, তাহলে কেমন হতো আমাদের জীবন? ধরুন আপনি জানেন আগামীকাল সকালটা ঠিক কেমন যাবে, আপনি জানেন আগামী মাসে কি ঘটবে, আপনি জানেন কোন মানুষ আপনার জীবনে আসবে আবার কে চলে যাবে, আপনি জানেন কোন পরীক্ষায় আপনার কত নম্বর হবে, আপনি জানেন কোন চাকরিটা আপনি পাবেন আবার কোনটা পাবেন না, কোন সম্পর্কটা টিকে থাকবে কোনটা টিকে থাকবে না, কোন স্বপ্নটা আপনার পূরণ হবে কোনটা হবে না। শুনতে খুব ভালো লাগছে, তাই না? প্রথমে হয়তো মনে হবে আহ কি শান্তি, মানে সব যদি জেনেই যাই তাহলে এর থেকে ভীষণ বেশি শান্তি আর কোথায় পেতে পারি, কোনো দুশ্চিন্তা নেই, কোনো ভয় নেই, কোনো অপেক্ষা নেই, কোনো প্রশ্ন নেই। কিন্তু গভীরভাবে ভাবলে কি উত্তরটা আসে সেটা শুনবো আপনাদেরই মুখে। বন্ধু রয়েছেন সঙ্গে, নমস্কার।
1: হ্যালো, নমস্কার, আমি অভিনগর থেকে বুলবুল ভট্টাচার্য বলছি।
0: স্বাগত আপনাকে বুলবুল দেবী, বলুন।
1: বলছি আপনি যে সুন্দরভাবে পরিবেশন করলেন অনিশ্চয়তা সম্পর্কে, সত্যি আমরা সবাই এমন করে ভাবি না। অনিশ্চয়তাটা আমাদের একটা মানে কি বলবো, যখন ঘটে যায় তখন একটা সারপ্রাইজের মতো।
0: একদম একদম, মানে ভালো হলে তো খুবই ভালো, আর খারাপ হলেও সেটাকে মেনে নিতে হবে।
1: খারাপ হয়ে গেলে সেটাকে মেনে নেওয়ার মতো মানসিকতা তৈরি করতে হবে, শারীরিক দিক থেকে মানসিক দিক থেকে প্রস্তুত থাকতে হবে অবশ্যই। কিন্তু যদি আমাদের যেটা আশাই করিনি সেরকমটা একটা অনিশ্চয়তা হয়েও ঘটে যায় আমাদের জীবনে, সেটা সত্যি খুবই আনন্দের এবং উপভোগ করার মতো। সেটাকেই ভালো সাইডটা বলতে, পজিটিভ দিকটা যদি আমরা চিন্তা করে নিই তাহলে অনিশ্চয়তাটা কিন্তু সত্যি আমাদের মানে লাইফে একটা ভালো দিক, সেটাই আমি বলবো। আর অনিশ্চয়তা নিয়ে আমরা সবসময় যদি ভারাক্রান্ত হয়ে থাকি, এই বোধহয় কি হবে, এই বোধহয় সেটা হবে, এই বোধহয় সেটা হবে, সেগুলো এখন ডাক্তাররা বলেন যে সমস্ত রোগের

0: কারণ টেনশন। আর অনিশ্চয়তাটাই মানুষের মনে হয় যে একটা টেনশনের তীব্র কারণ।
1: একদম একদম।
0: তবে অনিশ্চয়তাটা নিয়ে আমরা পজিটিভই ভাববো, ভাববো যে হয়তো আমাদের লাইফে ভালো কিছু হবে বা ভালোর জন্যই কোনো কিছু একটা ঘটেছে।
1: মানে ধরুন আমরা কেমন, মানে আমাদের মানুষের প্রকৃতিটা কেমন, ধরুন আজকে আমাদের সঙ্গে কোনো একটা বিপদ ঘটে গেল বা আমাদের সঙ্গে খারাপ কিছু হলো, তারপরেও আমরা বলি যে ঈশ্বরের ইচ্ছা, মানে এই খারাপটার মধ্যেও কিছু ভালো লুকিয়ে আছে, তাই ঈশ্বর চেয়েছেন। এই যে পজিটিভ থিঙ্কিংটা, এইটা যে জীবনে কতটা আমাদেরকে ইতিবাচক মানে একটা অনুভূতি দিতে পারে। আর ওই যে বলছিলেন ডাক্তারবাবুরা বলেন যে বিভিন্ন এখন এংজাইটি ডিপ্রেশন আমাদেরকে ঘিরে ধরছে, ওই পজিটিভ থিংকিং গুলি আমাদের এই সব থেকে বের করে দিতে পারে।
0: সত্যি আমি আরো বিশেষ করে বলছি, আমার নিজের ছেলে এবং ছেলের বউ দুজনেই ডাক্তার।
1: আচ্ছা। তো
0: ছেলে সব সময় বলেন যে ওর বাবাকে যে বাবার যত প্রবলেম হয় সব টেনশন থেকে। আমি সেগুলো সব সময় মানে ঘরে ওর সম্মুখে এড়িয়ে চলার চেষ্টা করি।
1: আচ্ছা।
0: হঠাৎ কিছু ঘটে গেলেও সেটাকে আমি মানে সামনে নেওয়ার মতো প্রস্তুতি রাখি আমি। সেটাই আমার পক্ষে মনে হয় যে পজিটিভই ভাবতে হবে। আর মা ঠাকুমারা সব সময় আগে বলে দিয়েছে যে ঈশ্বর যা করেন ভালোই করেন বা মঙ্গলের জন্যই করেন, সেটাকেও আমরা একটু যদি পজিটিভ দিকে নেই তবু কিন্তু আমাদের মন এতটা ভারাক্রান্ত হয়।
1: একদম একদম।
0: যা হওয়ার তো হয়েছে সেটাকে মেনে নিতে হবে, কিছু করার নেই।
1: খুব ভালো লাগলো বুলবুল দেবী আপনার সঙ্গে কথা বলে। ভালো থাকবেন আপনি, এইভাবে হাসি খুশি থাকবেন আর পজিটিভ থাকবেন। অনেক অনেক ধন্যবাদ। সত্যি মানে বলছিলাম না, বুলবুল দেবীকেও বলছিলাম আর আপনাদেরও বলি যে যে কোনো বিপদে পড়ি ঠিকই, মানে মন ভারাক্রান্ত হয়, সমস্যা আসে জীবনে, তারপরেও যে একটা ছোট্ট যে একটা আমাদের মধ্যে আশার কিরণ থাকে যে না আজকে দিনটা খারাপ ঠিকই কিন্তু কালকে দিন ভালো হবে, আমরা হেরে যাব না, ভালো থাকবো, এই যে ছোট্ট যে পজিটিভ থিঙ্কিংটা আমাদের মধ্যে, এটা যে কতটা ভালো কতটা শুভ সেইটা আমি বলে বোঝাতে পারবো না। কারণ WHO বলছে যে এখন মানসিক স্বাস্থ্যটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে গেছে মানুষদের কাছে, মানে যতটা না দৈহিক স্বাস্থ্যের জন্য ভুগছেন, মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু তারা আরও বেশি ভুগছে। আমরা ভুগছি, আমরা অ্যাংজাইটিতে ভুগছি, ডিপ্রেশনে ভুগছি, তাই এই যে ছোট্ট ছোট্ট বিষয়গুলি যেমন অনিশ্চয়তাই বলুন বা একটা ভয় নিয়েই বলুন, এইগুলিকে নিয়ে যদি পজিটিভ থিঙ্কিং রাখতে পারি নিজেদের মধ্যে এবং নিজেদের সন্তানদের মধ্যে যদি সেইটা আমরা দিয়ে দিতে পারি, তাহলে যে কতটা ভালো হবে সেটা আর আলাদা করে বলার কোনো দরকার নেই। বন্ধু রয়েছেন সঙ্গে, নমস্কার।
2: নমস্কার।
1: নমস্কার।
2: হ্যাঁ নমস্কার।
1: হ্যাঁ বলুন। হ্যাঁ আপনি কে বলছেন?
2: আমার জীবনে আমি নারায়ণ সরকার বলছি। এইখানে সবাই গেলাম, অন্যান্য স্কুল থেকে সবাই আসলো, তারপরে রুটান করে হিমাচল প্রদেশের এখানে একটা ট্রেনিং হবে, রক ক্লাইম্বিং ট্রেনিং। এখানে চিন্তা ভাবনা করছি যে এখানে আনলো ট্রেনিং এর এখানে যে কি করার জন্য কি করতে হবে কিছুই জানি না। তখন অফিসার আমাদেরকে বললো এখানে দাঁড়াও, এখান থেকে গিয়ে ওই যে বিল্ডিংটা দেখছো ওইটা দৌড়িয়ে গিয়ে ছুঁয়ে আসবে। তখন আমি আমরা সবাই মিলে দৌড়াইতে আরম্ভ করলাম, সেই বিল্ডিংটা ছুঁয়ে আমি আসলাম, দেখলাম যে আমি আগে আসছি এবং আমাকে ধরে রেখেছে অফিসার, ধরে আলাদা করে রেখেছে, আলাদা করে রেখেছে। এইভাবে আমাদের যে বড় স্কুলের এনসিসি চার্জে ছিলেন শিক্ষক সুধীরঞ্জন মজুমদার, তিনি মুখ্যমন্ত্রী হয়েছিলেন, তিনি উপস্থিত। তখন আমাকে জিজ্ঞাসা করছে তোমার র্যাঙ্ক কি, আমি তো আমার তো র্যাঙ্ক ট্যাঙ্ক নেই, ঠিক আছে দাও। এরপরে তখন সূর্যবাবু বলছে যে ঠিক আছে দুটো ফার্স্ট হয়েছে, দুটো একটা দায়িত্ব দিয়ে চলবে, সে ভালো ছিল। এই কথা বলার পর অফিসার

0: খুব খুশি হয়েছে। আরো পাঁচজন আসার পর তাদেরকে ধরেছে, ধরে ছয়জন হয়েছি, ছয়জনের করে আর নেবেন। ওই অনিশ্চয়তার মধ্যে আমি ফার্স্ট হয়ে গেলাম। এটা তো আমার জীবনে একটা পরম পাওয়া হয়ে গেল। এবং ট্রেনিং করে এসেছি ভুটান পাশ থেকে 15 দিনে, এবং পাহাড়ের উপর চড়ে এসে এরপরে ওইখানে বরফের উপর খেলাধুলা করেছি, লাভ দিয়েছি, অনেক কিছু হয়েছে। কি সুন্দর একটা পরিবেশ। এরপরে ট্রেনিং ট্রেনিং করলাম, এরপরে এখানে গুলি ছোড়াছুড়ি হয়েছে, এগুলি বিভিন্ন ধরনের ট্রেনিং করেছি, কি আনন্দ করে এসেছি। এটুকুই বললাম অনিশ্চয়তার মধ্যে যে আমাকে এইভাবে ভগবানের পাঠিয়েছি।
1: ভালো থাকবেন নারায়ণবাবু। আর আপনি যে মানে অনিশ্চয়তার কথাটা ওঠার পর আপনি যে আপনার জীবনের অনেকটা পেছনে চলে গেছিলেন এবং সেই গল্পটা যে বললেন, সেই বাস্তব অভিজ্ঞতাটা যে বললেন, সত্যি খুব ভাল লাগলো। মানে সত্যি মন থেকে খুব ভাল লাগলো যে একটা যে পজিটিভ যে মানে দিক যে আমরা আজকে এই বিষয়টা নিয়ে তুলে ধরছি। মানে অনিশ্চিত বললেই তো একটা নেগেটিভ থিঙ্কিং আসে আমাদের মধ্যে, নেতিবাচক একটা চিন্তাধারা আসে। আমরা যে আজকে সবাই মিলে এইটাকে একটা ইতিবাচক দিক দিতে পারছি, সত্যি এইটাই বোধ হয় আমার এই বিষয়টা নির্বাচনের সার্থকতা। বন্ধু রয়েছেন সঙ্গে, নমস্কার।
2: নমস্কার, শুভ সকাল।
1: শুভ সকাল, কে বলছেন?
2: প্রতিভা দেব এডিনগর থেকে বলছি।
1: স্বাগত আপনাকে প্রতিভা দেবী, বলুন।
2: তো আজকের বিষয় অনিশ্চয়তা। তো আমরা যদি অনিশ্চয়তাটা ভেবে থাকি, জানি একটা শব্দ আছে, তো সেটাকে আমাদের জীবনের সঙ্গে মিলিয়ে মিশিয়ে একাকার করে নিতে হবে। কারণ আমরা জানি না আর 10 মিনিট পরে আমাদের জীবনে কি অনিশ্চয়তা এসে পড়ে। তো আমার হাতে যেটা নেই সেটা নিয়ে আমি কেন ভাবব? আমি 10 মিনিটের পরের কথা আমি নিজেই যেহেতু আমার নিজের সম্পর্কে জানি না, আর আমি আর বাকিরা কিভাবে ভাবতে পারি? তো আমার ভাবনা হচ্ছে অনিশ্চয়তা থাকবে, আর অনিশ্চয়তা যদি না থাকতো তাহলে জীবনটা কি একরকম সাদামাটা হয়ে যাবে না?
1: একদম একদম। মানে আর কোনো এক্সাইটমেন্টই থাকবে না যে কালকে কি হবে তা নিয়ে।
2: তাই আমার আমার হাতে যেটা আছে যে আমার নিষ্ঠাভাবে, সততাভাবে, সুন্দরভাবে সুন্দরভাবে চলাফেরা করা এবং সামাজিক দায়িত্ব নিয়ে চলাফেরা করা, আমার হাতে যেটা আছে সেটা নিয়ে আমি এগিয়ে যাব। অনিশ্চয়তা থাকবে, আমার মতে অনিশ্চয়তা থাকাটা জীবনে দরকার। সেটা না হলে আমরা বুঝতে পারবো না, চিনতে পারবো না, অনেক কিছু জানতে পারবো না। এটুকুই বলা ছিল, ধন্যবাদ।
1: অসংখ্য ধন্যবাদ প্রতিভা দেবী, আপনি খুব ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য। একদম, মানে ওই যদি এক্সাইটমেন্টটা না থাকে যে কালকে কি হবে, জানি মানে অনেকেই ভাবতে পারেন যে অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে চলাটা তো খুব কঠিন। মানে যদি নাই জানি যে কোন পথে যাব, কোন দিকে যাব, তাহলে তো সত্যিই খুব কঠিন। যারা অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে বাঁচেন তারা জানেন যে এটা কতটা কঠিন পথ। কিন্তু বলছি না যে অনিশ্চিত পথের কথা বলছি না, মানে পথ তো নির্বাচন করতেই হবে। একটা বিষয় নিয়ে পড়াশোনা করতে হবে, সেই বিষয় ধরে এগিয়ে যেতে হবে, যে মানে এই চাকরির একটা পরিকল্পনা করতে হবে, মানে এই নিশ্চয়তাটা জীবনে রাখতে হবে। এইটা না রাখলে আবার হবে না, এইটা না রাখলে যে হতাশা আসবে সেটা মানে বলাই বাহুল্য। কিন্তু আমি বলছি যে এই পথটা ধরে হাঁটতে হাঁটতে যদি মনে হয় যে সামনে কি হবে, সেই ক্ষেত্রে অনিশ্চয়তা, সেই ক্ষেত্রে অনিশ্চয়তাটাকে কিন্তু আপনারা একটু ইতিবাচক ভাবনা দিয়ে বদলে দিতে পারেন। বন্ধু রয়েছেন হাতে, আর খুব একটা বেশি সময় নেই। নমস্কার, স্বাগত আপনাকে স্মৃতি দেবী, বলুন।
3: আজকে বিষয় রেখেছে অনিশ্চয়তা কি কোনো আতঙ্ক নাকি পরিবর্তনের সূচনা?
1: একদম একদম।
3: এই বিশ্ব নিয়ে, হ্যাঁ, আমাদের তো প্রথম থেকেই একটা অনিশ্চয়তা ছিল, হ্যাঁ, যে আমরা কোথা থেকে এলাম, কোথায় যাব, কি হবে। সে অনিশ্চয়তা থেকে মানুষ ক্রমশ আস্তে আস্তে বিভিন্ন পরিবর্তন করতে পেরেছে। সৃষ্টির শুরুতে ছিল একটু ভয় ছিল, তখন মানুষ সমস্ত বিষয়ে অজ্ঞ ছিল, কিন্তু ক্রমান্বয়ে সেটা পরিবর্তনের সূচনা হয়েছে এবং নিত্য নতুন আবিষ্কার হয়েছে।
1: একদম।
3: তো কাজেই আমি বলবো যে এটা অনিশ্চয়তা কোনো আতঙ্কের কিছু নেই। অনিশ্চয়

0: দাদা মানুষকে চিন্তা করতে শিখিয়েছে, ভাবনা করতে শিখিয়েছে, সে চিন্তা ভাবনার ফলে তার বাস্তব রূপ মানুষ বিভিন্ন তার কর্মে, বিভিন্ন তার সৃষ্টিমূলক কাজকর্মে, বিভিন্ন নিত্য নতুন আবিষ্কারে প্রতিফলিত করেছে এবং সেটা পরিবর্তন হয়েছে। সেটাকে আমি অনিশ্চয়তাকে পরিবর্তনের সূচনাই বলবো, এটুকুই শেয়ার করলাম।
1: ভালো থাকবেন স্মৃতিদেবী। সত্যি মানে আপনিও যে এটার একটা ভালো দিক আমাদের সামনে তুলে ধরলেন যে পরিবর্তন এবং সূচনা থেকে, বিশ্বের একেবারে সূচনা থেকেই যে একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে আমরা অগ্রসর হতে হতে আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছি, সেটা সত্যি একটা ভালো দিক। ভালো থাকবেন আপনি, নমস্কার। শুভ সকাল, কে বলছেন?
2: আমি চারিপাড়া থেকে শম্পা দেব বলছি।
1: স্বাগত আপনাকে শম্পা দেবী, বলুন।
2: অনিশ্চয়তা, অনিশ্চয়তা প্রত্যেকের জীবনে আছে, মানুষ বলতে অনিশ্চয়তা। আজকে আপনার সাথে কথা বলছি, কালকে নাই বা কথা বলতে পারি,
1: একদম একদম
2: আশা রাখবো যে দ্বিতীয় দিনে আপনার সাথে কথা বলতে পারি, আপনাদের কথাগুলো শুনতে পারি, বুঝতে পারি, আরো সামনের দিকে এগিয়ে চলতে পারি।
1: একদম
2: এমন একটা জিনিস মানুষকে নতুন ভাবে তৈরি করে, যদি আমরা আগে থেকে আর কি হবে সেটার জন্য আমরা বসে থাকবো, এটা তো হবি। আর আমরা যদি না জানি তার জন্য মানে আমরা অন্যভাবে,
1: সেটাই সেটাই
2: তাই আমি বলবো যে অনিশ্চয়তাটা জীবনে থাকা দরকার, কারণ থাকলে মানুষের নতুন ভাবে জীবনটাকে দেখবে।
1: একদম একদম ভালো থাকবেন শম্পা দেবী, অসংখ্য ধন্যবাদ অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। আর অনুষ্ঠানে আর বেশি একটা সময় নেই, তাই আপনার কথা আমি এখানেই ছেড়ে দিলাম। হ্যাঁ ঠিক বলেছেন, মানে ভবিষ্যৎটা যদি খুব জানা থাকতো যে কাল কী হচ্ছে, আগামীকাল কী হচ্ছে, তাহলে তো এই ধরুন না কি ভাবছেন এই যে পর্বটা, এইটারই যদি আপনি মাসের প্রত্যেকটা মাসের প্রত্যেক দিনের বিষয়ে যদি আপনি আগে থেকেই জেনে নিতেন, তাহলে কি আর এই অনুষ্ঠানটা শোনার, এই অনুষ্ঠানটাকে তে ফোন করার যে একটা আগ্রহ সেটা আপনাদের মধ্যে থাকতো না? থাকতো না। এই 9:12 প্রত্যেক দিন যে রেডিওটা চালিয়ে আপনারা বসেন, শোনেন যে এক এক আর্য আর্যেরা কী কী বিষয় নিয়ে আসছেন, তাদের কী কী অনুভূতি রয়েছে, সেইটার যে একটা মানে আগ্রহ আপনাদের মধ্যে আছে, এইটা যদি একটা নিশ্চিত কিছু থাকতো, তাহলে সেই আগ্রহটা আপনাদের মধ্যে থাকতো না। বন্ধু রয়েছেন, আজকের শেষ ফোন নিচ্ছি, নমস্কার। শুভ সকাল শুক্লাদি, আজকে একেবারে শেষ মুহূর্তে আপনাকে পেয়েছি, সময় সময় হাতে খুব একটা বেশি নেই, বলুন।
3: একদম শুরু থেকে চেষ্টা করছিলাম। আচ্ছা যাক সংক্ষেপে বলি, দেখো সবার কথা শুনলাম, শুনে আমার যতটুকু ধারণা তৈরি হলো যে অনিশ্চয়তা তো প্রত্যেকটা লোকের জীবনেই, জীবনের সঙ্গে জড়িত এই শব্দটা থাকবে, এবং অনিশ্চয়তা আছে বলেই মনে হয় আমরা নতুন নতুন অনেক কিছু আবিষ্কার করতে পারি। আমি ছোট্ট একটা ঘটনা বলি আমার জীবনের সাথে ঘটে, আমি বাড়ি থেকে মানে বাবার বাড়ি থেকে বাড়িতে আসছিলাম, হঠাৎ করে আমি জানতাম না যে ওই দিন রাস্তা অবরোধ হচ্ছে।
1: আচ্ছা,
3: তো আমি এবার বাড়িতে আমাকে আসতেই হবে, আমি কিভাবে আসবো, হঠাৎ করে কি হলো আমি বাইপাস ধরে আসার মানে আসছিলাম, তখন আমি না ওই রাস্তাটাতে আর কোনোদিন যাইনি, আমি নতুন এই প্রথম এই রাস্তাটা দিয়ে আসলাম, এবং আসার সময় রাস্তাটাকে নতুন করে আবিষ্কার করলাম, আর রাস্তাতে অনেক কিছু নতুন নতুন দেখলাম। ছোট্ট ঘটনা বললাম, আরেকটা আব্দুল কালামের ঘটনা বলার ছিল, আজকে সময় নেই,
1: সময় নেই, মানে এই যে ছোট্ট ছোট্ট ঘটনাগুলি আমাদের যে কতটা ভালো মেমোরিজ দিয়ে যায়, স্মৃতি দিয়ে যায়, তার সঙ্গে যে আমাদেরকে এই যে একটা অভিজ্ঞতা দিল, মানে আপনি যে আর কোনো দিন কোনো একটা নতুন রাস্তা দিয়ে যেতে ভয় পাবেন না, মানে অনিশ্চয়তা নিয়ে ভয়ে ভুগবেন না, আতঙ্কে ভুগবেন না, বরং সেইটাকে একটা নতুনভাবে আবিষ্কার করার চেষ্টা করবেন, সেটাই তো ভালো দিক। ভালো থাকবেন শুক্লাদি, অসংখ্য ধন্যবাদ। আর শ্রোতা বন্ধুরা, আপনাদের সঙ্গে আসলে কথা বলতে থাকলে আমার ইচ্ছে করে না স্টুডিওর ঘড়িটার দিকে তাকাতে, মনে হয় আপনাদের সঙ্গেই কথা বলি, কিন্তু না, আমিও তো একটা বাধা নিয়মে আছি, আমাকেও তো সময়টাকে মান্যতা দিয়েই এগিয়ে যেতে হবে। তাই আপনাদের সবার সঙ্গে আজকে কথা হলো,

0: একটা এমন বিষয় নিয়ে আজকে এসেছিলাম যে এই বিষয়টা, মানে আমি ভাবছিলাম যে এই বিষয়টা একটা ইতিবাচক বিষয়, এটাকে কেন আমরা নেতিবাচকভাবে ভাবব, আর আপনাদের ভাবনার সঙ্গে যে আমার ভাবনাটা আজকে এত সুন্দরভাবে মিলে মিশে গেল তার জন্য সত্যিই আপনাদের কৃতজ্ঞতা জানাই। আপনারা যারাই ফোন করেছেন বা শুনেছেন আমাদের অনুষ্ঠান, সবাইকে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা। আর আজকে সময় বলছে এখানেই থামতে হবে। আপনারা অবশ্যই সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর খানিকক্ষণ পরেই তুমি অনন্যা পর্ব নিয়ে আপনাদের সঙ্গে আবারও জুড়ে যাচ্ছি। আর অনুষ্ঠানের নিয়ম মেনে, মানে আমার নিয়ম মেনে, গানে গানে বিদায় নিচ্ছি আজকের পর্ব থেকে। আশা করছি আপনাদের ভালো লেগেছে আজকের পর্বখানি। আপনারা শুনতে থাকুন এফএম উজ্জয়ন্ত।
1: এই মন রাগ নিয়ে অনেক প্রার্থনার গান হয়েছে।
2: কভি কভি মেরে দিল মে খেয়াল আতা হ্যায় অভি না যাও ছোড়কর হোঠো সে ছুলো তুম।

0: শ্রোতা বন্ধুরা, আপনারা টিউন করে আছেন 101.6 মেগাহার্স এফএম প্রচার তরঙ্গে এফএম উচ্চায়ন্ত। স্টুডিওর ঘড়ি বলছে এখন সময় সকাল 10:37, আর আপনাদের সঙ্গে আমি রয়েছি আপনাদের বন্ধু আর চে অপরাজিতা। আর এখন সময় আমাদের সময়, অর্থাৎ ওমেন টাইম, তুমি অনন্যা।
1: ভিডিওতে লাইক করলে টাকা পাওয়া যাবে, এত সোজা।
2: অল্লফাদে
3: অজানা অজানা লিংকে কখনো ক্লিক করবেন না। আরবিআই এ কথা বলে,
1: জেনে রাখুন, সতর্ক থাকুন।
0: শ্রোতা বন্ধুরা, নারী এই একটি শব্দে এই লুকিয়ে আছে সৃষ্টির প্রথম সুর, জীবনের প্রথম আলো, ভালোবাসার প্রথম রূপ।

এবং যেমন ভোরের সূর্যোদয় নতুন দিনের সূচনা ঘটায়, তেমনি নারীর জীবনের প্রতিটি প্রান্তে নতুন সম্ভাবনার দরজা খুলে দেয়। আবার যখন অন্যায়, অপমান, অবহেলা আর অস্তিত্বে আঘাত হানে, তখন সে হয়ে ওঠে অগ্নিশিখা, জ্বলন্ত প্রতিরোধের প্রতীক। এই দ্বৈতরূপই নারীর চিরন্তন সৌন্দর্য, মমতার স্রোতধারা এবং ন্যায়ের অগ্নিশিখা। ভোরের আলো যেমন অন্ধকার দূর করে, তেমনি নারী জীবনের অন্ধকারে আলো এনে দেয়। সে মা হয়ে সন্তানকে জীবন দেয়, প্রেমিকা হয়ে ভালোবাসার অর্থ শেখায়, স্ত্রী হয়ে সঙ্গ দেয় আর কন্যা হয়ে বাড়ির হাসির আলো হয়ে ওঠে। নারী মানেই সৃষ্টি, যিনি জন্ম দেন লালন করেন। নারী মানেই শান্তি, যিনি সংসারের অশান্তিতে প্রশান্তি ছড়িয়ে দেন। নারী মানেই প্রেরণা, যিনি পরাজিত মানুষকেও জয়ের স্বপ্ন দেখাতে পারেন। যে নারী ভোরের প্রথম সূর্যের মতো কোমল, কিন্তু তার মধ্যেই রয়েছে অপরিমেয় শক্তি। সে কখনো লাজুক মেঘে ঢাকা আকাশ, আবার কখনো আলোকিত দিগন্ত। মা, এই শব্দটার মধ্যেই লুকিয়ে আছে কত শত শক্তির উৎস। তবে নারী শুধু কোমল নয়, সে শক্তিও বটে। যখন অবিচার তার সীমা ছাড়িয়ে যায়, যখন নারী হয়ে ওঠে আগুন, প্রতিরোধের, প্রতিবাদের, আত্মসম্মানের আগুন। যে নারী ভালোবাসতে জানে, সে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতেও জানে। ইতিহাস তার সাক্ষী, ঝাঁসির রানী লক্ষ্মীবাই তরবারি হাতে দেশমাতৃকার রক্ষায় প্রাণ দিয়েছিলেন। প্রীতিলতা ওয়াদেদার নিজের প্রাণ বিসর্জন দিয়ে শাসকের অত্যাচারের জবাব দিয়েছেন। এই অগ্নিশিখা মানেই ধ্বংস নয়, বরং জাগরণ। যে আগুন সমাজের অন্ধকার, শোষণ এবং কুসংস্কারকে পুড়িয়ে দিয়ে নতুন যুগের সূর্যোদয় করে, সেই শক্তির অপার উৎস। আজকের তুমি অনন্যার এই পর্বে আমরা কথা বলবো সেই অগ্নিশিখা নারীকেই নিয়ে। আমরা আগমনীর সুরে ভাসছি বর্তমানে, মাকে এই ধরাধামে আমন্ত্রণ জানাতে, দুর্গতি নাশিনীকে আমাদের এই ধরাধামে আহ্বান জানাতে আমরা সবাই প্রস্তুত। আর মাত্র মাঝে একটা দিন, তারপরই পিতৃপক্ষের অবসান ঘটে, মাতৃপক্ষের সূচনা হবে। এই মাতৃপক্ষের সূচনার লক্ষণে আমরা আজ কথা বলবো নারীর সেই অগ্নিশিখা রূপকে নিয়ে, যেই রূপ যদি সময় আসে, সেই সময়ে যে রুখে দাঁড়াতে পারে যেই কোনো নারী, মানে সে কোমলমতি হোক, সে নরম হোক, কিন্তু সময় এলে সে যে রুখে দাঁড়াতে পারে, সেই নিয়েই আজকের তুমি অনন্যার এই পর্বখানি আপনাদের জন্য সাজিয়ে রেখেছি।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন তুমি অনন্যা পর্ব। আপনাদের সঙ্গে আমি রয়েছি আপনাদের বন্ধু অপরাজিতা। আর স্টুডিওর ঘড়ি এখন বলছে সময় সকাল 10:15 হয়ে 15 সেকেন্ড। আর এখন জানিয়ে রাখছি আমাদের অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। 10 অক্টোবর 2026 শনিবার সকাল 6টায় মহালয়ার পুণ্যলগ্নে দেবী পক্ষের সূচনায় আকাশবাণী আগরতলা উজ্জয়ন্ত প্যালেসের সামনে টুরিস্ট হাবে আয়োজন করেছে একটি মনোজ্ঞ অনুষ্ঠান আগমনীর সুর। এই অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন রাকেশ কিশোর দেববর্মন ও অম্বালিকা ভট্টাচার্য। স্তোত্র পাঠে অলোকেশ গঙ্গোপাধ্যায়। মহালয় উপলক্ষে বিশেষ অনুষ্ঠান আগমনীর সুর 10 অক্টোবর শনিবার সকাল 6টায় আগরতলার টুরিস্ট হাবে। আকাশবাণীর সমস্ত শ্রোতা এবং শুভানুধায়ীদের এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য বিনম্রভাবে অনুরোধ করা হচ্ছে। শুনলেন আমাদের অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। শ্রোতা বন্ধুরা, আজকে আমরা কথা বলছিলাম নারীর অগ্নিশিখা এই বিষয় নিয়ে, মানে কোমলতা এবং অগ্নিশিখা দুইয়ের মিশ্রণে যে নারী, সেই বিষয়ে কথা বলছিলাম। নারীর মধ্যেই দুই সত্তা একসাথে বাস করে। একদিকে তিনি ভোরের শিশিরের মতো মমতাময়ী, অন্যদিকে বজ্রপাতের মতো অদম্য সাহসী। তিনি হয়তো ঘরে রান্না করেন, আবার যুদ্ধক্ষেত্রে সেনা হন। তিনি সন্তানকে লালন পালন করেন, আবার সমাজকে শিক্ষা দেন। তিনি ভালোবাসেন, আবার প্রতিবাদ করেন। তার হাসিতে যেমন পৃথিবী বাঁচে, তেমনি তার প্রতিবাদে সমাজ জেগে ওঠে। আজকের নারী কর্মজীবী, শিক্ষিত, আত্মনির্ভর। সে এক হাতে ল্যাপটপ চালায়, অন্য হাতে সংসার সামলায়। সে জানে কবে নরম হতে হবে আর কবে শক্ত হতে হবে। তবু সমাজের কোথাও কোথাও এখনও নারীকে শোষণ করা হয়, তার স্বাধীনতায় বাধা দেওয়া হয়। তাই আজও প্রয়োজন সেই অগ্নি নারীর, যে কেবল নিজের জন্য নয়, অন্য নারীর জন্য লড়বে। নারী তুমি ভোরের আলো, তবু রাতের তারাও তুমি। তুমি ভালোবাসার গান, তুমি প্রতিবাদের শপথ। কোমলতায় তুমি ফুলের পাপড়ি, শক্তিতে তুমি বজ্রের ন্যায় দৃঢ় অটল। শ্রোতা বন্ধুরা, আপনি কি মনে করেন আজকে সমাজে নারীরা তাদের অগ্নিরূপ কতটা প্রকাশ করতে পারছেন? নারী কি শুধুমাত্র কোমলতার প্রতীক হিসেবে দেখা কি এক ধরনের

সামাজিক অবমূল্যায়ন নয়। আপনি জীবনে কোনো নারীর ভোরের আলো বা অগ্নিরূপের ছোঁয়া কি সত্যি পেয়েছেন? আসলে নারী বা পুরুষ সবটাই শুধুমাত্র একটা লিঙ্গ নয়। নারী যেমন ছন্দ, জীবন, শক্তি, আশীর্বাদ, তিনি যেমন ভোরের সূর্যোদয় হয়ে নতুন আশার জন্ম দেন, তেমনি জ্বলন্ত শিখা হয়ে অন্যায়ের অবসান ঘটান। তাই বলা যায়, নারী তুমি ভোরের সূর্যোদয়, নারী তুমি জ্বলন্ত শিখার অগ্নি, তুমি আলো, তুমি অগ্নি, তুমি জীবন, তোমার মধ্যেই লুকিয়ে আছে পৃথিবীর সমস্ত সম্ভাবনা।

আমরা বছরের নির্দিষ্ট কিছু দিনে বড় আয়োজন করে মাতৃরূপী দেবীদের পূজা করি। এই ধরুন না, এখন তো শহরের আনাচে কানাচে কিংবা গোটা রাজ্য জুড়ে একটা সাজো সাজো রব, চারিদিকে প্যান্ডেল হচ্ছে, প্রতিমা তৈরি হচ্ছে, মানে আমরা মাতৃকে মাতৃরূপে বন্দনা করার জন্য আমরা সবাই প্রস্তুত মনে প্রাণে। দুর্গা, কালী, লক্ষ্মী, সরস্বতী, ঢাকের তালে, ধূপের গন্ধে, মন্ত্রোচ্চারণে আমরা মাতৃশক্তির বন্দনা করি। কিন্তু প্রশ্ন হলো, এই পূজা কি কেবলই মাটির মূর্তিতেই সীমাবদ্ধ? যে নারী প্রতিদিন আমাদের ঘরে পরিশ্রম করে, আমাদের জন্য নিজের ইচ্ছে সময় স্বপ্ন ত্যাগ করেন, তিনি কি সেই পূজোর অংশ নন? প্রত্যেক নারীর মধ্যেই আছে এক একজন দেবী। দুর্গা যেমন দানব সংহারিণী, তেমনি ঘরের নারীও প্রতিদিন লড়াই করেন সংসারের চিন্তা, আর্থিক টানাপড়ন, সামাজিক বাধা, নিজের স্বপ্নের সঙ্গে আপোষ। কালী যেমন অশুভ শক্তিকে ধ্বংস করে, তেমনি একজন নারী অন্যায়ের প্রতিবাদ করে আগুন হয়ে উঠতে পারেন যদি সমাজ তাকে সেই শক্তিটুকু প্রকাশের সুযোগ দেয়। আমাদের সমাজের সবচেয়ে বড় বৈপরীত এখানি। একদিকে আমরা যত্র পূজোর উচ্চারণ করি, মন্ত্রের উচ্চারণ করি, অন্যদিকে সেই নারী যদি নিজের মতো করে চলতে থাকে বা নিজের মত প্রকাশ করে, স্বাধীনভাবে বাঁচতে চান, তবে তাকে আমরা অবজ্ঞা বা সমালোচনার চোখে দেখি। দুর্গাপূজায় আমরা মায়ের চোখে সিঁদুর, মায়ের বিদায়কালে মাকে সিঁদুর দিয়ে বরণ করি, কিন্তু নিজের ঘরের সেই নারীটির দিকে কতবার ভালোবাসা সম্মানের চোখে চোখ দিয়ে দেখি? এই সব প্রশ্নই ঘোরাফেরা করে আমাদের চারিপাশে যখন আমরা দেখি যে নারীদের বিরুদ্ধে বিভিন্ন অন্যায় অবিচার আজও হচ্ছে, আর সেই সাথেই আমরা আবারও ধুমধাম করে সেই পূজোয়, মাতৃবন্ধনায়ও আমরা সামিল হচ্ছি। মানে ওই মা আর এই জাগতিক মেয়েদেরকে আমরা কি একইভাবে একই চোখে দেখতে পারি না? প্রত্যেকটা নারীকে কি আমরা দেবী রূপে পূজিত করতে পারি না বা সম্মান করতে পারি না? হ্যাঁ, সবাই যে সম্মানের যোগ্য সেটা বলছি না, যারা সম্মানের যোগ্য তাদেরকে যদি তাদের প্রাপ্য সম্মান আমরা নাই দিতে পারি, আমরা আমাদের ঘরেই যদি তাকে সম্মান না দিতে পারি, তাহলে সত্যি মানে এই যে ধুমধাম করে পূজোর আয়োজন, তা সবটাই ব্যর্থ বলে মনে হয় কোনো না কোনো জায়গায় দাঁড়িয়ে।

জানিয়ে দিচ্ছি আপনাদের আমাদের অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। প্রতি বছরের মতো এবছরও মহালয়ার পুণ্য প্রভাতে 10ই অক্টোবর 2026 শনিবার ভোর 4টে আকাশবাণী আগরতলা এবং FM উজ্জয়ন্ত থেকে প্রচারিত হবে সঙ্গীত বিধি।

মহিষাসুর মর্দিনি, রচনা বাণী কুমার, সুরকার পঙ্কজ কুমার মল্লিক এবং স্তোত্রপাঠ বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র। সেই উপলক্ষে 10 অক্টোবর 2026 শনিবার আমাদের বিশেষ অধিবেশন শুরু হবে ভোর 3:52। এবছরও শুনতে ভুলবেন না মহিষাসুর মর্দিনি 10 অক্টোবর 2026 শনিবার ভোর ঠিক 4:00।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন তুমি অনন্যা পর্ব। তুমি অনন্যা পর্বে আজ আমরা কথা বলছিলাম যে নারী, নারী মানেই, মেয়ে মানেই যে শুধুমাত্র কোমল বা নরম তা নয়, তিনি যে অগ্নিশিখা এবং আমরা যে আগমনীর সুরে ভেসে যাচ্ছি, মা যে আসছেন আর কয়েকদিনের মধ্যেই আমাদের মাঝে, এই মায়ের মধ্যেও যদি আমরা ঘরের মাকে একটু খুঁজে নেই, মানে আমাদের ঘরে যেই মেয়ে মা রয়েছে তাকে যদি একটু খুঁজে নিতে পারি, তাহলে সত্যিই আমাদের যেই দরকার, নারীদের প্রতি যেই শ্রদ্ধা জানানো দরকার, সম্মান জানানো দরকার, সেটা বোধহয় আমরা জানাতে পারি। আমাদের অনুষ্ঠান সম্পর্কিত আরেকটি ঘোষণা আপনাদের এই মুহূর্তে জানিয়ে রাখছি। 10 অক্টোবর 2026 শনিবার সকাল 6টায় মহালয়ার পুণ্যলগ্নে দেবীপক্ষের সূচনায় আকাশবাণী আগরতলা উজ্জয়ন্ত প্যালেসের সামনে টুরিস্ট হাবে আয়োজন করেছে একটি মনোজ্ঞ অনুষ্ঠান আগমনীর সুর। এই অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন রাকেশ কিশোর দেববর্মন এবং অম্বালিকা ভট্টাচার্য, স্তোত্র পাঠে অলোকেশ গঙ্গোপাধ্যায়। মহালয়া উপলক্ষে বিশেষ অনুষ্ঠান আগমনীর সুর 10 অক্টোবর শনিবার সকাল 6টায় আগরতলার টুরিস্ট হাবে। আকাশবাণীর সমস্ত শ্রোতাবন্ধু এবং শুভানুধায়ীদের এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য বিনম্রভাবে অনুরোধ করা হচ্ছে। শুনলেন আমাদের অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। শ্রোতা বন্ধুরা, যেটা বলছিলাম যে হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন, তারপরই চারিপাশটা বদলে যাবে। ইতিমধ্যেই বদলে গেছে, মানে শরতের নীল আকাশ, সাদা মেঘের ফেলা, কাশফুলের দোলা আর বাতাসে ভেসে সেই বহু প্রত্যক্ষিত আগমনীর সুর যে মা আসছেন। শারদীয়ার এই অপেক্ষাটাই যেন অন্যরকম। ক্যালেন্ডারের পাতায় দিন গোনা শুরু হয়ে যায় বহু আগেই। পুজোর বাজারের ব্যস্ততা বাড়ে প্যান্ডেলে প্যান্ডেলে, শেষ মুহূর্তে প্রস্তুতি বর্তমানে চলছে। শিল্পীর তুলির টানে ধীরে ধীরে প্রাণ পেতে থাকে মায়ের মুখ। কোথাও ঢাকের কাঠি পড়ে, কোথাও মণ্ডপ সজ্জার শেষ কাশ চলছে, কোথাও আবার বাড়ির ছোট্ট মেয়েটি নতুন জামার অপেক্ষায় দিন গুনছে। সব মিলিয়ে মনে হয় শরৎ এসে গেছে, মা আর বেশি দূরে নয়। দেবী দুর্গার আগমন শুধু একটি উৎসবের আগমন নয়, আমাদের কাছে, আমাদের বাঙালিদের কাছে এটি যেন নিজের শেকড়ে ফিরে আসার সময়। সারা বছরের ব্যস্ততা, ক্লান্তি, অভিমান আর দূরত্বের মাঝেও এই কয়েকটা দিন মানুষকে আবার একসঙ্গে বসায়। দূরে থাকা মানুষ ঘরে ফেরে, পুরনো বন্ধুত্বের নতুন প্রাণ আসে, আত্মীয়তার বন্ধন আরও দৃঢ় হয়। আর মায়ের আগমনের সঙ্গে সঙ্গে আমাদের মনেও যেন জন্ম নেয় নতুন আশার। মায়ের হাতে অস্ত্র থাকে, কিন্তু তার চোখে আছে মমতা। তিনি মহিষাসুর মর্দিনী, আবার তিনি আমাদের ঘরের মেয়ে, আমাদের উমা। তাই তো আমাদের কাছে দুর্গাপূজা কেবল শক্তির আরাধনা নয়, বরং এটি মেয়ের বাপের বাড়ি ফেরার একটা আনন্দ। মনে হয় আমাদেরই কোনো প্রিয় মেয়ে চারিদিকের জন্য, আমাদের আনন্দের জন্য, ওই চারটে দিনের জন্য ফিরে আসছে আপনাদের কাছে। আর তাই এই কটা দিন যতই এগিয়ে আসছে, ততই যেন মন বলে উঠছে, এসো মা, আর দেরি করো না, তোমার আগমনের আলোয় মুছে যা ক্লান্তি, তোমার আশীর্বাদে ভরে উঠুক প্রতিটি ঘর, আর তোমার শক্তিতে সাহসী হয়ে উঠুক প্রতিটি মানুষ। হয়তো আর কয়েকটা ভোর, আর কয়েকটা সন্ধ্যা, তারপরই ঢাকের শব্দে, শঙ্খের ধ্বনিতে, উলুধ্বনিতে মুখরিত হবে চারিদিক, মা আসছেন, হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন, মাঝে আর একটা দিন, তারপরেই আমরা দেবীপক্ষের সূচনায় মেতে উঠব। তাই অপেক্ষাটা থাকুক ভালোবাসার, প্রস্তুতিটা হোক আনন্দের, আর মায়ের আগমনের সঙ্গে সঙ্গে আমাদের প্রত্যেকের জীবনে শুরু হোক নতুন আলোর আগমন।

হয়েছিল। নারী তুমি ভোরের সূর্যোদয়, নারী তুমি জ্বলন্ত শিখারকনী। নারীকে নিয়ে আমরা অনেক কথা বলি, কখনো তাকে মায়ের আসনে বসাই, কখনো দেবীর সঙ্গে তুলনা করি, কখনো বলি তিনি সংসারের শক্তি, কখনো বলি তিনি সমাজের অর্ধেক আকাশ। কিন্তু শুধু কথায় নারীর মর্যাদা প্রতিষ্ঠিত হয় না, নারীর প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি, আমাদের আচরণ, আমাদের দৈনন্দিন ছোট্ট ছোট্ট সিদ্ধান্তই আসলে বলে দেয় আমরা নারীকে সত্যি কতটা সম্মান করি। আমরা দেবী দুর্গার আরাধনা করি, দশভুজার হাতে অস্ত্র দেখে শক্তির বন্ধনা করি, মহিষাসুর মর্তিনীর কাছে প্রার্থনা করি অশুভ শক্তির বিনাশ হোক, জীবনে মঙ্গল আসুক। কিন্তু সেই দশভুজার সবচেয়ে বড় শিক্ষা যদি আমাদের জীবনে না আসে, তাহলে সেই পুজো কোথাও যেন অসম্পূর্ণ থেকে যায়। কারণ দুর্গার দশটি হাত তো শুধু দশটি অস্ত্রের প্রতীক নয়, সেগুলো তো যেন আমাদের মনে করিয়ে দেয় একজন নারী কত অসংখ্য দায়িত্ব, কত প্রতিকূলতা, কত স্বপ্ন আর কত সম্পর্ককে একসঙ্গে ধারণ করে এগিয়ে চলে। আর সময় বলছে আজকের মতো এখানেই থামতে হবে আমাদের অনুষ্ঠান শেষের পথে। আর আজকের এই আলোচনার শেষে শুধু এইটুকুই বলতে চাই যে নারীকে পূজা করার কোনো প্রয়োজনীয়তা নেই, নারীকে মানুষ হিসেবে সম্মান করুন, তাকে দেবীর আসনে বসানোর আগে তার মানবিক অধিকারকে স্বীকার করুন, তার ত্যাগের প্রশংসা করার আগে তার নিজের স্বপ্নের জায়গাটুকু তৈরি করে দিন, তার শক্তির কথা বলার আগে তার ক্লান্তিটুকু বুঝুন। তবেই সত্যিকারের অর্থে আমরা বলতে পারব নারী শুধু ভোরের সূর্যোদয় নয়, তিনি সেই আলো যা প্রতিদিন পৃথিবীকে নতুন করে বাঁচতে শেখায়। নারী শুধু জ্বলন্ত শিখা নয়, তিনি সেই আগুন যা অন্যায়ের অন্ধকার পুড়িয়ে নতুন পথ তৈরি করতে পারে। তিনি শুধু প্রতিমা নন, তিনি আমাদের মা, আমাদের বোন, আমাদের কন্যা, আমাদের সহযাত্রী, আমাদের সমাজের অর্ধেক শক্তি। মা আসছেন, আসুক তার সঙ্গে শক্তি, আসুক তার সঙ্গে আলো, আসুক তার সঙ্গে সাহস। আর মায়ের আগমনের সঙ্গে সঙ্গে জেগে উঠুক আমাদের ভেতরের মানবিকতা। শুভ হোক প্রতিটি নারীর পথ চলা, প্রতিটি কন্যার স্বপ্ন, প্রতিটি মায়ের হাসি। শুভবার্তা শুভ চিন্তা নিয়েই আজকের মতো তুমি অনন্যার এই পর্ব থেকে এবং সামগ্রিক এই পর্ব থেকে বিদায় নিচ্ছি। আর খানিকক্ষণ পরেই ককবরক সংযোজনায় শুনবেন বিভিন্ন ধরনের অনুষ্ঠান। আর আশা করছি আজকের অনুষ্ঠান আপনাদের ভালো লেগেছে। আর দিনভর কিন্তু আপনাদের সঙ্গে আপনাদের জন্য থাকছে আর্চে অঙ্কুরিতা, এবং রাতে আপনাদের সঙ্গে থাকছে আর্চে চিন্ময়। মানে সব মিলিয়ে বুঝতে পারছেন অসম্ভব ভালো সময় আমরা একসঙ্গে কাটাবো। শুধু শুনতে হবে, সঙ্গে থাকতে হবে FM উজ্জয়ন্তের। গানে গানে বিদায় নিচ্ছি আজকের পর্ব থেকে, আপনাদের সঙ্গে আবারও কথা হবে অন্য কোনো অনুষ্ঠানে অন্য কোনোভাবে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

তাহলে আজকের এই দীর্ঘ আলোচনার একেবারে শেষ প্রান্তে এসে আবার ফিরে তাকাই সেই কথাটির দিকেই যেখান থেকে আমাদের যাত্রা শুরু।

Kanai tongai joto da khub khub te khapani mari kijing songno norok joto no no ta buk jorani o panda olam shubo norok khnai tongai akashbani agortala fm ojian ta 101.6 megahertz jo tai tini ojora wang tongai tong norbai norok nilogi norok nibukho arze mina taho te khabang ni mare kijing belai kha khaklayo norok kaham grang tongbai na hani nai তাই জরা বেলাই ন কাহাম বিস্কাঙ বেলাই ন টংথক ফাই দো তাবং সিমে চিনে বাও দগার তগৈ দংফাই মানে টংথক নিমারি যতন আবন সাইমান তাই আংব বেলাই কেন কাহাম গ্রং খাতং খাজা অংজাক তামনি গাই ইয়াকি ইয়াগ্রা বেবাগ ন হহম দদম ফাই দমানী গাইসা মারি নুকজাগৈ দো আবনি বাকি টংথক মানে বারা তাই নরক ন বহাইন অ টংথক মনে জরাও খা কাহামিয়া ফর অ সাল গবংমা টংথকনি সাল লগ নরকনি যতনি ন কাহাম মংথং কাহাম গরংকে নরক টংই মানথং তাই অ তে রকন কাহাম গরংকে নরক পালাই মানথং অবন গাইছে নরম থানি দিআই মং সানমং তাই কয় মং

दनो मारैनि बिसिङो आरैनि बिसिङो दङै थांलायदि फैलायदि जलिलायदि फारिगा दाबो अजराव जिनि पान्दानि बोतां रक सायमानलायानो दाबो जिनि पुलानाव पान्दा दङ हाजुकनि रोजाब हाजुकनि रोजाब मुङो जों खोनालायन हासुकनि रोजाब मुं रक खनाथक खनाथक दिनै लांमानि गायसा इयाफां दिनै सिनि मुं अ रोजाब मुं रकनो जों खोनालायनाय आबुनि आगोलाव मैद' मानव पान्दाव जों ककबरक তাই হিন্দি টকেনে কচাম রেসাব মরগ্ন খানা লাইনাই তাই আর রেসাব মরগ্ন গরঙ্গই নরকনি তামুনি মুইতুনি কক রক্তং তামপাতি মরক্তং টংখাবার সাই খানার দি আপনি ইয়াগুলো খানা তত খরাং পান্দা আও বেলাই খেন পান্দা কাহাম খানা ততক সেলা জাংনাই মংসাব করিয়র ফাদি যেন গরংলাই টংলাইন গাইসা তাই গাইসা চিনি হামজাকমানি যে খাপাংনি ইয়াখ্রাই যেন বলাই দংলাইয়ানো জয়াওই মানজুলাই দানো খালায়ানো চিনি পান্দা ন ফারিকা অজারাও নাইনালায়ানো তামনো খাই মানলাই রেসাবমু হাসুকনি রেসাবমু নাইনাইকে খায় বালক মাহিঙ্গা ফাইডি যেন তিনি খালায়ানো জাদুনি রেসাবমু রেখা দেবর মাবাই রেসাব জাগ রেসাবমু খালায়ানো ফাইডি বিনো রেসাবমু ন অর্জাবমুং নরকজ তুনি বাগাই

تشمو تفدي مقدجا فدي ما بركه راي تو فدي.

서 말봉 어타이라 타이라 어블롱라

আও চিনখানা তো তগ্র সাবং খাই মালাইকে সোনাসরি কলাই বাইরে সাব জাগ্র সাবং ফাইডিও জরাও হাইন হাই তাইজিং আং সামানে সোনাসরি দেবরমা হাইনে তাবগো জরা খানালাইনে সোনাসরি দেবরমা বাইরে সাব জাগ্র সাবং

ตอนกลางมาครั้งป่าอ้ออัตกาครั้ง

我妈你先来嘞，该定啦啊那克啦啊苦大家不办啊该定。

tay sẽ có sủ gai đèn tàng ma bồ nó bà bồ ở xịt

নরখাই তো আকাশবাণী আগরতলা এফ এম উজান তো 101.6 মেগাহার্জ তাই তিনি অজরাং দই তো নরবাই নরকি লগে নরকি বুকু আর জে মিনা আও যেন খানাতক খানাতক জাদুনি রেজাবং রক্ষনা লাইখা ফাডি অজরাও হাইনহাই চিনি হাজকনি রেজাবংনি জরা দঙ্গ যেন খানালায় হাইনহাই খানাতক রেজাবমুং অজরাও যেন খানালায়ানো রাম ভক্তি মল সম্বাই রেসাব জাগ রেসাবং অজরা খালায়নো ফাইদি

বেলাইন খানা তত রেসা পংচেন খানা লাইখ্যা রামভক্তি মলসং ভাই রেসাব জাগ রেসাবু ফাইডিক জরাও খানা লাইন হাইন হাই তাই তাংসা হাসুকনি রেসাবু তাবুক অজরানি রেসাবু ময়েল শান্তি কাইপেং ভাই রেসাব জাগ রেসাবু ফাইডি খানা লাইন অ রেসাবু

Bye.

này sa lwa ya mai pa pa te na sa lwa da ay a na mo la ka zui ngan mo

0: আও খাই তনাই যত তাকু দেখাবি মারি কিচিং সঙ্গন নরক যত নজর হাইডি বরকাহাম দেখা কাহাম ইয়াফারি লামসক ফিরো দাবুক নিউ পান্ডা চেংজাগ মৈতমানু পান্ডা যালাইবেখ্যা হাসুক নি রিজাব মং পান্ডা দাবুক ফাইডি মৈতমানু পান্ডাও যকদুক বাইব গদালাইনাই গরংলাইনাই তাই নরক নি খানা মুসুং জাকমানি গজাম হিন্দি টকে তাই কক বরক রেজাব মরক নরক খাই মানাই আপনি বাকি নরক খানা মুসুঙ্গি টংখে কাইসে সে রেজাব মরক আর রেজাব মনে ককথাই পুইলানি ককথাই স্রাই স্রাই কে সাদি রেজাব নাই বুমুঙ্গ মানে টংখাঙ্কে বসাদি টকে নি বুমুরক মানে টংখা বসাদি হাইকে কক বরক রেজাব মুব হাইন আবহাইন ককথাই তাই রেজাব নাই মূ সাকাহে স্রাই স্রাইকে ডাক্তি ডাক্তিকে রুতুগুই কারিগুই যেজাব খালাই মানাই আহ ফারিকে পান্ডা তো চেংজা খা খাখলাই নরক অ পান্ডানের বাকে খালোগী না সিংহী টংবাই খেলা হই নাই যর ককদুক বাইব যৃঙ্গি মানাই আপনি বাকে ককদুক মারি বহাইন আং সাইরানো 0381232625 রেজা মূ রং নরক খাই মানাই তাই আর রেজাব মুম্বাই কবুল জাক গদাল জাক নরক নি মূসাশক মৈতু রক টংখাঙ্কে সাদি তাই আবাই গদাল জাক পাতি মূ রক টংখাঙ্কে নরক সাই মানাই আবো ফারিকে ককদুক সে ফাই দং রাখা নাই নাইগ্রানো ককদুক সাব দ হ্যালো দীপর কাহাম তাকুক লাগিনা দীপর কাহাম লামসগ বড় নিশিমি সাই দং সাগ্রা দি
1: দয়ামফাংনি
0: এসান না তাকুক নি গয়ামফাং বিয়াং বখা গলাই সাগ্রা দি
1: দাঁড়ক
0: কাঁঠাল সাইড না পপগুই থাঙো আং নান সাপানো কক গ্রাই তাবুক তো মৈতো তরক লাই গবং মানে চিনি বসগাঙ্গ তাই গুবন পান্ডা রক ফাইয়ানো আপুর রকাই যৈতো মানাই জাত খাইনাই যগ্রাম রক সালাই মানানো দ ককরে সাগ্রা দেখা তিনি চিনি মৈতো মানো পান্ডাও নবাহাই তামো রেজাব মরক খানা মজং তাই আর রেজাব মাই গ্রংজাকি পাতি মরক বা মৈতো রক দংখানকে সাই মানো সাদি দ সরব সমান আও মানে খক মা রক্ত বেলাই নাইয়া হামিয়া অব কাইসা মতাই রক নিয়ে নি কাইসা রায়দা নাখক না বাকে খাইমানে ফিয়াবা নবনী মানে রকন খগই

0: borok ni manai bini dera mongok lai khang kai a borok no jing khlai a tong khano jao haya da
1: au pai
0: au dosh hadi resa mongrok khana na da musung bor resa mongrok na khana na musung tong khaba chai man
1: baya bayang resa na khana khana musung ma ke parimita be sikang
0: parimita bai sikang ni na bor resa mong
1: mathia khorang hinri tong man
0: mathia khorang kha hanari tong বেলা এখানে হাম বাই দা কোকনা না করেন মানে বা আও কনাই তো নাই জিনি বা পান্দা কাহাম তো করেন তং দি হাম বাই আও জং জিনে দা কো এসান বাই কক শালাই মাংখা হানে হাই কক দুখ ফাই দাম খানা এনে হ্যালো
2: হ্যালো
0: দীপর কাহাম তাকুক
2: পাল নো বেলা এখানে দীপর নম
0: হ্যাঁ বেলা খেলাম সুগো তাকুক না বাই
2: নো
0: দা অমৃত বিনি ফেসবুক পেজ আং নুখা ব ফটো রকমানি বেলাই ন খা খামানি কক ন তো সংসারও ফাইকে তো ওয়াশা ওয়াশা যত ন মাথৈনাই সংসার নি রায়দা হেদা তামকে চিনি মায়া যে কাকি মানলাইয়াবা যা দুঃখ নাংলায়ু মুজো মা খুলায়ু হাইসি হেদা না বেলাই না হাম বাই দেখো আহ ফারিগে চিং রেসাব মুং তাংসা চিং খানা লাইগেরানো তামনি হিংকাঙ্কে নরক যতন সাইমানা তিনি নানা পাটেকর অসংসান ইয়াকারি থাঙ্গা বলিউডনি খরকসা বেলাই খানা মুং গনাং একটর আঙ্কায় বথিমানি ন মৈদোখলাই নফাইদি যেন তিনি বিনি তকেও ব মশালাংমানি রেসাবলাংমানি ও রেসাবমনো তাংসা খানালাইনে ফাইদি

0: 就算我买起来的吃吧，我个心里干。
1: 哎，今年哪能把这过年？
0: 那不心里的淡淡的，
1: 嗯，
0: 不让的淡的。
1: 可能要淡么？যে নাখানা নামো সংজাক মানে তিনি নানা পাটেকর থিকা ফিল্ম অ্যাক্টর গাই বিনি রেসা মুংন ন চিং কাশা তামই রে গরা খাতা
0: অ গে বিনি রেসা মুংর খাচ আং ববর বাস খাই মেয়া
1: তং গো তাই ব তামান আং খানাই তং দে
0: গঙ্গানি রেসা মুং সাংসা খানারি দি মুনাই
1: বব
0: রাম তেরি গঙ্গানি
1: রাম তেরি গঙ্গা মেলে
0: রাম তেরি গঙ্গা মেরি
1: বব রেসা মুং রেসা মুং
0: সংসাই
1: সারে ব রেসা মং ব মানে মশা মানে নফা না সাইখানা রেসি দে বাইকে মশা পাহাড় পাহাড় থাঙে রেসাবলাই মাদা বরক নায়ক বাই নায়িকা যে রেসাবলাইতে রেসাবতে হিমি থাংলাই মানে মোরা কাসা লাই খনালায় দ্রুক দ্রুক রেসাপং তাবো গজরাবো রেসাপং কয় হরজাক নসে মা খনালায় গেলা নাই ফাদি

আও বেলা খেয়ে খাতে তো রেসা মংচিং খালাই ফারিকে অজরাও কক দু গিয়া চাকি নাই কক দু সাবো দই দা হ্যালো বেলা খেয়ে দীপর কাহাম তাকু মহারানী রাজু না বেলা খেলাম সগো তাকু ন সাগরে দেখাই দ মইতুমা নপান্দা তাকো সাদি মইতুমা নপান্দাও মইতুমা নন সাদি তা তাকো নি লাই থাকজাক জরানি কগ্রক ন সাদি টাই ফালকা সাগ্রা দে বোমা বুফানি থানে রং সানিয়াও ন রং আজি ওই আর রং বাইন বেড়াইনাই হে ককটা হে দা আবো জামানি কক তামনি গানকাই বুমা বুহান থানে তাবকনি বড় রকমকাই সাজে সানলায়ও বুমা বুহানো জালকলায়ও হে দিবা আবো তো যে নগুই টংমানে যে চলি টংমানে আজরা রক আবো হাই সামু নখলাইলাই তা চেরাই রক হ্যাঁ দিবা।

তাবংনি চাই রক না হাঙ্কে ফালাই দিহিনি খাওয়াই রে ফান যে ফালাই গেলাক আগে নি হিঙ্কা বেলাই নজুদা চে নুগুই তক মানে আবরক চায়ো চাচি না নি রক আবরক আসুক চানসু গিয়া দা হ্যাঁ দিবা সামুকে সামু হই নে ওয়ানসুক দা হিংকে মানে রক আসে গবং পাইজাক থাকে আগে রক হাঙ্কাই আগে রকম মানে রক ফাল জায়গা জংসারাই রকম হে চিন তালক গবং তালক তালাং থাকল বাজার হে বাজার পাই জায়গা রঙে ফাইতা জরা জরা হাই খিবিকাই হেলে জং আমার হাইরকম লাই হাই তাবুক তবে বাক মানে পাইজাগ ফেয়াবা তাবুক চারাই রক হাই আবার হিকে ফাল্লা নি রক বরক আনসুকলিয়া তা পড়ি লাই পড়ি নাই বরক নি জরা বকরিঙি থাকা হ্যাঁ দা বেলাই না হামাই দা খকনান ও চিনি তাকুবো মুইতিনি কক নক কাইসা সালাঙ্গা ফাদিকে চিং হাইন হাই খনা তো তক রেজাব মং খনালাই মানে বহাক থাংলাইনে অজরাও চিনি তাকু কৈহরমানি রেজাব মং কাহা আ গাই হাম অবংখা কব তক চুব্রে হেঙ্গে অ তকেনি রেজাব মং ফাদি খনালাইনাই খনা তক অ রেজাব মং

0: রেহেন লাগে তল কাছে আপনার যেমন কাপ ছেলে নাকমা হায় পুইলা সঙ্গে বিশং বিশং দুসাই কামা বা অল পায় থাকছে মালিয়া আপনার বেলায় খাই মতো মাখা বুক আংসে নে সার মাজার গান অন্দ্রপসে কো নাই নামা সঙ্গা কয়েক জনা লগে তুই মা ফাইবে গাছে লাইয় আপনার সাতং সাতং মাছ মাতা বাহাই আসা চেরাই চেরাই চেরাই বেসম্ব তাকে বেসম্ব আংসে অকরা বান বানো সঙ্গে বিন খুঁড়ো বা মাতনাই দিলে
1: আজে কুসু চারাই রকনটা
2: লক্ষ্মী ব খনা জুজাক মানে রেসাব মূ খাখলায় অবন সাকা ব রামতেরি গঙ্গা মেলেনি রেসাব মূ বখনা জুজাক মানে লতা মঙ্গেশকর বব সাকাবা ফারি ও রেসাব মূ খা তত রেসাব মূল যেন খালায় রেসাব মূ খা খাই নাই

আও বেলাখানে খানা তো তগ্রে চাবং চিং খানাই মান লাগে ফাটিকাও যারাও হাইন হাই নাই নাই কোক দুগো সাবো তো। হ্যালো হ্যালো হ্যালো সাবো জানাই তো মানে খরাং কিসাবান খানালিয়া আবনি বাকে তাই বাইসা নাই। হ্যালো হ্যালো ফাটিকে চিং জরাও রেজাবং খালায়নে হান হাই তিনি নানা পাতেগর থিমানী সালবা চিং বন বনমুদ্য খাই বন খুলমুয়াফারি তাই তাংসা বিনি তক বিনি তকেনি রেজাবং চিং খালায়নজরা ফাড়ি।

0: আও বেলা খানে খানা তো রেসা বং চেন খানাই মান লাইখা ফাটিকে হানে হ্যাঁ ওজার ও নাই নেলাইনে কক দোক সাবতং। হ্যালো লাইন জয় থাঙ্কানা কক গ্রেই। হ্যালো হ্যালো দীপর কাহাম তাকো
1: দেবর কাহাম
0: সাবং খাবর নি সাইতং সাগরা দি
1: আং ইয়াং আইং কতিছিন রাইনি প্রদীপ
0: আও লাম সগতা খোক না না সাদি দ
1: গান থেকে কানা ওয়ান মানতা
0: বড় যাবম
1: হিন্দি নি নি
0: সাদি বড় যাবম
1: সিন্দুর সিন্দুর
0: সিন্দুর সিন্দুর নি বড় যাবম
1: সিন্দুর নকাও কো নি কো সুব্রহ্মণ্যম ভাই কিশোর কুমার
0: সাদি দ
2: চিকেন চিকেন ফুসাও।

খানাইমান লাইখা বেলা খেলা খানা তো খানা তো তিনি যে খানাইমান লাইখা বেলা খেলা টং থকা খাবং সারাঙ্কা নরক বাই কক দু পাইব গ্রেঙ্গাই মানকা ফাটিকাও জারাও চিনি মৈতুমানো পান্ডা নি জরা আসে গবং গ্রীখা পাইথাক বখন থাঙে সবই দং জাফিয়াবা তাই তাংসা রসাবমুং খানা লাইনে ও পান্ডানী পাইথাক রসাবমুং অজারাও নরক জৌতনী বাকি

ওজরনের খাই তো আগস্ট মানে আগরতলা এফ এম ওজেন তো 101.6 মেগা হার্জ তাই দিনই নরবাই দো আং নরবনি লগি নরবনি কুকু নরবনি হার্জে মিনা আবুন তাকে বোধ খাবার মারে কিচিং যেন খালাইগা আসে খা তো খা তো রোজাব মূরক মৈতো মানো পান্ডাও তাবক তো চিনি মৈতো মানো পান্ডানি জরা পাইগা তাই তাবক জেংজাগ খা তো খরাং পান্ডা খানাতো খরাং পান্ডাও হঙ্গে যেন খানাতো রেসা মর খালাইনাই তাই চিনি কক বাই এবার কেবা কক বড় কক বাই রেসাব যাক রেসা মরক নসিমিন চেন খালাইনায় জরাও আবনি বাকি রেসাব মু খানানি বাকি দিয়ারং বাইদি খানাতো খানাতো খরাং কতই খরাং খানাতো বাইকে রেসাব যাক রেসাব মরক খানানি বাকি ফারিকে আসে কেবা কক সালাইও এই খানানি খানাতো খানাতো খরাং বাই রেসাব যাক রেসাব মনো খানানি বাকি সে যেন দেয়ার মাংলাইসিনাই ফারিও জরাও খালাইনে খানাতো রেসাব মূল

বেলাই বেলাই খেলা খানা তত রেসা মংচেন খানা লাইকে আও ফারিকে চিনিয়াগতে কিসা জরা দোকা যেন হাই হাই তাই তাংসা খানা তত রেসা খানা।

হাডিকে অজরাও নাই নেলে না তাবু জরানি কগ্রক নিউজ হেডলাইন্স রক তাবু জরানি কগ্রক নিউজ হেডলাইন্স রকা মন্ত্রী বখরক নরেন্দ্র মোদী তিনি দিল্লি কাতানে জসুভূমি ও ইন্ডিয়া মোবাইল কংগ্রেস নি ফিলচি স্নামফির মুং চেঙ্গি রেখা সালবরী রমই সংযাক অ পান্দা তেলি মানজুমুং ডিজিটাল মানজুমুং তাই তাংসেপনতুই ককলাম সালাই জাগৈ দঙ মন্ত্রী বখরক নরেন্দ্র মোদী অ তালনি চিসা সালমারি চেন্নাই বেড়াইমা ও থাঙ্গানো বেড়াইমা জরা মন্ত্রী বখরক মেট্রো রেল তাংবো তাংন চেঙ্গি রোয়ানো তাই জুদা জুদা সংসাজাক সামুংবো তাঙ্গ মানজাগানো দিল্লি কেতালনি ভারত মন্তব সংসাজাক ফিল বাচিসিনি জিএসটি কাউন্সিলনি ককলাম সালাইমান তৈ দুলৈ দঙ্গ কেন্দ্রনি মন্ত্রী রাংমন্ত্রী নির্মলা সীতারমন ককলাম সালাইমা ও মানজাখা মহারাষ্ট্রনি মন্ত্রী অকরা কর্ণাটকনি মন্ত্রী অকরা ইয়াকচু জম্মু তাই কাশ্মীরনি মন্ত্রী অকরা নখবই জুদা জুদা হাসতে তাই কেন্দ্র বাইনাই কলজাক আমসাইনি রাংমন্ত্রী রক মুগরাং তকে মশাকরং নানা পাটেকর থিমাবাই খা খামা ইয়াফারকা মন্ত্রী অকরা প্রফেসর ডক্টর মানিক সাহা রাষ্ট্রীয় একতা দিবস ন রগৈ তিনি হাস্তে পুলিশনি খরক চিনিনি টিম কাইসা আগরতলানি সিমি বাইক রেলি খালাইমানি বিশিংতি গুজরাটনি কেবাডিয়াও থাংনা লাম রেখা ও রেলি ন চেঙি রেখা পুলিশনি দাগিফাং অকরা জি এস রাও আসুক জরা খালাইখা তাবু জরানি কক্রক নিউজ হেডলাইন্স রক ফারিকে চিনি পান্ডা পাইথাক বখান থাঙে সগুই দঙ্গই খুব নরক যতন পাইফলাই হামবাই মারো আসুক জরা লগে রেমানি বাকি তাই শালব্রম ব্রম নরকনি লগে সানাই নরকন আংক কচারো যেন হাইনাহাই জরা কেটেঙে ফাইকে মালাইলাই ফিনাই কবন রেসা মুখানা লাইনাই তাই কবন ককলাম রকনতে

নমস্কার শ্রোতা বন্ধুরা, এফ এম উজ্জয়ন্তের অনুষ্ঠানে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। শ্রোতা বন্ধুরা, আমাদের নতুন অনুষ্ঠান এবারের পর্ব বাইরের আকাশ। এই অনুষ্ঠানে আমরা চেষ্টা করি বাইরে থেকে রেকর্ড করে আনা কিছু বিষয় আপনাদের কাছে তুলে ধরতে। আজ এই পর্বে তাই করব। আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ এফ এম উজ্জয়ন্তে, সঙ্গে রয়েছি আমি আপনাদের বন্ধু আর জে অঙ্কুরিতা। চলুন তাহলে শোনা যাক এরকমই একটি সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান।

0: নমস্কার শ্রোতা বন্ধুরা, আকাশবাণীর FM উজ্জয়ন্তে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আমাদের নতুন অনুষ্ঠান বাইরের আকাশ পর্বে আজ আপনাদেরকে শোনাবো পুজোর কেনাকাটা নিয়ে একটি সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান। শ্রোতা বন্ধুরা, চলে এসেছি একেবারে রাস্তায় এবং চোখের সামনে যেই মলটি আমার রয়েছে সেটা হচ্ছে ভি মার্ট। ঢুকবো ভেতরে, দেখি কার সঙ্গে কথা বলা যায়, চলুন। নমস্কার স্যার, প্রথমেই আপনার পরিচয়টা জানব।
1: নমস্কার, আমার নাম অভিক ব্যানার্জি, আমি এই শকুন্তলা ভিমার্ট স্টোরের স্টোর ম্যানেজার।
0: নমস্কার স্যার, আমরা অ্যাকচুয়ালি FM উজ্জয়ন্ত থেকে এসেছি এবং এই পুজোর কেনাকাটা নিয়ে আপনাদের মলে বা স্টোরে কীরকম সুযোগ সুবিধা রয়েছে, আপনারা কীরকম প্রস্তুতি নিচ্ছেন এই বিষয়ে একটু কথা বলবো। তো স্যার, এই পুজোর ভরা মরশুমে আপনাদের পুরো টিমের তো একেবারে শ্বাস ফেলার সময়টুকু নেই, তাই না?
1: সে তো অবশ্যই, এই সময়টার জন্যই আমরা অপেক্ষা করি, কারণ দুর্গাপুজো বা যে কোনো ফেস্টিভ বাঙালিদের সবথেকে বড় উৎসব, আর আগরতলায় এটা অনেক বড় করে সেলিব্রেশন করা হয়। আর এই সময় যে আমরা এত যে পরিশ্রম করছি, এত যে কষ্ট করছি, সেটা আমাদের একটা আনন্দও লাগে। কাস্টমারদের যত পরিমাণ আমরা হ্যাপি রাখতে পারবো, যতটা ভালো সার্ভিস দেব, তারাও খুশি থাকবে এবং একটা লং টাইম রিলেশনশিপও বিল্ড হয়।
0: একেবারে একেবারে। তাহলে স্যার চলুন আমাদের মূল ইন্টারভিউটা আমরা শুরু করি।
1: হ্যাঁ হ্যাঁ, অবশ্যই।
0: তো স্যার, প্রথম প্রশ্ন যেটা রাখবো সেটা হচ্ছে পুজোর এই বিশেষ মরশুমে আপনার মল বা স্টোরে কেমন প্রস্তুতি নিচ্ছেন আপনারা?
1: পুজোর এই সময় ক্রেতাদের কথা মাথায় রেখে আমাদের স্টোরে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। পর্যাপ্ত পরিমাণে নতুন কালেকশন তোলা হয়েছে, পর্যাপ্ত স্টাফের ব্যবস্থা করা হয়েছে যাতে কাস্টমার সার্ভিস পায়, কারণ খুব বেশি ভিড় হয়ে গেলে আমরা একসঙ্গে সব কাস্টমার অ্যাটেন্ড করতে পারি না। তবুও আমরা চেষ্টা করছি যতটা ম্যাক্সিমাম আমরা কাস্টমারকে সার্ভিস দিতে পারি, তারা যেন তাদের যা পছন্দসই পোশাক, তারা যেটা চায় সেটা যেন আমরা সঠিক সময় সঠিকভাবে দিতে পারি। আর স্টোরটাকেও দেখবেন আপনার অনেক নতুন করে সাজানো হয়েছে, বাইরে লাইট ডেকোরেশন থেকে শুরু করে ভিতরে আপনার বিভিন্ন প্রপস লাগানো হয়েছে যাতে আর তার সঙ্গে সঙ্গে কাস্টমার আইলও অনেক বড় করা হয়েছে, মানে কাস্টমার আইল বলতে কাস্টমার যাতে সহজে সব জায়গায় অ্যাক্সেস করতে পারে। তো আমরা চেষ্টা করছি যতটা বেটার করার, কাস্টমার যাতে সহজভাবে সুন্দরভাবে কেনাকাটা করতে পারে।
0: বাহ, খুব সুন্দর। স্যার, বছরের অন্যান্য সময়ের তুলনায় পুজোর সময়ে ক্রেতাদের কেনাকাটার প্রবণতায় কী ধরনের পরিবর্তন আপনারা লক্ষ্য করছেন?
1: বছরের অন্য সময়ের তুলনায় পুজোর সময় ক্রেতাদের কেনাকাটা অনেক বেশি বেড়ে যায়। সাধারণ পোশাকের বদল একটু প্রিমিয়াম, একটু এক্সক্লুসিভ, একটু ট্র্যাডিশনাল ড্রেসেস বেশি পছন্দ করে, আর পরিবারের সবার জন্যে একসঙ্গে কেনাকাটা করার প্রবণতা এই সময় সবচেয়ে বেশি দেখা যায়।
0: আচ্ছা, স্টোরে মানে আপনাদের স্টোরে

0: পুজোর নতুন স্টক বা ট্রেন্ডি কালেকশন কবে থেকে আনা শুরু হয়েছে?
1: পুজোর নতুন স্টক ট্রেন্ডি কালেকশন মোটামুটি আমাদের 1 মাস আগে থেকেই মানে আনা শুরু হয়েছে। অ্যাকচুয়ালি যে কোনো মানে আমাদের ভিমার্ট স্টোরের ক্ষেত্রে আমরা সবসময়ই সব থেকে বেস্ট কালেকশন রাখি, আর পুজোর কালেকশন বলতে আমরা লাস্ট 1 মান্থ আগে থেকেই আমাদের স্টক আসা শুরু হয়েছে এবং এটা কন্টিনিউ চলছে, আর এটা আরও মানে আরও স্টক আসবে আমাদের পুরো একেবারে ষষ্ঠী সপ্তমী পর্যন্ত ফুল ফ্লেজ স্টক ঢুকে যাবে। ইভেন আমরা জানি যে এবার খুব তাড়াতাড়ি শীত পড়বে, তো সেই জন্য আগাম শীতের পোশাকও অলরেডি এসে গেছে আমাদের ভিমার স্টোরে এবং সেটাও আমরা ডিসপ্লে করে দিয়েছি অলরেডি।
0: বাহ, খুব সুন্দর। এবার পুজোর ফ্যাশনে কোন ধরনের পোশাক বা স্টাইলের চাহিদা সব থেকে বেশি রয়েছে আপনাদের স্টোরে?
1: এবছরে পুজোর ফ্যাশনে স্টাইলিশ পোশাকের চাহিদা সব থেকে বেশি, যেমন তরুণ তরুণীদের মধ্যে ট্রেন্ডি কুর্তি, তারপরে আপনার ফিউশন ওয়্যার, এথনিক সেট মানে সালোয়ার কামিজ সেট, হ্যাঁ, তো সেইগুলো খুব রয়েছে। তার সঙ্গে সঙ্গে আমরা জানি এখনকার সব থেকে বেশি যেটা আলোড়ন রয়েছে সেটা হচ্ছে জেনজি কাস্টমার্স। তো জেনজি কাস্টমার্সদের জন্য আমরা প্রচুর অপশানস রেখেছি, প্রায় 1000টা অপশান রয়েছে তাদের টি শার্টস, তাদের টপস, হ্যাঁ, তাদের জন্য একটা লুজ বা মানে কমফোর্ট টাইপের টি শার্ট এখন মানুষ বেশি পছন্দ করে, মানে একটু সাইজের থেকে একটু বড়, তো সেই ধরনের কালেকশনের হিউজ কালেকশন আমাদের রেখেছে ভিমার শকুন্তলা স্টোরে। তো এখানে কাস্টমার আসবে, এসে খুশি হবে, আর এথনিকের কালেকশন প্রচুর রয়েছে আমাদের কাছে।
0: আচ্ছা, ট্রেডিশনাল নাকি আধুনিক ওয়েস্টার্ন ড্রেস কোনটির বিক্রি বেশি হচ্ছে বলে আপনার মনে হয়?
1: অ্যাকচুয়ালি ওয়েস্টার্ন ড্রেস ট্র্যাডিশনাল দুটোই বিক্রি ভালোই হচ্ছে, দুটোই বিক্রি হচ্ছে, কিন্তু আমাদের ওই দুটো জিনিস মাথা রাখতে হবে, কারণ পুজো মানে আমরা জানি ফ্যামিলির জন্য শপিং করা হয় ম্যাক্সিমাম, এবং ট্র্যাডিশনাল যেহেতু দুর্গাপুজো একটা উৎসব, আর উৎসব পালন করলে আমরা সবসময় ট্র্যাডিশনাল ড্রেসকে বেশি প্রেফার করি। আমি আমার ওয়ার্ড্রপে আমি জানি পুজোর সময় অষ্টমী বা দশমীর দিনে আমি একটা পাঞ্জাবি পরবই, তো এটা আমার কিনতেই হবে। আবার ওয়েস্টার্ন ড্রেস যদি আমি ভাবি, যদি আমার ক্ষেত্রে বলছি, আমি এরকমভাবেই মানুষ ভাবা হয়, আবার যেমন ষষ্ঠী সপ্তমী যে দিন সেদিন আমরা একটু ওয়েস্টার্ন ড্রেসেস পছন্দ করব, কিন্তু ওয়েস্টার্ন বলতেও আমরা টি শার্ট জিন্স পরবো, কিন্তু ট্র্যাডিশনাল ড্রেসটা আমাদের বেশি প্রেফার করছি, কারণ আগরতলাতে ট্র্যাডিশনাল ড্রেসের মানে কি বলবো, ট্র্যাডিশনাল ড্রেসের যে পছন্দটা সেটা অনেক বেশি, তো সেই জন্য এথনিকের ওপর আমরা বেশি মানে বেশি দিয়েছি, এথনিকের কালেকশনের ওপর, যাতে কাস্টমাররা খুব সহজে সেটা শপিং করে, এবং এথনিকেরই বেশি আমাদের বিজনেস হচ্ছে, এথনিকেরই কাস্টমার বেশি চাহিদা কাস্টমারদের।
0: আচ্ছা, বাচ্চাদের এবং বড়দের কালেকশনে বিশেষ কি নতুনত্ব রয়েছে আপনাদের স্টোরে?
1: বাচ্চাদের কালেকশনে আরাম ও ফ্যাশনের একটা সুন্দর মেলবন্ধন রাখা হয়েছে, যেমন ট্রেন্ডি কালারফুল ড্রেস, ঠিক আছে, তারপরে কটন বেসড, হ্যাঁ, পোশাক বেশি রাখা হয়েছে বাচ্চাদের জন্য। অন্যদিকে বড়দের জন্য প্রিমিয়াম ফেব্রিক, এক্সক্লুসিভ এমব্রয়ডারি এবং নতুন ডিজাইনের ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। অ্যাকচুয়ালি বাচ্চাদের ক্ষেত্রে কি হয়, আমরা মা বাবারা আমরা প্রত্যেকেই জানি, যাতে ওরা যাতে কমফোর্ট ফিল করে যে গার্মেন্টসটা ওরা পরবে, কারণ এখনও পর্যন্ত সামার তো রয়েছে, তো গরমের সময় যাতে ওরা ফ্রিলি পুজোর সময় শপিং মানে পুজোর সময় ওরা ঠাকুর দেখতে পারে, তার জন্য যাতে ওরা একটুখানি কমফোর্ট ফিল করে, আর তার সঙ্গে একটু কালারফুল ড্রেস, তো সেটার ওপরই আমরা স্পেশাল জোর দিয়েছি। আর বাচ্চাদের ফ্রকের প্রচুর কালেকশন এসেছে, পার্টি ওয়্যার ফ্রক এসেছে বাচ্চাদের জন্য। আরেকটা হচ্ছে আপনার কোয়ার্ডিনেট সেট বাচ্চাদের, যেমন বাচ্চাদের জন্য অনেক সময় কি হয়, মা বাবাদের একবার শার্ট, শর্টস, হাফ প্যান্ট বা শার্টের সঙ্গে ম্যাচিং জিন্স একসঙ্গে যাতে নিতে পারে, তো সেজন্য প্রচুর কোয়ার্ডিনেট সেট এসেছে, যাতে কাস্টমাররা একসঙ্গে দুটো জিনিস পছন্দ করে নিতে পারে, আর সেটা খুবই রিজনেবল প্রাইস ভিমার্টের সব, এটা মাথায় রাখতে হবে, ভিমার্টের সব থেকে বড় পয়েন্ট হচ্ছে আমরা মানে এক্সক্লুসিভ আইটেম রাখি, আমরা এক্সক্লুসিভ আইটেম রাখি, কিন্তু প্রাইস যেটা হচ্ছে সেটা অ্যাফোর্ডেবল, সেটা অনেক বেশি প্রাইসের নয়, আর বেস্ট কোয়ালিটি দেওয়ার চেষ্টা করি।
0: বাহ স্যার, পুজোর দিনগুলোতে তো মলে অনেক বেশি ভিড় হয়, ক্রেতারা যাতে সেফলি বা স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করতে পারেন তার জন্য আপনারা আপনাদের মলে কী কী ব্যবস্থা নিয়েছেন?

0: ক্রেতাদের নিরাপত্তা স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে মলে পর্যাপ্ত সিকিউরিটি গার্ড করা হয়েছে, যেমন আমাদের সিকিউরিটি গার্ড নর্মাল থাকবে তার থেকে বেশি করা হয়েছে, সিসিটিভি মনিটরিং তো রয়েছে, ভিড় নিয়ন্ত্রণের বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে, এছাড়া সহজে চলাচলের জন্য পর্যাপ্ত ওয়াকওয়ে অর্থাৎ এয়ার কন্ডিশনারের ব্যবস্থা রয়েছে যাতে কাস্টমারদের কোনো সমস্যা না হয়। আমি প্রথমেই আমি ইন্টারভিউতে বলেছিলাম যে কাস্টমার আইল আমরা অনেক বড় করেছি যাতে কাস্টমাররা সহজে সুন্দরভাবে ফ্রিভাবে অ্যাক্সেস করতে পারে, তো এগুলো আমরা রেখেছি। আর ভিড় হওয়ার একটাই কারণ থাকে সব থেকে বেশি, দেখুন মেন ভিড় হওয়ার কারণ হচ্ছে সব পছন্দ করার পর ক্যাশ কাউন্টার, তো ক্যাশ কাউন্টারে লম্বা লাইন হয়ে গেলে মানুষের খুব অসুবিধা হয়, তো আমরা এক্সট্রা আমরা টোটাল 3-8টা এক্সট্রা ক্যাশ কাউন্টার খুলিয়েছি আমাদের স্টোরে এইবারে, তো তার জন্য আমাদের যে ভিড়টাকে বোঝা যায় না, খুব সহজেই তাড়াতাড়ি চটপট বিলিং করে কাস্টমার বেরিয়ে যেতে পারে আর নেক্সট কাস্টমার তাতে সুযোগ পায়।
1: হ্যাঁ একেবারে, আমিও যখন ঢুকলাম তখন দেখলাম যে বিলিং কাউন্টারটা একেবারে ক্লিয়ার, মানে ভিড় যে মানুষ যে ভিড়টা দেখে পিছিয়ে যায় যে থাক না হলে পরে আসবো আরেক দিন পরে কিনবো, ওইটার সিমটমস এখানে আমি একেবারেই দেখিনি। খুব ভালো ব্যবস্থা আমি দেখলাম ঢোকার সময়। এখন তো ঠিক দুপুর টাইমটা চলছে, যখন আস্তে আস্তে সন্ধে হয় কারণ সবাই তো কাজকর্ম শেষ করার পরই কেনাকাটায় আসে, স্পেশালি যারা কর্মরতরা রয়েছে, তো আপনার কি মনে হয় যে দুপুর টাইম থেকে সন্ধ্যা বা রাতের টাইমে কি বিলিং কাউন্টারে একটু ভিড় দেখা যেতে পারে?
0: না, ভিড় আপনি সন্ধেবেলাতেও ভিড় আপনি দেখতে পাবেন, কিন্তু আমি আবার বলছি ভিড় হওয়া মানে এই নয় যে কাস্টমার একেবারে চোখট হয়ে যাবে, আমাদের যেহেতু ক্যাশ কাউন্টার বাড়িয়ে দিয়েছি ভিড়টাকে এড়ানোর জন্যেই, ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোরে আমাদের ক্যাশ কাউন্টার মানে চলে না নর্মালি, কিন্তু আমরা দুটো ফ্লোরে মেন্স ফ্লোরে এবং কিডস ফ্লোরে দুটোতে আমরা এক্সট্রা ক্যাশ কাউন্টার বসিয়ে দিয়েছি প্রায় 6টা, আর প্লাস আমাদের ফুড বাজারের ফ্লোরেও আরও দুটো ক্যাশ কাউন্টার এক্সট্রা চালিয়েছি, তো এতে কী হচ্ছে সেই ভিড়টা অত বোঝা যাচ্ছে না, কিন্তু হ্যাঁ অবভিয়াসলি দুপুরের থেকে সন্ধেবেলায় ভিড় বেশি হবে, ক্রাউড বেশি হবে, ভিড় তো একটু মনেই হবে। আর এই ভিড়ে কেনাকাটা করার যে আনন্দটা সেটা মানে একটা আলাদা আনন্দ, দুর্গাপূজার সময় একটু ভিড় হবে, আমরা কেনাকাটা করব, একটু হই হুল্লোড় হবে, একটু মজা হবে, তো সেটাই আমরা সবাই চাই আর কাস্টমাররাও খুব হ্যাপি। এবছর আমি যেটা দেখছি কাস্টমাররা খুব হ্যাপি এবং তারাও সুন্দরভাবে আমাদের সঙ্গে শপিং করছে।
1: একেবারে কাস্টমাররা হ্যাপি মানে আপনারাও একেবারে খুশি, আমাদেরকে আমাদেরও দূর থেকে দেখতে বেশ ভালোই লাগে, কমফোর্টেবল লাগে, যে ভয়টা কাজ করে না যে না এই মলে যাব না এখানে ভিড় হবে। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি, আবারও সেই ক্যাশ কাউন্টার নিয়ে কথা বলছি, বিলিং কাউন্টারের লম্বা লাইন, বিলিং কাউন্টারেও আপনাদের লম্বা লাইন থাকে, আবার আরেকটা জায়গায় যেখানে ভিড় দেখা যায় সেটা হচ্ছে ট্রায়াল রুম, সেই ট্রায়াল রুমের ভিড়টা সামলাতে আপনারা কি কি পদক্ষেপ নিয়েছেন?
0: ট্রায়াল রুমে ভিড় সামলানোর জন্য আমরা এমনি প্রত্যেকটা ট্রায়াল রুমে আমরা আলাদা করে সিকিউরিটি রেখেছি, যাতে তাড়াতাড়ি কোনো কাস্টমার যাতে সুন্দর করে ট্রাই করে নেক্সট কাস্টমারকে সুযোগ করে দেয়, আর কিছু নয়, এ ম্যাক্সিমাম মানে ট্রায়াল রুমে সিকিউরিটি গার্ড দিয়ে দেওয়া হয়েছে, আমরা তো এক্সট্রা ট্রায়াল রুম বাড়াতে পারিনি এটা ঠিক, কিন্তু যতগুলো ট্রায়াল রুম রয়েছে আমাদের টোটাল তাতে তারা মোটামুটি যথেষ্ট, নিচে লেডিস ট্রায়াল রুম রয়েছে, মেন্স ওপরে মেন্স ট্রায়াল রুম, তার উপরে কিডসের ট্রায়াল রুম রয়েছে, তো কোনো অসুবিধা এখনও পর্যন্ত হয়নি আর আশা করছি আনেবেলা টাইমেও হবে না। আর বাকি ব্যাগেজ কাউন্টার যেটা অ্যানাদার ইম্পর্টেন্ট জায়গা, তো ব্যাগে আপনি দেখেছেন কি না জানি না, ঢোকার সময় আমাদের ডান দিকে তো একটা ব্যাগেজ কাউন্টার থাকে, প্লাস আমরা নিচে আর একটা এক্সট্রা ব্যাগেজ কাউন্টার করে দিয়েছি যাতে কাস্টমারের কোনো অসুবিধা না হয়, মানে একটা ডান দিকে রয়েছে আবার নিচে একটা ব্যাগেজ কাউন্টার এক্সট্রা করা হয়েছে, কারণ সিকিউরিটি গার্ড আমরা বাড়িয়ে নিয়েছি এই কদিন, প্লাস আপনার হাউসকিপিংসও বেশি রয়েছে, তো সব মিলিয়ে আমরা ম্যানেজ করার চেষ্টা করছি, এখনও পর্যন্ত কোনো অসুবিধা হয়নি আর কাস্টমারদের কোঅপারেশনও পাচ্ছি, কাস্টমাররা আমাদের হেল্পও করছে, সব মিলেমিশে ঠিকঠাক চলছে আমাদের।
1: খুব সুন্দর। স্যার, পুজো উপলক্ষে ক্রেতাদের আকৃষ্ট করতে কি ধরনের বিশেষ অফার, ডিসকাউন্ট বা ক্যাশব্যাকের সুবিধা কি রয়েছে?
0: হ্যাঁ, আমাদের ক্যাশব্যাকের এরকম কোনো অফার আসেনি, আমাদের এমনি নর্মাল তো অফার চলছে, যেমন আপনার সিলেক্টেড মেন্স

0: শার্ট, ব্র্যান্ডেড মেন্স শার্ট টি শার্টে আপনার অফার চলছে, বাই ওয়ান গেট ওয়ান অফার চলছে, 60% অফার চলছে। পুজোর সময় বাচ্চাদের ফ্রকে আমরা বাই ওয়ান গেট ওয়ান অফার রেখেছি। হ্যাঁ, তারপরে আপনার কিছু ফ্যাশনেবল লেডিস টি শার্টস টপস আছে, তাতেও আমাদের অফার চলছে। 179 রেঞ্জ করে পড়ছে, 179 টাকায় টি শার্ট পাওয়া যাচ্ছে লেডিসদের জন্য। তো এই অফারগুলো তো রয়েছে। সব থেকে বড় বিষয় হচ্ছে আমরা টোটাল বিলিংয়ের ওপর, মানে ফ্যাশনের টোটাল বিলিংয়ের ওপর আমরা অফার রেখেছি, একটা টিকিট সাইজ অফার বলা হয় ওটাকে আমাদের টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজে। কাস্টমারের ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হচ্ছে 3,000 টাকার, যদি 2,999 টাকার যদি কাস্টমার ফ্যাশন গার্মেন্টস কিংবা হোম মার্টের প্রোডাক্ট কেনেন, তাহলে কাস্টমার একটি ডাফল ব্যাগ যার দাম 3,000 টাকা সেটা 150 টাকায় পাবেন, অথবা একটা ব্লুটুথ হেডফোন যার দাম 8,000 সেটা মাত্র 150 টাকায় পাবেন। এটা হচ্ছে মিনিমাম 3,000 টাকার শপিংয়ে। আর যদি মিনিমাম শপিং করে কাস্টমার 6,000-এর, 6,000 টাকার ফ্যাশন গার্মেন্টস, আমরা জানি ফ্যামিলি শপিং করতে গেলে মিনিমাম 5-6,000 টাকার শপিং হয়েই যায়, তো 6,000 টাকার শপিং করলে কাস্টমার পেয়ে যাচ্ছে আপনার একটা মিক্সার গ্রাইন্ডার, 4,000 টাকার মিক্সার গ্রাইন্ডার অনলি 400 রুপিজে। তো এই দুটো এক্সক্লুসিভ অফার চলছে, ভীষণভাবে সাড়া পাওয়া যাচ্ছে কাস্টমারদের, কাস্টমাররা নিচ্ছ এবং তারা খুব হ্যাপিও। এই পর্যন্ত লাইমরোড অ্যাপ থেকে আপনি আপনার অনলাইনের যে সুযোগ সুবিধা সেটা আপনি পেয়ে যাবেন, এবং তাতে এক্সট্রা ডিসকাউন্টও রয়েছে লাইমরোড অ্যাপের মাধ্যমে। তা লাইমরোড অ্যাপ রয়েছে 1 নম্বর, যাতে গার্মেন্টস আপনি শপিং
1: পুজোর অফার আপনারাও কিন্তু পেয়ে যেতে পারেন। তো স্যার, পরবর্তী প্রশ্নে যাচ্ছি। এখন মানে জেন্সির কথা বলুন বা আমরাও একটু অ্যাডাল্টরা যারা রয়েছি, আমরাও একটু আলসে হয়ে গিয়েছি আসলে কাজকর্মের পর, আর বেরিয়ে শপিং করতে এরকম অনেকে রয়েছে যে ইচ্ছে করছে না। তো অনেকে রয়েছে অনলাইন বা হোম ডেলিভারি পছন্দ করছেন, কিন্তু আপনাদের স্টোরে সরাসরি কেনাকাটার ক্ষেত্রে সেই অভিজ্ঞতাকে আকর্ষণীয় করতে কী করছেন আপনারা?
0: যদি আপনি ভিমার্টের মানে বেসিক কাস্টমার হন, নর্মাল কাস্টমার হন, আর যারা ভিমার্টের কাস্টমার তারা অলরেডি জানেন আমাদের একটি অ্যাপ রয়েছে, সেটা হচ্ছে লাইমরোড অ্যাপ। তো লাইমরোড অ্যাপ যদি আপনি প্লে স্টোরে ডাউনলোড করে নেন, তো লাইমরোড অ্যাপ থেকে আপনি আপনার অনলাইনের যে সুযোগ সুবিধা সেটা আপনি পেয়ে যাবেন, এবং তাতে এক্সট্রা ডিসকাউন্টও রয়েছে লাইমরোড অ্যাপের মাধ্যমে। তা লাইমরোড অ্যাপ রয়েছে 1 নম্বর, যাতে গার্মেন্টস আপনি শপিং করতে পারবেন। আর বাকি আপনারা যে হোম ডেলিভারির কথা বলছেন, আমাদের তো যেহেতু এটা একটা কম্পোজিট স্টোর, মানে ফুড বাজারের প্রোডাক্টও সমস্ত কিছু পাওয়া যায়, তো ফুড বাজারের প্রোডাক্টের ক্ষেত্রে আমরা মিনিমাম 2,000 টাকার শপিং বা 3,000 টাকার শপিং করলে কাস্টমার যদি হোম ডেলিভারি চান, ম্যাক্সিমাম কাস্টমার আমাদের এখান থেকে নিয়েই যান, যদি ম্যাক্সিমাম মনে করুন 4-5,000 টাকা বা একটু বেশি অ্যামাউন্টে রয়ে যায়, তাহলে আমরা চেষ্টা করি কাস্টমারের বাড়িতে হোম ডেলিভারি করে দেওয়ার।
1: বাহ, খুব সুন্দর। স্যার, গত বছরের তুলনায় এবার কেনাকাটা বা বিক্রির পরিমাণ কেমন হবে বলে আপনারা আশা করছেন?
0: গত বছর দুর্গাপুজো গেছে, এবছরও দুর্গাপূজা চলছে, গত বছরে শপিংও হয়েছে, কিন্তু আমরা এবছরে অনেক বেশি আশাবাদী, কারণ গত বছরে আমরা জানি যে আমাদের নর্থ ইস্টে গুয়াহাটিতে জুবিন বলে একজন অ্যাক্টর মারা গিয়েছিলেন, ডেথ করে গেছিলেন, তার জন্য আমরা সবাই শোকাহত ছিলাম, নট অনলি মানে গুয়াহাটি বা আগরতলা, টোটাল আপামর জনসাধারণ তাতে খুবই ডিস্টার্ব ছিলেন, তো সেটা একটা ভারাক্রান্ত করেছিল, কিন্তু এবছর আমরা সেটাকে খানিকটা হলেও কাটিয়ে উঠেছি, এবং তার সঙ্গে সঙ্গে দুর্গাপুজোর কেনাকাটা এই জন্য ভালোভাবে চলছে, শপিং চলছে, কেনাকাটা চলছে। আর আমরা জানি আনেওয়ালা টাইমে আরও ভিড় হবে, কারণ মেন আগরতলার মেন দুর্গাপুজোর কেনাকাটা তো এখনও আমরা বলতে পারি মহালয়ার পর থেকে নেক্সট 8-9 দিন হয়তো আমাদের নাওয়া খাওয়ারও সময় থাকবে না, ওই সময় খুবই ভিড় হবে এবং কাস্টমার আসবে আশা করি, কারণ ভিমার্ট কাস্টমারের একটা নিজের ঘর, নিজের দোকান ঘর ভিমার্ট। ভিমার্ট শকুন্তলায় কাস্টমার আসছে, নেবে, এবং আমরাও চেষ্টা করব ওনাদেরকে বেস্ট সার্ভিস দেওয়ার।
1: স্যার, সব শেষে আপনার কাছে একটা প্রশ্ন থাকবে, এই পুজো উপলক্ষে আমাদের শ্রোতা ও ক্রেতাদের উদ্দেশ্যে আপনার স্টোরের তরফ থেকে কী বার্তা আপনারা দিতে চান?
0: আমরা কাস্টমারকে

0: বার্তা বলতে একটাই বলতে পারি, আগাম শারদীয়ার প্রীতি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন আগরতলাবাসীকে। আর আপনাদের বলতে পারি, আপনারা আসুন আমাদের স্টোরে, আপনার পছন্দ, আপনার স্টাইল আপনারা নিন। এখানে সব কিছু, সব রকম রেঞ্জের আপনারা পোশাক পাবেন, অ্যাফোর্ডেবল প্রাইসে আপনার সব থেকে সুন্দর কালেকশন পাবেন। একই ছাদের তলায় আপনি আপনার ফ্যামিলির জন্য শপিং করতে পারেন, আপনার বাচ্চার জন্য শপিং করতে পারেন। আর তার সঙ্গে সঙ্গে সামনে দিওয়ালি আসবে, আপনার বাড়িতে যদি গিফটিং আইটেম যদি কিছু কিনতে হয় সেটাও আপনি এখান থেকে পারচেস করতে পারবেন। ব্যাস এইটুকুই।
1: বাহ, ধন্যবাদ স্যার আমাদেরকে আপনাদের এই পুজোর ভরা মরশুমে আপনাদের মূল্যবান সময় আমাদের এফএম উজ্জয়ন্তকে দেওয়ার জন্য। ভালো থাকবেন স্যার, নমস্কার।
0: নমস্কার।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ বাইরের আকাশ পর্বে আপনারা শুনছিলেন একটি সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান। আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ FM জয়ন্তে। কথা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী পর্বে। সঙ্গে থাকুন, টিউন করে রাখুন FM জয়ন্তে।

চলে এলাম শ্রোতা বন্ধুরা পরবর্তী পর্বে। আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ FM উৎসর্গে। সঙ্গে রয়েছে আমি আপনাদের বন্ধু আর যে অঙ্কুরিতা। শ্রোতা বন্ধু, আমাদের এবারের পর্ব রবি কিরণ। আপনাদের পছন্দের রবীন্দ্রসঙ্গীত শুনতে অবশ্যই আমাদের ফোন করতে পারেন। আমাদের ফোন লাইন এবং হোয়াটসঅ্যাপ লাইন দুটোই খোলা রয়েছে। আমাদের ফোন নাম্বার 0381226253, এই নম্বরে। এছাড়া হোয়াটসঅ্যাপেও আপনারা কিন্তু রিকোয়েস্ট করতে

0: করতে পারেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ বলুন।
1: আমি বুদ্ধমত থেকে উত্তমলোক বলছি।
0: বলুন।
1: আজকে শুরু করো মান্নাদের একটি রবীন্দ্রসঙ্গীত দিয়ে শুরু করো।
0: মান্নাদের একটি রবীন্দ্রসঙ্গীত, তাই তো?
1: হ্যাঁ, স্বপ্ন হয়েছিল কি মোহে,
0: বুঝতে পারিনি, আবার বলুন।
1: স্বপ্নে যে হয়েছিল কি মোহে,
0: ছিল কি মোহে। আচ্ছা, চেষ্টা করব, শ্রোতা বন্ধু সঙ্গে থাকুন, ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা, আপনারা টিউন করে রেখেছেন 101.6 মেগাহার্টজ FM উৎসান্তের রবি কিরণ পর্বে। আপনাদের পছন্দের রবীন্দ্রসঙ্গীত শুনতে ফোন করতে পারেন 03-8132-6253 এই নম্বরে। এছাড়াও আমাদের হোয়াটসঅ্যাপ লাইন খোলা রয়েছে 9402169965।

0: শ্রোতা বন্ধু রয়েছেন সঙ্গে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো, কে রয়েছেন শ্রোতা বন্ধু?
1: আমি উজ্জ্বলা পাল বলছি ম্যাডাম।
0: বলুন।
1: ওই এই রবীন্দ্রসঙ্গীতটা অনুরোধ করছি, কাহার পরাণে যাহা চায়, এই গানটা।
0: আচ্ছা, চেষ্টা করব শ্রোতা বন্ধু, সঙ্গে থাকুন, ধন্যবাদ।
1: আচ্ছা, ধন্যবাদ।
0: শ্রোতা বন্ধুরা, আপনারা ফোন করতে পারেন 0381-232-6253। নমস্কার, কে রয়েছেন?
2: হ্যালো,
0: নমস্কার, কে রয়েছেন?
2: হ্যালো, নমস্কার দিদি। আমি কুয়াই থেকে অমল পাল বলছি।
0: বলুন।
2: আমি একটা বাংলা গান শুনতে চাই।
0: শ্রোতা বন্ধু, এটা রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান, আপনি রবীন্দ্র
2: ভুলে গেছে।
0: অনুরোধ করব যে আপনারা অনুষ্ঠান শুনে তারপর ফোন করবেন। আমাদের ফোন নাম্বার 0381-232-6253, এই নম্বরে। নমস্কার, কে রয়েছেন?
3: হ্যালো,
0: কে রয়েছেন শ্রোতা বন্ধু?
3: আমি গিরানিয়া থেকে বলছি, ঝর্ণাপুর থেকে।
0: বলুন ঝর্ণাদি। বুঝতে পারিনি, আরেকবার বলুন।
3: সে যে মানে না মানা।
0: আচ্ছা, চেষ্টা করব শ্রোতা বন্ধু। হ্যাঁ, চেষ্টা করব। ধন্যবাদ। উত্তমবাবু মান্নাদের গাওয়া একটি রবীন্দ্রসঙ্গীত শুনতে চেয়েছিলেন। চলুন ওনার পছন্দের গানখানি শুনে নিই, তারপর আবারও ফিরে আসছি।

শ্রোতা বন্ধুরা, আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ FM উজ্জয়ন্তের রবি কিরণ পর্বে। এই পর্বে আপনাদের পছন্দের রবি

0: রবীন্দ্রসঙ্গীত শুনতে ফোন করুন 03-81-232-6253 এই নম্বরে। নমস্কার, কে রয়েছেন?
1: আমি রানীগঞ্জ থেকে রাজেশ বলছি।
0: বলুন।
1: একটি রবীন্দ্রসঙ্গীত শোনার খুব ইচ্ছে, এই শানের কণ্ঠে।
0: ও জোনাকি, তাই তো?
1: হ্যাঁ,
0: হ্যাঁ, বুঝতে পেরেছি। ধন্যবাদ শ্রোতা বন্ধু ফোন করার জন্য, সঙ্গে থাকুন। শ্রোতা

0: নমস্কার। শ্রোতা বন্ধুরা, আপনারা ফোন করতে পারেন 03 নাটক 232 6253 এই নম্বরে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, শুনতে পাচ্ছেন শ্রোতা বন্ধু? হ্যালো, দুঃখিত, অনুরোধ করব, যিনি ফোন করেছিলেন তিনি আবারও ফোন করবেন। আমাদের ফোন লাইন প্লাস হোয়াটসঅ্যাপ লাইন দুটোই কিন্তু খোলা রয়েছে। নমস্কার, কে রয়েছেন?
1: শুভ সন্ধ্যা।
0: শুভ সন্ধ্যা, কে রয়েছেন?
1: আমি দীনেশ দেবরমা বলছি ম্যাম।
0: বলুন।
1: মনে রবে নীরবে, সেই গানটি।
0: তুমি রবে নীরবে, তাই তো?
1: মনে রবে নীরবে।
0: চেষ্টা করব শ্রোতা বন্ধু, সঙ্গে থাকুন, ধন্যবাদ। কিছুক্ষণ আগে ঝর্ণা ম্যাডাম ফোন করেছিলেন, ও যে মানে না মানা এই গানখানি শোনার জন্য। চলুন, ওনার পছন্দের গানটি প্রথমে শুনে নিই, তারপর একে একে আপনাদের সবার পছন্দে ফিরে আসছি। সঙ্গে থাকুন, টিউন করে রাখুন FM উজ্জয়ন্ত 101.6 MHz।

0: শ্রোতা বন্ধুরা, আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ FM উজ্জয়ন্তের রবি কিরণ পর্বে। এই পর্বে আপনাদের পছন্দের রবীন্দ্রসঙ্গীত শুনতে ফোন করতে পারেন 03-81-232-6253 এই নম্বরে। নমস্কার, কে রয়েছেন? অনেক স্বাগত, বলুন। আনন্দ ধারা বহিছে ভুবনে, চেষ্টা করবো শ্রোতা বন্ধু। একেবারে ধন্যবাদ,
1: ভালো থাকবেন ম্যাডাম।
0: আপনিও খুব ভালো থাকবেন, নমস্কার। একটি মেসেজ এসেছে হোয়াটসঅ্যাপে। শুভ দুপুর দিদি, আমাকে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলরে গানটি শুনিয়ে দেবেন, অরুণ দত্ত শেকেরকোট থেকে। অবশ্যই চেষ্টা করব শ্রোতা বন্ধু আপনার পছন্দের রবীন্দ্রসঙ্গীত শুনিয়ে দিতে। শ্রোতা বন্ধুরা, আপনারা টিউন করে রয়েছেন FM উজ্জয়ন্তের রবি কিরণ পর্বে। আপনাদের পছন্দের রবীন্দ্রসঙ্গীত শুনতে ফোন লাইন এবং হোয়াটসঅ্যাপ লাইন দুটোই কিন্তু আমাদের খোলা রয়েছে, আপনারা ফোন করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন। নমস্কার, কে রয়েছেন?
2: হ্যালো,
0: নমস্কার, কে রয়েছেন?
2: নমস্কার, আমি রেখা রায় বলছি।
0: বলুন।
2: রবীন্দ্রসঙ্গীত হচ্ছে তো?
0: হ্যাঁ হ্যাঁ।
2: বলছি, দিয়ে গেল বসন্তের এই গানটা, তাই?
0: বুঝতে পারিনি, আরেকবার বলুন।
2: দিয়ে গেল বসন্তের ওই।
0: আচ্ছা, চেষ্টা করব শ্রোতা বন্ধু সঙ্গে থাকুন।
2: ঠিক আছে, আমি নয়তো আপনার পছন্দ মতো একটা দিয়ে দেবেন।
0: অবশ্যই চেষ্টা করব, সঙ্গে থাকুন, ধন্যবাদ।
2: ঠিক আছে, হ্যাঁ ধন্যবাদ।
0: দীনেশ বাবু ফোন করেছিলেন এবং তিনি শুনতে চেয়েছিলেন তুমি রবে নীরবে এই গানখানি। চলুন ওনার গানটি শুনে নিই, তারপর আবারও আপনাদের পছন্দে ফিরে আসব, তবে তার আগে আরও একটি ফোন নিয়ে নিই। নমস্কার, কে রয়েছেন?
3: হ্যালো,
0: নমস্কার, কে রয়েছেন শ্রোতা বন্ধু?
3: মজুমদার, বিদ্যানগর। বিদ্যানগর।
0: বলুন।
3: আমরা চাষ করি আনন্দে, মাঠে মাঠে বেলা কাটে, সকাল হতে সন্ধি। ঠিক
0: আছে, চেষ্টা করব শ্রোতা বন্ধু সঙ্গে থাকুন।
3: অন্য একটা দিব?
0: বলুন।
3: আমি ফিরব না রে, ফিরব না আর ফিরব না রে, এটা রাধা গায়ে গান।
0: আচ্ছা, চেষ্টা করব, সঙ্গে থাকুন, ধন্যবাদ।
3: হ্যাঁ।

কেমন করে সইব, বাতাস আলো গেল মোরে, একিরে দুর্দৈব।

শ্রোতা বন্ধুরা, ছোট্ট করে একটি ঘোষণা জানিয়ে দিচ্ছি আপনাদের। প্রতি বছরের মতো এ বছরও মহালয়ার পূর্ণ প্রভাতে আগামী 10ই অক্টোবর 2026 শনিবার ভোর 4টায় আকাশবাণী আগরতলা ও FM উজ্জয়ন্ত থেকে প্রচারিত হবে সঙ্গীত বিধি মহিষাসুর মর্দিনী। রচনা বাণী কুমার, সুরকার পঙ্কজ কুমার মল্লিক এবং স্তোত্রপাঠ বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র। সেই উপলক্ষে আগামী 10ই অক্টোবর 2026 শনিবার আমাদের বিশেষ অধিবেশন শুরু হবে 3:52। এবছরও শুনতে ভুলবেন না মহিষাসুর মর্দিনী, আগামী 10ই অক্টোবর 2026 শনিবার ভোর 4টায়।

শ্রোতা বন্ধুরা, আরও একটি ঘোষণা আপনাদের জন্য। আগামী 10 অক্টোবর 2026 শনিবার সকাল 6টায় মহালয়ার পুণ্যলগ্নে দেবী পক্ষের সূচনায় আকাশবাণী আগরতলা উজ্জয়ন্ত প্যালেসের সামনে টুরিস্ট হাবে আয়োজন করেছে একটি মনোজ্ঞ অনুষ্ঠান আগমনীর সুর। এই অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন রাকেশ কিশোর দেববর্মন ও অম্বালিকা ভট্টাচার্য, স্তোত্র পাঠে অলোকেশ গঙ্গোপাধ্যায়। মহালয়া উপলক্ষে বিশেষ অনুষ্ঠান আগমনীর সুর আগামী 10 অক্টোবর শনিবার সকাল 6টায় আগরতলার টুরিস্ট হাবে। আকাশবাণীর সমস্ত শ্রোতা ও শুভানুধ্যায়ীদের এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ আপনারা ছিলেন রবি কিরণ পর্বে। আপনারা অনুরোধ করেছেন আপনাদের পছন্দের রবীন্দ্রসঙ্গীত, এবং আমিও চেষ্টা করেছি, যারা যারা ফোন করে অথবা মেসেজ করে অনুরোধ করেছিলেন, আপনাদের সবার পছন্দের রবীন্দ্রসঙ্গীত শুনিয়ে দিতে। আশা করছি পর্বটি আপনাদের ভালো লেগেছে। কথা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী পর্বে। সঙ্গে থাকুন, টিউন করে রাখুন FM উচ্চান্ত।

এখন শুনবেন সংবাদ শিরোনাম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নয়াদিল্লির যশোভূমিতে ইন্ডিয়া মোবাইল কংগ্রেসের দশম সংস্করণের উদ্বোধন করেছেন। তিনি বলেন, দেশের প্রতিটি জেলায় 5G সংযোগ পৌঁছে গেছে এবং 5G পরিষেবার জন্য 550,000-এরও বেশি বেস স্টেশন রয়েছে। মোবাইল ফোন এখন শুধু যোগাযোগের মাধ্যম নয়, সুশাসনের গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে বলেও জানান তিনি। 4-দিনব্যাপী এই সম্মেলনের এবারের বিষয় সীমার বাইরে সম্প্রসারণ। এতে 100টিরও বেশি দেশের 150,000-এর বেশি অংশগ্রহণকারী ও 600টি স্টার্টআপ অংশ নিচ্ছে। রাষ্ট্রীয় একতা দিবস উপলক্ষে আজ আগরতলার এডিনগর পুলিশ লাইনের মনোরঞ্জন দেববর্মা স্মৃতি স্টেডিয়াম থেকে 12 জনের পুলিশ দলের বাইক র্যালি গুজরাটের একতা নগরীর উদ্দেশ্যে রওনা হয়েছে। র্যালির সূচনা করেন পুলিশ মহানির্দেশক GS রাও। এক ভারত শ্রেষ্ঠ ভারত ও নেশামুক্ত ভারতের বার্তা নিয়ে দেশের বিভিন্ন প্রান্ত পরিক্রমা করে স্ট্যাচু অফ ইউনিটির কাছে গিয়ে র্যালিটি শেষ হবে। 94তম ভারতীয় বায়ুসেনা দিবস আজ দেশজুড়ে উদযাপিত হচ্ছে। এবারের মূল বিষয় ভারতীয় বায়ুসেনা, অভ্রান্ত, দুর্ভেদ্য ও নিখুঁত। গাজিয়াবাদের হিন্দন বায়ুসেনা ঘাঁটিতে এয়ার চিফ মার্শালে AP সিং বলেন, বায়ুসেনার প্রকৃত শক্তি ও তার যোদ্ধাদের দক্ষতা ও সাহস ও অঙ্গীকারে। অপারেশন সিঁদুরের কথা উল্লেখ করে তিনি বলেন, সেই অভিযানে দেশের মানুষ বায়ুসেনার আক্রমণাত্মক ক্ষমতা ও কার্যকর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রত্যক্ষ করেছেন। তিনি বলেন, অভ্রান্ত, দুর্ভেদ্য ও নিখুঁত শুধু স্লোগান নয়, বায়ুসেনার শক্তি ও সংকল্পের প্রতিফলন। বিশিষ্ট বলিউড অভিনেতা নানা পাটেকর প্রয়াত। আজ ভোরে গোয়ার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে বয়স হয়েছিল 75 বছর। তার প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। শোক জানিয়েছেন সাংসদ বিপ্লব কুমার দেব এবং মন্ত্রী রতনলাল নাথ ও সুশান্ত চৌধুরী। তারা বলেন, নানা পাটেকরের প্রয়াণ ভারতীয় চলচ্চিত্র জগতের অপূরণীয় ক্ষতি হয়েছে। শুনলেন সংবাদ শিরোনাম।

শ্রোতা বন্ধুরা, আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ FM উজ্জয়ন্তে আমাদের এবারের পর্ব সুরের আকাশে। আপনাদের পছন্দের হিন্দি অথবা বাংলা ছায়াছবির গান শুনতে আমাদের ফোন করতে পারেন। ফোন লাইন কিন্তু খোলা রয়েছে, হোয়াটসঅ্যাপ লাইনও খোলা রয়েছে। আমাদের ফোন নাম্বার 0381-232-6253 এবং হোয়াটসঅ্যাপ নাম্বার

0: 9402169965। তাড়াতাড়ি ফোন করুন এবং আপনাদের পছন্দের গান তাড়াতাড়ি শুনে নিন, কারণ এই পর্বে আমরা রয়েছি বিকেল 5টা পর্যন্ত। নমস্কার, কে রয়েছেন?
1: হ্যাঁ নমস্কার দিদি ভাই।
0: নমস্কার,
1: আমি হাওড়া পশ্চিমবঙ্গ থেকে লালন ঘরমি কথা বলছি।
0: বলুন, কি গান শুনতে চাইছেন?
1: গান শোনাবেন আগ অর ছোলা ছবি থেকে। ছবির নাম হচ্ছে আগ অর ছোলা, আর গানটা হচ্ছে আজ সুবহ জব মে জাগা।
0: আজ সুবহ জব মে জাগা, চেষ্টা করব শ্রোতা বন্ধু সঙ্গে থাকুন। ধন্যবাদ ফোন করার জন্য।
1: নমস্কার।
0: নমস্কার লালন বাবু, গান শুনতে চেয়েছিলেন আগ অর শোলে ছায়াছবি থেকে আজ সুবহ জব মে জাগা এই গানটি। অবশ্যই চেষ্টা করব শুনিয়ে দিতে। দেখি আরও কে রয়েছেন শ্রোতা বন্ধু। নমস্কার, কে রয়েছেন?
2: হ্যালো, নমস্কার ম্যাডাম।
0: নমস্কার, কে রয়েছেন?
2: আমি আগরতলা টাউন বাজার পর থেকে মানস সূত্রধর বলছিলাম।
0: বলুন, কি গান শুনতে চাইছেন?
2: আমি একটি গান শুনতে চাই হিন্দি, টিপটিপে পারসা পানি, কি গানটা হবে?
0: চেষ্টা করব, যদি আমাদের স্টকে থাকে অবশ্যই শুনিয়ে দেব। ধন্যবাদ।
2: ঠিক আছে, ভালো থাকবেন।
0: ভালো থাকবেন। কথা বলতে বলতে হোয়াটসঅ্যাপে কিন্তু অনেকগুলো রিকোয়েস্ট চলে এসেছে। লিখেছেন বাদল খটিয়াল, ঠিকানা পশ্চিমবঙ্গ হাওড়া উলুবেড়িয়া। আমি শুনতে চাই হিন্দি ছবি ক্রান্তিবীর থেকে ম্যানে দেখা জব তেরি নজর কে, নানা পাটেকর অভিনীত ছবি, চেষ্টা করব। আরও একজন শ্রোতা বন্ধু লিখেছেন, শুভ বিকেল, কণিকা টাকারজলা থেকে বলছি, আমি শুনব মুভি নই রোশনি সং তেরি আঁক কা জো ইশারা, মোহাম্মদ রফি। ধন্যবাদ, চেষ্টা করব কণিকা দি আপনার পছন্দের গান শুনিয়ে দিতে। দেখি ফোন লাইনে কে রয়েছেন। নমস্কার, কে রয়েছেন? ওহো, দুঃখিত, ওনার ফোনটি আমি নিতে পারিনি, তবে অনুরোধ করব যিনি ফোন করেছিলেন তিনি আবারও চেষ্টা করবেন। নমস্কার, কে রয়েছেন?
3: নমস্কার, আকাশবাণী আগরতলা এসএম উদ্যমতা।
0: নমস্কার, কে রয়েছেন?
3: আমি হিতেন্দ্র দাস বলছি আসাম থেকে।
0: হিতেন্দ্র দাস, বলুন কি গান শুনতে চাইছেন?
3: আজকে গান শুনবো যেকোনো একটি আগমনী গান শুনিয়ে দেবেন, দুর্গা মায়ের।
0: শ্রোতা বন্ধু, এটা ছায়াছবির গানের অনুষ্ঠান।
3: ছায়াছবি হিন্দি হবে?
0: হিন্দি বাংলা আপনার ইচ্ছে মতো।
3: আচ্ছা, হিন্দি হলে হিন্দি আজকে গান শুনবো। মুভিটার নাম হলো ফলে, আর গানটির লাইন হলো যে ইয়ে দোস্তি হম নিহিত রঙ্গে।
0: আচ্ছা, চেষ্টা করব শ্রোতা বন্ধু সঙ্গে থাকুন। ধন্যবাদ। চলুন তাহলে প্রথমে যিনি অনুরোধ করেছিলেন ওনার পছন্দের গান দিয়ে শুরু করি, তারপর চটচট করে একে একে আপনাদের পছন্দের গান শুনিয়ে দেব। কোথাও যাবেন না, টিউন করে রাখুন 101.6 মেগাহার্টজে এফএম উজ্জয়ন্তী।

শ্রোতা বন্ধুরা, আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ FM উজ্জয়ন্তের সুরের আকাশে পর্বে। গানের মাঝখানে ছোট্ট করে আবারও একটি ঘোষণা দিয়ে দিচ্ছি। প্রতি বছরের মতো এ বছরও মহালয়ার পূর্ণ প্রভাতে আগামী 10ই অক্টোবর শনিবার ভোর 4টায় আকাশবাণী আগরতলা ও FM উজ্জয়ন্ত থেকে প্রচারিত হবে সঙ্গীত বিথী মহিষাসুর মর্দিনী, রচনা বাণী কুমার, সুরকার পঙ্কজ কুমার মল্লিক এবং স্তোত্রপাঠ বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র। সেই উপলক্ষে আগামী 10ই অক্টোবর শনিবার আমাদের বিশেষ অধিবেশন শুরু হবে 3:52। এবছরও শুনতে ভুলবেন না মহিষাসুর মর্দিনী আগামী 10ই অক্টোবর শনিবার ভোর 4টায়।

আরও একটি ঘোষণা জানিয়ে দিচ্ছি আপনাদের, আগামী 10ই অক্টোবর শনিবার সকাল 6টায় মহালয়ার পুণ্যলগ্নে দেবী পক্ষের সূচনায় আকাশবাণী আগরতলা উজ্জয়ন্ত প্যালেসের সামনে ট্যুরিস্ট হাবে আয়োজন করেছে একটি মনোজ্ঞ অনুষ্ঠান আগমনীর সুর। এই অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন রাকেশ কিশোর দেববর্মন ও অম্বালিকা ভট্টাচার্য, স্তোত্র পাঠে অলোকেশ গঙ্গোপাধ্যায়। মহালয়া উপলক্ষে বিশেষ অনুষ্ঠান আগমনীর সুর আগামী 10ই অক্টোবর শনিবার সকাল 6টায় আগরতলার ট্যুরিস্ট হাবে। আকাশবাণীর সমস্ত শ্রোতা ও শুভানুধ্যায়ীদের এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে। শ্রোতা বন্ধুরা, আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জে এফএম উজ্জয়ন্তের সুরের আকাশ পর্বে। একজন শ্রোতা বন্ধু রয়েছেন সঙ্গে,

0: নমস্কার, কে রয়েছেন? নমস্কার
1: নমস্কার ম্যাম।
0: নমস্কার, কে রয়েছেন?
1: আমি অবনী বাবু। অবনী বর্মা।
0: অবনী বাবু বলুন।
1: আমি এখানে শুনতে চাই ছবির নাম না পুস্তরি।
0: বুঝতে পারিনি, কি
1: পুস্তরি?
0: আচ্ছা, গানটার নাম বলুন। আচ্ছা, দেখা মানে দেখা হ্যায় এক সপনা, তাই তো? চেষ্টা করব শ্রোতা বন্ধু, ধন্যবাদ ফোন করার জন্য, সঙ্গে থাকুন। হোয়াটসঅ্যাপেও কিছু মেসেজ রয়েছে। একজন লিখেছেন, ডিয়ার আরজে, হ্যাভ এ নাইস ডে, মুভি রাজা হিন্দুস্তানি, সং আয়ে হো মেরি জিন্দগি মে তুম বাহার বনকে, ফ্রম হীরামণি বর্মা, পারসমণি বর্মা, ততরঙ্গি ভাতপাড়া, স্টেট ছত্তিশগড়। আচ্ছা, ধন্যবাদ এত দূর থেকে আমাদের অনুষ্ঠান শোনার জন্য এবং আমাদেরকে মেসেজ করার জন্য। অবশ্যই চেষ্টা করব আপনার পছন্দের গান শুনিয়ে দিতে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো,
2: হ্যালো,
0: নমস্কার শ্রোতা বন্ধু, কে রয়েছেন?
2: নমস্কার দিদি, গান শুনতে পারবো না দিদি।
0: বলুন, কোন গানটি শুনতে চাইছেন? বলুন কোন গানটি। চেষ্টা করব শ্রোতা বন্ধু, সঙ্গে থাকুন। যদি আমাদের স্টকে থাকে অবশ্যই আপনাদের পছন্দের গান শুনিয়ে দেব। সঙ্গে থাকুন, টিউন করে রাখুন 101.6 মেগাহার্টজে FM উচ্চায়ন্ত।

0: শ্রোতা বন্ধুরা, আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ FM উচ্চায়ন্তের সুরের আকাশে পর্বে। আপনাদের পছন্দের গান আপনারা অনুরোধ করবেন এবং আমি চেষ্টা করব আপনাদের পছন্দের গান শুনিয়ে দিতে। তবে তার আগে একটি ঘোষণা জানিয়ে দিচ্ছি। প্রতি বছরের মতো এবছরও মহালয়ার পূর্ণ প্রভাতে আগামী 10ই অক্টোবর শনিবার ভোর 4টায় আকাশবাণী আগরতলা ও FM উচ্চায়ন্ত থেকে প্রচারিত হবে সঙ্গীত বিধি মহিষাসুর মর্দিনী, রচনা বাণী কুমার, সুরকার পঙ্কজ কুমার মল্লিক এবং স্তোত্রপাঠ বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র। সেই উপলক্ষে আগামী 10ই অক্টোবর শনিবার আমাদের বিশেষ অধিবেশন শুরু হবে 3:52। এবছরও শুনতে ভুলবেন না মহিষাসুর মর্দিনী আগামী 10ই অক্টোবর শনিবার ভোর 4টায়। শ্রোতা বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে, হাতে কিন্তু বেশি একটা সময় নেই। নমস্কার, কে রয়েছেন? বলুন, কি গান শুনতে চাইছেন?
1: আমি শুনবো আনন্দ আশ্রম, খুব পুরানা গান, পুরানা ছবি থেকে আনন্দ আশ্রম থেকে। আশায় ছিল ভালোবাসা ছিল আর আশা নেই ভালোবাসা নেই, এই গানটা
0: চেষ্টা করবো। শ্রোতা বন্ধু সঙ্গে থাকুন, ধন্যবাদ।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ আপনারা ছিলেন সুরের আকাশে পর্বে। চেষ্টা করেছি যারা যারা অনুরোধ করেছেন ফোনে অথবা মেসেজে, সময় অনুযায়ী এবং আমাদের কাছে গানের স্টক অনুযায়ী আপনাদের সবার পছন্দের গান শুনিয়ে দেওয়া হয়েছে। আশা করছি পর্বটি আপনাদের ভালো লেগেছে। কথা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী পর্বে। সঙ্গে থাকুন, টিউন করে রাখুন FM উজ্জয়ন্ত।

চলে এলাম শ্রোতা বন্ধুরা পরবর্তী পর্বে। তবে এই পর্বটি শুরু করার আগে আপনাদের আরও একবার একটি ঘোষণা শুনিয়ে দিচ্ছি। আগামী 10ই অক্টোবর শনিবার সকাল 6টায় মহালয়ার পূর্ণলগ্নে দেবী পক্ষের সূচনায় আকাশবাণী আগরতলা উজ্জয়ন্ত প্যালেসের সামনে ট্যুরিস্ট হাবের আয়োজন করেছে একটি মনোজ্ঞ অনুষ্ঠান আগমনীর সুর। এই অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন রাকেশ কিশোর দেববর্মন ও অম্বালিকা ভট্টাচার্য, স্তোত্র পাঠে অলোকেশ গঙ্গোপাধ্যায়। মহালয়া উপলক্ষে বিশেষ অনুষ্ঠান আগমনীর সুর আগামী 10ই অক্টোবর শনিবার সকাল 6টায় আগরতলার ট্যুরিস্ট হাবে। আকাশবাণীর সমস্ত শ্রোতা ও শুভানুধ্যায়ীদের এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে।

শ্রোতা বন্ধু, আমাদের এবারের পর্ব ঋদ মাঝারে আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ এফএম জয়ন্তের ঋদ মাঝারে পর্বে। আচ্ছা বলুন তো, শহরের এই ব্যস্ততা, ট্রাফিকের হর্ন আর একঘেয়ে দৈনন্দিন জীবনের মাঝে হুট করে যদি এক মুঠো বাউলের একতারা বা ভাটিয়ালি সুর কানে ভেসে আসে, কেমন লাগে? মনটা এক নিমেষে মাটির টানে নদীর ধারে ছুটে যায়, তাই না? হ্যাঁ, আমাদের লোকসঙ্গীত ঠিক এই কাজটাই করে। এটি কোনো বিলাসবহুল স্টুডিওতে তৈরি গান নয়, এটি সরাসরি আমাদের মাটির সুর, সাধারণ মানুষের জীবনের সুর। শ্রোতা বন্ধু, আজকের এই ঋদ মাঝারে পর্বে আমরা ফিরে দেখব আমাদের বাংলার সেই অমূল্য সম্পদ লোকসঙ্গীত বা ফোক মিউজিককে। আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জে এফএম উচ্চয়ন্ত। সঙ্গে রয়েছি আমি আপনাদের বন্ধু আরজে অঙ্কুরিতা। চলুন

শ্রোতা বন্ধুরা, আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ FM উজ্জয়ন্তের হৃদ মাঝারে পর্বে। জানেন তো, ফোক গান বা লোকসঙ্গীত কোনো একজন নির্দিষ্ট সুরকারের তৈরি নয়, এটি যুগ যুগ ধরে মানুষের মুখে মুখে চলে আসছে। মাঠে যখন কৃষক ধান কাটেন, তখন তার মুখে ভেসে ওঠে ভাওয়াইয়া। আবার মাঝি যখন একা নদী পাড়ি দেন, তার কণ্ঠে বাজে ভাটিয়ালি। আর যখন অন্তরের ঈশ্বরকে খোঁজার টান ওঠে, তখন বাউল বা ফকিরি গান আমাদের আত্মাকে স্পর্শ করে। চলুন কথা না বাড়িয়ে আবারও সরাসরি চলে যাই আরও একটি লোকসঙ্গীতে।

আরে মিত্রভানু গন্তিয়ার কথায় প্রভুদত্ত প্রধান করিল সুর, এত সুন্দর গীত আমাদের, এই গীত একটু তোমাদের ভাষায় শোনাবো নাকি গো?

শ্রোতা বন্ধুরা, আপনাদের জন্য আরও একবার একটি ঘোষণা। আগামী 10ই অক্টোবর শনিবার সকাল 6টায় মহালয়ার পুণ্যলগ্নে দেবী পক্ষের সূচনায় আকাশবাণী আগরতলা উজ্জয়ন্ত প্যালেসের সামনে ট্যুরিস্ট হাবে আয়োজন করেছে একটি মনোজ্ঞ অনুষ্ঠান আগমনের সুর। এই অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন রাকেশ কিশোর দেববর্মন ও অম্বালিকা ভট্টাচার্য, স্তোত্র পাঠে অলোকেশ গঙ্গোপাধ্যায়। মহালয়া উপলক্ষে বিশেষ অনুষ্ঠান আগমনীর সুর আগামী 10ই অক্টোবর শনিবার সকাল 6টায় আগরতলার ট্যুরিস্ট হাবে। আকাশবাণীর সমস্ত শ্রোতা ও শুভানুধ্যায়ীদের এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে।

শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের আধুনিক মিউজিক ইন্ডাস্ট্রিতেও কিন্তু লোকসঙ্গীতের কদর কমেনি। আজকাল অনেক নতুন ব্যান্ড আর তরুণ শিল্পীরা লোকসঙ্গীতকে নতুন ফিউশন ও অ্যারেঞ্জমেন্টে উপস্থাপন করেছেন। তবে আসল জাদু কিন্তু সেই সহজ সরল একতারা দোতারা আর খমকের মধ্যেই রয়ে গেছে। শ্রোতা বন্ধুরা, আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্টজ FM উজ্জয়ন্তের হৃদ মাঝারে পর্বে। সঙ্গে রয়েছি আমি আপনাদের বন্ধু

নদীর এবার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস। শ্রোতা বন্ধুরা, আপনারা টিউন করে রয়েছেন

101.6 মেগাহার্জ এফএম উচ্চায়ন্তের হৃদ মাঝারে পর্বে একটু আগে যেই গানখানি শোনালাম তার সুর সত্যি অসাধারণ। এই গানগুলো শুনলে মনে হয় যেন কোনো নদীর বুকে একা একটা ডিঙি নৌকা ভেসে চলেছে, আর মাঝি তার মনের সব আবেগ উজাড় করে গাইছে। শ্রোতা বন্ধুরা, আপনারা কি জানেন আমাদের লোকসঙ্গীত কিন্তু শুধুই গান নয়, এটি আমাদের ভৌগোলিক পরিচয়েরও এক অপূর্ব দলিল। যেমন ধরুন ভাটি অঞ্চল অর্থাৎ ভাটি বাংলা বা নদীমাতৃক এলাকার গান হল ভাটিয়ালি, যেখানে সুর টানে সুর ছড়ায় বহুদূর। আর ঠিক উল্টো দিকে উত্তরবঙ্গের সমতল ও পাহাড়ি ঢালের গান হল ভাওয়াইয়া, যেখানে মেঠো পথ আর গরুর গাড়ির চাকার চালের সাথে সুর ভেঙে ভেঙে যায়, যাকে আমরা বলি খান বা ভাঁজ।

no, no,

শ্রোতা বন্ধুরা, আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ এফএম উজ্জয়ন্তের হৃদ মাঝারে পর্বে। এই পর্বে আমরা কথা বলছি লোকসঙ্গীত নিয়ে। তবে মূল অনুষ্ঠানে যাওয়ার আগে আরও একবার একটি ঘোষণা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আগামী 10ই অক্টোবর শনিবার সকাল 6টায় মহালয়ার পূর্ণলগ্নে দেবী পক্ষের সূচনায় আকাশবাণী আগরতলা উজ্জয়ন্ত প্যালেসের সামনে টুরিস্ট হাবে আয়োজন করেছে একটি মনোজ্ঞ অনুষ্ঠান আগমনীর সুর। এই অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন রাকেশ কিশোর দেববর্মন ও অম্বালিকা ভট্টাচার্য, স্তোত্র পাঠে অলোকেশ গঙ্গোপাধ্যায়। মহালয়া উপলক্ষে বিশেষ অনুষ্ঠান আগমনীর সুর আগামী 10ই অক্টোবর শনিবার সকাল 6টায় আগরতলার টুরিস্ট হাবে। আকাশবাণীর সমস্ত শ্রোতা ও শুভানুধ্যায়ীদের এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে। শ্রোতা বন্ধুরা, এবার আসি আমাদের লোকসঙ্গীতের সবচেয়ে শক্তিশালী দিকটির কথায়, বাউল ও মরমী গান। লালন সাঁইজি থেকে শুরু করে হাসান রাজা, রাধারমণ দত্ত কিংবা সাহা আব্দুল করিম, তাদের গানের এক একটি কথা কিন্তু কেবল গান নয়, এক গভীর জীবন দর্শন। কোনো জটিল পুঁথিপত্র ছাড়াই তারা সহজ কথায় জীবনের পরম সত্যকে বুঝিয়ে দিয়েছেন।

শ্রোতা বন্ধুরা, আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ এফএম উজ্জয়ন্তের হৃদ মাঝারে পর্বে। এই পর্বে আজকে আমরা কথা বলছি লোকসঙ্গীতকে নিয়ে। চলুন শুনে নেই আরও একটি মিষ্টি গান এই পর্বে।

মাটির গন্ধ, নদীর কলতান আর একতারার সুর, এই তিনের মেলবন্ধনে যে সঙ্গীতের জন্ম, তাই তো আমাদের বাংলা লোকসঙ্গীত। শহর কিংবা গ্রাম, আমাদের হৃদয়ের কোথাও না কোথাও এই বাউল, ভাটিয়ালি আর ভাওয়াইয়ার সুর কিন্তু ঠিকই দোলা দিয়ে যায়। শ্রোতা বন্ধুরা, আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ FM উজ্জয়ন্তের হৃদ মাঝারে পর্বে। আজকে আমরা এই পর্বে কথা বলছি লোকসঙ্গীত নিয়ে। লোকসঙ্গীত মানেই আত্মার গান, অন্তরের খোঁজ করা। আর যখনই আত্মার কথা আসে, তখনই আমাদের মনে ভেসে ওঠে এক তারা হাতে এক বাউলের ছবি। লালন সাঁইজি বলে গেছেন, খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়। এই যে জীবনকে, সৃষ্টিকর্তাকে খুব সহজ ভাষায় চেনা, এটাই লোকসঙ্গীতের মূল জাদুকরী শক্তি। আপনারা কি কখনো খেয়াল করেছেন, নদীর উপর যখন কোনো মাঝি নৌকা দিয়ে যান, তখন কেন তিনি অত দীর্ঘ টানে ভাটিয়ালি গান গান? কারণটা কিন্তু খুব সহজ। নদীর বিশালতা আর বিস্তীর্ণ জলের মাঝে নিজের একাকিত্বকে দূর করতেই মাঝি সুরকে ছড়িয়ে দেন বহুদূর। ভাটিয়ালি হল ভাটির টানের গান, নদীর গান। অন্যদিকে উত্তরবঙ্গের গরুর গাড়ি গোয়ালের মনের কথা প্রকাশ পায় ভাওয়াইয়া গানে। দোতারার কাঁপুনি সুর আর মরিয়া ওঠার যে গল্প, তাই ভাওয়াইয়া ছাড়া আর কোথায় পাবেন বলুন তো? শ্রোতা বন্ধু, চলুন মনকে ভালো করার মতো আরও একটি লোকসঙ্গীতের সুরেই আমরা ডুব দিই।

নদীর শান্ত সুর থেকে এবার একটু মাতোয়ারা হওয়ার পালা। বাংলা লোকসঙ্গীতের আরেকটি বড় বৈশিষ্ট্য হল উৎসব আর আনন্দ। বাংলার ঝুমুর গান হোক কিংবা উত্তরবঙ্গের সামাজিক অসঙ্গতি নিয়ে বানানো গম্ভীরা, মাটির মানুষের সুখ দুঃখের গল্পকে সঙ্গীতে রূপ দেওয়ার ক্ষমতা আর কার আছে বলুন তো? আর বিয়ের উৎসব মানেই তো ধামাইল গান কিংবা গায়ে হলুদের মাঙ্গলিক সুর, মানে আমাদের জন্ম থেকে শুরু করে জীবনের প্রতিটি মুহূর্তে এই লোকসঙ্গীত জড়িয়ে আছে। শ্রোতাবন্ধু, আজকাল অনেকেই বলেন এখনকার জেনারেশন নাকি লোকসঙ্গীত শোনে না,

আমি বলি অবশ্যই শোনে। ব্যান্ড মিউজিক কিংবা আধুনিক ফিউশনের মাধ্যমে লোকসঙ্গীত আজ তরুণ প্রজন্মের কাছেও নতুন রূপে পৌঁছে গেছে। কোক স্টুডিও কিংবা বিভিন্ন ফিউশন ব্যান্ডের সুবাদে লালন, শাহ আব্দুল করিমের গান এখন বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ছে। যুগের পর যুগ বদলে গেলেও মাটির গানের এই আবেদন কিন্তু কখনোই কমবে না। শ্রোতা বন্ধুরা, আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্টজ FM।

শ্রোতা বন্ধুরা, সুরের কোনো সীমানা নেই আর মাটির সুরের বয়সও কোনো দিন বাড়ে না। দেখতে দেখতে আজকে আমাদের ঋত মাঝারে পর্বের অনুষ্ঠানের সময়টাও শেষ হয়ে এলো। আশা করি আজকের এই মিষ্টি বিকেলটা লোকসঙ্গীতের সুবাসে আপনাদের ভালোই কেটেছে। আপনাদের প্রিয় লোকসঙ্গীত কোনটা অবশ্যই কিন্তু আমাদের ফেসবুক পেজ অথবা হোয়াটসঅ্যাপে আমাদেরকে জানাতে পারেন। তবে আজকের মতো আমি আর জি অঙ্কুরিতা বিদায় নিচ্ছি। আবারও কথা হবে আপনাদের সঙ্গে নতুন অনুষ্ঠানে নতুন কোনো বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যেতে যেতে আরও একটি সুন্দর লোকসঙ্গীত আপনাদের জন্য।

0: ভিডিওতে লাইক করলে টাকা পাওয়া যাবে। এত সোজা
1: ফাঁদে।
2: অচেনা অজানা লিঙ্কে কখনো ক্লিক করবেন না। আরবিআই এ কথা বলে
0: জেনে রাখুন, সতর্ক থাকুন।
3: তাহলে শুরু করি ইনভেস্টিং এর পথ।

0: সেবির এক ইনভেস্টর সচেতনতামূলক উদ্যোগ। আরো জানতে হলে সেবির ইনভেস্টর ওয়েবসাইট দেখুন, নয়তো সেবি সার্থী অ্যাপ ডাউনলোড করুন।
1: 101.6 মেগাহার্জ আকাশবাণী এফএম উজ্জয়ন্ত টিউন করে আছেন শ্রোতাবন্ধু এই মুহূর্তে আর যে চিন্ময়ের সাথে।

শ্রোতা বন্ধু ভালো আছেন আশা করি, আর এই মুহূর্তে রয়েছেন ইচ্ছে ঘুরির পর্বে। ইচ্ছে ঘুরি, হ্যাঁ, বেড়ানোর গল্প নিয়ে এই আসর। বেড়াবো কোথায়? বেড়াবো এই বিষয়গুলো নিয়ে টুকটাক কথা আমি বলবো আপনাদের আজকের এই ইচ্ছে ঘুরি পর্বে। আর এই ইচ্ছে ঘুরি বিশেষ করে এই সময়টা খুবই দরকার, তাই না? কারণ ইচ্ছে তো ঘুরছে একটু ঘুরু ঘুরু করতে, পুজোর একটা লম্বা ছুটি থাকে সব দিকে, আর তাছাড়া পরিবারের সঙ্গে সময় কাটানোর একটা ব্যাপার রয়েছে। পুজোর তিন চারটে দিন বাদ দিলে এই সময়টা বাড়ি ঘরেই থাকতে ইচ্ছে করে সবার, নিজের শহরে থেকে পুজো দেখা, এরপর যে ছুটির আমেজ, এই অল্প কয়েকটা দিনের মধ্যে কোথায় কোথায় ঘুরে আসা যায়। তাহলে খুব কাছাকাছি কিছু জায়গার কথা আমি বলবো, সেগুলোতে আপনারা ঘুরে আসতে পারেন। আর কার না ভালো লাগে বলুন? এই শহরের ব্যস্ততা, রোজকার কাজ, যানজট, আর একই রকম দিন যাপনের মধ্যে হঠাৎ মনে হয় না সব কিছু ছেড়ে কোথাও পালিয়ে যাই বা চলে যাই, কোনো পাহাড়ের কোলে, কোনো ঝর্ণার পাশে, কোনো অচেনা রাস্তা ধরে, যেখানে সকালটা শুরু হবে পাখির ডাকে আর সন্ধ্যাটা নামবে পাহাড়ের গায়ে রং ছড়িয়ে। সেই ইচ্ছাটাকে আজ আমরা বলবো ইচ্ছে ঘুরি। তো আমি আর যে চিন্ময়, আর এই নেক্সট এক ঘন্টা আপনাদের সঙ্গে ঘুরে বেড়াবো আমাদের ভারতের উত্তর পূর্বের আটটা রাজ্যের নানা প্রান্তে। আজকের ভ্রমণের থাকবে মেঘালয়ের মেঘ, অসমের নদী, অরুণাচলের পাহাড়, নাগাল্যান্ডের সংস্কৃতি, মণিপুরের সৌন্দর্য, মিজোরামের সবুজ পাহাড়, ত্রিপুরার ঐতিহ্য আর সিকিমের বরফ ঢাকা পথ। তো তাই ব্যাগ গোছানোর দরকার নেই এই মুহূর্তে, টিকিট কাটারও দরকার নেই, শুধু চোখ দুটো বন্ধ করুন আর কল্পনার জানালাটা একটু খুলে দিন। চলুন শুরু করি আজকের ইচ্ছে ঘুরি।

তো শ্রোতা বন্ধু, এই মুহূর্তে কোথায় যেতে ইচ্ছে করছে আপনার, কোন রাজ্যে? কারণ আমাদের মেঘের রাজ্য মেঘালয় রয়েছে, নামেই পরিচয় মেঘের আলয়। শিলং থেকে শুরু করে চেরাপুঞ্জি, মসিনরাম, ডাউকি, লিভিং রুট ব্রিজ, সোনাং পেট্যাং, প্রকৃতি যেন এখানে নিজের হাতে ছবি এঁকেছে। আর চেরাপুঞ্জি কি বল।

অপূর্ব সুন্দর। চেরাপুঞ্জি বললেই আমাদের মনে পড়ে যায় বৃষ্টি, কিন্তু মেঘ শুধু বৃষ্টির জন্য নয়, এখানকার পাহাড়, গুহা, ঝর্ণা আর জীবন্ত শিকড়ের সেতু পর্যটকদের মুগ্ধ করে। আর ডাউকি, আহাহা, স্বচ্ছ নীল সবুজ নদী, নৌকায় বসে নিচের নদীর জল দেখতে দেখতে মনে হয় যেন নৌকাটি জলের উপর নয়, কাঁচের উপর ভাসছে। আর এই সময়টা তো দারুণ সময় একটু বৃষ্টি বাদলটা দেখে যেতে হবে, কারণ এই ঠান্ডাটা আসছে, এই সময় বৃষ্টি থাকবে না। আর মেঘালয়ে, বিশেষ করে ডাউকিতে যাওয়ার শ্রেষ্ঠ সময়, জল একদম পরিষ্কার থাকবে, বোটিং করবেন, রাত্রযাপন করবেন। সেখানে রাত্রযাপন না করেও সোনাং পাটাঙে একটু আগে গিয়ে ওই নদীটা যেখানে ডাউকিতে এসে বাংলাদেশের সঙ্গে মিলে যায়, তার একটু আগে সোনাং পাটাঙেও থাকতে পারেন। সেখানে বেশ সুন্দর ভাবে থাকার ব্যবস্থা রয়েছে। আর মাওলিনং, আহা, পরিচ্ছন্নতা ও সবুজে ভরা একটি সুন্দর গ্রাম। তবে মেঘালয়ে ভ্রমণের আসল সৌন্দর্য হয়তো কোনো একটি নির্দিষ্ট দর্শনীয় স্থান নয়, জানেন, আসল সৌন্দর্য হলো পাহাড়ি রাস্তা ধরে যেতে যেতে হঠাৎ সামনে মেঘে নেমে আসা। আর শ্রোতা বন্ধুরা, আপনি যদি মেঘালয় ঘুরে থাকেন তো বলুন তো আপনার সবচেয়ে ভালো লেগেছিল কোন জায়গাটি। ফোন করুন 2326253। আমি রয়েছি আর যে চিন্ময় আপনার সাথে। আমি জানি আমাদের শ্রোতা বন্ধুদের অনেকেই মেঘালয় খুব দারুণভাবে ঘুরেছেন, অনেক জায়গা রয়েছে, অনেক ফলস রয়েছে, দারুণ দারুণ সব ঝর্ণা, এবং প্রথমেই বললাম মেঘের আলোয় এবং মনে হয় যেন প্রকৃতি দেবী সব উজাড় করে দিয়ে সাজিয়েছে। তো সেখানে একবার ঘুরে যারা এলেন তাদেরকে বলবো, তাদের অভিজ্ঞতা যদি আমাদের সঙ্গে একটু ভাগ করে নেন।

একদম। এবার পাহাড় থেকে একটু নেমে আসি, চলে যাই অসমে। অসম মানেই চা বাগান, ব্রহ্মপুত্র, কাজিরাঙা, কামাখ্যা, আর এক অনন্য সংস্কৃতির রাজ্য। সকালের কুয়াশার মধ্যে চা বাগানের সারি, পাতার ফাঁকে ফাঁকে সূর্যের আলো, আর দূরে পাহাড়ের রেখা, অসমের সুন্দর, খুব শান্ত, খুব আপন। আর প্রকৃতি প্রেমীদের জন্য রয়েছে কাজিরাঙা জাতীয় উদ্যান, এক শৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত এই অঞ্চল, বন্যপ্রাণীর এক অসাধারণ আবাসস্থল, অবশ্যই যাবেন। এবং এলিফ্যান্ট রাইড, অর্থাৎ হাতির সওয়ারি তো করবেনই, ভুলবেন না। সে ভোরবেলা সূর্য উদয়ের সময়কালে হাতির পিঠে চড়ে পুরো কাজিরাঙার একটা অংশ ঘুরে দেখার আমেজটাই কিন্তু বন্ধু আলাদা। হ্যাঁ, যদি জিজ্ঞাসা করেন, ইয়াস, আমি গেছি, আমি এই আমেজটা নিয়েছি, এবং যে কারণেই বারবারই আমি উত্তর পূর্বাঞ্চলের ভ্রমণের জায়গাগুলো নিয়ে কথা বলতে চাই, কারণ আমাদের উত্তর পূর্বাঞ্চল প্রকৃতি দেবী যেন অকৃপণ হাতে সুন্দর করে সাজিয়েছে। কি নেই, পাহাড়, বরফ, নদী, আহা, আর অসাধারণ বনজ সম্পদ, বন্যপ্রাণীদের দেখা। কাজিরাঙায় গেলে দেখবেন হরিণের ছাঁক, দেখবেন এক শৃঙ্গ গন্ডারের দল। অসাধারণ লাগবে যদি সেখানে দুরাত কাটান। সকালবেলা অদ্ভুত এক অনুভূতি, বিভিন্ন রকমের পাখির ডাকে ঘুম ভাঙবে আপনার। তারপর রয়েছে মাজুলি দ্বীপ, ব্রহ্মপুত্রের বুকে সাংস্কৃতিক ঐতিহ্যের এক সমৃদ্ধ নদী দ্বীপ, বিশাল দ্বীপ। আর গৌহাটি গেলে কামাখ্যা মন্দির, ব্রহ্মপুত্রের পাড়, উমানন্দ মন্দির, শুক্রাচার্য মন্দির, সব মিলিয়ে অসমের ভ্রমণ হয়ে ওঠে বৈচিত্র্যময়। একদিকে প্রকৃতি, অন্যদিকে ইতিহাস ও সংস্কৃতি। অসম যেন উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার।

এবার চলুন আরো উত্তরে, অরুণাচল প্রদেশ। নামেই যেন সূর্যের প্রথম আলো। তাওয়াং ভ্যালি, বরফে ঢাকা পাহাড়, মঠ, নীল আকাশ আর মেঘের রাজ্য। তাওয়াং মঠের আধ্যাত্মিক পরিবেশ আপনাকে কিছুক্ষণের জন্য শহরের কোলাহল ভুলিয়ে দিতে পারে। সেলাপাসের বরফ ঢাকা রাস্তা, বোমডিলা, জিরো ভ্যালি, এ তো সুইজারল্যান্ড, ভারতের সুইজারল্যান্ড বলে অনেকে। প্রতিটি জায়গার একটা নিজস্ব চরিত্র রয়েছে বন্ধু। আর অরুণাচলের পথে ভ্রমণের একটা বিশেষ আনন্দ আছে, কারণ এখানে গন্তব্যের চেয়ে অনেক সময় পথটাই হয়ে ওঠে ভ্রমণের সবচেয়ে সুন্দর অংশ। একটা বাঁকা পথ পেরিয়ে নতুন পাহাড়, একটা পাহাড় পেরিয়ে নতুন উপত্যকা, আর কখনো মেঘ এসে গাড়ির জানলায় ধাক্কা দেওয়া, আহা, তখন মনে হয় এই তো সত্যিকারের ভ্রমণ। আপনার কি পাহাড়ি রাস্তা পছন্দ, নাকি সমুদ্রের ধারে বসে থাকতে ভালোবাসেন, কি বলবেন? ভাগ করে নিন আপনার অভিজ্ঞতা, ফোন করুন 2326253 ফোন নম্বরে। আর শুনতে থাকুন 101.6 মেগাহার্জ আকাশবাণী এফএম উজ্জয়ন্ত। আর এই মুহূর্তে আর যে চিন্ময়ের সাথে রয়েছেন, ইচ্ছে ঘুরি পর্বে।

শ্রোতা বন্ধু, একটি ঘোষণা। প্রতি বছরের মতো এই বছরেও মহালয়ার পূর্ণ প্রভাতে 10ই অক্টোবর 2026 অর্থাৎ শনিবার ভোর 4টে আকাশবাণী আগরতলা ও FM উজ্জয়ন্ত থেকে প্রচারিত হবে সঙ্গীতবিধি মহিষাসুর মর্দিনী। রচনা বাণীকুমার, সুরকার পঙ্কজ কুমার মল্লিক আর স্তোত্রপাঠ বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র। তো শ্রোতা বন্ধু, সে উপলক্ষে আগামী 10ই অক্টোবর 2026 আগামী শনিবার আমাদের বিশেষ অধিবেশন শুরু হবে 3:52। এবছর শুনতে ভুলবেন না মহিষাসুর মর্দিনী, 10ই অক্টোবর শনিবার ভোর 4টায়।

উত্তর পূর্ব ভারতের ভ্রমণ শুধু প্রকৃতি দেখার ভ্রমণ নয়, কিন্তু এটি মানুষের সংস্কৃতিকে জানারও ভ্রমণ। তাই এবার চলুন নাগাল্যান্ডে। রাজধানী কোহিমা, পাহাড়ি সবুজ সবুজ পরিবেশে আর বৈচিত্র্যময় উপজাতীয় সংস্কৃতি নাগাল্যান্ডকে আলাদা পরিচয় দিয়েছে, বিশেষ করে হর্নবিল ফেস্টিভ্যাল। হ্যাঁ, ডিসেম্বর মাসে হয় এই ফেস্টিভ্যাল। নাগাল্যান্ডের সংস্কৃতি, ঐতিহ্য, পোশাক, নৃত্য, সঙ্গীতকে বিশ্বের সামনে তুলে ধরে। ভ্রমণ আমাদের একটা গুরুত্বপূর্ণ শিক্ষা দেয় কিন্তু বন্ধু, কোনো জায়গায় গিয়ে শুধু ছবি তুলে ফিরে আসাই ভ্রমণ নয়, সেখানকার মানুষকে জানা, তাদের জীবনযাপন

জনগণকে সম্মান করা, তাদের খাবার, সঙ্গীত, পোশাক ও সংস্কৃতিকে বোঝার চেষ্টাও ভ্রমণেরই অংশ। তাই নতুন জায়গায় গেলে আমরা পর্যটক হব, কিন্তু একই সঙ্গে হব একজন সম্মানজনক অতিথি।

0: بابڑے صاحب کو معلوم پڑے گا، اور اپنے بہت لوگوں کی مدد کرتے تھے وہ، جہاں بھی چاہے وہ کسان ہو کوئی بھی ہو، اس کے بڑے باقی ان کے بارے میں کہا گیا بہت غصے میں ہوتا ہے، یہ کرتا ہے، غصہ تبھی آتا ہے جب آپ آرگنائز نہیں، تو غصہ تو مجھے بھی آتا ہے، آرگنائز ہو تو کہ کیوں آئے، ساگر سنگرام کی تھی ہم نے، پر اس کے علاوہ بھی ہماری فرینڈ شپ فلموں کی وجہ سے نہیں، ایسے بھی ہم لوگ بہت اچھے طریقے سے.
1: ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর পরিচালক পরমেশ শিবামণি আজ পারাদ্বীপ উপকূলের কাছে দ্বাদশ জাতীয় সামুদ্রিক অনুসন্ধান ও উদ্ধার বিষয়ক মহড়া সারেক্স ২৬ প্রত্যক্ষ করেছেন। অত্যন্ত সুসংহত সমন্বয় নিখুঁত কার্যপদ্ধতির মাধ্যমে আয়োজিত বর্ণাঢ্য এই সামুদ্রিক অনুসন্ধান ও উদ্ধার অভিযানে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী ও নৌবাহিনীর জাহাজ, উপকূলরক্ষী বাহিনীর হেলিকপ্টার ও ডর্নিয়ার বিমান, ভারতীয় বিমান বাহিনীর C-130J বিমান এবং কাস্টমস ও অন্যান্য সংস্থার যানবাহন ও সংশ্লিষ্টরা এতে অংশগ্রহণ করেন। ব্যাডমিন্টনে দুবারের অলিম্পিক পদক জয়ী পিভি সিন্ধু আর্কটিক ওপেন সুপার 500 টুর্নামেন্টে মহিলাদের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে উঠেছেন। ফিনল্যান্ডের ভান্তায় আজ প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ডে জাপানের রিকো গুঞ্জিকে তিনি হারিয়ে দেন। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরেকবার। জিএসটি কাউন্সিল কর আধিকারিকদের গ্রেপ্তারের ক্ষমতা প্রত্যাহার করে নিয়েছে। কর সংক্রান্ত কোনো অপরাধের ক্ষেত্রে জরিমানা সংস্থান 1 কোটি টাকা থেকে বাড়িয়ে 5 কোটি টাকা করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন দেশের প্রতিটি জেলায় 5G সংযোগ পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে। তিনি আজ নতুন দিল্লির যশোভূমিতে ইন্ডিয়া মোবাইল কংগ্রেসের 10ম সংস্করণের উদ্বোধন করেন। খবর এখনকার মতো এ পর্যন্ত। এর পরের খবর 7:50।
2: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন।
3: বাড়িতে থেকেই ডেঙ্গি থেকে সম্পূর্ণ সুস্থ হওয়া সম্ভব, তবে বাড়াবাড়ি হলে
2: আকাশবাণী আগরতলা।
4: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী আরোগ্য যোজনা নি বিশ্ব যার উমান রোগী অসেব না হার নাই যত নন খাকা হামিয়া ভারত নংতাইনি নিন্নকুনি বড় রোগ নিশা কা হামনার খানি প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা তাই চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা নিশাই নিজি থাম তাং বদাং রাং নাং ইয়া উই চুবা মুগু উই দং ত্রিপুরা গনাং গুই নো আয়ুষ্মান কার্ডস নাম না নিশা

0: আকাশবাণী আগরতলা কক্তমা পরি ও কল্পনা দেববর্মা তিনি কক্তমা ভূভাগ রংখা মন্ত্রী বক্র নরেন্দ্র মোদী তিনি দিল্লি কতালনি যশু ভূমি ও ইন্ডিয়া মোবাইল কংগ্রেসনি ফিল চিফ সুনাম ফিরমংন চেঙ্গিরেখা কেন্দ্রনি সা খামতাই নুকুং হামক্রাই মন্ত্রী জে পি নাড্ডা তিনি দিল্লি কতালনি ভারত মন্ডপম খকা ইয়াকাকজাক ভারত অভিযানি বিশিং জোস টিমন চেঙ্গিরেখা তিনি আগরতলা কচাম মোটর স্ট্যান্ড কতাল সুনামজাক মাল্টি লেভেল কার পার্কিং তাই বানিয়া কমপ্লেক্স চেঙ্গিরেখা মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা মন্ত্রী বক্র নরেন্দ্র মোদী তিনি দিল্লি কতালনি যশোভূমি ও ইন্ডিয়া মোবাইল কংগ্রেসনি ফিল চিফ সুনাম ফিরমন চেঙ্গিরেখা মন্ত্রী বক্র সাকা হা কতনি ব্যাপক হাঙ্কর ফাইভ জি সেভ সগৈকিয়া তাই ফাইভ জি সেভ রুনাও হা কতর কাইবা রাশাই বাচি সাইনি গবাং বেস স্টেশন টঙ্গো মন্ত্রী বক্র সাকা থাকাই বিশি কুদুগ্রমই মোবাইল ফোন মানজমুনি সেভ সিমিয়া কাহাম নাইকলমুনি নাংকুকমা সেভ অঙ্গে বাচাখা মোবাইলনি সেভ বাই তাবু গবাং মা হাফাংনি সেভ মানি টঙ্গো মন্ত্রী বক্র তাইব সাকা ডিজিটাল রং সাকাম সেভ তাই হাফাংনি সেভ রক গরাগ অঙ্গে টঙ্গো
1: बीते वर्षों में भारत ने कंज्यूमर से क्रिएटर बनने की यात्रा तय की है। अब भारत उस लक्ष्य की तरफ बढ़ रहा है जहां प्रोडक्ट डिजाइन भी भारत में होगा, उसकी टेक्नोलॉजी और आईपी भी भारत की होगी। इसके लिए हर जरूरी इंसेंटिव दिए जा रहे हैं, हर जरूरी रिफॉर्म्स किए जा रहे हैं, यानी टेलीकॉम सेक्टर में भी रिफॉर्म एक्सप्रेस तेजी से आगे बढ़ रही है।
0: সালব্রীরমই সংসাজা অকথম লাইমুনি ওয়ান সুমুং বুবাগংখা স্কেল উইদাউট বাউন্ডারিজ মন্ত্রী বক্র নরেন্দ্র মোদী অ টালনি চিসা সালমারি চেন্নাই বেড়াইনা থাঙ্গানো বেড়াইমা জরা মন্ত্রী বক্র কাইসা মেট্রো রেল তাংবতাং চেঙ্গিরিওয়ানো তাই জুদা জুদা সামুংবতাঙ্গ মানজাগানো মন্ত্রী বক্র ভিডিও কনফারেন্সনি সেভ পাই চেন্নাইনি চিব্রি পয়েন্ট কিলোমিটার কলক রেল লামাতে অমৃত ভারত স্টেশনব চেঙ্গিরিওয়ানো পূর্ণমালিনি সিমি মেট্রো রেল তাংবতাং চেঙ্গিরিমানী ইয়াগুলো মন্ত্রী বক্র চেন্নাইও কাইসা রুট সুব মানজাগানো জিএসটি কাউন্সিল অল বাই গরংজাক বক্র রগ্ন রমনানি ফান টানখ্রাইকা তাই ফুজদারি দরবারনি বাকে রাংনি আরি খক সাহা রোজাকনি বাংরি ওই খক বা রোজাক খেলাইকা মাজরা বেড়থানি দরবার নকনি সাকাওন বক্সিনজাখা তিনি সানজাও দিল্লি কতাল জিএসটি কাউন্সিলনি পান্ডানি উল কক্তমা থমদারিনী ঠুম রাংমন্ত্রী নির্মলা সীতারমন সাকা পান্ড জিএসটিনি মারি তৈ মংসাব সলাইমু তুবুজাগ্রিয়া তিন হাকতর গনাঙ্গে ফিল চুকুচি বরে ইন্ডিয়া এয়ার ফোর্স সাল পালাই জাগে টঙ্গ গাজিয়াবাদনি হিন্দন এয়ার ফোর্স থায় এয়ার চিফ মার্শাল এ পি সিং সাকা এয়ার ফোর্স রগনি সয় ফানংখা বরকনি জবা খেলাইনাই রগনি রংমু খাকরাক মানজুকমু অপারেশন সিন্দুরনি বিশিংতে হাকতনি লোকর এয়ার ফোর্সনি সামুংন নুগুইমানখা তাকলাই বিশি কগ্রবায় নোবেল ইয়াকুমু রোজাগানো কানাডিয়ানি কগ্রবাই সৈনাই এনি কারসন্ন সিরি সিটি বাই গদাল রুই কতাল মারি বাই কগ্রবাই সীমানি বাকই বন অসকাট ইয়াফার জাগানো কেন্দ্রনি শাক হামতাই নুকুং হামক্রাই মন্ত্রী জে পি নাড্ডা তিনি দিল্লি কতালনি ভারত মন্ডপম সংসাজাক বসং পান্ডব খগা ইয়াকাকজাক ভারত অভিযানী বিশিং জোস টিমন চেঙ্গিরেখা ভারত খগা পাইসগ্রনা নাহারমুঙ্গ শিখলারনি মানজাকমু বাংরনানি নাহারে অ সাকথারমু অ সাকথারমুনি নাহারমুং বুবাগংখা হাকতনি শিখলা দফানি ফান মানজুক মুংতাই রংমুং সামুঙ্গ ফনামুং খকা কাসুনা পৈলা বেরেমনি সাকাপ সেব্রনা জরাব সাকাপনি সেব্রনা তাই হদানি মোনাক পৈতো ইয়াকরনা ও হাকতর গনাঙ্গিনি লোকরংনি থানি সগৈরনা আগরতল পান্ডা কাশেও সালথাং হাঙ্কর বেরেমনি জুস্তিমন চেঙ্গিরেখা বারজা মানজাক জেলা কাসক অক্রা বিশ্বজিৎ শীল

0: কারিব উদয়পুর বিলোনিয়া কয়লার শহর জুস্তিম চেঙ্গির জাখা আকাশবাণী আগরতলা কেন্দ্রনি অকক্তমা খানাই টংবায়ু আকাশবাণী ককটমানে আপডেট মানা বাকি লগ ইন খাইদি www.newsonair.com নিউজ অন এয়ার এপ ফলো খাইদি হদালাম ফেসবুক তাই এক্স হ্যান্ডেল অল ইন্ডিয়া রেডিও নিউজ তাই ইনস্টাগ্রাম পেজ এয়ার নিউজ অ্যালার্টস নাইদি অফিসিয়াল ইউটিউব চ্যানেল নিউজ অন এয়ার আপন কারিব আকাশবাণী আগরতলা কেন্দ্রনি ককটমা আপডেট মানাকে এক্স হ্যান্ডেল আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুক এয়ার নিউজ আগরতলা তাই ইউটিউব আকাশবাণী নিউজ আগরতলাও নাইনে নাঙ্গানো তিনি আগরতলা কচা মটর স্ট্যান্ড কতাল সুনামজাক মাল্টি লেভেল কার পার্কিং তাই বানিয়া কমপ্লেক্স নেঙ্গি রেখা মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা বর্ষাকা মাল্টি লেভেল কার পার্কিং তাই বানিয়া কমপ্লেক্স পাবলিক প্রাইভেট পার্টনারশিপ এবার পিপি মডেল সুনামজাখা ও গবাং মালাকনি কার পার্কিং চেংজাক মাবাই আগরতলা আউলি লামাও মালখুং কচামা জঞ্জাল হলিবানো বাটারঘাটও কাইসা কটর ইউনিট মল সামনানি সামুং বসকাং বিশিনে মার্চ তালনি বিশিং পাইরেনানি নাহারমু নাহার জাকা হনে বর্ষাকা পান্ডু আগরতলা পুর নাইখানি মেয়র দীপক মজুমদার সাকা জরাবাই বাক্সা আগরতলা আউলিও লোকো বাংমারি বাঙি টঙ্গো তাই লোকো রগ্নে সানমুংব বাঙি টঙ্গো মন্ত্রী বক্র নরেন্দ্র মোদী লোক হামক্রাইনি সিমি হা কতর হামক্রাইনি সামুং বাই গদালই তাবুক জরা জায়কে বার জায়া জগে লোক হামক্রাইনি সামুঙ্গ বিশি নিশিবা পুংসুকা সেবাতে কাহাম নাইকল মুনি ওয়ানসুমুং বাই কেন্দ্র হাপাং নৈসাই ব্রিটিশনি বিশিনি বিশিং হামচাজাক ভারত সুনামতিসানা নাহারই চয়াও সামুং দাঙি টঙ্গো হামক্রাইতে হদানি ফান তুবুমানি বিশিংতে অ সাকথারমু বরক রকনি লাংমাও কাহাম সিলাইমুং তুবুখা তিনি অ আলাইদা চয়া আওয়াই মংনি বিশিংতে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনানি সেপনতই সাইমান লায়ান খনাদি আবনতই কাইসা ককথুম
1: বাই থাকজাক নিলাম হাকতর চিকন বানিয়া খাইনি রগ্ন বসকাঙ্গি থাকনাও নামমানী বার জায়াসাগৈ দঙ্গ প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা 2015 বিসিনি এপ্রিল তালনি চার সালমারিব ও তাংবতাংন চেঙ্গিরিমানি মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী চিকন বেলাই চিকন তৈ বাই থাকি তাংমথাবাই গদালজাক রগ্ন লাইতে সাকে লাকাইনি চুবা চুরনানো ও তাংবতাংনি নাহার মুং বুবাক মুদ্রা যোজনাও কাইথাম বেরেম লাকাই রিনানি সেপ তংমানি চেরাই শিকলা চাসলক শিকলা উল আরো শিকলা প্লাস বেরেম্ব মানজু জাখা রাংনি চুপাচু সিমিয়া মুদ্রা যোজনা হা কতরনি শিকলা দফাতে চিকন বানিয়া খাইনি রগ্ন খাবাচারুগুই টঙ্গো অ সেপনি বিশিংতে কতাল বানিয়া চেংজাগি টঙ্গো তৈ তাং সামুংনি সেপ বাঙ্গি টঙ্গো মুদ্রা যোজনা চিকন বানিয়া খাইমানো ফান্ডেমানি বিশিংতৈ বাই থাং চুপচাক ভারত সামতিসানা ইমাং নব মুখ থাং খাইনা লামো নাংমানি বার যা ইয়াসাগি টঙ্গো সুমন ভট্টাচার্যনি ককথুম ককতমা খতলনি সিমি আং বিপূর্ণা আকাশবাণী আগরতলা
0: মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা তিনি রবীন্দ্র শতবার্ষিকী ববনী সিমি ভার্চুয়ালতে আগরতলা কলেজ তিলানী দখরা 4.6 মিলিয়ন লিটার ফানগনা সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টাই দখরা 4 কিলোমিটার ফানগনা ওভার হেড ট্যাঙ্ক সামনানি হলং থাকনো কাই রেখা আবোবাই বাক্সা ব র্যাপিড রেসপন্স টিমনি বাকে কতাল সেপ গনা খুঁজে মাল খুঁনবো চেঙ্গে রেখা পান্ডব মন্ত্রী অক্র সাকা হাস্তে হাফা আগরতলা পুর নাইখ্রিনি ব্যাপক ওয়ার্ড আমচায় কাহাম নংজাকনাই তিনি সেপ রুনা সাকথারমু নাহারকা পান্ডব আগরতলা পুর নাইখ্রিনি মেয়র দীপক মজুমদার সাকা আগরতলা পুর নাইখ্রাইনি লোকরগনি খাকা মাতৈ জুদা জুদা হামক্রাই গনাং সামুং তাঙ্গজাগৈ টঙ্গো হাস্তে পুলিশ নি দাগি ভাঙকরা জি এস রাও তিনি আগরতলা কক তুমা থমনারুনি কক মালাইমাও সাকা তাকলাই বিশু হাস্তে গনাঙ্গে তাবুক সাকজরা কাই নৈ সাই চুকুরা বা অসমতাই কাইনানি বাকে গসিমুং রোজাখা অসমতাইন রোগী কাই নৈরা বাজি দক ট্রাফিক এসিস্ট্যান্ট বুথ খেলাই জাগান তাই কাই সারা দকজি চুকু ওয়াস টাওয়ার আচুক রোজাগান ভারতনি নবতিবার নাইকুনি বখাক্তি সাজাকা বসকাং সালথাম সালব্রীনি বিশিং ত্রিপুরানো খবৈ সালচি সালকা আমচাইনি ওয়াতিমল পায়ানো ইয়াংগো আগরতলা নবতিবার নাইকুনি সাজাকা বসকাং দামনি চিব্রিয়া হাস্তেনি যত হাঙ্কর ফেরাঙ্কি ওয়াতিবাই মানো খনা তুমারি সাকো 33 ডিগ্রি তাই খামাও 23 ডিগ্রি সেলসিয়াসনি গানেগিনিও টঙ্গানো ককটুমা পায়ানো সিগাং ককটুমা বুবারও তেবেসা মন্ত্রী বক্র নরেন্দ্র মোদী তিনি দিল্লি কতালনি জসু ভূমি ও ইন্ডিয়া মোবাইল কংগ্রেসনি ফিল্ড চিফ সুনাম ফিরমনো চেঙ্গি রেখা কেন্দ্রনি সা খামতাই নকুং হামগ্রাই মন্ত্রী জে পি নাড্ডা

তিনি দিল্লী কতারনি ভারত মন্ডপম খকা ইয়াকাকজাক ভারত অভিযানী বিশিং জোস টিমনে সেঙ্গিরেখা তিনি আগরতলা কসাম মটর স্ট্যান্ডক কতাল সামজা মাল্টি লেভেল কার পার্কিং তাই বানিয়া কমপ্লেক্সনে সেঙ্গিরেখা মন্ত্রী অকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা কক্তমা তিনি বাকে অরণ্য পাখিয়া অরণ্য কক্তমা আওয়াইঙ্গানা খানা ফুং দামসিনী সতীব্রীচিও

0: সেবির এক ইনভেস্টর সচেতনতামূলক উদ্যোগ। আরো জানতে হলে সেবির ইনভেস্টর ওয়েবসাইট দেখুন, নয়তো সেবি সার্থী অ্যাপ ডাউনলোড করুন।
1: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার 8 বছর পূর্তি উপলক্ষে সমস্ত সুবিধাভোগীদের অভিনন্দন। আপনার ও আপনার পরিবারের স্বাস্থ্য সুরক্ষায় প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা এবং চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা 2023 প্রকল্প বিনামূল্যে চিকিৎসা পরিষেবা প্রদান করে চলেছে। ত্রিপুরা জুড়ে চলেছে আয়ুষ্মান কার্ড তৈরির অভিযান। ক্যাম্পে, হাসপাতালে, এমনকি বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছে আমাদের দল। আপনার পরিবার যোগ্য হলে আজই করিয়ে নিন আয়ুষ্মান কার্ড। আপনি beneficiary.nha.gov.in ওয়েবসাইটের মাধ্যমে অথবা আয়ুষ্মান অ্যাপের সাহায্যে নিজেই তৈরি করতে পারেন আপনার আয়ুষ্মান কার্ড। স্বাস্থ্য সুরক্ষা সবার অধিকার, আয়ুষ্মান হোক প্রতিটি পরিবার। আরো জানতে টোল ফ্রি হেল্পলাইন 1-4555 অথবা 1-800-345-3797 নম্বরে যোগাযোগ করুন। ত্রিপুরা স্বাস্থ্য সুরক্ষা সমিতি দ্বারা জনস্বার্থে প্রচারিত।

আকাশ বাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি রাহুল চন্দ্র লোধ। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, জিএসটি আধিকারিকদের গ্রেফতার করার ক্ষমতা রদ করা হলো। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আগরতলায় সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট এবং ওভারহেড ট্যাঙ্ক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 10ম ইন্ডিয়া মোবাইল কংগ্রেসের উদ্বোধন করেছেন। কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা টিবি মুক্ত ভারত অভিযানের অধীনে জোশ টিমের সূচনা করেন। এবারে বিস্তারিত সংবাদ। জিএসটি কাউন্সিল কর আধিকারিকদের গ্রেফতার করার ক্ষমতা রদ করেছে এবং ফৌজদারি মামলা দায়েরের আর্থিক সীমা 1 কোটি টাকা থেকে বাড়িয়ে 5 কোটি টাকা করেছে। শাস্তি হিসেবে জরিমানা, কারাদণ্ড বা উভয় ক্ষেত্রে সিদ্ধান্তের ভার আদালতের বিচার বিবেচনার উপর ছেড়ে দেওয়া হয়েছে। বিলম্বিত রিটার্ন জমা, ভুল ভ্রান্তি বা দেরিতে কর পরিশোধের ক্ষেত্রে করদাতাকে অর্থ আদায়, সুদ এবং আনুপাতিক জরিমানার মুখোমুখি হতে হবে। আজ সন্ধ্যায় নয়াদিল্লিতে জিএসটি কাউন্সিলের বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানান, বৈঠকে জিএসটি হারে কোনো পরিবর্তন করা হয়নি এবং কর কাঠামোর হার অপরিবর্তিত রয়েছে। তিনি জানান, আজ জিএসটি কাউন্সিল নোটিশ জারি ও প্রক্রিয়ার জন্য সাধারণ মান নির্ধারণের সুপারিশ করেছে। 10,000 টাকা বা তার কম আর্থিক অঙ্কের ক্ষেত্রে কোনো নতুন নোটিশ দেওয়া হবে না এবং এই সীমার নিচে থাকা নোটিশগুলো প্রত্যাহার করে নেওয়া হবে। রাজ্য পুলিশের মহানির্দেশক জি এস রাও আজ আগরতলায় সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, এবছর সারা রাজ্যে এখনও পর্যন্ত 2,905টি দুর্গাপুজোর অনুমতি দেওয়া হয়েছে। পুজো উপলক্ষে 256টি ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট বুথ করা হবে ও 169টি ওয়াচ টাওয়ার তৈরি করা হচ্ছে। 94তম ভারতীয় বায়ুসেনা দিবস আজ দেশজুড়ে উদযাপিত হচ্ছে। এবারের মূল বিষয়, ভারতীয় বায়ুসেনা অভ্রান্ত, দুর্ভেদ্য ও নিখোঁজ। গাজিয়াবাদের হিন্দন বায়ুসেনা ঘাঁটিতে এয়ার চিফ মার্শাল এ পি সিং বলেন, বায়ুসেনার প্রকৃত শক্তি তার যোদ্ধাদের দক্ষতা, সাহস ও অঙ্গীকারে। অপারেশন সিন্দুরের মতো দেশের মানুষের বায়ুসেনার আক্রমণাত্মক ক্ষমতা ও কার্যকর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রত্যক্ষ করেছে দেশের মানুষ। তপশিলী জাতি কল্যাণ দপ্তরের পক্ষ থেকে আজ তপশিলী জাতিভুক্ত মেধাবী ছাত্রছাত্রীদের পুরস্কৃত করা হয়। আজ আগরতলার নজরুল কলাক্ষেত্রে আয়োজিত অনুষ্ঠানে ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত 2026 সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতী ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন তপশিলী জাতি কল্যাণ মন্ত্রী সুধাংশু দাস। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আজ রবীন্দ্র শতবার্ষিকী ভবন থেকে ভার্চুয়ালি আগরতলার কলেজ টিলায় 681 মিলিয়ন লিটার ক্ষমতাসম্পন্ন সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট এবং 680 কিলোলিটার ক্ষমতাসম্পন্ন ওভারহেড ট্যাঙ্ক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। একই সঙ্গে তিনি র্যাপিড

0: রেসপন্স টিমের জন্য অত্যাধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন 10টি গাড়ির যাত্রার সূচনা করেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকার আগরতলা পৌর নিগমের প্রতিটি ওয়ার্ড এলাকায় বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করার উদ্যোগ নিয়েছে। অনুষ্ঠানে আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার বলেন, আগরতলা পৌর নিগম এলাকার মানুষের প্রত্যাশা অনুযায়ী বিভিন্ন উন্নয়নমূলক কাজ করা হচ্ছে। রাস্তাঘাট পরিষ্কার রাখার উপরেও নজর দেওয়া হয়েছে। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী আগরতলা পৌর নিগম এলাকার দুটি স্বসহায়ক দলের চারজন অমৃত মিত্র সদস্যার হাতে পুরস্কার হিসেবে 5,000 টাকার চেক ও স্মারক উপহার তুলে দেন। এবছর সাহিত্যে নোবেল পুরস্কার পেতে চলেছেন কানাডিয়ান লেখিকা এনি কার্সন। তার সাহসী ও ধ্রুপদী ঐতিহ্যের সাথে খেলার ছলে কথোপকথনের মাধ্যমে সমকালীন সাহিত্যের নতুন রূপ তৈরির জন্য তাকে এই পুরস্কার দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসেবার 25 বছর পূর্ণ করেছেন তার এই দীর্ঘ যাত্রা। জনসেবা সে দেশ সেবা এই মন্ত্রে অনুপ্রাণিত এবং নিরলস অঙ্গীকারের ধারাবাহিকতা আজও অব্যাহত। সেবা ও সুশাসনের এই ভাবনাকে পথপ্রদর্শক করে 2047 সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্য অর্জনে সরকার নিরন্তর কাজ করে চলছে। অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন ও সামাজিক ক্ষমতায়নের মাধ্যমে এই অঙ্গীকার মানুষের জীবনে পরিবর্তন আনছে। আজকের এই বিশেষ ধারাবাহিকে আমরা তুলে ধরছি এমনই এক দৃষ্টান্ত, যেখানে সেবা ও সুশাসনের এই ভাবনা বাস্তবে রূপ পেয়েছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার মাধ্যমে।
1: স্বনির্ভরতার পথে দেশের ক্ষুদ্র উদ্যোক্তাদের এগিয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা। 2015 সালের 8 এপ্রিল এই প্রকল্পের সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছোট ব্যবসা, ক্ষুদ্র উদ্যোগ এবং স্বকর্মসংস্থানের সঙ্গে যুক্ত মানুষকে সহজে ঋণ সহায়তা দেওয়াই এই প্রকল্পের মূল লক্ষ্য। মুদ্রা যোজনায় প্রাথমিকভাবে 3টি শ্রেণীতে ঋণের ব্যবস্থা ছিল, শিশু, কিশোর ও তরুণ। পরবর্তীতে তরুণ প্লাস শ্রেণীও যুক্ত হয়েছে। ক্ষুদ্র ব্যবসায়ী, কারিগর, দোকানদার, পরিষেবা প্রদানকারী সহ বিভিন্ন ক্ষেত্রের উদ্যোক্তারা এই ঋণের মাধ্যমে তাঁদের ব্যবসা শুরু বা সম্প্রসারণের সুযোগ পান। শুধু আর্থিক সহায়তা নয়, মুদ্রা যোজনা দেশের যুব সমাজ ও ক্ষুদ্র উদ্যোক্তাদের আত্মনির্ভর হতে উৎসাহিত করছে। এর মাধ্যমে নতুন উদ্যোগ গড়ে উঠছে, তৈরি হচ্ছে কর্মসংস্থানের সুযোগ। মুদ্রা যোজনা ছোট উদ্যোগকে শক্তি দিয়ে স্বনির্ভর ভারতের স্বপ্নকে আরও এগিয়ে নিয়ে চলার এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সংবাদকক্ষ থেকে সুমন ভট্টাচার্য, আকাশবাণী, আগরতলা।
0: এই খবর আপনারা শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপে ফলো করুন সোশ্যাল মিডিয়ায় ফেসবুক ও এক্স হ্যান্ডেলে অল ইন্ডিয়া রেডিও নিউজ এবং ইনস্টাগ্রাম পেজে এআইআর নিউজ অ্যালার্টসে। দেখুন অফিসিয়াল ইউটিউব চ্যানেল নিউজ অন এআইআর। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নয়াদিল্লির যশোভূমিতে ইন্ডিয়া মোবাইল কংগ্রেসের 10ম সংস্করণের উদ্বোধন করেছেন। প্রধানমন্ত্রী বলেন, দেশের প্রতিটি জেলায় 5G সংযোগ পৌঁছে গেছে এবং 5G পরিষেবার জন্য দেশে 5,50,000-এরও বেশি বেস স্টেশন রয়েছে। তিনি বলেন, গত এক দশকে মোবাইল ফোন শুধু যোগাযোগের মাধ্যম নয়, সুশাসনের গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। মোবাইলের মাধ্যমে এখন 100+ পরিষেবা পাওয়া যাচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, প্রত্যক্ষ সুবিধা হস্তান্তরের মাধ্যমে প্রায় 50 লক্ষ কোটি টাকা সরাসরি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া হয়েছে। এর ফলে প্রায় 5 লক্ষ কোটি টাকা সাশ্রয় হয়েছে। তিনি বলেন, ডিজিটাল সংযোগ শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং সরকারি পরিষেবাগুলিকে শক্তিশালী করেছে। এমনকি প্রত্যন্ত গ্রামের এবং দরিদ্র পরিবারের শিশুরাও এখন মানসম্পন্ন জ্ঞান অর্জন করতে পারছে। গত 10 থেকে 12 বছরে মোবাইল ফোন শুধু আধুনিক যোগাযোগের মাধ্যম হিসেবেই নয়, সুশাসনের একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবেও আবির্ভূত হয়েছে। প্রধানমন্ত্রী আরও বলেন, সরকার এখন বিভিন্ন ডিজিটাল ও অনলাইন শিক্ষা প্ল্যাটফর্মের মাধ্যমে প্রায় 25 কোটি শিক্ষার্থীকে সংযুক্ত করার জন্য কাজ করছে।
2: বিতে বর্ষো মে ভারত নে কনজ্যুমার সে ক্রিয়েটর বনে কি যাত্রা তয় কি হ্যায়। আব ভারত উস লক্ষ্য কি তরফ বড় রহা হ্যায় জাহাঁ প্রোডাক্ট ডিজাইন ভি ভারত মে হোগা, উসকি টেকনোলজি ওর আইপি ভি ভারত কি হোগি। ইসকে লিয়ে হর জরুরি ইনসেন্টিভ দিয়ে যা রহে হ্যায়, হর জরুরি রিফর্মস কিয়ে যা রহে হ্যায়, ইয়ানি টেলিকম সেক্টর মে ভি রিফর্ম এক্সপ্রেস তেজি সে আগে বড় রহি হ্যায়।
0: 4 দিনব্যাপী এই সম্মেলনের এবারের মূল বিষয় সীমাহীন প্রসার, যা ডিজিটাল উদ্ভাবন, পরবর্তী প্রজন্মের সংযোগ এবং প্রযুক্তি চালিত প্রবৃত্তিতে ভারতের ক্রমবর্ধমান সক্ষমতাকে প্রতিফলিত করে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জেপি নাড্ডা আজ নয়াদিল্লির ভারত মণ্ডপমে আয়োজিত একটি জাতীয় অনুষ্ঠানে টিবি মুক্ত ভারত অভিযানের অধীনে জোশ টিমের সূচনা করেন। ভারতে যক্ষ্মা নির্মূলের প্রচেষ্টায় যুব নেতৃত্বাধীন সামাজিক অংশগ্রহণকে

জোরদার করার লক্ষ্যে এটি একটি উল্লেখযোগ্য পদক্ষেপ। এই উদ্যোগের মূল উদ্দেশ্য হল দেশের যুব সমাজের শক্তি, যোগাযোগ দক্ষতা ও প্রতিশ্রুতিকে কাজে লাগিয়ে টিবি প্রতিরোধ, প্রাথমিক চিকিৎসা, সময়মতো চিকিৎসা গ্রহণ এবং সামাজিক কুসংস্কার দূর করার বার্তা সারা দেশের মানুষের কাছে পৌঁছে দেওয়া। আগরতলায় এক অনুষ্ঠানে পশ্চিম জেলাভিত্তিক যোশ টিমের সূচনা করেন ভারপ্রাপ্ত জেলা সভাধিপতি বিশ্বজিৎ শীল। উদয়পুরের গোমতি জেলা পরিষদ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে যোশ টিমের সূচনা করা হয়। বিলুনিয়ায় জেলা স্বাস্থ্য আধিকারিকের কার্যালয়ে দক্ষিণ জেলা ভিত্তিক যোশ টিমের সূচনা করা হয়। এদিকে কৈলাসহর সার্কিট হাউসে আজ জেলা টিবি ফোরামের বৈঠক অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, কুমারঘাট পৌর পরিষদের চেয়ারপারসন বিশ্বজিৎ দাস প্রমুখ। বৈঠকে জানানো হয় ঊনকোটি জেলাতে 92টি পঞ্চায়েত ও ভিলেজ কমিটির মধ্যে 65টি ইতিমধ্যেই টিবি মুক্ত হিসেবে ঘোষিত হয়েছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আজ আগরতলার পুরাতন মোটর স্ট্যান্ডে নবনির্মিত মাল্টিলেভেল কার পার্কিং ও বাণিজ্যিক কমপ্লেক্সের উদ্বোধন করেন। তিনি বলেন, মাল্টিলেভেল কার পার্কিং ও বাণিজ্যিক কমপ্লেক্সটি পাবলিক প্রাইভেট পার্টনারশিপ বা পিপিপি মডেলে তৈরি হয়েছে। এই বহুতল কার পার্কিং চালু হওয়ার ফলে আগরতলা শহরের যানজট অনেকটাই হ্রাস পাবে। একই ধরনের পার্কিং ব্যবস্থা শহরে আরও কয়েকটি এলাকাতে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। মুখ্যমন্ত্রী আরও বলেন, বাধারঘাটে একটি বৃহৎ ইউনিটি মল তৈরির কাজ আগামী বছরের মার্চ মাসের মধ্যে সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী এই কমপ্লেক্সের আভ্যন্তরীণ সাজসজ্জায় ত্রিপুরার ঐতিহ্যবাহী বাঁশ ও বেতের হস্তশিল্পকে গুরুত্ব দেওয়া হয়েছে। অনুষ্ঠানে আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার বলেন, সময়ের সঙ্গে আগরতলা শহরের জনসংখ্যা ও নাগরিক চাহিদা বেড়েছে। আধুনিক মাল্টিলেভেল কার পার্কিং ও বাণিজ্যিক কমপ্লেক্স চালুর ফলে নির্দিষ্ট ও নিরাপদ জায়গায় গাড়ি পার্কিংয়ের পাশাপাশি শহরের যানজট ও সৌন্দর্যায়নে ইতিবাচক পরিবর্তন আসবে। রাষ্ট্রীয় একতা দিবস উপলক্ষে আজ আগরতলার অরুন্ধতীনগর পুলিশ লাইনের মনোরঞ্জন দেববর্মা স্মৃতি স্টেডিয়াম থেকে 12 জনের পুলিশ দলের বাইক র্যালি গুজরাটের একতানগরের উদ্দেশ্যে রওনা হয়েছে। র্যালির সূচনা করেন পুলিশ মহানির্দেশক জি এস রাও। এক ভারত শ্রেষ্ঠ ভারত ও নেশামুক্ত ভারতের বার্তা নিয়ে দেশের বিভিন্ন প্রান্ত পরিক্রমা করে স্ট্যাচু অব ইউনিটির কাছে গিয়ে র্যালিটি শেষ হবে। ভারতীয় আবহাওয়া বিভাগ জানিয়েছে, আগামী 3-4 দিনের মধ্যে ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চল থেকে বর্ষা বিদায় নেবার সম্ভাবনা রয়েছে। এদিকে আগরতলায় আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী 24 ঘণ্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 23 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 23 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার পড়ছি। জিএসটি আধিকারিকদের গ্রেফতার করার ক্ষমতা রদ করা হল। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আগরতলায় সার্ফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট এবং ওভারহেড ট্যাঙ্ক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি 10ম ইন্ডিয়া মোবাইল কংগ্রেসের উদ্বোধন করেছেন। কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা টিবি মুক্ত ভারত অভিযানের অধীনে যোশ টিমের সূচনা করেন। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7টা বেজে 35 মিনিটে।

শ্রোতা বন্ধু, আপনি টিউন করে আছেন 101.6 MHz আকাশবাণী এফএম উজ্জয়ন্ত। আর এই মুহূর্তে আর যে চিন্ময়ের সাথে রয়েছেন আপনি, খেলতে খেলতে রাশো শুরু করার আগে একটা ঘোষণা বলে দিই। 10ই অক্টোবর অর্থাৎ আগামী শনিবার সকাল 6টায় মহালয়ার পূর্ণ লগ্নে দেবীপক্ষের সূচনায় আকাশবাণী আগরতলা উজ্জয়ন্ত প্যালেসের সামনে টুরিস্ট হাবে আয়োজন করছে একটি মনোজ্ঞ অনুষ্ঠান আগমনের সুর। এই অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন রাকেশ কিশোর দেব বর্মন, অম্বালিকা ভট্টাচার্য, আর স্তোত্রপাঠে রয়েছেন অলোকেশ গঙ্গোপাধ্যায়। মহালয়া উপলক্ষে বিশেষ এই অনুষ্ঠান আগমনের সুর 10ই অক্টোবর শনিবার সকাল 6টায়

তো শ্রোতা বন্ধুরা, টিউন করে আছেন 101.6 মেগাহার্টজ আকাশবাণী এফএম উজ্জয়ন্ত। বন্ধুরা, শুরু করছি আর যে চিন্ময় আমি আজকের খেলতে খেলতে আসর। শ্রোতা বন্ধু, খেলার মাঠে যখন একজন খেলোয়াড় দৌড়ান, তখন শুধু একজন মানুষ দৌড়ান না, দৌড়ায় তাঁর স্বপ্ন, দৌড়ায় তাঁর পরিবার, তাঁর ছোট্ট শহর, তাঁর গ্রাম, তাঁর রাজ্য। আর কোনো এক মুহূর্তে যখন জাতীয় পতাকা উঠতে থাকে বিজয়ীর মঞ্চে, তখন সেই পতাকার সঙ্গে উঠে আসে কোটি কোটি মানুষের আবেগ। খেলা তাই শুধু জয় পরাজয়ের গল্প নয়, খেলা কখনো আত্মবিশ্বাসের গল্প, কখনো লড়াই করে ফিরে আসার গল্প, আর কখনো ব্যর্থতার পর আবার উঠে দাঁড়ানোর গল্প। আর ভারতীয় খেলাধুলার গল্প, এই গল্পটা গত কয়েক বছরে যেন একটু একটু করে বদলে যাচ্ছে। ক্রিকেটের বাইরে ভারতীয় দর্শকের চোখ এখন তীরন্দাজি, শুটিং, অ্যাথলেটিক্স, বক্সিং, কুস্তি, ব্যাডমিন্টন, হকি, স্কোয়াশ, ভারোত্তোলন, গলফ, অসংখ্য খেলায় আটকে যাচ্ছে। হকি, কাবাডি তো রয়েছেই। 2026 সালও সেই পরিবর্তনের একটা গুরুত্বপূর্ণ বছর শ্রোতা বন্ধু। আজকের এই অনুষ্ঠানে তাই আমি বলবো ভারতের খেলাধুলা কোথায় দাঁড়িয়ে, কোন কোন খেলায় নতুন তারকারা উঠে আসছেন, কোন ভারতীয় ক্রীড়া ক্ষেত্রে মহিলাদের অংশগ্রহণ এত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, খেলো ইন্ডিয়া কীভাবে বদলাচ্ছে খেলাধুলার ভিত্তি, আর পরবর্তী অলিম্পিক আয়োজনের স্বপ্নের সঙ্গে ভারতীয় খেলাধুলার ভবিষ্যতের সম্পর্কটাই বা কোথায়। চলুন শুরু করি আজকের এই অনুষ্ঠান খেলতে খেলতে। আজকে ভারতের খেলাধুলা, নতুন প্রজন্ম, নতুন স্বপ্ন।

তো শ্রোতা বন্ধু রয়েছেন খেলতে খেলতে আসরে। আজ ভারতের খেলাধুলা, নতুন প্রজন্ম, নতুন স্বপ্ন নিয়ে বলছি কথা। একটা সময় ছিল ভারতে খেলার কথা উঠলেই ক্রিকেটের নামটাই সবার আগে আসত। আজও ক্রিকেট নিঃসন্দেহে ভারতের সবচেয়ে জনপ্রিয় খেলাগুলির একটা, কিন্তু ভারতীয় খেলাধুলার ছবিটা এখন অনেক বড়। এখন কোনো বাবা মা হয়তো তাদের সন্তানকে শুধু ক্রিকেট ব্যাট হাতে দেখতে চান না, কেউ চান সে দৌড়া, কেউ চান তীরন্দাজ হোক, কেউ চান সাঁতার শেখো, কেউ চান ব্যাডমিন্টন খেলুক, কেউ বা ভাবছেন কেন না বক্সিং। এই পরিবর্তনের সবচেয়ে বড় দিক হলো খেলাধুলা ধীরে ধীরে একটা পেশা হিসেবে ভারতীয় পরিবারের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠছে। আগে অনেক পরিবারে বলা হতো কি হবে খেলাধুলা করে, ভবিষ্যৎ কি ভারতে খেলাধুলার, কিন্তু আজ সেই প্রশ্নের উত্তর অনেকটাই বদলেছে। আমাদের রাজ্যের দিকেই তাকান, কত খেলোয়াড় দেশে বিদেশে গিয়ে রাজ্যের নয় শুধু আমাদের দেশের নাম উজ্জ্বল করছে। বদলে গেছে, কিন্তু বদলে যাচ্ছে। আজ একজন খেলোয়াড়ের সঙ্গে থাকতে পারেন কোচ, ফিজিওথেরাপিস্ট, স্পোর্টস সাইকোলজিস্ট, পুষ্টিবিদ, বিশ্লেষক, আরও অনেক পেশাজীবী। অর্থাৎ একজন ক্রীড়াবিদকে ঘিরে তৈরি হচ্ছে একটি সম্পূর্ণ ক্রীড়া ব্যবস্থা, আর এই পরিবর্তনের পেছনে কিন্তু রয়েছে প্রতিভা অনুসন্ধান, উন্নত প্রশিক্ষণ, আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ আর সরকারি বেসরকারি উদ্যোগ। তো এবার আসি শ্রোতা বন্ধু, 2026 এশিয়ান গেমস, ভারতের বড় খবর, সাম্প্রতিক ঘটনা। মাত্র কিছুদিন আগেই হলো শেষ 20তম এশিয়ান গেমস জাপানের আইচি নাগোয়াতে অনুষ্ঠিত। এই 2026 এশিয়ান গেমসে ভারত শেষ করেছে 85টি পদক নিয়ে, 21টি সোনা, 27টি রুপো এবং 37টি ব্রোঞ্জ। ভারতের পদক তালিকায় চতুর্থ স্থান। এটি এশিয়ান গেমসের ভারতের দ্বিতীয় সর্বোচ্চ পদক সংখ্যা। 500 কাছাকাছি সদস্যের ভারতীয় দল এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিল। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি জানেন, ভারতীয় সাফল্য এবার শুধু একটি বা দুটি খেলায় আটকে ছিল না। অ্যাথলেটিক্স থেকে শুটিং, তীরন্দাজি থেকে বক্সিং, কুস্তি থেকে স্কোয়াশ, বিভিন্ন খেলায় ভারতীয়রা নিজেদের উপস্থিতি জানান দিয়েছে। অ্যাথলেটিক্স থেকে এসেছে 24টি পদক, শুটিং থেকে 15টি, তীরন্দাজি থেকে 9টি আর বক্সিং থেকে 6টি, কুস্তি থেকে 6টি। এই পরিসংখ্যান একটা বিষয় কিন্তু পরিষ্কার করে দেয় বন্ধুরা, ভারতের খেলাধুলা এখন ধীরে ধীরে বহুমাত্রিক হয়ে উঠেছে।

0: তো শ্রোতা বন্ধু, এবার আসি এশিয়ান গেমসে ভারত ও পুরুষ মহিলা দুই ক্রিকেট দলের কথা। দুই ক্রিকেট দলই কিন্তু সোনা জিতেছে, আর পুরুষদের ফাইনালে পাকিস্তানকে 19 রানে হারিয়ে ভারত টানা দ্বিতীয়বার এশিয়ান গেমসের ক্রিকেটে সোনা জিতেছে। আর এই জয়ের সঙ্গে ক্রিকেটের জনপ্রিয়তার পাশাপাশি আরও একটা বিষয় সামনে আসে, ভারতের দলগত খেলাগুলিতেও চাপ সামলে বড় ম্যাচ জেতার ক্ষমতা কিন্তু বাড়ছে আমাদের। আর ভারতীয় হকির কথায় যদি আসি, তাহলেও সেখানে দেখবেন সফলতা, কারণ আমাদের দেশ এখন চোখে চোখ রেখে ফাইট ব্যাক দিতে পারে। তো বন্ধুরা, আমাদের দেশে শুধু ছেলেরাই নয়, আমাদের দেশের মেয়েরাও কিন্তু অনেক এগিয়ে। এই যে বলছিলাম এশিয়ান গেমসের কথা, ভারতীয় পুরুষ হকি দল ফাইনালে মালয়েশিয়াকে 5-1 গোলে হারিয়ে সোনা জিতেছে। এটি এশিয়ান গেমসে ভারতের পুরুষ হকি দলের পঞ্চম সোনা। আরও গুরুত্বপূর্ণ ঘটনা, ভারতীয় পুরুষ ও মহিলায় দুই হকি দলই একই এশিয়ান গেমসে সোনা জিতেছে এবছর। মহিলা দল চীনকে 1-0 গোলে হারিয়ে 44 বছর, হ্যাঁ হ্যাঁ 44 ইয়ার্স, 44 বছর পর এশিয়ান গেমসে হকির সোনা জিতেছে দুই দলই। 2028 লস অ্যাঞ্জেলেসে অলিম্পিকের জন্য যোগ্যতা অর্জন করেছে। ভাবুন তো, ভাবুন একটা সময় ভারতীয় হকি মানেই ছিল পুরুষ দলের ইতিহাস, আর আজ সেই দলের কেন্দ্রে মহিলারাও সমানভাবে রয়েছেন। এটাই তো পরিবর্তন, এটাই ভারতের খেলাধুলায় ভবিষ্যৎ নিয়ে কথা বলতে গেলে একটা বিষয় আলাদা করে বলতেই হবে, মহিলা ক্রীড়াবিদ। আজ ভারতীয় মেয়েরা শুধু দর্শক নয়, তারা মাঠের কেন্দ্রে ক্রিকেটে, হকিতে, বক্সিংয়ে, কুস্তিতে, শুটিংয়ে, ব্যাডমিন্টনে, ভারোত্তোলনে, অ্যাথলেটিক্সে, তীরন্দাজিতে, একজন মেয়ে যখন আন্তর্জাতিক মঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করেন, তখন তার সাফল্য আরও অনেক মেয়েকে একটা কথাই বলে। আর আমাদের রাজ্যের মেয়ে অস্মিতা তো রয়েছেই, বলে শুধু তুমিও পারো। এটাই খেলাধুলার সামাজিক শক্তি, কারণ খেলাধুলা শুধু শরীরকে শক্তিশালী করে না, খেলাধুলা শেখায় পরাজয়কে কীভাবে গ্রহণ করতে হয়, চাপের মধ্যে কীভাবে সিদ্ধান্ত নিতে হয়, দলকে কীভাবে বিশ্বাস করতে হয়, আর নিজের উপর কীভাবে বিশ্বাস রাখতে হয়, আর সবচেয়ে বড় কথা, হারলেও কীভাবে আবার শুরু করতে হয়।
1: ইন্ডিয়া ইন ডিপ ট্রাবল নাও, হ্যাভিং লস্ট টু ম্যাচেস ইন এ রো।
2: আপনা হে দিল ইয়ে আজ কা।

তো শ্রোতা বন্ধু, এবার ভারতের এক বড় স্বপ্নের কথা বলছি। ভারত কিন্তু এখন আরও বড় একটা স্বপ্ন দেখছে, আর 10টি বছর, হ্যাঁ 2036 সালের অলিম্পিক্স আয়োজনের জন্য ভারতের আগ্রহ আন্তর্জাতিকভাবে আলোচনায় রয়েছে। বর্তমানে ভারতসহ একাধিক দেশ এই আয়োজনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছে, আর চূড়ান্ত সিদ্ধান্ত এখনও ভবিষ্যতের বিষয়। কিন্তু ভারতের জন্য এই স্বপ্ন শুধু একটা ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের স্বপ্ন নয়, এটি দেশের ক্রীড়া পরিকাঠামো, প্রশিক্ষণ, আন্তর্জাতিক ইভেন্ট আয়োজন আর খেলাধুলার সংস্কৃতিকে আরও শক্তিশালী করার একটা দীর্ঘমেয়াদী লক্ষ্য হিসেবেও দেখা হচ্ছে। সাম্প্রতিক আলোচনায় 2036-এর স্বপ্নের সঙ্গে 2028 লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সের প্রস্তুতিও কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কিন্তু এখানে একটা প্রশ্ন আছে, অলিম্পিক আয়োজন করতে চাওয়া এক জিনিস, আর অলিম্পিক মঞ্চে ধারাবাহিকভাবে সাফল্য পাওয়া আরেক জিনিস। তাই আমাদের লক্ষ্য হওয়া উচিত শুধু কতগুলো পদক পেলাম তা নয়, লক্ষ্য হওয়া উচিত কতজন শিশু খেলায় এলো, কতজন প্রতিভাবান খেলোয়াড় প্রশিক্ষণের সুযোগ পেল, আর কতজন মেয়ে নিরাপদে খেলাধুলা করতে পারল, কতজন গ্রাম থেকে উঠে এলো, কতজন খেলোয়াড় পড়াশোনা আর খেলাধুলা একসঙ্গে চালাতে পারল। এই প্রশ্নগুলোর উত্তরই আসলে ভবিষ্যতের ভারতীয় খেলাধুলার ছবি তৈরি করবে।

শ্রোতা বন্ধু, আপনি শুনছেন 101.6 মেগাহার্জ আকাশবাণী এফএম উজ্জয়ন্ত। আর এই মুহূর্তে খেলতে খেলতে আসরে রয়েছেন আপনারা। একটি অনুষ্ঠান সংক্রান্ত ঘোষণা, প্রতি বছরের মতো এবছরও মহালয়ার পূর্ণ প্রভাতে আগামী 10ই অক্টোবর শনিবার ভোর 4টায় আকাশবাণী আগরতলা ও এফএম উজ্জয়ন্ত থেকে প্রচারিত হবে সঙ্গীতবিধি মহিষাসুর মর্দিনী। রচনায় বাণী কুমার, সুরকার পঙ্কজ কুমার মল্লিক, আর শ্রোত্র পাঠে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র। শ্রোতা বন্ধু, এই উপলক্ষে আগামী 10ই অক্টোবর 2026 শনিবার দিন ভোর 3:52 টিউন করতে ভুলবেন না, শুনতে ভুলবেন না মহিষাসুর মর্দিনী। শ্রোতা বন্ধু, কথা বলছি খেলতে খেলতে আসরে ভারতীয় খেলাধুলা নিয়ে। একজন খেলোয়াড়কে আমরা সাধারণত দেখি পদক হাতে, শ্রোতা বন্ধু, তাই না? বেশ ভালো লাগে ছবি তুলতে, বেশ ভালো লাগে তার আখ্যান গাইতে, কিন্তু কিন্তু পদকের আগে থাকে অসংখ্য দিন, যেদিন তিনি জিততে পারেননি, যেদিন নির্বাচিত হননি, যেদিন চোট পেয়েছেন, যেদিন নিজের পারফরমেন্সে হতাশ হয়েছেন, যেদিন মনে হয়েছে আর পারবো না। কিন্তু একজন চ্যাম্পিয়ন আর একজন সাধারণ খেলোয়াড়ের মধ্যে পার্থক্য

অনেক সময় এখানেই। চ্যাম্পিয়ন মানে সে কখনো হারেন না তা নয়, চ্যাম্পিয়ন মানে হারের পরও ফিরে আসার ক্ষমতা রাখেন যিনি। তাই খেলাধুলা আমাদের জীবনেরও শিক্ষক, তাই না? পরীক্ষার নম্বর কমেছে, আবার চেষ্টা করুন। চাকরিতে ব্যর্থ হয়েছেন, আবার চেষ্টা করুন। কোনো পরিকল্পনা সফল হয়নি, তো নতুন পরিকল্পনা করুন, কারণ মাঠ একটা খুব সহজ সত্যি শেখায়, কিন্তু স্কোরবোর্ড সবসময় শেষ কথা বলে না।

তো শ্রোতা বন্ধু, আজকে খেলতে খেলতে রাসুর থেকে বিদায় নেওয়ার সময় এসে গেছে। বিদায় নেওয়ার সময় একটা কথা না বললেই নয়, আমি চেষ্টা করব এই ছোট্ট সিদ্ধান্ত থেকে ভারতের খেলাধুলার আগামী দিন শুধু স্টেডিয়ামে তৈরি হবে না, এটা একটু ভাববেন। যারাই শুনছেন, যারাই একটু চেষ্টা করতে পারেন, দেখুন না চেষ্টা করে করা যায় কি না, ভারতের খেলাধুলার আগামী দিন তৈরি হোক স্কুলে, তৈরি হোক পরিবারে, তৈরি হোক ছোট্ট শহরে, তৈরি হোক গ্রামে, তৈরি হোক সেই মানসিকতায় যেখানে খেলাকে বলা হবে না এতে কি হবে, বরং বলা হবে চেষ্টা করো, নিজের সেরাটা দাও। কারণ খেলাধুলা আমাদের শুধু জিততে শেখায় না, খেলাধুলা শেখায় শৃঙ্খলা, সহনশীলতা, দলগত মনোভাব, আত্মবিশ্বাস, আর সবচেয়ে বড় কথা হার না মানার জেদ। যেখানে শেখায় হার মানতে নেই, ভারতের খেলাধুলা আজ যে জায়গায় দাঁড়িয়ে সেখান থেকে সামনে যাওয়ার পথ আরো দীর্ঘ, আর সেই পথের প্রতিটি ধাপে দরকার প্রতিভা, পরিশ্রম, সঠিক প্রশিক্ষণ, সুযোগ আর মানুষের বিশ্বাস। আমরা চাই ভারতের প্রতিটি শিশুর হাতে বইয়ের পাশাপাশি থাকুক খেলার সুযোগ, প্রতিটি স্কুলে থাকুক মাঠ, প্রতিটি প্রতিভাবান খেলোয়াড়ের কাছে পৌঁছাক সঠিক প্রশিক্ষণ, আর একদিন বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া মঞ্চে যখন ভারতের পতাকা উঠবে তখন সেই পতাকার নিচে যেন শুধু একজন তারকা না থাকেন, থাকে এক নতুন প্রজন্মের ভারত। আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি, আপনাদের সঙ্গে ছিলাম আমি আরজে চিন্ময়। ভালো থাকবেন আর মনে রাখবেন, খেলাধুলা শুধু শরীরকে শক্তিশালী করে না, শক্তিশালী করে না, খেলাধুলা একটি জাতির আত্মবিশ্বাসকেও শক্তিশালী করে। ভালো থাকুন, সুস্থ থাকুন, খেলুন, খেলা দেখুন, খেলতে উৎসাহ দিন, আর বলুন তুমিও পারবে। তো আজ এই পর্যন্তই, এবার দিল্লি কেন্দ্র থেকে শুনবেন সমাচার সন্ধ্যা।

শ্রোতা বন্ধু, সংবাদ শিরোনাম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নয়াদিল্লির যশোভূমিতে ইন্ডিয়া মোবাইল কংগ্রেসের দশম সংস্করণে উদ্বোধন করেছেন। প্রধানমন্ত্রী বলেন, দেশের প্রতিটি জেলায় 5G সংযোগ পৌঁছে গেছে এবং 5G পরিষেবার জন্য দেশ 550,000-এরও বেশি বেস স্টেশন করেছে। রাজ্য পুলিশের মহানির্দেশক GS রাও আজ আগরতলায় সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, এবছর সারা রাজ্যে এখন পর্যন্ত 2,905টি দুর্গাপূজার অনুমতি দেওয়া হয়েছে। পুজো উপলক্ষে 256টি ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট বুথ করা হবে ও 169টি ওয়াচ টাওয়ার তৈরি করা হচ্ছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আজ রবীন্দ্র শতবার্ষিকী ভবন থেকে ভার্চুয়ালি আগরতলার কলেজ টিলায় 681 মিলিয়ন লিটার ক্ষমতাসম্পন্ন সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট এবং 680 কিলোমিটার ক্ষমতাসম্পন্ন

কোন ওভারহেড ট্যাঙ্ক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এই সঙ্গে তিনি র্যাপিড রেসপন্স টিমের জন্য আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন 10টি গাড়ির যাত্রার সুযোগ করে দেন। তপশিলি জাতি কল্যাণ দপ্তরের পক্ষ থেকে আজ তপশিলি জাতিভুক্ত মেধাবী ছাত্রছাত্রীদের পুরস্কৃত করা হয়। আজ আগরতলা নজরুল কলাক্ষেত্রে আয়োজিত অনুষ্ঠানে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত 2026 সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার কৃতী ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন তপশিলি জাতি কল্যাণ মন্ত্রী সুধাংশু দাস। শুনলেন সংবাদ শিরোনাম।

শ্রোতা বন্ধু, আপনি টিউন করে আছেন 101.6 মেগাহার্জ আকাশবাণী FM। উজ্জ্বান্ত আর এই মুহূর্তে রঙ্গলির আসরে রয়েছেন আর যে চিন্ময়ের সাথে। রঙ্গলির আসর মানেই এক অন্য অনুভূতি, অন্য রকমের এক আমেজ, কারণ এই আসরে থাকে গীত, গজল, কাওয়ালি। তো শ্রোতা বন্ধুরা, রাতের এই নীরবতায় গান কখন যে আমাদের মনের সবচেয়ে কাছের বন্ধু হয়ে ওঠে তা কিন্তু আমরা নিজেরাও টের পাই না, তাই না? কখনো একটা গীত মনে করিয়ে দেয় ভালোবাসার কথা, কখনো একটা গজল জাগিয়ে তোলে পুরনো কত স্মৃতি, আবার কখনো কাওয়ালির সুর আমাদের নিয়ে যায় এক গভীর আধ্যাত্মিক অনুভূতির জগতে। এই অনুভূতিগুলিকে নিয়েই আজকের এই আয়োজন রঙ্গলি। আমি আর যে চিন্ময় রয়েছে আপনার সাথে। চলুন শুরু করি আজকের সুরের এই সুন্দর সফর।

শ্রোতা বন্ধু, গীত গজল এক ভালোবাসার ও নীরবতার এক অন্য অনুভূতি দেয়। এই গানগুলো এক অন্য আবেশের পর একটু অন্যরকম অনুভূতি দিয়ে যায় এই সুরের পথ ধরে। গজল শুধু প্রেমের গান নয়, গজলের মধ্যে থাকে অপেক্ষা, অভিমান, বিচ্ছেদ, স্মৃতি, আর থাকে এমন কিছু কথা যা আমরা কাউকে বলতে পারিনি। গজলের সৌন্দর্যই হলো একটা ছোট্ট শের কখনো কখনো একটি সম্পূর্ণ গল্প বলে দেয়। শোনাবো এবার মেহেদি হাসানের সেই বিখ্যাত অসাধারণ গজলটি, কিন্তু আজকে শিল্পী পাপনের কণ্ঠে।

শ্রোতা বন্ধু, গজলের আবেগ থেকে এবার চলুন প্রবেশ করি কাওয়ালির জগতে। কাওয়ালির মধ্যে রয়েছে এক অন্যরকম শক্তি, একাধিক কণ্ঠের সমবেত পরিবেশনা, তালের ওঠানামা, আধ্যাত্মিক আবেগ, সব মিলে কাওয়ালি শ্রোতাকে ধীরে ধীরে যেন নিজের ভেতরে টেনে নেয়। তাহলে হোক, এবার কাওয়ালির আসরে

শ্রোতা বন্ধু, সুরের এই সফরে প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। গীতের ভালোবাসা, গজলের অভিমান, কাওয়ালির আধ্যাত্মিকতা, এই তিনটি আলাদা ধারা, অথচ তিনটির গন্তব্য একই, মানুষের হৃদয়, আপনার হৃদয়, আপনার প্রিয় গীত, গজল কিংবা কাওয়ালির নাম আমাদের জানাতে ভুলবেন না। হোয়াটসঅ্যাপ করতে পারেন, কী ধরনের গান আরও শুনতে চান। আজকের এই সুরের আসর শেষ করার আগে থাকছে এমন একটা কাওয়ালি যার মধ্যে রয়েছে ভক্তি, যার মধ্যে রয়েছে আত্মসমর্পণ, যার মধ্যে রয়েছে ভালোবাসার এক অনন্য কথা।

শ্রোতা বন্ধু, আপনি টিউন করে আছেন 101.6 MHz আকাশবাণী FM উজ্জয়ন্ত। আর এই মুহূর্তে রয়েছেন আর যে চিন্ময়ের সাথে আজকের আজ রাতের পর্বে। আজকের প্রসঙ্গ ভালো থাকার অভিনয়।

অনুষ্ঠান শুরুর আগেই অনুষ্ঠান সংক্রান্ত একটা ঘোষণা দিতে চাই। আগামী শনিবার অর্থাৎ 10ই অক্টোবর মহালয়ার পূর্ণ প্রভাত আর ভোর 4টায় আকাশবাণী আগরতলা আর FM উজ্জয়ন্ত থেকে প্রচারিত হবে সঙ্গীতবিধি মহিষাসুরমর্দিনী, রচনা বাণীকুমার, সুরকার পঙ্কজ কুমার মল্লিক, স্তোত্রপাঠ বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র। সে উপলক্ষে আগামী শনিবার 10ই অক্টোবর আমাদের বিশেষ অধিবেশন শুরু হবে ভোর 3:52। এই বছরও শুনতে ভুলবেন না মহিষাসুরমর্দিনী, 10ই অক্টোবর শনিবার ভোর 4টায়।

0: কেমন আছেন শ্রোতা বন্ধু?
1: প্রশ্নটা খুব সাধারণ, কিন্তু উত্তরটা ভালো আছি। আমরা প্রতিদিন কতবার এই কথাটা বলি বলুন তো? সকালে বাড়িতে, অফিসে, বন্ধুর ফোনে, পরিচিত কারোর সামনে, সোশ্যাল মিডিয়ায় কেউ জিজ্ঞাসা করলেই হয় কেমন আছো। আমরা খুব সহজেই বলে দিই ভালো।

কিন্তু সত্যিই কি আমরা ভালো থাকি, নাকি অনেক সময় শুধু ভালো থাকার অভিনয়টা করি? কখনো কখনো মুখে হাসি থাকে, আর কখনো মনটা ক্লান্ত হয়ে পড়ে। কখনো আমরা সবার সঙ্গে কথা বলি, কিন্তু নিজের সঙ্গে কথা বলার সময় পাই না। কখনো আমরা অন্যকে বলি, চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে, কিন্তু নিজের জীবনের কোনো একটা জায়গায় আমরা জানি সব কিছু ঠিক নেই রে, তবুও বলি আমি ঠিক আছি। কেন? কারণ আমরা চাই না কেউ আমাদের দুর্বল ভাবুক, নাকি আমরা কাউকে বিরক্ত করতে চাই না, নাকি আমরা নিজের সমস্যার কথা বলতে ভুলে গেছি। তো আজকের আজ রাতের প্রসঙ্গ ভালো থাকার অভিনয়। চলুন আর যে চিন্ময়ের সাথে কথা বলুন, আপনিও আপনার অভিজ্ঞতা শেয়ার করুন আমাদের সাথে এই পর্বে। 2326253 আমাদের ফোন নাম্বার জানেন, আবারও বলে দিলাম।

এই বেশ ভালো আছি, এই বেশ ভালো আছি, এই বেশ ভালো আছি। কর্মকাজ নেই, গাড়ি ঘোড়া কিছু নেই, অফিস কাচারি নেই, হাজিরা কামাই নেই, শব্দ বা পরিবেশ দূষণ বালাই নেই, সময় দেই না বলে তেলে বেগুনে জ্বলে, গিন্নির রাগ নেই, টেলিফোনে ডাক নেই, শহরে তে কারফিউ, লোকজন কেউ নেই, এক চার চার ধারা, ফুটপাতে থাকে যারা, কেউ কোথাও নেই, নেই নেই কিছু নেই, তবু

0: manis selama Aceh rock tololu. নমস্কার শ্রোতা বন্ধু, কে রয়েছেন?
1: আমি মণিপাল বলছি গো।
0: বলুন, কেমন আছেন?
1: ভালো থাকা যায় বলো, এই বয়সে ভালো থাকা যায় না, ওর মধ্যে ভালো থাকতে হয়।
0: হ্যাঁ,
1: আর তো ভালো থাকার অভিনয় আমি ডিসলাইক করি। কেন ভালো থাকা অভিনয় করতে আমি যাবো কেন? আমি যদি ভালো মন্দ নিয়েই তো লোকের জীবন, সব সময় ভালো থাকা যায় না। সুখ দুঃখ ভালো মন্দ নিয়ে আমাদের জীবন আমার গঠিত। আমি লোক বিশেষে যাত্রা করবো, পাত্রে কথা দান করবো, পাত্রে কথা দান করবো, লোক বিশেষে যাত্রা করবো। সীতাকাঙ্ক্ষী লোকটা কোনো খুঁজলে পাওয়া যায়, তবে রেয়ার। তো যাই হোক, আমি অভিনয় করব না কেন, আমি যদি আমার কোনো সমস্যা থাকে এই লোকটাকে বললে এ আমাকে সলভ করে দেবে, আমাকে সান্ত্বনা দেবে।
0: একদম
1: সেখানেই কথাটা আমি ফেলব, সেখানেই কথাটা আমি ফেলব। অভিনয় করার কোনো প্রয়োজন নেই আমার, কেন এই আমাদের ক্ষণস্থায়ী জীবন, আজকে আছি কালকে নেই। যখন আমি কোনো সমস্যায় পড়ি, আমার দুজন হিতাধারী লোক আছে, একজন আমার সমবয়সী, একজন আমার বন্ধুর পর্যায়ে আমার নাতনি। আমি যে কোনো সমস্যা হোক আমি ওকে বলি, দেখি এই এই হয়েছে, জানিস তো মনটা যে ভালো লাগছে না, বলছে তুমি চিন্তা করছো কেন, চিন্তা দ্বারা চিন্তা দূর করা যায় না, উহা প্রেমের দ্বারা জয় করিতে হয়। সুন্দর কথা, সুন্দর কথা। তো এই যে অভিনয় করা আমার কোনো দরকার নেই, অভিনয় করতে গেলে কি হবে,

0: যারা আমার শত্রুপক্ষ আমাকে পছন্দ করেন না, আমার আমার দুঃখে দুঃখী নয়, তারা হাততালি দেবে, হাততালি দেবে। সুতরাং আমি তাদের অভিনয় করা আমার দরকার নেই, আমি পাত্রের কথা দান করি, বিশেষে যাচনা করি। আর আমি আমি সবসময় নিজেকে কন্ট্রোলে রাখি, নিজেকে আনন্দ খুঁজে নিই। আমি আমি আছি, আজকে আছি, কালকে নাও থাকতে পারি, কেন দুঃখ করবো? দুঃখ করার দরকার নেই তো। ঈশ্বর যাহা পূর্ব নির্দিষ্ট নিয়মের অধীন, শুভাশুভ দুটোই মঙ্গল, আর অমঙ্গলের পেছনে মঙ্গল আছে। রাখলাম, নমস্কার,
1: ভালো থাকবেন, ভালো থাকবেন। সত্যি ঠিক তাই, ভালো থাকার অভিনয় কেন করা, ভালো থাকার চেষ্টা করলেই হয়, তাই না? কখনো কখনো আমাদের আসলে খুব বেশি কিছুর কিন্তু দরকার হয় না। শ্রোতা বন্ধু, আপনি কি বলবেন? শুধু শুধু যদি বলেন যে তুমি চাইলে আমার কাছে বলতে পারো, সেটুকুই যথেষ্ট। কেউ আমাদের সমস্যা সমাধান করুক এমনও নয়, শুধু এমন একজন মানুষ বলবে তুমি চাইলে আমার কাছে বলতে পারো, ব্যাস। তারপর আসছি, ভালো আছি এই কথাটার আড়ালে কি থাকে? যাই হোক, চলুন, একজন শ্রোতা বন্ধু রয়েছেন ফোনের ওপ্রান্তে। নমস্কার, কে রয়েছেন?
2: হ্যালো,
1: কে বলছেন?
2: হ্যাঁ, সবথেকে ভালো থাকার আপনি নিজেই বলে দিয়েছেন, শনিবারে ভোর চারটায় আমাদের আবার পুরনো দিনে নিয়ে গেলেন, শুনে খুব খুশি হলাম। বললেন তো,
1: কে বলছেন?
2: ঠিক আছে না,
1: আপনি কে বলছেন?
2: আমি দিলীপ মজুমদার বলছি।
1: হ্যাঁ,
2: ওই দিদি যে বললো কথা ঠিকই, শত্রুপক্ষ যদি বলে কেমন আছেন, আমি বলি ভালো আছি, এই পক্ষ যদি বলেন কেমন আছেন, আমি বলি ভালো আছি।
1: আচ্ছা, কে বল,
2: ভালো তো থাকবোই, কারণ আমি সবসময় হচ্ছে গান শুনি। এমন তো আমি তিনটে, কালকে তো রাতে চারটে অব্দি ঘুমাই, শনিবার না চারটে অব্দি জেগেই থাকবো, কি বলেন?
1: ঠিক,
2: হ্যাঁ
1: ঠিক ঠিক ঠিক, জেগে থাকবো,
2: ভালো ভয়েস থেকে
1: একদম একদম
2: দেবাশিসদের সাথে মিলে কিন্তু ভালো।
1: ধন্যবাদ। হ্যাঁ, শনিবারের অনুষ্ঠানের কথা তো বললাম, তার সঙ্গে আরেকটা অনুষ্ঠান কিন্তু রয়েছে শনিবারই। আপনার রেডিও সেটটিতে শুনবেন মহিষাসুর মর্দিনী, ভোরবেলায় সকালে সেই পবিত্র হাওয়ায়। তারপর গুটি গুটি পায়ে চলে আসুন আগরতলার উজ্জয়ন্ত প্যালেসের সামনে, ট্যুরিস্ট হাবে আয়োজন করা হচ্ছে মনোজ্ঞ অনুষ্ঠান আগমনীর সুর। শনিবার অর্থাৎ 10ই অক্টোবর সকাল 6টায় মহালয়ার এই পুণ্যলগ্নে দেবীপক্ষের সূচনায় আকাশবাণী আগরতলা আর উজ্জয়ন্ত প্যালেসের সামনে সেই অনুষ্ঠান আগমনীর সুর। এই অনুষ্ঠানে পরিবেশন করবেন সঙ্গীত শিল্পী রাকেশ কিশোর দেববর্মন এবং অম্বালিকা ভট্টাচার্য, আর স্তোত্রপাঠে অলোকেশ গঙ্গোপাধ্যায়। তো মহালয়া উপলক্ষে বিশেষ এই অনুষ্ঠান আগমনীর সুর, 10ই অক্টোবর শনিবার সকাল 6টায় আগরতলার ট্যুরিস্ট হাবে। আকাশবাণীর সমস্ত শ্রোতা ও সুবানোধ্যায়ীদের এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে। আসুন সবাই মিলে আগমনীর সুরে মায়ের আগমন বার্তা ছড়িয়ে দিই। নমস্কার, কে রয়েছেন?
3: নমস্কার,
1: হ্যাঁ কে বলছেন?
3: আমি বাবলি দে বলছিলাম, প্যালেস কম্পাউন্ড থেকে।
1: বলুন,
3: আপনার কথাটা না আমি খুব মানে আমারটা খুব আস্তে করে আসছে, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন?
1: একদম শুনতে পাচ্ছি, বলুন।
3: আচ্ছা, আমি আপনাকে একটু কম শুনতে পাচ্ছি। আচ্ছা যাই হোক, আমার তো একটু আলাদা, আমি কিন্তু এখন ভালো থাকার অভিনয়টাই করছি সবার মাঝে।

0: আমি একদম সত্যি কথা বলছি, আমি ভালো থাকার অভিনয়টাই করছি, কাউকে আমি বুঝতেই দিই না আমি ভালো নয়। হাসিটা তো
1: আপনি একটু আস্তে বলুন, আপনি এত জোরে বলতে হবে না, আপনি আস্তে বলুন, আপনার কথা একদম ফেটে যাচ্ছে, এত জোরে বলছেন। হ্যালো, হ্যাঁ বলুন বলুন।
0: তাই বলছিলাম আমি এখন সত্যি সত্যি এবং মানে অভিনয়টাই করছি।
1: আচ্ছা আচ্ছা,
0: ধন্যবাদ।
1: কেন
0: এইটাই বলছি, আমি ভালো নেই হয়তো, আমার মানসিক কিছু কষ্ট আছে, কিন্তু আমার কষ্টটা লোকের কাছে আমি কেন বলবো, কেন আমি ঘুরে ঘুরে বলবো
1: না? ঠিক ঠিক ঠিক ঠিক, কেনই বা বলবো, ধন্যবাদ ধন্যবাদ ফোন করার জন্য, ধন্যবাদ। ভালো থাকার অভিনয় করার চেয়ে ভালো থাকার চেষ্টা করাটা ভালো নয় কি? ভালো শারীরিকভাবে নাই থাকতে পারি, মানসিকভাবে ভালো নাই থাকতে পারি, কোনো একটা ঘটনা এমন ঘটে গেল ভালো নাই বা থাকতে পারি, কিন্তু সেটা থেকে তো ওভারকাম করা উচিত, তাই না আমাদের? যাই হোক, বলবেন সবাই, শুনবো আপনার কথা। রয়েছি আমি আর যে চিন্ময়, আপনাদের বন্ধু। তো আমাদের জীবনে কিছু এমন কথা আছে, এমন কিছু বাক্য আছে বলছিলাম, যেগুলো আমরা খুব সহজে ব্যবহার করি। আমি ঠিক আছি, কিচ্ছু হয়নি, আমি সামলে নেব, আমার অভ্যাস হয়ে গেছে, এগুলো নিয়ে ভাবি না। কিন্তু এই কথাগুলোর আড়ালেও অনেক অনুভূতি থাকতে পারে। কেউ হয়তো কষ্ট পেয়েছেন, কেউ হয়তো অপমানিত হয়েছেন, কেউ হয়তো একা বোধ করছেন, আবার কেউ হয়তো জীবনে কখনো পরিবর্তন মেনেই নিতে পারছেন না। কেউ হয়তো নিজের স্বপ্ন থেকে দূরে চলে গেছেন, তবুও তিনি হাসছেন, কারণ তাকে মনে হয়েছে কাঁদলে মানুষ দুর্বল ভাববে। এই ধারণাটাই কি আমাদের সবচেয়ে বেশি ক্ষতি করে না? আমরা কেন ভাবি যে কষ্ট পাওয়া মানেই দুর্বল হওয়া? কেন মনে করি যে সবসময় শক্ত থাকতেই হবে? মানুষ তো মানুষই, তার আনন্দ থাকবে, দুঃখ থাকবে, অভিমান থাকবে, ভয় থাকবে, অনিশ্চয়তা থাকবে, আর সেই অনুভূতিগুলি প্রকাশ করার অধিকারও আমাদের রয়েছে। চলুন এবার মন ভালো করা একটা গান শুনব। অনেকক্ষণ হলো কথা, এবার সুরে সুরে এগিয়ে যাই আজকের এই আসর। আমি আর্য চিন্ময় রয়েছি 101.6 মেগাহার্জ আকাশবাণী FM উজ্জয়ন্ততে। আজ রাতের প্রসঙ্গ ভালো থাকার অভিনয়, ফোন নম্বর 2326253।

তো শ্রোতা বন্ধু, আজ ভালো থাকার হচ্ছে কথা। এই যে কথাটা বললাম, আমাদের কাঁদলে মানুষ দুর্বল ভাববে, এই ধারণাটা কি ঠিক? তো আপনাদের একটা প্রশ্ন করি তাহলে। আচ্ছা, শেষ কবে কাউকে সত্যি করে বলেছিলেন আমি ভালো নেই? হয়তো অনেকদিন আগে, হয়তো কখনো বলেনি, হয়তো আজও মনে হয় বলেই বা কি হবে। কিন্তু কখনো বলা মানেই সমাধান নয়, বলা মানে নিজের অনুভূতিটাকে স্বীকার করা। আর শ্রোতা বন্ধু, আপনার অনুভূতির কথা জানান 2326253 এই ফোন নম্বরে, অথবা 9485007171।

টু আমাদের ফোন নাম্বার রয়েছে অ্যাক্টিভ, এই ফোনেও ফোন করতে পারেন। আবারও বলছি নাম্বারটা 9485007172, এই নাম্বারটায় ফোন করতে পারেন এই মুহূর্তে। আর অনুষ্ঠান সংক্রান্ত একটা ঘোষণা আবারও বলে দিই, আমাদের কিন্তু আগামী শনিবার অর্থাৎ 10ই অক্টোবর মহালয়ার পূর্ণ প্রভাতে ভোর 4টায় আকাশবাণী আগরতলা ও FM উজ্জয়ন্ত থেকে প্রচারিত হবে সঙ্গীত বিধি মহিষাসুর মর্দিনী। আর এই অনুষ্ঠানের সুরকার পঙ্কজ কুমার মল্লিক, রচনায় বাণী কুমার, আর শ্রোত্র পাঠে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র। তো শ্রোতা বন্ধু, আমাদের বিশেষ অধিবেশন শুরু হবে আগামী 10ই অক্টোবর 2026 শনিবারে ভোর 3:52। এ বছরও শুনতে ভুলবেন না মহিষাসুর মর্দিনী।

0: নমস্কার, কে রয়েছেন?
1: হ্যালো চিন্ময় বাবু, আপনাকে নমস্কার।
0: নমস্কার, বলুন।
1: ভালো থাকার অভিনয়। আমি গোলাঘাট থেকে নীলমণি দেববর্মা বলছি।
0: বলুন বলুন।
1: ভালো থাকা অভিনয়। আমার বয়স এখন 93 বছর হয়েছে।
0: হ্যাঁ জানি তো।
1: 93 বছর আমার বয়স।
0: হ্যাঁ জানি।
1: ভালো থাকার অভিনয়।
0: হুম,
1: ও বাজারে গেলে তো অনেক চেনা অযোগ্য, অনেক পুরাতন চেনা মানুষের সঙ্গে দেখা পায়। উনি ওনারা জিজ্ঞাসা করেন, কেমন আছেন দাদাবাবু দাদা? আমি বলি, কেমন আর থাকবো, আমার তো বয়স হয়ে গেছে। যত বছর যুগ আসছি, যেভাবে ঈশ্বর যেভাবে রাখি সেভাবে আসছে আর কি। তো মাঝে মাঝে কত না অসুখ না বিষ্ণু হয়, কত হয় না হয়, অনেক দিন পেরিয়ে এলাম। আগে পুরনো দিনের কত ঘটনা সমূহ মনে পড়ে, কত রোগ আক্রান্ত হয়েছি, কত দুঃখ দুর্দশা হয়েছি, যে স্বাভাবিক থাকবেই। যার জন্য এতে কোনো লাভ করে কোনো লাভ নাই। এবং সুতরাং যখন যা অবস্থা আছে সেভাবেই বলি যে আসি তো ভালোই তো আসি। তবু তো মানসিক তো কিছুটা কিছু ভিতরে কোথাও না কোনো মানসিক দুশ্চিন্তা তো থাকবেই। বললাম বাবু আপনার।
0: হুম হুম হুম হুম, ভালো থাকবেন, ভালো থাকবেন, ভালো থাকবেন। তো হোক কথা, শ্রোতা বন্ধুরা, আপনারাও আপনাদের অভিনয়ের কথা শেয়ার করবেন, ভালো থাকার অভিনয়ের কথা। জিজ্ঞাসা করেছিলাম কবে শেষ কাউকে বলেছিলেন আমি ভালো নেই, কিন্তু কখনো কখনো বলা মানেই সমাধান নয়। বলা মানে নিজের অনুভূতিটাকে স্বীকার করা। কাউকে পাশে পাওয়ার মানে সব সমস্যার সমাধান হয়ে যাওয়া নয়। কখনো পাশে থাকা মানে শুধু তুমি একা নও, এই অনুভূতিটাও দেওয়া, তাই না শ্রোতা বন্ধু? এই অনুভূতিটা আমাদের বেশ প্রয়োজন শ্রোতা বন্ধু। এই অনুভূতিটা একটা স্পেশাল অনুভূতি। এই অনুভূতিটা আমাদেরকে জানায় যে আমার পাশে একজন রয়েছে।

হয়েছে। তিনি আজ নতুন দিল্লির জাসভূমিতে ইন্ডিয়া মোবাইল কংগ্রেসের দশম সংস্করণের উদ্বোধন করেন। ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর ভবিষ্যৎ নিয়ন্ত্রণ সংক্রান্ত বিষয়ে আগামী এক মাসের মধ্যে একটি পরামর্শপত্র প্রকাশ করা হবে। ভারতের ৪২ জন প্রাক্তন বিচারপতি দেশের জনগণের উদ্দেশ্যে

0: ইস্টবেঙ্গলকে হারিয়ে গতবারের বিজয়ী মোহনবাগান 126তম আইএফএসএল ফুটবলে চ্যাম্পিয়ন। আসছি বিস্তারিত খবরে। জিএসটি কাউন্সিল কর আধিকারিকদের গ্রেপ্তারের ক্ষমতা প্রত্যাহার করে নিয়েছে।
1: হ্যাঁ, কে বলছেন? হ্যালো
2: হ্যালো, নমস্কার দাদা।
1: নমস্কার, কে বলছেন?
2: আমি শিবচন্দ্র পাড়া থেকে রবীন্দ্র।
1: কোথা থেকে?
2: শিবচন্দ্র পাড়া থেকে রবীন্দ্র দেবরমা কইতেছে।
1: বলুন।
2: অনুষ্ঠান ভালো থাকলে, খুব পরিবার জন্য ভালো থাকলে ভালো হয় কথা। ও পরিবার সুখী না থাকলে হচ্ছে না, সব পরিবার ভালো থাকলে শরীর সুস্থ থাকব। হ্যালো,
1: বলুন।
2: পরিবার ও আপনি ভালো থাকলে ও কাম যে কোনো কাজ করেন ভালো থাকবে।

0: নমস্কার,
1: নমস্কার নেবেন?
0: হ্যাঁ কে বলছেন?
1: নিরঞ্জন গোস্বামী কমলপুর থেকে বলছি।
0: নিরঞ্জন গোস্বামী বলুন।
1: গোস্বামী কমলপুর থেকে বলছি।
0: হুম,
1: আপনি কেমন আছেন?
0: এই চলছে।
1: এই তো ভালো আছেন, এই কথাটা
0: হুম,
1: বললেন না কেন?
0: না ভালো
1: ভালো
0: থাকতেই হবে সব সময়, এরকম তো কোনো কথা নেই।
1: আজকে ভালো থাকার অভিনয়। হ্যাঁ,
0: হুম
1: ভালো থাকার অভিনয়।
0: হুম,
1: আমরা ভালো আছি, সবাই তো বলি। হ্যাঁ, কেমন আছেন? রাস্তা দিয়ে চললে পরে ভালো,
0: হুম,
1: মন্দ কথাটা তো শেয়ার করতে রাজি হয় না। যদি মনের মানুষ আপনজন হয়, একদম একান্ত আপনজন,
0: হুম,
1: তার সাথে একটু শেয়ার করলে হয়তো আমাদের চঞ্চল অস্থির মনটা
0: হুম,
1: একটু শান্ত হয়। এই এই পর্যন্তই, কিন্তু ভালো নেই কথাটা না
0: হুম,
1: বলেই ভালো আমার মনে হয়।
0: হুম,
1: ভালো নেই কথাটা না বলেই ভালো, ভালো নেই যদি একজনের সাথে শেয়ার করি, এই আমার অংশটা কিন্তু আমার এই অঙ্কটা
0: হুম,
1: হয়ে একটু একটুও নিতে পারবে না।
0: হুম,
1: আমাকে সান্ত্বনা, হয়তো একটু সান্ত্বনা সাময়িক হতে পারে, সাময়িক সান্ত্বনা একটু দিতে পারে আমাকে, কিন্তু সে সান্ত্বনাটা আমার নিজেকেই উপলব্ধি করতে হবে। জানে কেন অস্থির হয়েছি, কি কারণে অস্থির হয়েছি, আমার জ্ঞান দ্বারা, দ্বারা এবং ঐশ্বরিক শক্তি, ঈশ্বরের সাথে। যখন মানুষ অত্যন্ত নিরাপদ হয়ে পড়ে বা
0: হুম,
1: একটা দুঃখ যন্ত্রণায় অস্বস্তিকর হয়ে থাকে, তখন একমাত্র একমাত্র শান্ত হওয়ার রাস্তা আমার কাছে, আমার এই জীবনের অভিজ্ঞতায় আমি ঈশ্বরে আত্মসমর্পণ। হে ঈশ্বর, তোমার ইচ্ছা পূর্ণ হোক,
0: হুম,
1: তোমার ইচ্ছা পূর্ণ হোক, সে কথাটা যখন
0: হুম,
1: ঈশ্বরে আত্মসমর্পণ করা হয়, তখন মন আস্তে আস্তে
0: হুম,
1: যতই যন্ত্রণা আসুক না কেন, এই হতাশার মধ্যে এমন একটা আনন্দ লুকিয়ে আছে, অনুভবনীয় বিষয়। যদি কোনো ব্যক্তি ঈশ্বরে আত্মসমর্পণ করেন,
0: হুম,
1: সে সবসময়ও ভালো
0: হুম,
1: থাকতে পারে। রোগে সুখে, সংসারের যন্ত্রণায় বা আঘাতে, সবসময় সে ঈশ্বরে আত্মসমর্পণ যদি রাখে, ঈশ্বরের যদি আত্মবিশ্বাস হয়, ঈশ্বরের সাথে যদি সুসম্পর্ক হয়, তাহলে সে ভালোই আছে।
0: হুম,
1: এই জন্য ভালো আছি এই কথাটাই আমরা বলি, আর এটাই বলা উচিত আমি মনে করি। একটু খুবই রাখলাম, নমস্কার।
0: হুম, ধন্যবাদ, ভালো থাকবেন।
1: ধন্যবাদ।
0: ধন্যবাদ, ধন্যবাদ, ভালো থাকবেন, ভালো থাকবেন। হুম, তো কেন আমরা এই ভালো থাকার অভিনয়টা করি বলুন তো, কেন? আরেকজন রয়েছেন শ্রোতা বন্ধু, কথা বলিনি, না কেটে গেল, আরেকবার চেষ্টা করবেন। তো শ্রোতা বন্ধু, আমাদের কিন্তু আরেকটা ফোন লাইনেও কাজ হচ্ছে, 9485007172। চিরাচরিত যেই ফোনে আপনারা ফোন করছেন, যে নাম্বারে, সেই নাম্বারটি একটু বদলে দেখুন, আরও ভালো কথা শোনা যাবে। ওই নাম্বারটায় ফোন করুন, 9485007172। এই যে ফোনটা কাটতে বাধ্য হলাম, শোনাই যাচ্ছে না, দয়া করে আরেকটা নাম্বারে ট্রাই করুন। হ্যালো, আপনারা ফোন করে যাচ্ছেন কিন্তু রেডিওতে অনুষ্ঠানটা শুনছেন না।

0: এটা ভীষণ বিরক্তিকর। তো শ্রোতা বন্ধু, আপনারা আমাদের 9485007172 এই নাম্বারটায় ফোন করুন, কেননা ওই নাম্বারটা খোলা রয়েছে আর ডিস্টার্ব করছে না, সবচেয়ে বড় ব্যাপার। আর আপনারা চিরাচরিতভাবে যে ফোন নাম্বারটায় ফোন করছেন, এটা কথা শোনা যাচ্ছে না, কথা কেটে যাচ্ছে, অথবা আমার কথা আপনারা খুব আস্তে শুনতে পাচ্ছেন, তো দয়া করে ওই নাম্বারটায় ফোন করুন। হ্যাঁ নমস্কার, কে বলছেন? কে বলছেন?
1: সুমন মুহুরি, জলাইবাড়ি থেকে।
0: হ্যাঁ সুমনবাবু বলুন।
1: স্যার ভালো আছেন?
0: ভালো নেই, বলুন।
1: আচ্ছা, হঠাৎ ভালো নেই।
0: ভালো থাকার গল্প বলতে বলতে ভালো নাই থাকতে পারি, বলুন।
1: থাকার অভিনয় তো দেখুন দাদা ভাই, কখনো কখনো আমরা ভালো নেই, সবার মানে সামনে হাসি মুখে যে আমি ভালো আছি, এটাই হয়তো জীবনের সবচেয়ে বড় কঠিন একটা অভিনয়। আর নিজের কষ্টটা লুকিয়ে অন্যকে স্বস্তি দেওয়ার চেষ্টা করি কিন্তু আমরা দেখুন, অথচ ভেতরে ভেতরে মনটা অনেক কথা বলতে চায়, সবাই আমাদের হাসিটা দেখে, কিন্তু হাসির আড়ালে জমে থাকা অভিমানটা কিন্তু অনেকে দেখতে পায় না, তাই না? তাই সব সময় ভালো থাকার অভিনয় না করে কখনো নিজের কাছে সত্যি হওয়া দরকার, কারণ মন খারাপ থাকলে সেটাও স্বীকার করা দুর্বলতা নয়, নিজের প্রতি একটা ভালোবাসা আর কি।
0: ভালো থাকবেন, ভালো থাকবেন, ভালো থাকবেন, ভালো থাকার চেষ্টা করবেন। শ্রোতা বন্ধুরা, আমি বারবার বলছি, আবারও বলছি, 9485007172 এই নাম্বারটায় ফোন করুন, কথা বলুন, আমি রয়েছি আপনার সঙ্গে। তো যে কথাটা বলছিলাম, যে সমাজ আমাদের একটা নির্দিষ্ট ছবি দেখতে অভ্যস্ত, হাসি খুশি থাকো, সফল হও, সবসময় আত্মবিশ্বাসী হও, সমস্যা হলে সামনে নাও, কিন্তু মানুষ কি প্রতিদিন একই রকম থাকতে পারে? না, থাকতে পারে না। নমস্কার, কে রয়েছেন? গুড ইভিনিং,
2: আমি পশ্চিমবঙ্গ বীরভূম থেকে এ রহমান বলছিলাম।
0: এ রহমান, বলুন।
2: বলছিলাম অনেক জমানো ব্যথা বেদনা, কি করে গান হলো জানি না। তো সুতরাং আমাদের মনে অনেক চাপা, দুঃখ, অভিমান, ক্ষোভ সবই থাকে, পরিস্থিতি অনুযায়ী সেটাকে চাপা দিতে হয় বা ব্যস্ততার অজুহাত দেখিয়ে আমরা একটু ওই হাত নেড়ে ঠিক আছি, কখনো মুখে হ্যাঁ ও সব ঠিক চলছে, কিন্তু আদৌ ঠিক থাকি না, বলতে হয় পরিস্থিতি অনুযায়ী। আমরা আপনি খুব একটা ভালো বলেছেন, হাইলাইট করলেন একটা কথা, যে আমরা নিজের সঙ্গে কথা, নিজের সঙ্গে একটা বোঝাপড়া আমরা করার মধ্যে আর সময় পাই না, কিন্তু এটা খুব খুব খুবই প্রয়োজন আছে। আমার নিজের সম্পর্কে ভাবা, দেখুন একটুকু উদার মানসিকতা, একটুকু লিবারেল যদি হয় জেনারেল, তাহলে মনে হয় দুঃখ আমরা শেয়ার করতে পারি, তাহলে আমরা আমাদের এই মানে দুঃখটা কমে যাবে, সুখটা বাড়বে। তো আমি পরিস্থিতি অনুযায়ী একবার সত্যি বুঝিতে আমি কিন্তু ভাগ করার চেষ্টা করি, আমি কিছু ছাত্র ছাত্রী পড়াই, তাদের সঙ্গে জুনিয়র হলেও তারা আমার সঙ্গে, তাদের সঙ্গেও আমি অনেক সময় ভাগ করি কিছু আমার দুঃখ কষ্ট যন্ত্রণার কথাও তাদেরকে ভাগ করে, তারাও কিন্তু আমার সঙ্গে মনে হলো যারা আমার যন্ত্রণায় তারাও শেয়ার করেছে, তো মনটা হালকা লাগে। আজকের বিষয়টা সত্যি খুব রিলেভেন্ট, যে আমরা যেন একটু একটু করে সমাজের সবার সাথে যেন হারিয়ে দাঁড়িয়ে গিয়ে একটুকু যেন মিলেমিশে থাকতে পারি, তাহলে আমাদের এই ভালো থাকার কথাটা সার্থক হবে। আমাদেরকে ওই অভিনয় করে আমাদেরকে বলতে হবে না এই আছি, হ্যাঁ ভালোই আছি তো চলে যাচ্ছি, এটা যেন না বলতে হয়, সত্যিকারেই ভালো আছি, এটাই যেন আমাদের মনের মধ্যে একটা পজিটিভ টাইনে আমরা সকল

0: কৃষ্ণ দিয়ে ভাগ করতে পারি, তাহলে মনে হয় ভালো দেখাই যায়। এবং সব আর বন্ধু কৌশল, এই তো জীবন স্যার, সব সময় কি আর ভালো থাকা যায়? প্রতিকূল অনুকূল সব পরিবেশে আমাদেরকে অ্যাডাপ্টেশন করে চলতে হয়, এটাই বললাম ভালো থাকে তো।
1: নমস্কার, ভালো থাকবেন। আর আপনারা যদি রেডিওতে আমার কথা শুনতে পান, তাহলে আমার অনুরোধটা রাখবেন আপনারা 9485007182 এই নাম্বারে ফোন করবেন। নমস্কার, কে রয়েছেন? কি বলছেন? না, আপনার কথা শোনা যাচ্ছে না। আমাদের 9485007172 এই নাম্বারটাতে ফোন করুন। আমি বারবার বলছি, এই নাম্বারটাতে ফোন করুন, তাহলে আপনাদের কথা আমি স্পষ্ট শুনতে পারবো, ভালোভাবে শুনতে পারবো। সো শ্রোতা বন্ধু, যেটা বলছিলাম যে এই অন্যকে চিন্তায় ফেলতে চায় না, এই যে বিষয় একটা রয়েছে, অনেকগুলো কারণ থাকতে পারে কেন আমরা ভালো থাকার অভিনয় করি। এর একটা বড় কারণ সমাজের প্রত্যাশা, কারণ সমাজ আমাদের আত্মবিশ্বাসী হওয়া শেখায়, হাসি খুশি থাকো বলে। আবার দ্বিতীয় কারণ একটা হতে পারে, অন্যকে চিন্তায় ফেলতে চায় না। আমি ভালো নেই এটা বলে অন্যকে কেন চিন্তায় ফেলবো? অনেকেই পরিবারের মানুষকে নিজের কষ্টের কথা বলেন না, ভাবেন ওরা চিন্তা করবে, তাই ঠিক আছে, নিজের কষ্ট নিজের মধ্যেই রেখে দেন। তিন, বিচার করার ভয়। আমি যদি বলি আমি কষ্টে আছি, ওরা কি ভাববে, এই ভয়টাও অনেক বড়। আবার নিজের অনুভূতির কথা বোঝার অভ্যাস নেই। কখনো কখনো আমরা নিজেরাই বুঝতে পারি না আমরা আসলে কি অনুভব করছি, শুধু মনে হয় মনটা ভালো নেই, কিন্তু কেন কেন তার উত্তরটাই খুঁজে পাই না। যে উত্তরটা কে দেবে, উত্তরটা দেবে কে? যাই হোক শ্রোতা বন্ধুরা, ফোনের অপ্রান্তে রয়েছি আমি, বলুন কথা, আপনার মনের কথা আর অনুষ্ঠান সংক্রান্ত কয়েকটা কথা। প্রতি বছরের মতো এবছরও মহিষাসুরমর্দিনী শুনতে ভুলবেন না। আগামী রবিবার ভোর 4টায়, মাফ করুন, আগামী শনিবার 10ই অক্টোবর ভোর 4টায় মহিষাসুরমর্দিনী প্রচারিত হবে, প্রতি মহালয়ার মতো এবছরও মহালয়ার পূর্ণপ্রভাতে, যার রচনাকার বাণী কুমার, সুরকার পঙ্কজ কুমার মল্লিক আর স্তোত্র পাঠে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র।

0: নমস্কার, কে রয়েছেন?
1: হ্যাঁ নমস্কার স্যার, আমি দীপক দাস আগরতলা থেকে বলছি।
0: হ্যাঁ বলুন দীপকবাবু।
1: আজ রাতের অনুষ্ঠান হ্যাঁ স্যার আজ রাতের অনুষ্ঠান
0: বলুন।
1: বলছিলাম আজ রাতের অনুষ্ঠান বৃত্ত
0: হ্যালো,

শ্রোতা বন্ধুরা, যারাই আমার কথা শুনতে পাচ্ছেন, ফোন করার চেষ্টা করছেন, আপনাদের বারবার একটা অনুরোধ জানাচ্ছি, 9485007172 এই নাম্বারটিতে ফোন করুন। যদি আপনার কথা আপনি আমাদের সঙ্গে ভাগ করে নিতে চান, শেয়ার করতে চান, তাহলে এই নাম্বারটাতে ফোন করুন। শ্রোতা বন্ধু।

0: আগামী 10ই অক্টোবর মহিষাসুর মর্দিনীর শুধু অনুষ্ঠান নয়, আমাদের রয়েছে আর একটা বিশেষ অনুষ্ঠান। বলছি সে সম্পর্কেও, আগামী 10ই অক্টোবর শনিবার সকাল 6টায় মহালয়ার পুণ্যলগ্নে দেবীপক্ষের সূচনায় আকাশবাণী আগরতলা উজ্জয়ন্ত প্যালেসের সামনে টুরিস্ট হাবে আয়োজন করেছে একটি মনোজ্ঞ অনুষ্ঠান, আগমনীর সুর। এই অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন রাকেশ কিশোর দেববর্মা আর অম্বালিকা ভট্টাচার্য। স্তোত্রপাঠে রয়েছেন অলকেশ গঙ্গোপাধ্যায়। মহালয়া উপলক্ষে বিশেষ এই অনুষ্ঠান আগমনীর সুর, 10ই অক্টোবর শনিবার সকাল 6টায় আগরতলা টুরিস্ট হাবে। আকাশবাণীর সমস্ত শ্রোতা ও শোভানাধ্যায়ীদের এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য অনুরোধ করছি। নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ বলুন।
1: আজ রাতের অনুষ্ঠান ভালো থাকার অভ্যাস।
0: ভালো থাকার।

0: আগরতলা ট্যুরিস্ট হাবে। আকাশবাণীর সমস্ত শ্রোতা ও শোভানাধ্যায়ীদের এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য অনুরোধ করছি। নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ বলুন।
1: আজ রাতের অনুষ্ঠান ভালো থাকার অভ্যাস।
0: ভালো থাকার অভ্যাস?
1: হ্যাঁ।
0: আচ্ছা, কোথায়?
1: বৃত্ত। বৃত্ত। ত্রিভুজ। বর্গক্ষেত্র। এবং আয়তক্ষেত্র। আমরা প্রায় সেটাকে আমরা ভালো থাকার অভ্যাস মনে করি।
0: আচ্ছা, কিভাবে
1: কিভাবে যদি বলি তাহলে তো এখানে আরো বেশি একটু কথা বলতে হয়,
0: কারণ আপনার মতো তো আমি জ্যামিতির স্টুডেন্ট নই। আপনি জ্যামিতি দিয়ে যেভাবে বোঝাচ্ছেন, জিওমেট্রি দিয়ে, জ্যামিতি দিয়ে বৃত্ত, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, ত্রিভুজ, এগুলো এরকম সূচকভাবে কথা বললে তো আমরা আকাশবাণীতে বুঝবো না। আপনার মতো পণ্ডিত ব্যক্তিও নই আমি, তাই যদি ক্লিয়ারভাবে কোনো কথা বলতে হয় বলুন, না হলে ফোনটা রাখুন। ধন্যবাদ। তো শ্রোতা বন্ধু, এবার আসি সোশ্যাল মিডিয়াতে ভালো থাকার একটা গল্প। আজকের দিনে ভালো থাকার অভিনয়ের আরেকটি বড় মঞ্চ হলো সোশ্যাল মিডিয়া। ছবিতে হাসি, ঘুরতে যাওয়া, খাবার, সাফল্য, উৎসব, বন্ধুত্ব, সব কিছু যেন সুন্দর, কিন্তু একটি ছবি কি একজন মানুষের পুরো জীবন? অবশ্যই নয়। আমরা অন্যের জীবনের হাইলাইটস দেখি, তার পুরো গল্পটা দেখি না। তাই কখনো নিজের জীবনের সঙ্গে অন্যের জীবনের তুলনা করা ঠিক নয়, কারণ আপনি অন্যের জীবনের সাজানো কয়েকটা মুহূর্তের সঙ্গে নিজের সম্পূর্ণ জীবনকে তুলনা করছেন, এটা কখনো ন্যায্য তুলনা হতে পারে না। কি বলবেন আপনি?
2: হ্যালো,
0: নমস্কার, কে রয়েছেন?
2: নমস্কার দাদা, আমি ওয়েস্ট বেঙ্গল পূর্ব বর্ধমান থেকে শেখ নূর আলম বলছি।
0: কে বলছেন?
2: শেখ নূর আলম।
0: শেখ নূর না শেখ নূর?
2: হ্যাঁ, শেখ নূর আলম।
0: আচ্ছা, শেখ নূর আলম, বলুন বলুন।
2: দেখুন, ভালোবাসার
0: ভালো
2: থাকার অভিনয় করতে হয় না, বুঝলেন? সেটা বলি, এমনিতেই সচরাচর ভালো থাকি, আর ভালো থাকার একটাই কারণ, যেটা হচ্ছে মানুষের সান্নিধ্যে থাকি, মানুষের সঙ্গে খুব বেশি উদার মানসিকতার মেলামেশা করি, যার জন্য ভালো থাকি। এরপরে যেটা বলছেন, মানুষের মন তো কোনো সময় খারাপ হতেই পারে, পরিবারের মধ্যে অনেক সময় হয়তো আমি কোন একটা দুশ্চিন্তার মধ্যে আছি, তখন আমাকে আমার মেয়ে জিজ্ঞাসা করছে, কি বাবা আপনার শরীরটা খারাপ? না রে না, মন খারাপ হলো না রে না, এগুলো করতে হয় বাড়িতে, যাতে আমার কথা শুনে তারা যেন দুঃখ না পায়, তাদের জন্য আমাকে নিয়ে মানুষের দুশ্চিন্তায় না পড়তে হয়, সেই সময় এই নাটক করতে।
0: ঠিক ঠিক ঠিক।
2: তাছাড়া দেখবেন দাদা, আমাদের যা মুখের প্রতিচ্ছবি আমাদের, কি আমরা এত বেশি আনন্দে থাকি, এত বেশি মানুষের সংস্পর্শে থাকি, যখনই মুখটা একটু বিকৃত হয় তখনই কেউ এসে আমাকে চার্জ করবে, কি ব্যাপার, তোমার মনটা খারাপ, শরীর খারাপ, দাদা শরীর খারাপ, এগুলো কিন্তু আমাদের মার্ক করে, বা আমরা অনেকের সঙ্গে অতপ্রত ভাবে জড়িয়ে থাকি। আর সব থেকে বড় কথা হচ্ছে, যেটা আমরা সামাজিক কিছু কাজকর্ম আমরা করি, আমি প্রথম থেকে আজ পর্যন্ত দাদা আমার কাজ হচ্ছে কিছু সামাজিক কাজ করা, মানুষের উপকার করা। হ্যাঁ, মানে খুঁজে খাজে উপকার করি, আর উপযাচক হয়ে উপকার করি, তাতে আমার কিন্তু ক্ষতি হয় না, অনেক আমাকে ঠকায় যদিও, কিন্তু ওই জায়গা থেকে পিছিয়ে আসি না, কারণ এর ফলটা ঈশ্বর দেয়, যার জন্য আজ ভালো আছি, সুস্থ আছি। ভালো থাকবেন, ধন্যবাদ।
0: ঠিকই বললেন, ভালো থাকার চেষ্টাটা করতে হয় শ্রোতা বন্ধু। তো যাই হোক, যেটা বলছিলাম যে হাইলাইটস দেখি আমরা মানুষের জীবনের এই সোশ্যাল মিডিয়ায়, তার পুরো গল্পটা দেখি না, তাই কখনো নিজের জীবনের সঙ্গে অন্যের জীবনের তুলনা করাও ঠিক নয়, কারণ আপনি অন্যের জীবনের সাজানো কয়েকটা মুহূর্ত

সঙ্গে নিজের সম্পূর্ণ জীবনকে তুলনা করছেন। হয়তো মাঝে মাঝে কখনো থামতে হয়, সবাইকে দেখানোর জন্য নয়, নিজের জন্যেও একটু বাঁচতে হয়।

শ্রোতা বন্ধু, পরিবারে আমরা অনেক সময় সবচেয়ে বেশি অভিনয় করি, তাই না? মা জিজ্ঞাসা করলেন কি হয়েছে, আমরা বলি কিছু না। বাবা জিজ্ঞাসা করলেন সব ঠিকঠাক, উত্তর হ্যাঁ। বন্ধু জিজ্ঞাসা করল কিরে মুখটা এমন কেন, ঘুম হয়নি? কিন্তু কখনো কখনো ঘুমের সমস্যা নয়, সমস্যাটা হয়তো অন্য কোথাও, সম্পর্কে, কাজে, পড়াশোনায়, ভবিষ্যৎ নিয়ে চিন্তায়, নিজেকে নিয়ে অনিশ্চয়তায়, পরিবারের প্রত্যাশায়। এখানে একটা বিষয় কিন্তু শ্রোতা বন্ধু খুব গুরুত্বপূর্ণ, পরিবার যদি প্রশ্ন করে, শুধু উত্তর দেওয়ার জন্য প্রশ্ন না করে, শোনার জন্য প্রশ্ন করে, তাহলে মানুষ অনেক সহজে খুলে বলতে পারে কি হয়েছে। এর বদলে কখনো বলা যায় তুমি চাইলে আমাকে বলতে পারো, এই দুটো বাক্যের মধ্যে পার্থক্য অনেক, তাই না শ্রোতা বন্ধু? আপনার ফোনের অপেক্ষায় রইলাম আমি আর জে চিন্ময়, 2326253। শ্রোতা বন্ধু, এই মুহূর্তে আজ রাতের আসরের প্রসঙ্গ ভালো থাকার অভিনয়।

শ্রোতা বন্ধু, বন্ধুত্ব যেখানে এই অভিনয়টা না করলেও চলে, ঠিক না? একজন সত্যিকারের বন্ধু কে বলুন তো, যার সামনে আপনি নিজের সেরা ছবিটা দেখাতে পারেন, নাকি যার সামনে আপনার অসম্পূর্ণতাও নিরাপদ? বন্ধুত্বের সৌন্দর্য কিন্তু এখানেই। একজন সত্যিকারের বন্ধুর সামনে আপনি বলতে পারেন, আজ আমার মন ভালো নেই রে, আজ কথা বলতে ইচ্ছে করছে না, যা, বা আজ একটু পাশে থাক প্লিজ। এবং সেই বন্ধু হয়তো আপনাকে প্রশ্নের পর প্রশ্ন করবে না, শুধু পাশে থাকবে। বন্ধুত্বের একটা সুন্দর সংজ্ঞা হতে পারে, যার সামনে নিজের অভিনয়টা খুলে রাখা যায়, সেই মানুষটাই আপন।

শ্রোতা বন্ধু, অনুষ্ঠান থেকে বিদায় নেওয়ার সময় প্রায় এসেই আছে। শুধু এটুকুই বলি, আপনার হাসি সুন্দর, কিন্তু আপনার কান্নাও আপনাকে ছোট করে না। আপনার সাফল্য গুরুত্বপূর্ণ, কিন্তু আপনার ব্যর্থতাও আপনাকে মূল্যহীন করে না। আপনি সবসময় শক্ত এমনটা প্রমাণ করার দরকার নেই। কখনো ক্লান্ত হলে থামুন, কখনো মন খারাপ হলে বলুন, কখনো একা লাগলে কাউকে ডাকুন, আর কখনো যদি মনে হয় আমি ভালো নেই, তাহলে অন্তত নিজের কাছে সেই সত্যটা লুকিয়ে রাখবেন না। কারণ জীবনের সবচেয়ে সুন্দর অভিনয় নয় নিজের কাছে সত্যি হয়ে থাকা। আর যে চিন্ময়ের সাথে রয়েছেন, আজ রাতের আসরে ভালো থাকার অভিনয় নিয়ে বলছি কথা। কখনো কখনো মানুষ আমাদের জিজ্ঞাসা করে, কেমন আছো, কেমন আছেন? উত্তর আসে, ভালো আছি। কিন্তু আজকের এই প্রায় দেড় ঘন্টার এই কথোপকথনের শেষে হয়তো আমরা একটু অন্যরকম প্রশ্ন করতে চাই, শুধু অন্যকে নয়, নিজেকেও। আমি সত্যিই ভালো আছি? হয়তো সব উত্তর আজ পাওয়া যাবে না, হয়তো কিছু অভিমান থেকেই যাবে, হয়তো কিছু না পাওয়া থেকেই যাবে, কিছু প্রশ্নের উত্তর থেকেই যাবে, মেলবে না সে উত্তর। তবু সেই জীবন কিন্তু থেমে থাকে না। আমরা আবার সকালে উঠব, আবার কাজ করব, আবার হাসব, আবার কারো খোঁজ নেব, আবার কাউকে বলবো ভালো থেকো। তবে আজ একটা ছোট্ট অনুরোধ আপনাকে শ্রোতা বন্ধু, শুধু ভালো থাকার অভিনয় করবেন না। মন খারাপ হলে নিজেকে একটু সময় দিন, ক্লান্ত হলে একটু বিশ্রাম নিন, কথা বলতে ইচ্ছে করলে প্রিয় মানুষটাকে ফোন করুন, আর কাউকে যদি অনেক দিন ধরে বলা না হয়ে থাকে বলে দিন, তুমি আমার কাছে গুরুত্বপূর্ণ। হ্যাঁ, বলে দিন, আজই বলে ফেলুন। কারণ আমরা জানি না আগামীকাল আমাদের জীবনে কি নিয়ে আসবে, কিন্তু আজকের দিনটাকে একটু সুন্দর করা আমাদের হাতে আছে, তাই না? আর হয়তো ভালো থাকার আসল অর্থ এটাই, সব কিছু ঠিকঠাক থাকা নয়, বরং সব কিছু ঠিকঠাক না থাকলেও জীবনটাকে ভালোবাসার চেষ্টা করে যাওয়া। তো আজকের অনুষ্ঠানের শেষে তাই কোনো বড় কথা নয়, শুধু খুব পরিচিত এবং খুব সহজ দুটো কথা বলি। শ্রোতা বন্ধু, ভালো আছি, ভালো থেকো, এই কথার মধ্যে যেন আর কোনো অভিনয় না থাকে। থাকুক আন্তরিকতা, থাকুক মায়া, থাকুক মানুষের পাশে থাকার ইচ্ছা। আর আপনারা যেখানেই থাকুন, যার সঙ্গেই থাকুন, নিজের যত্ন নিন, প্রিয় মানুষগুলোর যত্ন নিন, আর মনে রাখবেন সব সময় ভালো থাকা সম্ভব নয়, কিন্তু ভালো থাকার পথে একে অপরের পাশে থাকা সম্ভব। এই সুন্দর কথাটুকু মনে রেখেই আজকের মতো বিদায় নিচ্ছি। আমি আর যে চিন্ময় আপনাদের সঙ্গে ছিল আজ, আজ রাতের প্রসঙ্গ ভালো থাকার অভিনয়, তাও শেষ করছি এই গানটা দিয়ে।

শ্রোতা বন্ধু, বিদায় নেওয়ার আগে জানিয়ে দিই আজকের আবহাওয়ার বিজ্ঞপ্তি। আগরতলা আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী 24 ঘন্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর আগামী 24 ঘন্টায় আগরতলা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 23 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে তাপমাত্রা। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 23 ডিগ্রি সেলসিয়াস। জানিয়ে দিই এবার আমাদের আগামীকালের অনুষ্ঠান সূচি। সকাল 6:05 শুরু হবে অনুষ্ঠান। বাংলা অনুষ্ঠানে সকাল 7:45 সুপ্রভাত আগরতলা, তারপর 8:40

মিনিটে গান শোনাবো। কি ভাবছেন, সকাল 9:12 মহিলাদের জন্য অনুষ্ঠান তুমি অনন্যা আর যে কোয়েলের সাথে সকাল 10টায়। বাইরের আকাশ বেলা 2:30 সফরনামা 3টায়, আর বিকেল 4টায় সিনেমা সিনেমা শুনবেন আর যে অঙ্কিতার সাথে, জলসাঘর আর যে অঙ্কিতার সাথেই সন্ধে 5টায়। সন্ধে 6:30 উজ্জ্বল স্বপ্ন, 7:10 মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর জনসেবার 25 বছর পূর্তি উপলক্ষে বিশেষ অনুষ্ঠান আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে শ্রীমান ও তিলোত্তমা। রাত 8:05 রবি শোনে, রাত 9:02, রাত 9:30 আর যে অর্ণবের সাথে আজ রাতের অনুষ্ঠান, আর রাত 11টায় শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত FM গোল্ডের অনুষ্ঠান। তো শ্রোতা বন্ধু, আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, ভালো রাখবেন, সুস্থ থাকবেন, এই আশা নিয়েই আর যে চিন্ময় বিদায় নিচ্ছে আপনাদের কাছ থেকে। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 10:59, শুভরাত্রি।